শূন্য অবস্থার মধ্যে দিয়েই সমাধি প্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ এই সর্ববিশ্বের যে শক্তি তার সঙ্গে এক হওয়া। একটা মজার ব্যাপার কি জানো, এই পতঞ্জলির যে যোগসূত্র এটা কিন্তু সাংখ্য যে পর্বটি রয়েছে সেই সাংখ্যের সঙ্গে যুক্ত। সাংখ্য কিন্তু ঈশ্বর বিশ্বাস করে না, নিরীশ্বরবাদী। অদ্ভুত ব্যাপার, এই পতঞ্জলির যোগসূত্রে কিন্তু যেখানে সাধক এই পরম চেতনার সঙ্গে লীন হয় সেখানে কিন্তু ঈশ্বরের একটা অস্তিত্ব কথা বলা হয় মাঝে মাঝে। তবে যাই হোক না কেন, তা আমরা দ্বৈতবাদী যাই আর অদ্বৈতবাদী যাই, ঈশ্বরের সঙ্গেই নিজে মিলিত হই অথবা নিজের যে ব্রহ্মস্বরূপ সেই ব্রহ্মস্বরূপটাকে আমরা নিজে বুঝতে পারি, দুটো পথই একই। তবে হ্যাঁ, মজার ব্যাপার হলো এই যে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে যে আমাদের যাত্রা হয় তার শুরুটা কিন্তু আধ্যাত্মিকতায় হয় না, শুরুটা হয় কিন্তু বাইরের এই বিভিন্ন রকম সাধারণ ব্যায়াম, সাধারণ যেগুলো ডুস অ্যান্ড ডোন্টস সেগুলো করা। সুতরাং প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনের প্রতিটি পর্বে কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে এই জায়গাটা এগিয়ে চলে। তখন উজ্জয়ন একটা খুব মজার কথা বলল। উজ্জয়ন বলল, জানো দাদু, আমি যখন হাউস ইন্টার্নশিপ করছি তখন এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল, তিনি দেখাতে এসেছিলেন আমাদের হসপিটালে। তো তখন তিনি একটা এই বিভিন্ন যোগ নিয়ে কথা হচ্ছিল, তো তখন তিনি একটা চিঠি বার করে আমাদের দেখিয়েছিলেন। সেই চিঠিটা কে বলা যায় বরং যোগকে লেখা এক মধ্যবয়সী মহিলার ব্যক্তিগত চিঠি। আমাদের সবার না খুব মজা লেগেছিল সেই চিঠিটাতে, তিনি এত সুন্দর করে যোগকে সেই চিঠিটা লিখেছিলেন। তার একটা কপি আমি করে রেখেছিলাম তার অনুমতি নিয়ে, আমি তোমাদের কিন্তু সেটা শোনাতে পারি। দাদুর সব বন্ধুরা বললে, হ্যাঁ উজ্জয়ন শোনাও শোনাও শোনাও। আপনাদের কি শুনতে ইচ্ছে করছে যোগকে লেখা মধ্যবয়সী এক মহিলার ব্যক্তিগত চিঠি? শোনাব। তবে এই মুহূর্তে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি, রবীন্দ্রনাথ।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: উজ্জয়ন সেই চিঠিটা যখন সবাইকে শোনাচ্ছিল, সেটা কিন্তু আমি উজ্জয়নের পারমিশন নিয়ে আমিও কপি করে রেখেছিলাম, সেটাই শোনাই আপনাদেরকে।

আর জিমে যাওয়া নিয়েই খুব ব্যস্ত। আর সত্যি বলতে কি, তোমাকে দেখে কেমন নাগালের বাইরের একজন মনে হতো। তোমার কথা খুব বেশি রকমের একঘেয়ে আধ্যাত্মিক টাইপের শোনাতো। খুব গতানুগতিকভাবে আমি লিখি যে ভাগ্য আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছিল। আমার প্রথম সন্তান গর্ভে থাকাকালীন আমি তখন জিম করতে পারতাম না, তাই প্রসব পূর্বই ক্লাসে আমাদের দেখা হয়েছিল। যোগ, এটা ছিল একটা স্নিগ্ধ মিলন, যেখানে কোনো শক্ত অসম্ভব আসনের ব্যাপার ছিল না। আমরা একে অপরকে ধীরে ধীরে চেনার জন্য সময় পেয়েছিলাম। আমার মেয়ের জন্মের জন্য 6 মাস বাকি ছিল এবং আমাদের সপ্তাহে প্রায় 3 বার দেখা হতো, আর আমি তোমাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করলাম। তোমার সাথে থাকাটা আমাকে একটি মসৃণ প্রসবে সাহায্য করেছিল এবং তখনই আমি নিশ্চিত হয়েছিলাম যে আমার প্রথম সন্তানের পর আমি তোমার সাথে সম্পর্ক ছেদ করব না। গত 6 মাসে তুমি আমার জন্য কিছু চমৎকার কাজ করেছ। আমি জানতাম যে এখন আমাকে আরও ভালোভাবে তোমাকে জানতে হবে। এটা ছিল একটা উপলব্ধি যে তুমি শুধু ম্যাটের ওপরেই আমার জন্য ছিলে না, আমি তোমার সাথে যে কোনো জায়গায় থাকতে পারি। আমার এখন 6 বছর ধরে একসাথে আছি। আমার কঠিন কাজের মধ্যে ঘরে চিৎকার করা ছোট বাচ্চা, পাহাড়, সমুদ্র, সৈকত সবখানে আমরা একসাথে আছি। তুমি অসম্ভব ভঙ্গিমার বিষয় নয়, তুমি সিক্স প্যাক পাওয়ারের বিষয় নয়। তোমাকে বই পড়ে শেখা যায় না, তোমাকে আরো ভালোভাবে জানতে গেলে তোমার সান্নিধ্যে থাকাটা খুব জরুরি। যদিও তোমার আধ্যাত্মিক দিকটার অনেক প্রশংসা করা হয়, আমার কাছে তুমি সবসময় মজাদার আর প্রাণবন্ত। তোমার স্টেজগুলো আমাকে আনন্দ দেয়, শান্তি দেয়। দীর্ঘদিনের ক্লান্তি দূর করার জন্যে তুমি আমার নিরাময় স্বরূপ। তুমি আমাকে ভারসাম্য শিখিয়েছ, তুমি আমাকে সূক্ষ্মতা শিখিয়েছ, তুমি আমাকে সমন্বয় করতে শিখিয়েছ। তুমি আমাকে কখনো হাঁপিয়ে তোলনি, কখনো কোনো ব্যথা যন্ত্রণা ক্ষত দাওনি। তোমার সাথে প্রতিটি কঠিন সেশনের পর আমি কেবল আনন্দ পেয়েছি, মুক্তি পেয়েছি। তুমি আমাকে নিজের শ্বাস প্রশ্বাস বুঝতে শিখিয়েছ। যদি বলি আমার মধ্যে ভাঙনের মুহূর্ত আসেনি, তবে মিথ্যে বলা হবে। যখন আমি জীবনের প্রয়োজনে দৌড়ানো শুরু করলাম, ভেবেছিলাম তোমাকে ভুলে যাব, কিন্তু যতবারই ম্যাটে ফিরে এসেছি, পেশাগত জীবনের ডাউনফলের দুঃখ কাটিয়ে উঠতে পেরেছি। ফিনিশিং লাইনে ছোঁয়ার চেয়েও বেশি উত্তেজনা অনুভব করেছি। তোমার সঙ্গে থাকাটা এতটাই চাঙ্গা করে তুলেছে যে জীবনে দৌড়ানোর পর প্রতিবারই ফিরে এসে তোমাকে পুরোপুরি আঁকড়ে ধরি। যোগ, আমার ভালোবাসা, শুভকামনা, এবং আমাদের যেন কোনোদিন বিচ্ছেদ না হয়, এটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। এই চিঠিটা একজন মধ্যবয়সী মহিলা লিখেছিল যোগকে, আমি উজ্জনের কাছ থেকে নিয়েছিলাম। কি সুন্দর করে জীবনের প্রতিটি কথা, এবং উজ্জয়নের কাছে শুনছিলাম আরও বিভিন্ন মানুষের কথা, কারণ সে যেহেতু একটি সেবামূলক কাজের সঙ্গে যুক্ত, ডাক্তারিতে প্রচুর মানুষের সঙ্গে কথা হয়। একজন ভদ্রলোক বলেছিলেন, আসলে যখন আমি পেছন ফিরে তাকাই, তখন আমি উপলব্ধি করি যে যেদিন থেকে আমি যোগকে গ্রহণ করেছিলাম, আমার এক নতুন সত্তার জন্ম হয়েছিল। আমার ব্যক্তিত্বের এই নতুন দিকটার প্রকাশ তখন আমার অন্যান্য ব্যক্তিত্ব থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এটি আমাকে ধৈর্য বাড়াতে সাহায্য করেছিল। আমার খাদ্যাভ্যাস আপনি আপনি বদলে যেতে শুরু করল। যখন খাওয়ার প্রয়োজন বোধ করতাম, তখন আমি তাজা স্থানীয় কিছু খাবার, ঘরে তৈরি খাবার খেতে শুরু করলাম। অন্য খাবারের ইচ্ছেটাই কেমন মন থেকে চলে গেছিল। আর দিন যতই ব্যস্ততাপূর্ণ হোক না কেন, 2 ঘন্টার নিবিড়ভাবে যোগাভ্যাস করা দিয়ে আমি সময় কাটাই। এবং এই ফলে আমি যেটা হয়েছে, আমি অসম্ভব আনন্দে আছি, সুস্থ আছি। যোগ আমাকে শৃঙ্খলা শিখিয়েছে, ডিসিপ্লিন। যোগ আমাকে নিজের সাথে নিজের সংযোগ স্থাপন করতে শিখিয়েছে। এটা আমাকে নিজের সত্তা সম্বন্ধে সচেতন করেছে। বার্ধক্য এখন হয়ে উঠেছে অসম্ভব

ভালো, সুন্দর, ওষুধমুক্ত সব থেকে বড় কথা। কোনো রকম চাপ নেই জীবনে এবং আনন্দে পরিপূর্ণ জীবন আমার। আমি যখন, আমার ভদ্রলোক স্কুল টিচার ছিলেন, তো তার কথা উজ্জ্বল বলছিল, আমি যখন আমার ছাত্রদের এই কথা বলি এবং এই অর্জিত জ্ঞানের কথা তাদের মধ্যে সঞ্চারিত করি, তখন দেখতে পাই তারাও যখন তাদের যৌগিক জীবনে স্বাস্থ্যকর হয়ে ওঠে, সেখানে তারা সম্পূর্ণভাবে ওষুধমুক্ত জীবন এই ছোট বয়স থেকে কাটাতে পারছে, সেটা আমার কাছে একটা বড় ভালো লাগার জায়গা। এই যোগাভ্যাস গ্রহণ করে আমার অনেক পরিচিত মানুষ যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি, ব্রঙ্কাইটিস, স্লিপ অ্যাপনিয়ার মতো রোগগুলো থেকে অনেকটা সেরে গেছে, নিয়ন্ত্রণে রেখেছে। তো যার ফলে এই কথাগুলো বারবার ফিরে আসে। উজ্জ্বল বলছিল যে আমরাও যখন এই ডাক্তারি করি, তার পাশাপাশি তার লাইফস্টাইল চেঞ্জ করার কথা বলি, এবং তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে কিভাবে তার যোগের মধ্যে দিয়ে জীবনটাকে গ্রহণ করতে পারবে। যাই হোক, যোগ নিয়ে তো আরও অনেক কথা বলার আছে ইচ্ছে, কিন্তু আপনারা অনেকে অনেক মেসেজ পাঠিয়েছেন, সেগুলো পড়বার একটা ভালো লাগা রয়েছে আমার, থাকে প্রতিদিনই। একটু চট করে মেসেজগুলো পড়তে আরম্ভ করি, কারণ প্রচুর মেসেজ এসেছে আজকে। শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, এ জীবন যেন এক আনন্দ গান, গানে গানে ভরে দাক সবার পরাণ, পথ চলার আনন্দ করে দান শাশ্বত বাণী, তাই তো সাথী করে নি প্রভাতী চিরন্তনী। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন। সুপ্রভাত দাদা, আজকের গল্প বেশ ভালো লাগলো, তিতলির সঙ্গে আমাদেরও অনেক কিছু জানা হলো। আসলে এগুলো তো গল্প, সবই বাস্তব থেকে উঠে আসা, আমাদের কারোর না কারোর জীবনে ঘটে যাওয়া স্মৃতি, যা আগামীতে অন্যদের অনুসরণ করিয়ে দেয়। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর লিখছেন, শুভ সকাল দাদাভাই, তিতলির গল্প শুনছি, আবার সামনের সপ্তাহের জন্য কিন্তু অপেক্ষায় থাকবো। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। এরপর লিখছেন তপতিদি হিনমটর থেকে, আজ একটা বিশেষ দিন, বিশ্বযোগ দিবস, চিরন্তনী শুনছি, গুরু মন্ত্র দিয়ে শুরু হলো তিতলির গল্প। আজকের দিনে কেন যোগ দিবস পালন করা হয় খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন উজ্জ্বল ভাই, সবাই যোগ অভ্যাস করে যান, সকলকে অনেক শুভেচ্ছা জানাই। আসলে আমি বলছি না, দাদুর কথাগুলো আমি জাস্ট রিপিট করে দিচ্ছি, আমি তো ওখান থেকে শিখে এসেছি না। এরপরে লিখছেন বিদ্যুৎ রায়, নিউ টাউন শিলিগুড়ি, নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে, সরি। আজ উজ্জ্বলদার উপস্থাপনায় চিরন্তনী আসর অফিসের লনে বসে শুনতে হচ্ছে, যোগ দিবসে যোগদান করে রোগ বিয়োগের ইচ্ছে, এখানে ঘোর বর্ষাকাল, আমার ভাবনা শ্রোতাদের কাছে পৌঁছে দিই। পাহাড় চূড়ায় খুব জমেছে মেঘ, সাঁঝের আকাশ কেমন যেন লাল, ঈশান কোণে প্রবল বজ্রপাতে বর্ষা এলো, বিদায় গরমকাল, মরা নদীর বুক ভরেছে আজ, বাড়িধারায় ঝর্ণা বেগবতী, বন বনানি নববর্ষার জলে মলিনতা দিচ্ছে ধুয়ে ফেলে, মাঝিমাল্লার নেই যে অবকাশ, খেয়াঘাটে প্রাণের ছোঁয়া লাগে, শহর থেকে ফিরছে যারা গায়ে আউশ ধানের চাষের প্রয়োজনে, সেচের অফিস বন্যা নিয়ে ভাবে, কেউ বা ফিরে যাচ্ছে আবার কাজে, বাঁধের ফাটল চিন্তা বাড়ায় রোজ, হাওয়া অফিস রাখছে মেঘের খোঁজ, বন্ধু আমার নদীর পাড়ে বসে, সুর তুলে গায় মধুর ভাটিয়ালি, পল্লীবালা আলতো রাঙা পায়ে, আলতা রাঙা পায়ে, ঘাটের কাছে এদিক ওদিক যায়, বাঁশির সুরে আসছে যেন ভেসে, ওপারে কেউ ভীষণ অসহায়। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, খুব সুন্দর করে লিখেছেন আপনি আপনার বক্তব্য। আসলে এই যে আপনারা এত সুন্দর করে লেখেন, এটা আমাদের কাছে সত্যি একটা বড় পাওয়া, জানেন তো। নিবেদিতা সেন লিখছেন শাওরাফুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ রবিবারে চিরন্তনী শুনছি গান ও জানা অজানা গল্প, খুব ভালো লাগে চিরন্তনী শুনতে, কাল চিরন্তনী শুনতে পাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। আজ আন্তর্জাতিক যোগ দিবস, আমাদের এখানেও প্রতি বছর বিরাট অনুষ্ঠান হয়, সবাই যোগ দেয় বিভিন্ন জায়গা থেকে, ছোট বড় বিভিন্ন জায়গা থেকে। আজ তিতলির গল্পের মাধ্যমে উজ্জ্বলদার মুখে আন্তর্জাতিক যোগ দিবসের গল্প, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ নিবেদিতা আপনাকে। এরপরে মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, তিতলি উজ্জ্বলদার দাদুর সাথে 21 জুন যোগ দিবসের গুরুত্ব এবং গল্প শুনছি, সাথে সুন্দর সুন্দর গান, ভীষণ ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে দেখা যাক, নমস্কার সুপ্রভাত, চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর থেকে নদিয়া থেকে লিখছেন, বিশ্ব সাথে যোগে যেথায় বিহায়, ও সেখানে যোগ তোমার সাথে আমারও। আজ বিশ্ব যোগ দিবস একটি পরই রওনা দেব কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে আয়োজিত যোগ ক্যাম্পে, যোগে রোগ সারে তাই সবাই।

এই জীবনের যোগকেও যুক্ত করুন, এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছান্তে চন্দনা মুখোপাধ্যায়। অনেক ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, বিবেকনগরতে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে বিশ্ব যোগ দিবসে পরিজন চিরন্তনী, জাগাতে সবাই ডেকে উঠছে ইথারের অমুক বাণী, উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী সপ্তাহের শেষ, মন প্রাণ উঠছে ভরে দাউজে আলোর রেশ, যোগ চর্চায় যুক্ত আছে আজকে সারাটা দিন, তিতলির সাথে যোগ কথায় ভারছে জ্ঞানের বিন, নিজের জন্য যতই করি সবই হবে ব্যর্থ, পরমপিতায় হলে যুক্ত তবেই ভুলব স্বার্থ, প্রেরণাদায়ক গল্প কথা সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া, দেহের সাথে মনের যোগ সবার বন্ধন হোক, ধরা থেকে সরুক সকল রকম শোক, স্যালুট তোমায় উজ্জ্বলবাবু নতুনত্বের দিশা, এমনিভাবে খোঁচাও তুমি সকল অমানিসা, তেমাথানিতে যোগ আসরে সবার আমন্ত্রণ, আসুন সবে বেতার সাথী যতে কাপুঞ্জন। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে, আমন্ত্রণও জানিয়ে রাখলেন আপনি। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, চিরন্তনী উজ্জ্বলদা সুপ্রভাত, চিরন্তনী শুনতে শুনতে যোগ দিবসে যোগ দিতে যাত্রা শুরু করলাম, গল্প শুনছি, সমৃদ্ধ হচ্ছে, গানগুলিও বেশ ভালো লাগছে, সুন্দর উপস্থাপনা। এই যোগ নিয়ে সারা ভারত বলবো না, সারা পৃথিবী আজকে অনেকটাই ভোরবেলা থেকে ঝকঝকে হয়ে উঠেছে, আনন্দিত হয়ে উঠেছে। আমাদের এখানেও চারপাশ ধর্মতলায় মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন এবং বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য লোকজনে পুরো গিজগিজ করছে। এরপরে লিখছেন নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ থেকে, সুপ্রভাত চিরন্তনী, স্নেহের ভাই উজ্জ্বল, আজ ভোর চারটে উঠে প্রাণায়াম শুরু করেছি দাদু ভাইদের নিয়ে, কারণ আজ যোগ দিবস, তারপর তিতরি আর পতঞ্জলির কথা শুনছি, এখনই বাজারে বেরোতে হবে, মেয়ে জামাই দাদু দিদারা আসছে, আবার দেখা হবে আগামী সপ্তাহে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, সাংসারিক কাজে তো ব্যস্ত হতেই হবে। ভবানী শঙ্কর রায় চক ঝাউডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল, তা আকাশবাণীর চিরন্তনী শ্রোতাদের, সকল শ্রোতা বন্ধুদের জানাই বিশ্ব যোগ দিবসের শুভেচ্ছা অভিনন্দন। মানুষকে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে গেলে এই সুঅভ্যাস গঠন করতে হবে। ঠাকুর গুরুচাঁদ বলেছেন, দেহ মন সুস্থ হলে স্থির হবে আত্মা, তখন শেখাতে হবে গৃহধর্ম বার্তা। খুব সুন্দর, তার কারণ মন প্রাণ যদি স্থির না হয়, মন এবং দেহ এবং প্রাণ সব কিছু, তবে কিন্তু সব কিছু এসে ভেসে যাবে। ঠিক যেটাকে যোগ মানে চিত্তবৃত্তি নিরোধের কথা বলা হয়েছে, সে গল্পটাও বলার ইচ্ছে ছিল, পরে কোনো একদিন নিশ্চয়ই বলবো। এরপরে লিখছেন কাটোয়া থেকে মিনতি চট্টোপাধ্যায়, সুপ্রভাত দাদাভাই, আজকে আপনি আমাদের কাছে গল্প দাদুর ভূমিকা নিয়ে আজকের দিনের গুরুত্বপূর্ণ গল্প শোনাচ্ছেন, তবে একথা অনস্বীকার্য যে যোগ নিয়মিত করলে রোগ থেকে মুক্ত হওয়া যায়, একথা 78 বছরের অধম হাতে নাতে ফল পেয়েছে। আজ প্রায় 20 বছর ধরে পতঞ্জলি আশ্রম দর্শন করে যোগ ব্যায়াম খুব ভালো আছি এ বয়সেও, তাই বন্ধু বন্ধুদের বলি যোগযুক্ত হয়ে রোগ মুক্ত হন, খুব ভালো থাকবেন। পূর্ব বর্ধমান থেকে মিনতি চট্টোপাধ্যায়। ধন্যবাদ মিনতি দি, এত সুন্দর করে আপনি আপনার অনুভূতির কথা বললেন, আজকে যোগ দিবসের একটা বড় পাওয়া। শুক্র শনি রবির ভোরের আলোয় চিরন্তনী আসে মনের আলোয়, মোটিভেশনের গল্প বলে জাগায় নতুন স্বপ্ন, হতাশ হৃদয় খুঁজে পায় আবার জীবনেরই রত্ন, সুরের মূর্ছনায় ভেসে আসে অসাধারণ গান, ক্লান্ত মনকে ছুঁয়ে দেয় জাগে নতুন প্রাণ, প্রেরণার প্রতিটি কথা পথ দেখায় নিরন্তর, আশার দীপ জ্বালিয়ে রাখে অন্তরে অবিরত, ভোরের শিশির পাখির ডাকে মেশে সুরের বাণী, তাই তো চিরন তাই তো সবার হৃদয় জুড়ে প্রিয় হয় চিরন্তনী। সৌভিক সরকার, কসবা হালতু থেকে, অনেক ধন্যবাদ সৌভিক, কি সুন্দর করে লিখেছেন। এরপরে লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, এখন আমি মর্নিং ওয়াক করছি, শুনছি সপ্তাহের শেষ চিরন্তনী, তিতলির গল্প বেশ ভালো লাগছে, গানে গল্পে অতুলনীয়, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন। এরপরে লিখছেন মিনা খান উচিলদহ থেকে, পীযূষকান্তি মণ্ডল এবং চন্দনা মণ্ডল, অয়ন ছমাসে হয়, উত্তরায়ণ দক্ষিণায়ন, বিখ্যাত যোগ সাধক, পতঞ্জলির বিভিন্ন রকম ব্যবহারিক দ্রব্য আমাদের বাড়ির সবাই যোগ অভ্যাস করে, যোগ দিবসে ভালো অনুষ্ঠান হচ্ছে, ব্যক্তিগতভাবে চিরন্তনী সবাইকে অভিনন্দন জানিয়ে অনেকদিন পর চিঠি লিখলাম, ধন্যবাদ আপনাকে। আপনারা যদি প্রতিদিন লেখেন আমার খুব ভালো লাগবে। এরপরে লিখছেন আজকে চিরন্তনী আসরে যোগ দিয়ে অনেক কিছু তথ্য শুনলাম, ধ্যান যোগে উপভোগ করলাম উজ্জ্বল দাদা ভাই, প্রফুল্ল কুমার সিংহ ভারতী সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখেছেন, নামাপতির শুভেচ্ছা দণ্ডবাদ, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, আজ আন্তর্জাতিক যোগ দিবসের বিভিন্ন বিশদ আলোচনা বিশেষভাবে সমৃদ্ধ হলাম, এই যোগ কেন্দ্রিক চিঠি নিঃসন্দেহে একটি অতি মূল্যবান তথ্য, সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন,
অনেক ধন্যবাদ আপনাকেও। সুখেন্দু ঘোষ গুরুপল্লী থেকে লিখছেন, শুভ বিশ্ব যোগ দিবসে শুভ সকাল উজ্জ্বল, উপলব্ধি নিয়ে জানা হৃদয় হাজার চর্চা, বিশ্বজুড়ে নিজেকে সুস্থ রাখতে যোগ চর্চা আসে ঘুরে ঘুরে, মানতে হবে বাঁচতে গেলে আহার যোগ আর

বিহার সুস্থ জীবন যুগেই আছে প্রান্ত পদ্মপাতায় নিহার। সত্যি তাই। এরপরে লিখছেন ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, পার্সোনিফিকেশন অফ যোগ দারুণ গল্পের রূপ দিলেন, ধন্যবাদ। আসলে সেই গল্প তো বিভিন্ন মানে ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করা, সেটাকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে আমরা চেষ্টা করি বলবার। এরপরে লিখছেন কে, শিশির ভেজা সিক্ত হৃদয়ে প্রাণের মায়া জালে, প্রাণ খেয়েতে লাগলো হাওয়া দিল দড়িয়ার পালে, হৃদয় আজ ছুটে চলে এই নিরুদ্দেশের পানে, সিক্ত হৃদয় ফাগুন ঝরা ভোরের গানে গানে, এই আবেশ ঢেউ তুল্য আজ এ মন পাড়ায়, চুপি চুপি এই মায়া আজ হৃদয় মাঝে জড়ায়। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, ধন্যবাদ আপনাকে। গুড মর্নিং উজ্জ্বলা, টুডে অলসো আই গট চান্স টু হিয়ার চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ যোগ দিবস বাই ইয়োর গুড প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন গুড মর্নিং আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, ইন্টারন্যাশনাল যোগ দিবসের সঙ্গে আজ আবার ওয়ার্ল্ড মিউজিক ডে, শরীর সুস্থ রাখতে গান শোনার পাশাপাশি যোগ অভ্যাস একান্ত জরুরি, আসুন সুস্থ সামাজিক জীবন শৈলীর ও পরিবেশ রক্ষায় আমরা সবাই এগিয়ে আসি। আজ তোমার গল্প আর গানের ডালি খুব ভালো লাগছে, ওয়ার্ল্ড ফাদার্স ডে কালকে, বাবার হাত মায়ের আঁচল পরম সে আশ্রয়, ষোলো আনা ভরসা যেথায় নেই কোনোই ভয়, তাই না? হ্যাঁ সত্যি তাই। এরপরে লিখছেন কে, শুভ সকাল উজ্জ্বল ভাই, বিশ্বযোগ দিবসের শুভেচ্ছা রইল, গুরু প্রণাম দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো, খুব ভালো লাগলো, পতঞ্জলি যোগসূত্র সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, গঙ্গা বিষ্ণু বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে অভিজিৎ মণ্ডল লিখেছেন, যোগ সাধন, যোগ ঋষির মতো দৃঢ় হবে দেহ, দেবতার মতো হবে চেতন, যদি করো যোগ সাধন দুঃখ ব্যথা যাবে দূরে চলে, ভোরের বেলা মেঠো পথে খালি পায়ে হাঁটাহাঁটি করলে, ঘুমের ওষুধ পড়বে না দরকারি, রাতে খাওয়ার পরে মোবাইল ছেড়ে কিছুক্ষণ করো যদি পায়চারি, হাঁটুর ব্যথায় কষ্ট বুঝি ভীষণ, টোটো অটোতে নয় সাইকেল চড়ে ঘুরে বেড়াও, এখন এসব অভ্যাস করো শুরু আর দেরি করো না, নইলে পরে জীবন হবে অতি ভারী। অভিজিৎ মণ্ডল শশপতা খানাকুল হুগলি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আর কেউ লিখেছেন, হ্যাঁ শুভ সকাল চিরন্তনী, গতকাল যোগ দিবস আর আজকে চিরন্তনীতে যোগ নিয়ে উজ্জ্বল উপস্থাপনা খুব ভালো, না আজকে যোগ দিবস, গতকাল নয়, যোগের তিনটি মন্ত্র শুনবো আর একবার। হ্যাঁ অবশ্যই লিখেছেন, আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে শিবশঙ্কর সাঁত। এরপরে লিখছেন, শুভ সকাল শ্রবণবন্ধু উজ্জ্বল দা, যোগ দিবসের শুভেচ্ছা অজিত কুমার আদক, উত্তর বাহালি আদকপাড়া থেকে। আজকে একদম শেষ মুহূর্তে, এরপরে সমক অপেক্ষা করছে আপনাদের জন্য ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে, আগামী সপ্তাহে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, সবাই খুব ভালো থাকবেন। শেষ করছি একদম শেষ পর্যায়ে এসে বন্দে মাতরম দিয়ে, আর আজকে যোগ দিবসে সবাই একটা রেজলিউশন নিন, যোগের সঙ্গে আমরা সবাই যুক্ত থাকব।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ড।

নমস্কার, শুভ সকাল। আজ প্রভাতে আপনার সাথে সংযুক্তা। আজ দুটি কারণে খুব বিশেষ দিন, সে নিয়েই কথা বলবো গান শোনার ফাঁকে ফাঁকে।

আজ 21 জুন বিশ্ব যোগ দিবস। 2015 সাল থেকে প্রতি বছর আজকের এই দিনটি পালন করা হচ্ছে। এটি বছরের দীর্ঘতম দিন, গ্রীষ্মের অয়নান্ত, সঙ্গে আবার আজ বিশ্ব সঙ্গীত দিবস। আর এই দুই কারণেই আজকের দিনটি আমাদের সকলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2014 সালে ইউএনএ প্রস্তাব দিয়েছিলেন এই দিনটি উদযাপনের জন্য। 177টি দেশ তাকে সাপোর্ট করেছিল, যেটি একটি রেকর্ড। যোগ মানে শুধু তো ব্যায়াম নয়, শুধু এক্সারসাইজ নয়, কিছুটা হাত পা নাড়া, কিছু আসনের সমাহার নয়, বরং যোগ শরীর মন নিঃশ্বাসের ব্যালেন্স ঘটায়। যোগ শব্দটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওজস্বী শব্দ। যোগ দান করা, একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ তৈরি করা এবং আমাদের একার মধ্যে যে শরীর রয়েছে, যে মন রয়েছে, যে আত্মা রয়েছে, তাদের সকলের মধ্যে সিঙ্ক্রোনাইজ করা। গানের পর ফিরছি কথায়।

আলাদা করে একটা দিন কেন নির্ধারিত করা হয়েছে? যোগের জন্য। বিশ্ব যোগ দিবসের সঙ্গে মস্তিষ্ক, মন, শরীর ও আত্মার মধ্যে সংযোগ স্থাপন করে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। স্ট্রেচ প্লাস স্ট্রেংথ প্লাস ব্যালেন্স একসঙ্গে করার নানা পদ্ধতির কথা উল্লেখ করেন তিনি। বলেন যে রোজ 15 মিনিট থেকে আধ ঘন্টা রীতি মেনে যোগ করলে পিঠের ব্যথা, ঘাড়ের স্টিফনেস কমে, ডায়াবেটিস প্রেশারের রিস্ক কমায়। হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যোগকে লো কস্ট হেলথ সলিউশন বলে অভিহিত করেছে। আজ এ নিয়ে তো কথা বলতেই হবে প্রভাত বিনায়। আর মাঝখানে যেহেতু আজ আন্তর্জাতিক সঙ্গীত দিবস, বিশ্ব সঙ্গীত দিবস, সঙ্গীতের চেয়ে সুন্দর করে মলম বোধহয় মনে আর কিছুতেই লাগতে পারে না, তাই সঙ্গে সঙ্গেই গানের কথাও হবে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

আজকাল আমরা সারাদিন ফোনে ব্যস্ত থাকি, কাজে হোক বা অকাজে। সারা পৃথিবীর নানা টেনশন অজান্তেই আমাদের মনকে উৎকণ্ঠায় ভরিয়ে তোলে। যোগের অঙ্গ প্রাণায়াম আমাদের নার্ভাস সিস্টেমকে ব্যালেন্স করে। কর্টিসোল মানে স্ট্রেস হরমোন যেটা, সেটাকে কমিয়ে দেয়। তাই উৎকণ্ঠা, অ্যাংজাইটি এবং ঘুমের নানা সমস্যায় ডাক্তাররাও এখন যোগ সাজেস্ট করছেন। দিনে 2 মিনিট চোখ বন্ধ করে শ্বাসের দিকে মনোযোগ দিলে, শ্বাসের যে ব্যায়ামগুলো রয়েছে, অনুলোম বিলোম, তারপর বক্স ব্রিদিং, ভ্রামরি, এগুলো করলে স্ট্রেস অনেকটাই কমে যায় এবং মন অনেক ধীর স্থির হয়, শান্ত হয়। এই সমস্ত উপকারিতার কথা তো হতেই থাকবে, আর সঙ্গে চলতে থাকবে মনের মলম লাগানোর মতো গান।

স্বাস্থ্যই যে আসল সম্পদ সে ব্যাপারে আমরা আজকের দিনে যতটা সচেতন তার থেকে অনেক বেশি সচেতনতা ছিল আগেকার দিনের মানুষদের। ভারতের প্রাচীন ঐতিহ্যে মুনি ঋষিরা যে যোগ পদ্ধতি প্রচলন করেছিলেন, একটি আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলন থেকে শারীরিক, মানসিক এবং আবেগজনিত সুস্থতার জন্য যে একটা অসাধারণ প্রয়াস তাদের ছিল, আমরা জানি। তারা গুহায় বসে, পাহাড়ের কোলে বসে, আরও নানা জায়গায়, নদীর ধারে, ঝর্ণার ধারে, প্রকৃতির মাঝে বসে তারা যোগাসনে নিজেদেরকে নিয়োজিত করতেন এবং সুস্থ দীর্ঘ জীবন ছিল তাদের। তো সেখান থেকেই আজ এই যোগাসন বিশ্বব্যাপী এক আন্দোলনে পরিণত হয়েছে। এর সার্বজনীন আবেদন ও উপকারিতা উপলব্ধি করে জাতিসংঘ 2014 সালে 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছিল। সেই থেকে চলছে এবং নিশ্চয়ই আমরা আগের থেকে অনেকটা বেশি সচেতন হয়েছি। আজকের যে লাইফস্টাইল, আজকের যে আমাদের জীবনযাপন, তার মধ্যে সত্যি সত্যি এত উৎকণ্ঠা, এত দুশ্চিন্তা, এত টাইট স্কেলিউরের মধ্যে আমরা থাকি, সেখানে যদি একটুখানি নিজেদেরকে, নিজেদের শরীর এবং মনকে সুরে বাঁধার একটা চেষ্টা আমরা না করি, তাহলে কিন্তু এই স্ট্রেস, এই উৎকণ্ঠা, এই আমাদের পুরো শরীর এবং মনকে বিধ্বস্ত করে তোলে। ঠিক সেই কারণেই যোগের ভূমিকা অনস্বীকার্য। আজকের দিনটা শুধু নয়, প্রত্যেকটা দিন যোগের দিন হোক, এবং সত্যি সত্যি একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যোগ হোক।

এভাবেই সারা বিশ্বব্যাপী প্রত্যেকটি মানুষ দীর্ঘ সুস্থ জীবন কাটান, এটাই আমাদের সকলের কামনা।

যোগ বিশ্বের প্রাচীনতম জ্ঞান ঐতিহ্যগুলোর মধ্যে একটি, যার শিকড় সিন্ধু সরস্বতী সভ্যতায় আনুমানিক 2700 খ্রিস্টপূর্বাব্দের। যোগ শব্দটি সংস্কৃত থেকে উদ্ভূত, যার অর্থ যুক্ত করা, যে কথা একটু আগেই বলছিলাম, বা একত্রিত করা, যা দেহ এবং চেতনার মিলনের প্রতীক। বেদ, উপনিষদ, বৌদ্ধ, জৈন ঐতিহ্যের পাশাপাশি মহাভারত, রামায়ণও যোগ চর্চার উল্লেখ পাওয়া যায়। মহর্ষি পতঞ্জলি যোগ সূত্রের মাধ্যমে যৌগিক ঐতিহ্যকে একত্র করেন, সুসংবদ্ধ

করেন যা এর দার্শনিক এবং ব্যবহারিক কাঠামোর ভিত্তি স্থাপন করে। আর শতাব্দীর পর শতাব্দী ধরে ঋষি এবং যোগ গুরুরা এই জ্ঞানকে সংরক্ষণ ও সমৃদ্ধ করছেন এবং বিশ্বজুড়ে এর প্রসারে সহায়তা করে চলেছেন।

2026 সালের আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য অর্থাৎ থিম রাখা হয়েছে যোগা ফর হেলদি এজিং, স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ। দীর্ঘ জীবন আমাদের অনেকেরই এবং বয়স্ক মানুষরা, প্রবীণ মানুষরা যাতে সুস্থ থাকেন, তাদের জীবন যাতে একেবারে সুস্থ থাকে, রোগ যাতে তাদেরকে ছুঁতে না পারে, তার জন্য তারা যোগাসনের দিকে নজর দিতে বলছেন। যোগ জীবনের কোনো একটি নির্দিষ্ট পর্যায় বা বয়সে করার মতো অনুশীলন তো নয়, বরং এটি একটি গোটা জীবনকে সুস্থ রাখার এক অনন্য উপায়, যা আমাদের পরিবর্তনশীল চাহিদা ও সামর্থ্যের সঙ্গে সঙ্গে পাল্টে নেওয়া যায় এবং প্রতিটি বয়সে প্রাণশক্তি, মানসিক এবং শারীরিক স্বাস্থ্য, মনের স্বাধীনতা বজায় রাখতে সাহায্য করে, ভারসাম্য বজায় রাখে। আন্তর্জাতিক যোগ দিবসকে একটি সত্যিকারের সমন্বিত বিশ্বব্যাপী অনুষ্ঠানে পরিণত করার জন্য একটি সুন্দর কাঠামোর প্রয়োজন ছিল। তার ফলস্বরূপ ভারতের কয়েকজন অত্যন্ত প্রখ্যাত যোগ গুরু ও প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ করে 2015 সালে আয়ুষ মন্ত্রক CYP তৈরি করেছিলেন, অর্থাৎ

কমন যোগা প্রোটোকল। সিওয়াইপি হলো একটি প্রমিত 45 মিনিটের যোগ অনুশীলন, যা বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের মূল কর্মসূচি হিসেবে কাজ করে এবং বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষকে একটি সম্মিলিত যোগ অভিজ্ঞতায় অংশগ্রহণের সুযোগ করে দেয়। এই পদ্ধতিটিতে কি রয়েছে? রয়েছে যোগাসন, রয়েছে কপালভাতি, প্রাণায়াম, ধ্যান এবং তারপর ধীরে ধীরে শরীরের শিথিলকরণ। এই সমস্ত কিছু মিলিয়ে একটা সুন্দর সুসংগঠিত রুটিনে একত্রিত করে বিভিন্ন বয়স ও প্রেক্ষাপটের মানুষ যাতে সহজেই অনুশীলন করতে পারেন সেরকম একটি ব্যবস্থা করা হয়েছে। 2026 সালের যে সংস্করণটি, প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজন অনুযায়ী প্রাণায়াম, যোগ নিদ্রা, ধ্যান এবং সৎসঙ্গের মতো যৌগিক অনুশীলন অতিরিক্ত 15 মিনিট অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, আন্তর্জাতিক যোগ দিবস আজ ভোর থেকেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে। কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মধ্যপ্রদেশের জবলপুরে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। কড়া নিরাপত্তা ও নজরদারির মাধ্যমে আজ ফের চলতি বছরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 গ্রহণ করা হবে। কেন্দ্রীয় জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, 8,60,000 মেট্রিক টন তেল নিয়ে 3টি ভারতের পতাকাবাহী ট্যাঙ্কার গতকাল নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকতম যুদ্ধ প্রকরণে অভ্যস্ত হতে হবে। গতকাল তিনি শিলংয়ে ইস্টার্ন এয়ার কমান্ডের সৈন্যদের সঙ্গে মতবিনিময় করেন। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর ও কুরাসাওয়ের মধ্যে ম্যাচ চলছে। গতরাতে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে এবং নেদারল্যান্ড সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কলকাতার রেড রোডে আজ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কী করতে হবে আর কী করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত আবশ্যক। এদিন প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রীরামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন।
1: যোগ দিবস কে অবসর পর আজ বঙ্গাল মে হোনা বহুত হি বিশেষ হ্যায়। বঙ্গাল কি ইয়ে পবিত্র ভূমি যাহা ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তো নে অবতার লিয়া, যাহা সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো যোগ সে পরিচয় করায়া, যাহা মহর্ষি অরবিন্দ জেসে মহান যোগী নে জন্ম লিয়া, লাহিড়ী মহাশয় জেসে মহান যোগীয় নে যাহা যোগ পরম্পরা কো নই উঁচাইয়ো তক পৌঁছায়া, আজ উসি ধরতি পর সামূহিক যোগ কা অনুভব এক অলগ আধ্যাত্মিক অনুভূতি দে রহা হ্যায়।
0: রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাঁদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন, যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারে থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্ত

0: रहे होते पर ना।
1: योग जब स्वभाव में आता है तो वो मानवीय एकता का आधार बन जाता है। योग केवल शारीरिक श्रम का साधन नहीं है, योग किसी एक आयु वर्ग के लिए सीमित भी नहीं है। योग मानव के जीवन का चेतना के साथ, ऊर्जा के साथ एक प्रकाश भी है।
0: শ্রী মোদি এদিন কলকাতাবাসীর বিশেষ প্রশংসা করে বলেন, নাগরিক কর্তব্য পালনে এখানে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যোগ দিবস পালন উপলক্ষে গোটা বাংলায় স্বচ্ছতার সঙ্গে স্বাগত কর্মসূচি পালন করা হয়েছে, যা অত্যন্ত প্রেরণাদায়ক। কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে ভারত ও বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন। সংস্কৃতি মন্ত্রক দেশের 100টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করেছে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হচ্ছে। এগুলি হল নতুন দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবলীপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও অসমের শিলচর। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি দূতাবাস ও কনসুলেটে যোগ দিবসের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। সকাল 7:30টায় এই অনুষ্ঠান শুরু হয়েছে। যোগ দিবসের অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে পৌঁছবেন এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। পরীক্ষা শুরু হবে দুপুর 2টায়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষা দেওয়া যাবে। পরীক্ষা গ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে সিসিটিভি, সিস্টেম জ্যামার, আধারভিত্তিক বায়োমেট্রিক তথ্য যাচাই, প্রশ্নপত্র বহনের জন্য জিপিএস সম্বলিত গাড়ির মতো বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, গতকাল ভারতীয় পতাকাবাহী 3টি জাহাজ 8,60,000 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। এই জাহাজগুলিতে 94 জন ভারতীয় নাবিক আছেন। দেশ বৈভব, দেশ বিভোর এবং সানমার হেরাল্ড নামের 3টি জাহাজ খুব শীঘ্রই ভারতীয় বন্দরে নোঙর করবে বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি উল্লেখ করেছেন। মন্ত্রী আরও বলেন, ভারতের স্বার্থ তুলে ধরতে ও ভারতীয় নাবিকদের নিরাপত্তা দিতে মন্ত্রক বদ্ধপরিকর। উল্লেখ্য, লেবাননের ওপর ইসরায়েলের আক্রমণ ও যুদ্ধবিরতির ব্যাপারে ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে গতকাল ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য দুদেশের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে ফের পরস্পরের মুখোমুখি হতে চলেছে। উল্লেখ্য, ইরান গতকালই জানিয়েছিল লেবাননের ওপর ইসরায়েলের হামলা বন্ধ না হওয়ায় তারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অনুমোদন প্রত্যাহার করেছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের গতকালের ঘোষণাতে স্পষ্ট জানিয়েছেন, আগামী 60 দিনের মধ্যে ইরান যদি স্থায়ী চুক্তিতে স্বাক্ষর না করে তবে সমস্ত জলপথে মার্কিন অবরোধের ব্যবস্থা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শিক্ষায় নেতিবাচক প্রভাব এড়াতে নরওয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জেনারেটিভ এআই টুল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। পাশাপাশি উচ্চস্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রেও এর ব্যবহারে বিধিনিষেধ আনা হচ্ছে। প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোর এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, এআই ব্যবহারের ফলে ছোট ছোট শিশুদের পড়া, লেখা ও গণিত শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ধাপগুলি এড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। তিনি জানান, আগস্টের শেষ ভাগে শুরু হতে চলা নতুন শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে। উল্লেখ্য, পরীক্ষার ফলাফলে সামগ্রিক অবনতি প্রেক্ষাপটে নরওয়ে সরকার 2024 সালে স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করে। মেঘালয়ের শিলংয়ে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ডের সদর দপ্তরে গতকাল সৈন্যদের সঙ্গে মতবিনিময়কালে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রযুক্তিগত তৎপরতা, কৌশলগত দূরদর্শিতা এবং প্রাতিষ্ঠানিক উদ্ভাবনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থার অনিশ্চয়তার মধ্যেও সুদৃঢ় প্রস্তুতি বজায় রাখার জন্য এই বিষয়গুলি অত্যন্ত জরুরি। প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, যুদ্ধের ক্রমপরিবর্তনশীল প্রকৃতিতে হাইব্রিড হুমকি, সাইবার চ্যালেঞ্জ, তথ্যযুদ্ধ, লজিস্টিক্স বা রসদ ব্যবস্থাপনা সক্ষমতা, সরবরাহ শৃঙ্খল নিরাপত্তা এবং ড্রোন এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উঠে আসছে। এমত অবস্থায় প্রতিরক্ষা বাহিনীর জন্য কেবল প্রথাগত প্রস্তুতি যথেষ্ট নয়। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর ও কুরাসাওয়ের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গতরাতে গ্রুপ ইর অন্য ম্যাচে টরন্টো স্টেডিয়ামে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দেয়। নেদারল্যান্ডসের হয়ে ব্রায়ান ব্রব্বি 5:17 এবং কোডি গ্যাপকো 47:54 জোড়া গোল করেন। সুইডেনের হয়ে অ্যান্থনি ইলাঙ্গা 59 ব্যবধান কমানোর পর নেদারল্যান্ডসের হয়ে 89 ক্রেসেন্সিও সামারভিল আরও একটি গোল করেন। গ্রুপ এফ এর ম্যাচে আজ তিউনিশিয়া জাপানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 9:30। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নাম পরিবর্তন করে ফুটবল ফেডারেশন অব ভারত করার প্রস্তাব করা হয়েছে। গতকাল ফেডারেশনের ভার্চুয়াল বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, ক্রীড়া মন্ত্রকে নাম বদলের অনুরোধ পাঠানো হয়েছে। অনুমতি পাওয়া গেলে সাধারণ সভায় নাম বদল চূড়ান্ত করা হবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত 3 ওয়ানডে ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে 9 বড় জয় তুলে নিয়েছে ভারত। সেই সঙ্গে এই সিরিজের 3 ম্যাচের সবকটিতেই তারা জিতল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আন্তর্জাতিক যোগ দিবস আজ ভোর থেকেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে। কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে আজ ফের চলতি বছরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 গ্রহণ করা হবে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর ও কুরাসাওয়ের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাড়ি কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, নিয়মিত যোগাভ্যাস বার্ধক্যের পথেও মানুষকে সুস্থ সক্রিয় থাকতে সাহায্য করে। আজ শ্রী মোদী দেশে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের মিশন পূর্বোদয় নীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল বহু কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 23তম কিস্তি প্রদান করেছেন শ্রী মোদী। ক্ষমতায় আসার পর রাজ্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলির প্রশংসা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ফের আজ নেওয়া হচ্ছে। সক্রিয় মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগর থেকে অত্যধিক জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত সংবাদে। আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। এবারই প্রথম কলকাতার রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হচ্ছে। আজকের অনুষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম। কড়া নিরাপত্তার মধ্যে সমাজের নানা স্তরের প্রায় 30,000 মানুষ রেড রোডে যোগাভ্যাসে সামিল হয়েছেন। অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যোগ সকলকে একসঙ্গে যুক্ত করে। 21 জুন সারা বিশ্বে বড়সড় আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। বাংলার পূর্ণভূমি যোগের জন্য একেবারে উপযুক্ত বলেও জানান তিনি।
1: 21 জুন কা এ দিন পৃথিবী কে কুছ ভূভাগ পর সাল মে সবসে লম্বি অবধি কা দিন হোতা হ্যায়। আর আন্তর্জাতিক যোগ দিবস কে কারণ 21 জুন কা এ দিন বিশ্ব কে সবসে বড়ে সামূহিক উৎসব কা দিন ভি বন গয়া হ্যায়। ভারত মে হিমালয় সে লেকর হিন্দ মহাসাগর তক, পূর্বোত্তর और पूरब में बंगाल से लेकर पश्चिम में सौराष्ट्र तक पूरा देश योग की ऊर्जा से चैतन्य से भरा हुआ नजर आ रहा है। पूरा देश, पूरा विश्व एक दूसरे से जुड़ा हुआ नजर आ रहा है।
0: শ্রী মোদী বলেন, নিয়মিত যোগাভ্যাস বার্ধক্যের পথেও মানুষকে সুস্থ সক্রিয় থাকতে সাহায্য করে।
1: যোগ জব স্বভাব মে আতা হ্যায় তো ও মানবীয় একতা কা আধার বন জাতা।

0: सक्रिय रह सकते हैं। योग हमें इसके लिए मार्ग दिखाता है।
1: প্রধানমন্ত্রী যোগব্যায়াম কে শুধুমাত্র একটি দিবসে সীমাবদ্ধ না রেখে জীবনশৈলীর অঙ্গ করে তোলার আহ্বান জানান। কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব তার ভাষণে বলেন, সরকার নাগরিকদের স্বাস্থ্য রক্ষায় নানা পদক্ষেপ করেছে। চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে এর জন্য বিশেষ বরাদ্দ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগ রাজ্যে ফিরে এল। পশ্চিমবঙ্গে এতদিন মানুষকে যোগ দিবসের অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
0: যে আন্তর্জাতিক যোগা দিবস যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না। পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ, যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে।
1: রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায় আয়োজন আগের সরকারের পাপের প্রায়শ্চিত্ত।
2: সারা বিশ্ব জুড়ে পালন হচ্ছে, বিশ্বের 140টি দেশ সরকারিভাবে এই আন্তর্জাতিক যোগ দিবস অংশগ্রহণ করছে গত এক দশক ধরে। আমাদের জন্য দুঃখের বিষয় এটা যে এইরকম একটি ভারতীয় সফটওয়্যার ইন্ডিয়ান যোগা বা ভারতীয় যোগ তা পশ্চিমবঙ্গ এ রাজ্যে বিয়োগ করে রেখে নাম কেউ আসতে পালন হতো। আমরা সৌভাগ্যবান যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, আমাদের নেতা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আজ কলকাতায় এসে সমবেতভাবে আমাদের সবার সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করছেন। এই আন্তর্জাতিক যোগ দিবস বা ভারতীয় যোগ অভ্যাস করাকে, অনুশীলনে নিয়ে আসাকে, তার যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছে এবং পশ্চিমবঙ্গ নামক রাজ্যটির পক্ষে এটি কার্যত বলতে পারেন একটি পাপের প্রায়শ্চিত্তও বটে।
1: প্রধানমন্ত্রী বলেছেন, অপশাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে ফিরেছে, রাজ্যের হারানো গৌরব ফিরে এসেছে। গতকাল হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের পালনের মঞ্চ থেকে ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের বার্তা মানুষের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পূর্বতন সরকারের জমানায় যেসব ক্ষেত্রে অবহেলা হয়েছে তা পূরণ করার জন্য অত্যন্ত দ্রুত গতিতে কাজ শুরু করেছে নতুন সরকার। শ্রী মোদী বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে মিশন পূর্বোদয় নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার সুরক্ষিত করা এবং রাজ্যের সার্বিক উন্নয়নে এখন কেন্দ্রীয় সরকারের মূল ফোকাস বলে তিনি উল্লেখ করেন।
3: কেন্দ্র সরকার কা ভিজন হ্যায় পূর্বী ভারত কে বিকাশ সে ভারত কা বিকাশ, ইসলিয়ে হম পূর্বোদয় কি নীতি পর কাম কর রহে। জিস পূর্বী ভারত কো কংগ্রেস কে দৌর মে পিছড়েপন কা পর্যায় বনা দিয়া গয়া থা, আজ বো প্রগতি।

0: সে তৈরি যুদ্ধজাহাজগুলির 75% বেশি উপাদান দেশীয় এবং নির্মাণে 200 বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা যুক্ত ছিল। এরপর আজই শ্রী মোদি দিল্লি ফিরে যাবেন বলে জানা গেছে। ক্ষমতায় আসার পর রাজ্য সরকার যেসব পদক্ষেপ করছে তার প্রশংসা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে গতকাল রাজ্যে এসেছেন তিনি। তারকেশ্বরের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মুখ্যমন্ত্রীকে বাংলায় 5 পাতার চিঠি লিখেন প্রধানমন্ত্রী। সেখানে পশ্চিমবঙ্গ দিবস থেকে রাজ্য সরকারের গৃহীত নানা কল্যাণমূলক পদক্ষেপগুলির উল্লেখ করেছেন শ্রী মোদি। তিনি লিখেছেন, এবছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচনে এমন রায় দিয়েছেন যা চিরস্মরণীয়। গত 1 মাসে পশ্চিমবঙ্গ সরকার অসাধারণ গতি ও সহমর্মিতার সঙ্গে কাজ করেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আর ফের নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের সহায়তায় রাজ্য সরকার রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নম্বর চালু করেছে। 2টি নম্বর হল 033-221-4-3526 এবং 86979-81070। এছাড়াও 1070 টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করা যাবে। পূর্ব রেলের শিয়ালদহ হাওড়া ডিভিশন আজ এই উপলক্ষে বিশেষ ইএমইউ এবং এমইএমইউ ট্রেন চালাচ্ছে। কলকাতা বিমানবন্দরে শুক্রবার রাতে অশান্তির ঘটনায় 5 তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। জানা গেছে, দিল্লি থেকে অভিষেক ব্যানার্জি কলকাতায় ফেরার সময় তাকে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল বিজেপি কর্মী সমর্থকদের। সে সময় সেখানে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা জড়ো হয়ে তাদের উপর চড়াও হয়। বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছেন বলে খবর। লোক জড়ো করে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ নেতা জাহাঙ্গীর খানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ধৃত তাঁর স্ত্রী রেজিনা বিবির 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। রেজিনার বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক আইন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগর থেকে অত্যধিক জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন,
1: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা থাকছে।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, নিয়মিত যোগাভ্যাস বার্ধক্যের পথেও মানুষকে সুস্থ ও সক্রিয় থাকতে সাহায্য করে। আজ শ্রী মোদী দেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি আজ ফের নেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: Denise Undav scored twice. Earlier, the Netherlands secured a commanding 5-1 victory over Sweden in Group F match at NRG Stadium in Houston, United States. Yesterday, in another match, Brazil recorded their first win of the FIFA World Cup with a comfortable 3-0 victory over Haiti at the Philadelphia Stadium. And now for a look at today's newspapers, it's over to Shagun Chopra.
1: Thank you, Sunil. NEET UG re-examination is the top story on dailies today. All hands on deck for NEET retest, writes Hindustan Times. 1.38 lakh CCTV, 51,000 jammers for leak-proof NEET today, headlines The Asian Age. The war between Iran and Israel, too, continues to dominate front pages of dailies. Iran closes Hormuz amid Israeli attacks on Lebanon, reads the Hindu headline. On the 12th International Day of Yoga 2026, the pioneer writes that 6 lakh people will perform yoga today with Prime Minister Modi in Kolkata. Two studies led by AIIMS have found that yoga may improve women's hormone and insulin levels, reports the Times of India. An AI-enabled queue management system will be implemented in Kerala's Sabarimala Ayyappa Temple from November, reports The Hindu. In just over 3 months, from the end of February until early June, Indian records in athletics were broken 20 times, reveals The Indian Express. And finally, the ASI has made significant discoveries at Rakhigarhi, perhaps the largest site of the Indus Valley civilization, with the recovery of 8 skeletons and pottery offerings, reports The Tribune. DNA testing is underway. And with that, it's back to you, Sunil.
0: Thank you, Shagun. And now, before we end the bulletin, the headlines once again. International Yoga Day being celebrated across the globe today. Prime Minister Narendra Modi leads the nation in practicing common yoga protocol from historic Red Road in Kolkata. Prime Minister to also commission 3 indigenously built Indian Navy platforms, INS Dunagiri, INS Sanshodhak and INS Agra in Kolkata today. National Testing Agency to conduct NEET UG re-examination in India and abroad this afternoon. 3 Indian-flagged crude oil tankers carrying over 8.6 lakh metric tons of cargo successfully crossed Strait of Hormuz. IMD issues red alert for extremely heavy rainfall over sub-Himalayan West Bengal and Sikkim today. And in cricket, India A to take on Sri Lanka A in tri-series final in Dambulla this morning. And with that, we end the morning news. Have a nice day.
2: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. Shonali shokale shonali diner gaan. Rubibarer shur mohole. আপনি শুনছেন সুর মহল, সুর মহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
3: গুড মর্নিং সুপ্রভাত, নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? দারুণ আছেন তাই না? আজকে 1, 2, 3 করে অনেক অনেকগুলো বিশেষ দিন, তাই সবাই মিলে একটা হই হই করা সকাল, রবিবারের সকাল। আর আন্তর্জাতিক সঙ্গীত দিবস, ওয়ার্ল্ড মিউজিক ডে, তাই আজকে আমাদের সুরমহল একটু অন্য সুরে তো বাজবেই, সব সুর এসে মিলেমিশে একাকার হয়ে যাবে এই সুরেলা সফরে, যেখানে রাহুল এসেছে আমাদের গান শোনাতে, যার নাম রাহুল, রাহুল দেব। স্টার গানে কি কী থাকবে আপনারা প্রত্যেকেই জানেন, যারা ওকে চেনেন, যারা ওকে শুনছেন দীর্ঘদিন ধরে। আমি অনেক দিন ধরে ভাবছি কবে কবে কবে রাহুল আসবে আমাদের এইখানে। রাহুল, ওয়েলকাম।
4: থ্যাংক ইউ দিদি,
3: খুব ভালো লাগছে আজকে একটা ভীষণ ভালো দিনে তোমাকে আমরা পেয়েছি। অত্যন্ত ভালো একটা দিন, সুরেলা দিন, নামের মধ্যেই সুর আছে তাই না?
4: আমার নামটা ইভেন সেই কারণে সেইভাবেই রাখা
3: তাই না?
4: আমার বাবা আরডি বর্মন স্যারের ফ্যান ছিলেন, সেখান থেকে রাহুল।
3: আচ্ছা,
4: আর ডাক নাম শানু, মানে মা হচ্ছে শানুদার ফ্যান,
3: সেখান
4: থেকে ডাক নাম শানু।
3: ওকে,
4: মানে দেবটা মিলে গেছে,
3: দেবটা মিলে গেছে। এইভাবেই আসলে গান সুর সব মিলেমিশে এক করে দেয় তাই না? মানে আমাদের ভালো থাকা ভালো না থাকা সবটাই মিলেমিশে যায় সুরে এসে, মানে সারেগামা পাধানি আমাদের মনের মধ্যে যতটা না ছায়া ফেলে তার থেকে বেশি আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, অনেকটাই দেয়। আর আপনারা থাকেন আমাদের সঙ্গে প্রত্যেক দিন, প্রত্যেক রবিবার সুরমহলে ঠিক 8:30 থেকে 10:00 পর্যন্ত। আমরা শুরু করে দিয়েছি আমাদের ফেসবুক লাইভ, 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো অফিসিয়াল পেজে আমরা রয়েছি লাইভ। আর আপনারাও নিশ্চয়ই জয়েন করছেন ধীরে ধীরে, যোগ বিয়োগ যাই হোক না কেন, গুণ ভাগ সবটা মিলেই আসলে গান। তাই না? যারা লাইকারি করে তারা তার মধ্যে তো গুণ ভাগ সবটাই থাকে। আচ্ছা গানে গানে শুরু করি, তোমার সাপোর্ট সিস্টেমদের একটু ওয়েলকাম করে নি তার আগে, না হলে তারা যদি হাত গুটিয়ে বসে থাকে তাহলে গান বাজনা কি করে কমপ্লিট হবে? সো দীপঙ্কর সর্দার, রোহিত শ, সুমন আর অর্চন, সকলকে ওয়েলকাম, আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা আসবেন টেলিফোনেও 2248808585 এই নাম্বারে, আর 9903059 এই নাম্বারে আপনারা প্রত্যেক দিনের মতো প্রচুর হোয়াটসঅ্যাপ অলরেডি পাঠিয়ে দিয়েছেন, সবটা আমি পড়বো, কিন্তু আপাতত গানের হাত ধরা
4: যাই। আমরা একটু হই হই করে শুরু করি,
3: হই হই করে শুরু করো,
4: চলো। One, two, three, four.

0: হু, একেবারে শুরুতেই জমজমাট একটা গান দিয়ে আমরা শুরু করে দিয়েছি, আর এই মুহূর্তে আমাদের প্রথম কলার এসে গেছেন। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, অনিমেশ দা।
1: এখানে থেকে অনিমেশ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন দাদা।
1: আন্তর্জাতিক সঙ্গীত দিবসের সুন্দর সুরমহল শুনে খুব ভালো লাগছে, আর তার সঙ্গে রয়েছে আপনার সুন্দর সাবলীল উপস্থাপনা।
0: অনেক ধন্যবাদ।
1: আমার অনুরোধ, শিল্পী রাহুল দেব বর্মনের একটি গান ছিল স্বপ্ন আমার হারিয়ে গেছে, তার স্মৃতিটুকু মনে আছে, যদি সম্ভব হয় গানটি একটু শোনাবেন।
0: আচ্ছা বেশ,
1: নমস্কার।
0: নমস্কার। এভাবে আপনিও টেলিফোনে এসে আপনার মনের খবর আমাদের কাছে পৌঁছে দিতে পারেন, রাহুলের কানে তুলে দিতে পারেন। আপনার ঠিক কোন গানটা এই মুহূর্তে শুনতে ইচ্ছে করছে, রিকোয়েস্ট, কিছু কিছু ডেফিনেটলি রাহুল শোনাবে, আর ওর পছন্দের একটা লিস্ট রয়েছে, আমার পছন্দ তার মধ্যে অ্যাড হয়েছে, সবটা মিলেমিশে আসলে আছে, আর সবাই মিলে একটা হই হই করা সকাল তো বটেই। আপনারা জয়েন করেছেন আমাদের ফেসবুক লাইভে 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে। আর অবশ্যই একটা জিনিস একটু বলতে চাই, আপনাদেরও তো কিছু কিছু কাজ থাকে তাই না, সেই কাজের মধ্যে একটা অবশ্যই অডিও ভিজুয়াল সব কিছু ঠিকঠাক আছে তো, একটু টুক করে লিখে দেবেন যাতে আমরা বুঝতে পারি যে আপনার কাছে আমরা ঠিক ঠিক মতো পৌঁছাতে পারছি কিনা। 2248 8085 এই নাম্বারে অবশ্যই আপনার কলের অপেক্ষা করব। আর তার আগে একটুখানি দেখে নিই আমাদের ফেসবুক লাইভে কে কে জয়েন করেছেন। শঙ্করচন্দ্র দে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন, বিশ্ব সঙ্গীত দিবস, বিশ্ব যোগাসন দিবস এবং বিশ্ব

0: পিতৃদিবস। ইয়েস, সবটা নিয়েই আসলে আমাদের আজকের দিন সবাইকে নিয়েই সঙ্গে কাটবে। আমার একটা জিনিস মনে হয় রাহুল, মা এবং পা, এই দুটো তো মাঝখানের স্বর। মা আমাদের জীবনের স্ট্রেংথ এবং পা মানে পাপা,
1: তার সাথে গা ধাও আছে।
0: আমি আমি এই ব্যাপারে আর কোনো কমেন্ট করব না। যাই হোক, আর কে কি কমেন্ট করেছেন সেটা একটু পড়ে শোনাবো তোমাদের। সুমিতা রায় সুপ্রভাত জানিয়েছেন 10টা পর্যন্ত থাকার অঙ্গীকার করেছেন। যাদবেন্দ্র পাণ্ডা লিখেছেন খুব সুন্দর সকাল শুরু হয়েছে। অবশ্যই তিলক দা জয়েন করেছেন আমাদের বিশ্ব সঙ্গীত দিবস ও যোগা দিবসের, অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপাড়া থেকে। আমি শতরঞ্চি পেতে বসে গেছি কান খুলে মন ভরে আজকে সুরমহলের মজা লুটতে। সংযুক্তা দিয়ে আছে সাথে সুরমহলের অত্যন্ত গুণ। আমি গুণীজন? আরে আমি তো বেগুনি, আপনারা একটু ভালো টালো বাসেন বলে আমি এই বেঁচে বর্তে আছি আর কি। চলো এরপরে একটু হোয়াটসঅ্যাপ পড়ি। 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেছেন আজকে। ওই তো শঙ্করদা খুব সুন্দর করে প্রত্যেক দিনের মতো লিখেছেন, বিশ্ব সঙ্গীত দিবসে করো, বিশ্ব সঙ্গীত দিবসে কবো একটা গান ধরো মন, বিশ্ব যোগা দিবস করো এখনই করো আসন, এখন আসন যোগা একসঙ্গে কি করে করব, করবো আসন শুনবো গান সুরমহলের অনুষ্ঠান, রাহুল দেব নামে শেষে যোগ করব বর্মন। রাহুল দেব বর্মন হয়ে মোদের প্রিয় রাহুল, সুরে সুরে গানে গানে আজ ফোটাবে ফুল, সেই গানের সুরে ফুলের মধু করব আহরণ। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর করে লিখেছেন। ওয়ার্ল্ড মিউজিক ডেতে গান গাইছে শিল্পী রাহুল, যুক্ত হলো আন্তর্জাতিক যোগ দিবসের কর্ম বহুল, ফাদার্স ডেও রয়েছে আজ পিতাকে সম্মান জানাতে, জমজমাটি দিনটি পালন সবখানেতে, তারই মাঝে গানে গানে জমজমাটি সুরমহল, যন্ত্র

0: দেখেন, যখন রেকর্ডেড ভার্সনটা দেখেন তখনও একটু একটু অনেকে উঁকি দিয়ে কমেন্ট করে যান, এটা আমি অন্তত জানি। চলো রাহুল, পরের গানে চলে যাই আমরা।
1: কিশোর কুমারই গাইবো, সঙ্গে সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, আর যেটা থেকে ইন্সপায়ার হয়ে গানটা উনি নিয়েছিলেন, একটা ফ্রেঞ্চ সং, সেটাকেও আমরা তার সঙ্গে গাইবো।
0: বেশ চলো,
1: ওয়ান টু, ওয়ান টু থ্রি ফোর।

0: আমি তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছি আর ভাবছি যে আসলে তোমাকে একটা ছোট্ট চেয়ারের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে যদি ছেড়ে দেওয়া হতো তুমি কি কি করতে এখানে বলো, কি কি করতে, লাপিয়ে ঝাপিয়ে অনেক কিছু করতে?
1: আমি না কলা মন্দিরে স্টেজ ভেঙে ফেলেছিলাম, এরা তার সাক্ষী।
0: কি কেলেঙ্কারি, এইসব করো না এখানে, আবার ওইসব করো না, সেটা আমি জানি তুমি খুব লক্ষ্মী ছেলে এমনিতে। নমস্কার, কে আছেন টেলিফোনে?
2: নমস্কার দিদি, নমস্কার।
0: নমস্কার,
2: আমি বর্ধমান থেকে রূপসুন্দর ঘোষ বলছি।
0: বলো বলো।
2: রাহুল দেব যা গান শোনাচ্ছে, নাচতে ইচ্ছে হচ্ছে, নাচে করে ফাটিয়ে দিচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যেখানে আছো সেখানে নাচো না, অসুবিধে নেই,
2: দারুণ ভালো লাগছে অনুষ্ঠান।
0: অনেক অনেক ধন্যবাদ এভাবে সঙ্গে থাকার জন্য। 2248808585 এই নাম্বারে আপনিও টেলিফোনে আসতে পারেন। আর আমি একটুখানি চটপট করে 100.1

0: এফএম গোল্ড কলকাতা পেজে আর কে কে জয়েন করেছেন এবং কী কী লিখছেন সেগুলো একটু পড়ে ফেলি। শঙ্কর চক্রবর্তী গড়িয়া থেকে জয়েন করেছেন, এস কে আজাদুল ইসলাম লিখেছেন, খুব ভালো লাগছে। কোথা থেকে লিখেছেন? কৃষ্ণনগর শেখপাড়া মহেশতলা। সীমা দাস লিখেছেন, খুব সুন্দর গান দিয়ে শুরু হয়েছে আজকের সুন্দর অনুষ্ঠান। সীমা দাস ক্যান্টনমেন্ট থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে। এস কে আল্লাহ রাখা লিখেছেন, গুড মর্নিং। রূপম পণ্ডিত লিখেছেন, শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল তো একই। যাই হোক ভাই রাহুল, তোমার কাছে আমার অনুরোধ। এই তো কি কি অনুরোধ ছিল বলতো? উনি আগে লিখেছেন, সিং নেই তবু নামতা সিংহ। এভাবেই আমি বলছি না, বারবার ক্লেম করি, দাবি করি আমরা, যে মনে মনে সেতু বাঁধা হয় গানের হাত ধরে। আপনি যেই গানটার কথা বলেছেন তার আগেই কিন্তু এই গানটা শুনিয়ে ফেলেছে, তাই তো তিলকদা? নিশ্চয়ই শুনেছেন। রূপম পণ্ডিত লিখেছেন, ঠিক আছে দিদি। আচ্ছা কিসে ঠিক আছে বুঝতে পারলাম না। সুব্রত রঞ্জন দাস, শুভ যোগ দিবস, বিশ্বসঙ্গীত দিবস উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। সুনিতা দাস, সুনিত্রা দাস, গারুলিয়া, বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে। মলয় দাস লিখেছেন, গুড মর্নিং। মলয় বাতাস একটু ছড়িয়ে দিন না ভাই, আমরা তাহলে আপনার দাস হয়ে যাই, খুব ভালো হতো তাহলে, এত গরম পড়েছে। যাই হোক, সুপ্রভাত সংযুক্তাদি, যোগ দিবসে সুরমহলে এলো রাহুল ভাই, ছন্দে ছন্দে গানের তালে যোগা করো সবাই। দুদিন আগে ঝরলো বৃষ্টি, পরিবেশ ছিল শীতল, কোথা থেকে কি যে হলো নেমে আসলো অনল। মনের ব্যথা, মনের কথা সবটা একেবারে মিলেমিশে কবিতা হয়ে গেছে। মাঝির দাড়ির টানে নাও চলে মাছ দরিয়ায়, সুরমহলের গৌরব মুখরিত হয় সংযুক্তাদির সংযোজনায়, আরও আছেন কয়েক ভাই সঙ্গ দিয়ে যায়, ফুলে ফলে ভরিয়ে তোলে সুরমহলের আঙিনায়। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে লিখেছেন, একেবারে ঠিক লিখেছেন। কারণ এই যে আমাদের পুরো ইউনিট, পুরো পরিবার, আমি বলি বৃহত্তর পরিবার, তার মধ্যে শুধু আমি বা রাহুল আজ নয়, সঙ্গে ওর চারজন অত্যন্ত গুণী সহশিল্পী রয়েছেন এবং তার সাথে আমাদের প্রত্যেক দিনের মতো সৌরভ রয়েছে, সঙ্গে রয়েছেন আজ আমাদের শুভায়ন স্যার একেবারে লাইভ স্টুডিওতে। তাকে পাওয়াটাও আমাদের কাছে একটা অন্য অভিজ্ঞতা বটেই, এবং শুভায়ন স্যার এই প্রোগ্রামটাকে কি করে আরও ভালো করে নিয়ে যাওয়া যায় এই সমস্ত সাপোর্ট সব সময় দিয়ে চলেছেন, সব সময় তার গাইডলাইন মেনেই আমি একটু করে এগোচ্ছি আপনার হাত ধরে। আপনি আছেন তো 100.1 এফএম গোল কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে লাইভ। অনেক অনেক কমেন্ট করছেন, একটু লাভ লাইক রিয়াকশনটা হোক, এইটুকু তো আমরা চাইতে পারি আপনার কাছে, তাহলে তো অনেক মানুষের মধ্যে হই হই করে পৌঁছে যাব আমরা সবাই। আর অবশ্যই আমাদের কন্ট্রোল রুমে দাদা দিদিরা সবসময় থাকেন, আজকে দাদারাই রয়েছেন, সকাল থেকে এসে অনেক ঝড়ঝাপটা সামলেছেন, আপনারা রয়েছেন সবাই মিলে। চলুন পরের গানের হাত ধরি, পরের গান শুনি,
1: পরেরটা আমরা আবার একটু স্বাদ বদল করি,
0: একটু স্বাদ বদল করবো
1: এবার মান্না দে সাহেব।
0: আরে বাবা, আজকে তুমি কিরকম কি ভেবেছো, মানে ওয়ার্ল্ড মিউজিক ডে বলে সবাইকে ট্রিবিউট করবো, তাই তো?
1: একেবারে গান ছাড়া সব গাইবো,
0: চলো।

0: ওহো, কি করছো কি করছো রাহুল, এই এই সব গান, মানে দেখো চতুরঙ্গ আমাদের শেখার বিষয় একটা। ছোটবেলায় আমরা যখন যারা যারা শাস্ত্রীয় সঙ্গীত শিখেছে তারা প্রত্যেকে ভালো বলতে পারবে, তুমি নিশ্চয়ই শাস্ত্রীয় সঙ্গীত শিখেইছো, না হলে এই রকম গান গাওয়া অসম্ভব। তো এই যে গানগুলো, এই গানগুলোর মধ্যে অনেক লেসেন্স থাকে বলো। এই গানগুলো যদি কেউ রেগুলার প্র্যাকটিস করে, আলাদা করে রিয়াজ করতে হয় না, তাই না? মানে আমার তো ভীষণভাবেই এইটা মনে হয় যে আগেকার দিনের যে সমস্ত কম্পোজাররা ছিলেন, এমন এমন জিনিস দিয়ে গেছেন যে আমাদের খুব বাইরের দিকে তাকানোর খুব প্রয়োজন নেই। তারা বাইরে থেকে যেটুকু আহরণ করেছেন, সেই এই যে এর আগে তুমি যে গানটা শোনাচ্ছিলে, অন্য বিদেশি সুর, একেবারে ওয়েস্টার্ন মিউজিক যেভাবে হিন্দি গান বাজনা বাংলা গান বাজনায় মিলেমিশে গেছে, আমরা কখনোই তাদেরকে আলাদা করতে পারি না আপনাকেও, কারণ সুরমহলে আপনিও একটা ইম্পর্টেন্ট পার্ট। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
1: আমি শেওড়াফুলি থেকে অশোক দত্ত বলছি।
0: আচ্ছা বলুন।
1: এই আমি এখনই মনে মনে করছিলাম যে একটা মান্না দের
0: হবেই হবে,
1: তাই গানটা শুনে তো আমার মানে আমি এক মনে শুনছিলাম আপনার, মানে খুব সুন্দর গাইছেন, মানে খুবই সুন্দর, মানে এইরকম গান, হ্যাঁ মানে সবার এতে কণ্ঠে ভালো লাগে।
0: ঠিক দিনে ঠিক শিল্পী না এটা বলুন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনিও আসতে পারেন টেলিফোনে 2248805 এই নাম্বারে। আচ্ছা, এর আগে সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছিল, সিং নেই তবু নামতার সিংহ নিশ্চয়ই শুনেছে, নদীর পাড়ে উচ্ছে ধোঁয়া। এই গানটা রিকোয়েস্ট তো তোমার কাছে আসবেই। আমার একটা গান রিকোয়েস্ট ছিল কিন্তু আমি জানি না, আজকে মনে হচ্ছে আর রাহুল আমাকে মন খারাপ করে দেবে, অন্য একদিন নিশ্চয়ই শুনবো। হ্যাঁ, সুপ্রভাত, আজ সুরমহলের অতিথি শিল্পী রাহুল দেব, তার মিষ্টি কণ্ঠস্বরে ভেসে যাচ্ছে এই অনুষ্ঠান, সঙ্গে রয়েছি, আমার কথা লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ সৌভিক, সঙ্গে প্রত্যেক দিনই থাকো, এইভাবেই থাকো আমাদের সঙ্গে। সুপ্রভাত দিদিভাই, লাইভ দেখছি, সঙ্গে থাকবো 10টা পর্যন্ত, খুব ভালো গান শুনছি, ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। আচ্ছা, এবার একটু ফেসবুক লাইভে দেখি কে কী লিখেছেন। শ্যামসুন্দর দাস লিখেছেন, খুব সুন্দর গান দিয়ে শুরু হচ্ছে, আচ্ছা শুরু হচ্ছে মানে তখন লিখেছিলেন, শুরুতেই জমে গেছি, দুর্দান্ত সঞ্চালনা, তেমনই অসাধারণ সুর এবং ঠিক তেমনই অসাধারণ সঙ্গত, সকলের কথা লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। নদীর পাড়ে উচ্ছে ধোঁয়ার আরও একজন রিকোয়েস্ট করেছে, তোমাকে জানে লোকজন যে কী ধরনের গান রাহুল একেবারে মাতিয়ে দিতে পারে, এবং সকালে মেতে ওঠার জন্য সকলে তৈরি। আজকে মাংস টাংস আনতে যায়নি কেউ।

0: জামাই ষষ্ঠীতে গেছে না, পেরেনি কেউ এখনো
1: বাজারে ষষ্ঠী না, বিষয়টা পুরো স্ক্যাম
0: স্ক্যাম। সবাই শুনছেন কিন্তু আপনারা এগুলো মনে রাখবেন। রাহুল আরো কি কি বলে এখানেই বুঝিয়ে দিল যে আসলে কি, আমি বলেছিলাম লক্ষ্মী ছানা কিন্তু মোটেই লক্ষ্মী ছানা নয়, সেটা বোঝাই গেল। আচ্ছা এরপরে জয়দীপ রায় লিখেছেন, সুপ্রভাত জানাই সমস্ত শ্রোতা বন্ধুদের। কাজল রেখাদি জয়েন করেছেন, কাজল রেখাদি প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকেন, অনেক অনেক ধন্যবাদ, অত্যন্ত গুণী মানুষ, খুব সুন্দর লেখেন, গান লেখেন। আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, কাজল রেখাদি প্রণাম, খুব ভালো থাকবেন। তিলকদা আরও লিখেছেন, সিংনে আরে বাবা তিলকদা টেলিফোনে আসবেন, হোয়াটসঅ্যাপে আসবেন, কমেন্ট করবেন, একই গানের রিকোয়েস্ট কেন? আর আপনি প্রত্যেক দিন তিনটে চারটে পাঁচটা গানের রিকোয়েস্ট করেন, প্রত্যেক দিন যদি আপনার পছন্দের সমস্ত গান হয়ে যায়, অন্য যারা আমাদের শুনছেন তারা রাগ করবে না আমার উপরে, বলবে সংযুক্তা কী করছো বসে বসে, শুধু আমাদের অনুরোধের কথাগুলো পৌঁছে দিচ্ছ না, এইটা মোটেই ভালো কথা নয়। সবাইকে একটু একটু মিলেমিশে চলতে হবে তো, বেঁধে বেঁধে থাকতে হবে। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট পারফরমেন্স, অসাধারণ শিল্পী কিশোর কুমারের গানটি নতুনভাবে শুনলাম, খুব ভালো লাগলো। সৌভিক ফাটাফাটি লিখেছে, অর্ণব বোস লিখেছে, হ্যাপি ওয়ার্ল্ড মিউজিক ডে, আচ্ছা বাপ্পি লাহিড়ি স্টাইল লিখেছেন, থ্যাংক ইউ। আচ্ছা চলো পরের গান শুনি,
1: পরে তাহলে আমরা
0: কথা বলতে শুরু করলে না সত্যি সত্যি মানে মনে হয় কি কথা গান কমে যাবে, তখন আবার আমাকে প্রচণ্ড বকবেন সবাই, না সেটা তো আমি শুনতে রাজিই নই মোটে, বিশেষ করে আজকের দিনে তো নয়, কিন্তু আপনাদের কমেন্ট পড়বো, আপনাদের SMS পড়বো, আপনাদের হোয়াটসঅ্যাপ পড়বো, আর আপনাদের টেলিফোন তো অবশ্যই নেব। চলো পরের গান শুনি,
1: আমরা রিকোয়েস্টটা রাখি তাহলে,
0: দেখো একেবারে রেখে ফেলো চটপট করে, মুক্ত হস্তে দান করুন এর মতো।

0: কত এমন কথা থাকে, আমরা কথা দিয়ে যাই আগামী পর্বে আবারও নতুন করে আসব, নতুন কোনো শিল্পীকে সঙ্গে নিয়ে প্রত্যেক দিন কিন্তু কথা রাখি, ঠিক কিনা বলুন। আর আপনারা রয়েছেন টেলিফোনে 2248-8085-এ, কে অপেক্ষা করছেন? নমস্কার।
1: শুভ সকাল দিদি ভাই।
0: শুভ সকাল।
1: আমি শেখ আজাদুল বলছি, আকরা কৃষ্ণনগর, শেখপাড়া মহাশালা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা 46 টাকা।
0: বলুন বলুন
1: দিদি ভাই। অনুষ্ঠান দারুণ হচ্ছে আর রাহুল দাস গান অসাধারণ। আমি একটা গানের রিকোয়েস্ট করতে চাই।
0: নিশ্চয়ই।
1: হিন্দি গান বলছি, এ মেরি জোড়ে যাবি, গানটা যদি একটু শুনে দেন খুব ভালো লাগবে। রাহুল দা,
0: রাহুলদা শুনছে, হাসি মুখে সাড়া দিয়েছে। আমি জানি না তারপরে রাহুলদা কোন দিকে নিয়ে যাবে, ওর ভেতরে অনেক কিছু চলতে থাকে, সেগুলো না আমিও ঠিক ঠিক এখনও বুঝতে পারিনি, একটু পরেই বুঝে ফেলবো ঠিক ঠিক। আচ্ছা, রজত বিশ্বাস জয়েন করেছেন আমাদের ফেসবুক লাইভে, দারুণ হচ্ছে বলেছেন। সুমিতা রায় লিখেছেন, চমৎকার চমৎকার দাদা। শ্যামল আচার্য জয়েন করেছেন, লিখেছেন কী কী লিখেছেন, সুরমহলে আজ সুরের ঝংকার ভরে উঠেছে মন প্রাণ, শ্রদ্ধেয় রাহুল বাবুকে আমার একটি গানের অনুরোধ রাখলাম, মনে পড়ে রুবি রায় গানটি সম্ভব হলে শোনাবে। সুরমহলে দিদিভাই সংযুক্ত করা ও দিদিভাই সংযুক্তা ও সমস্ত কলা কৌশলীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। শ্যামল আচার্য দর্পনারায়ণ স্ট্রিট কলকাতা 6 থেকে লিখেছেন। শর্মিষ্ঠা মুখার্জি, শুভ সকাল দিদিভাই, খুব ভালো লাগছে। দেবলীনা সর্দার, কেউ জানে না ও তুমি যে আমার গানটি অনুরোধ করে পাঠালাম, সবাইকে অনেক শুভেচ্ছা। আচ্ছা বেশ, আমি একটুখানি
2: দেবলীনা সর্দার আমি একটু বলে দিই, আমাদের অক্টোবর পাচ্ছে প্রেম, প্রেমের বউ,
0: ও
2: মানে হয়নি, হবু বউ,
0: হবু বউ। আচ্ছা, হবু বউ এরকম একটি গানের অনুরোধ করেছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওর গানও আমরা কোনোদিন নিশ্চয়ই শুনব। সুপ্রভাত সুরমহল স্টুডিওর সকলকে, রাহুল এবং সংযুক্তাদিকে সুন্দর সকালে স্নিগ্ধ শুভেচ্ছা জানাই। সুরমহল শুনছি, শুনব। রাহুল কিশোর কুমারের গান ভালো গায়, কোনো অনুরোধ নয়, শুধুমাত্র কিশোর কুমার শুধু না, ও সব গানে খুব ভালো গাইছে, সেটা তো আপনারাই জানাচ্ছেন, আমি তো বলছি না কিছুই। বিশ্বসংগীত দিবসে রাহুল যা শোনাবে তাই শুনব, কিন্তু দিদি আমার একটা কষ্টের জায়গা আছে। কি ভাই, গত বৃহস্পতিবার তুমি এসেছিলে, আমি মেসেজ করেছিলাম 8:51 মিনিটে। ও বাবা, সে অনেক অনেক মেসেজ সেদিন পড়া হয়নি, সত্যি সত্যি আই এম সো সরি, কারণ সেদিন না এত মেসেজ এসেছে যে আমি সব শেষ করে, অনুষ্ঠান শেষ করে 10টার পরেও দেখছি তখনও মোটামুটি গোটা 26টা মেসেজ আমার পড়া হয়নি। কিছু করার নেই, সময়টা শেষ হয়ে গেলে আমি কি করব, সময়কে বলো আমার হাতে থাকতে, এই যে ঘড়ির মধ্যে যদি আটকে থাক রাখতে পারি।

0: তাহলে কিন্তু একদম সবার মেসেজ পড়বো। আচ্ছা, আপাতত আর কথা নয়, আমি আবারও গানের দিকে যাই। মোটামুটি 9:05, সুতরাং খুব হুড়মুড় করে আমরা এগিয়ে যাচ্ছি, তো চলো পরের গানের দিকে এগিয়ে যাই।
1: আবার আমরা একটু চেঞ্জ করি,
0: চেঞ্জ করো
1: এবার রফি সাহেব।
0: উফ,
1: আর এই ছবিটা আমার এত প্রিয় একটা ছবি, দোস্তি।
0: কি ভালো, কি ভালো গান! আমি বুঝতে পেরেছি কোন গানটা হবে, চলো সবাই বুঝে ফেলেছেন।

একেবারে অন্য দিকে ভাসিয়ে দিলে। আসলে সব রকম রঙের গান রাহুল সাজিয়ে নিয়ে এসেছে আজকে, আর আপনারাও রয়েছেন। একটু আগে যার মেসেজ পড়ছিলাম তার কথা নামটা বলা হয়নি, ফলে আজকেও যদি তার নাম না বলি তাহলে তো ভীষণ ভীষণ দুঃখ পাবেন, তাই সেটা আমি হতে দিতে পাচ্ছি না। কোন্নগর থেকে মানসী বৈদ্য আমাকে অভিমানের কথা জানিয়েছেন। সুখেন্দু ঘোষ গুরুপল্লী থেকে, শান্তিনিকেতন থেকে কি লিখেছেন, আচ্ছা এখন ভিড়িঙ্গি দুর্গাপুরের বাড়িতে, আমার খুব পছন্দের জায়গা দুর্গাপুর, যোগ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। একে একে হয় দুই, যোগ বিনা নেবে ভুঁই, দুয়ে দুয়ে হয় চার, যোগ ছাড়া ছাড়খার, তিনে তিনে হয় ছয়, যোগ থাকলে লাগে না ভয়, চারে চারে হয় আট, যোগে ভাসে মাঠ ঘাট, পাঁচে পাঁচে হয় দশ, যোগে মেলে জীবন রস, ছয়ে ছয়ে হয় বারো, যোগ ছাড়া থাকতে পারো, সাথে সাথে হয় চোদ্দ, যোগ শোনায় জীবনের পদ্ম, জীবনের পদ্ম, হ্যাঁ আটে আটে হয় ষোলো, যোগের গুণ সবে বলো, নয়ে নয়ে নয়ে হয় আঠারো, যোগান্তে মাংস পাঠারো, দশে দশে হয় কুড়ি, যোগে মজেছে বুড়ো বুড়ি। কেন আজকে সুরমহল শুনতে পাচ্ছেন না কেন, এইটা তো খুব দুঃখের বিষয়। সেই

0: আমি ভাবছি যে যোগের কথা হচ্ছে কিন্তু সুরমহলের কথা হচ্ছে না কেন? আপনি তো নিয়মিত সুরমহলের শ্রোতা এবং খুব ভালো ভালো সুন্দর করে লেখেন, আজকেও লিখেছেন সুন্দর, কিন্তু সুরমহলের কথা সেখানে নেই মোটে, তাই আমি একটু দুঃখ পেলাম। আপনারা শুধু দুঃখ পান, আমিও তো একটু একটু দুঃখ পাই। নমস্কার দিদিভাই, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর আন্তর্জাতিক যোগ ও সঙ্গীত দিবসের অনেক শুভেচ্ছা সকলের জন্য। রাহুল অসাধারণ গাইছেন এবং সহশিল্পীবৃন্দদের অনেক শুভেচ্ছা। আচ্ছা, কে লিখেছেন? রমা রায়, ডি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে। আর টেলিফোনে কে অপেক্ষা করছে? নমস্কার।
1: হ্যাঁ সুপ্রভাত সংযুক্তদি, আমি সুঘা ভট্টাচার্য
0: বাঁশদ্রোণী থেকে। হ্যাঁ বলুন।
1: আমি বলতে চাই, আমি সকাল থেকেই তো শুনছি দারুণ, মানে কি বলবো, মন প্রাণ ভরে যাচ্ছে, খুব সুন্দর গাইছে। তো আমি সরাসরি আমি বলতে চাই, আমাকে যদি এই গানটা আজকে শোনায় খুব ভালো হবে। যেতে যেতে পথে হলো দেরি, যেতে যেতে পথে হলো
0: দেরি,
1: তো এটা একটু প্লিজ প্লিজ প্লিজ
0: শুনিয়ে দাও। একদম প্লিজ প্লিজ, আমিও দুটো প্লিজ অ্যাড করে দিয়েছি, দেখা যাক রাহুল শোনায় কিনা। এতগুলো প্লিজ হলে নিশ্চয়ই শুনতে হবে। গুড মর্নিং, হ্যাপি যোগা ডে সংযুক্তাদি সবাইকে, শুভ সকাল। হরপাল সিং জয়েন করে রয়েছি। গতবারে লেডি কিশোর কুমারকে শুনেছিলাম, এইবারে শুনছি একটা ভার্সেটাইল শিল্পীকে। হ্যাঁ, গত সপ্তাহে না, তার আগের সপ্তাহের কথা বলছেন। খুব সুন্দর হচ্ছে সব গানগুলো, আমার কোনো অনুরোধ নেই, আমি ব্যাস গান প্রেমী। হ্যাঁ, আমরা সবাই আসলে গান প্রেমী, আমরা খুব একটা অনুরোধ, আমি অন্তত খুব বেশি অনুরোধ করি না, এক একটা গান মাঝে মাঝে একটু বলি আর কি, সব গানই ভালো লাগে, সঙ্গে রইলাম। জয়দীপ রায়, বাহ বাহ লিখেছেন, রাহুল আজ জমিয়ে দিয়েছে একেবারে। শঙ্করচন্দ্র দে লিখেছেন, খুব এনজয় করছি অনুষ্ঠান। কাজল রেখা দি লিখেছেন, অজয় হালদার লিখেছেন, অসাধারণ হচ্ছে অনুষ্ঠান, দিদিভাই খুবই ভালো লাগছে। চলো দাদা ভাই, এর পরে পরে কি গান হবে ভাই?
2: আমরা রিকোয়েস্ট রাখি একটু।
0: হ্যাঁ রাখো,
2: রুবি রায়।
0: রুবি রায়, হ্যাঁ রুবি রায়, এটা না হলে না তোমাকে মনে হয় কোথায় ইনকমপ্লিট থেকে গেল রাহুল, এটা হতেই হবে। চলো আমরা একটু মনে, আমরা রুবি রায়কে একটু মনে করি, এরাও একটু মনে করুক না।
2: ঠিক আছে, কতগুলো রুবি রায় মনে করি।
0: হ্যাঁ, এক দুই করে অনেক। চলো

আমাদের ক্লাসে একজনের একটি মেয়ের নাম ছিল রুবি রায়, তার কথা বারবার করেই মনে পড়ে এই গানটা শুনতে শুনতে, এবং সবার মনের মধ্যে যে কত কত রুবি রায় লুকিয়ে আছে, এবং সত্যি সত্যি সে খবরাখবর এবং আরও নানা কিছু সবটা নিয়েই আমাদের সুরমহল জমে ওঠে। শুভ আন্তর্জাতিক সঙ্গীত।

0: দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কে? অনিরিনা ঘোষ লিখেছেন বেহালা থেকে, তোমাকে সংযুক্ত অনেক অনেক শুভেচ্ছা, তুমি এত ভালো সঞ্চালনা করো আর তোমার হাত ধরে আর্টিস্টরা পুরো মিউজিক্যাল টিম নাচে গানে সব কিছুতে যোগদান করে অনুষ্ঠানকে এত সুন্দর মাতিয়ে তোলো আর বলার নয়, অনুষ্ঠান খুবই ভালো হচ্ছে। আর রাহুল তো সত্যিই রাহুল দেব বর্মনের মতন জমজমাটি গাইছে, দারুণ, অনেক অনেক ধন্যবাদ অনিরিনাদি। আচ্ছা সুপ্রভাত সংযুক্তাদি, প্রথমেই আন্তর্জাতিক সঙ্গীত আর যোগ দিবসে সবাইকে গান শুনে শরীরচর্চা করে শরীর এবং মানসিকভাবে সুস্থ রাখুন এবং নিজেও থাকুন। এবার বলি এ প্রজন্মের শিল্পীদের মধ্যে ভীষণ ভীষণ প্রিয় রাহুল, এক সপ্তাহ ধরে অপেক্ষা করে আছি। হ্যাঁ, গত সপ্তাহে যখন আমরা অতনুকে নিয়ে এখানে শো করছিলাম তখন বলে গিয়েছিলাম যে রাহুল আসছে, তখন থেকেই আমার কানের কাছে অনেকে বিনবিন বিনবিন করে নানা রকম গানের অনুরোধ করেছেন, সেগুলো একটু একটু করে তো হচ্ছেই। রাহুল থাকা মানে এমন এমন গান যেগুলো সবাই তোমার কাছে শুনতে চান সব সময়, মানে একবার শুনে মন ভরে না, আরও বারবার করেই শুনতে চান। আসলে এই গানগুলোই এমন এমন, কিন্তু গাওয়া বড় কঠিন, এইভাবে গাওয়া তো আরোই বেশি কঠিন, কারণ তুমি যেভাবে গান করতে সব জায়গায় স্বচ্ছন্দ, আমরা সেই সেটআপটা তো এখানে কোনো মতেই রেডিওতে সম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা করি আর কি যতটা সম্ভব আমাদের পক্ষে। যাই হোক, এরপরে লাগা চুনারি মে দাগ খুব ভালো লেগেছে, ভাষা হারিয়ে ফেলেছি। আচ্ছা এটা কে লিখেছেন, এত বড় একটা মেসেজ করেছেন কিন্তু নামটা কোথায়, হ্যাঁ নন্দা রায় পড়েল হাওড়া বেলগাছিয়া রোড থেকে। চলো রাহুল, অনেক অনেক গানের রিকোয়েস্টও আসছে, তোমারও অনেক বড় লিস্ট রয়েছে, পরের গান শুনে ফেলি আমরা।
1: আমরা না এবার একটা মানে শক্ত জিনিস করবো, এটা একটা র‍্যাপ, মানে আমাদের র‍্যাপ মিউজিকটা এখন খুব,
0: এবারে র‍্যাপ মিউজিক বাবা সেগালকে মনে পড়ে গেল মুখটা।
1: এই র‍্যাপ মিউজিকটা এটা আমাদের করেছিলেন আরডি বর্মন স্যার, আর গিয়েছিলেন কিশোর কুমার স্যার।
0: ওরে বাপ রে,
1: র‍্যাপ মানে ব্রেথলেস, যেরকম আমরা ব্রেথলেস, ব্রেথলেস ইয়ারকে
0: চলো দেখি
1: শুরু করব। 1 2

তো শুনে চচ্চড়ি, এই দেবে খালি শুশুড়ি, এই চুলখুনি পাঁচড়া, এই গেলো চুল আছড়া, এই চুপচাপ পায়ে হেঁটে চলবে ফড়াক্কা, ডুমডাক্কা, সাটকা হাড়াক্কা, মুন্সি আড়াক্কা, ফুটবল, ভলিবল, ডাস্টবিন, বেসবল, পিং পং, কিং পং।

0: সত্যি সত্যি মানে এই মানুষগুলো কি করে গেয়ে গেছে না, সেগুলো শুনে শুনে রাহুলের মতো আর্টিস্টরা যখন আমাদের সামনে গায়, তখন আবার আমরা সেই ফেলে আসা দিনগুলোর দিকে চলে যাই। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার, সঙ্গীতাদি
0: নমস্কার,
1: সুপ্রভাত।
0: সুপ্রভাত,
1: আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ বলছি। প্রোগ্রাম আজকের অসম হচ্ছে, মনে পড়ে রুবিরায় গানটা অনেকদিন ধরে এক্সপেক্ট করেছিলাম যে শুনতে পাবো,
0: ঠিক দিনে শোনা গেছে।
1: এখন দুটো গানের রিকোয়েস্ট রাখছি, একটা কিশোর কুমারের চিতাতেই সব শেষ, আর দুই হচ্ছে নচিকেতা চক্রবর্তীর বৃদ্ধাশ্রম, আর অঞ্জন দত্তের মেরিয়াম মারি বা রঞ্জনা আমি আর আসবো না।
0: বেশ, এক নম্বরটা আমি কেটে দিলাম, হ্যাঁ বাকি দুটো, হ্যাঁ হ্যাঁ এক নম্বরটা প্লিজ না, পছন্দের গান কিন্তু ওই আজকের দিনে এই রে। আচ্ছা, আমার কথা শুনছে না, মোটেই শুনছে না। আচ্ছা ঠিক আছে, আমিও মনে রাখলাম। গানের খেয়া পারে হৃদয় যাচ্ছে বারে বারে, হৃদয় সাগর পার হব এই গানের পারাবারে, আবির রঙে রাঙা। ইংরেজিতে লেখা তো খুব অসুবিধে বাংলাটা পড়তে। হৃদয় মেলল আজ ডানা, সুরের পথে পাড়ি দিতে নেই কোনো আজ মানা, অগ্নিমীনার তারে পুরবী গাইছে বারে বারে, স্বপ্নগুলো হৃদয় তীরে ভাসছে সারে সারে, সুরের পাখি ডাকে আজ হৃদয় কেমন জুড়ে, হৃদয় কানন জুড়ে এ মন আজ ভেসে বেড়ায় ছন্দের অচিনপুরে। পায়েল ব্যানার্জি বেহালা বেলঘরিয়া থেকে লিখেছেন। শুভ সকাল সুরমহল। শিল্পী রাহুল দেবের কণ্ঠস্বরে এত এনার্জি, রবিবারের ছুটির সকালটা একেবারে জমজমাট হয়ে গেল। সঙ্গে যন্ত্রশিল্পীরা অসাধারণ, সব মিলে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আর আমার কথাও লিখেছেন, আমি সেটা আর পড়ছি না। টিম আকাশবাণীকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর আসর উপহার দেওয়ার জন্য। অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে আমাদের SMS করেছেন। সত্যি সত্যি আমি আমার টিম কে নিয়ে, মানে আমাদের এই বৃহত্তর পরিবারকে নিয়ে খুব খুব খুব আনন্দে থাকি, এই জন্যই মানে আপনারাও আমার সেই পরিবারেরই অংশ। হিন্দি গানের তো অনেক অনুষ্ঠান আপনারা প্রচার করেন সুরমহলে, হিন্দি গান। হ্যাঁ, আমরা না আজকের দিনে দাঁড়িয়ে নয়, শুধুমাত্র গান আমাদের কাছে গান, সেটা বাংলা হিন্দি ভোজপুরি পাঞ্জাবি ওয়েস্টার্ন সমস্ত গান। গান মানে সারেগামা, সেটা যেভাবেই আসুক না কেন, ডোরেমি বলুন বা সারেগা বলুন, সবটাই আসলে মিলেমিশে এক হয়ে যায়। গানের ব্যাপারে না বিভাজনটা পছন্দ করি না, জানেন তো। সমস্ত বিশ্ব জুড়ে যদি একটা ধর্ম হতো যার নাম হতো সঙ্গীত, তাহলে এই পৃথিবীটা বড় সুন্দর হতো। এমনিতেও সুন্দর, কিন্তু আরও বেশি সুন্দর হতো বলে আমার অন্তত বিশ্বাস। পূর্ণেন্দু বাগচি লিখেছেন কোথা থেকে সেটা কিন্তু জানাননি। আচ্ছা তুমি কি বলবে, আমি ঠিক বললাম গানের ব্যাপারে? মানে বাংলা হিন্দি সব রকম গান আমরা গাইতেও ভালোবাসি, শুনি
2: গল্প শুনি,
0: একদম সুরটা থাকতে হবে, তালটা থাকতে হবে, মানে সুর যায় তো স্যার যায়, তাল যায় তো বাল যায়, এটা আমরা অনেকের কাছেই শুনেছি। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন, বর্ষা স্নাত সকালের শুভেচ্ছা সংযুক্তা সহ সকল বন্ধুকে, আন্তর্জাতিক সঙ্গীত দিবসের শুভেচ্ছা। শিল্পীকে শিল্পীর গান দারুণ হচ্ছে, মন প্রাণ ভরে যাচ্ছে। বিশ্ব সঙ্গীত দিবসে আজকের এই অনুষ্ঠান চিরস্মরণীয় হয়ে থাকছে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। আচ্ছা, অনুতোষ মুখোপাধ্যায় লিখেছেন, দারুণ মন ভরানো অনুষ্ঠান, থ্যাংক ইউ অনুতোষ, অনেক কাজ সামলে আমার সঙ্গে থাকার জন্য। শিল্পী সাংবাদিক আচ্ছা, হাওড়া ময়দান থেকে এই প্রথম অনলাইনে অনুরোধ করছি, টেলিফোন পাওয়া যায় না ভাই, বছরের পর বছর দিনভর রেডিওর অনুষ্ঠান আমার জীবনসাথী, তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে। আচ্ছা, অর্ধ শতাব্দী ধরে একটানা শুনতে থাকা রেডিও শ্রোতার অনুরোধ, সুরমহলে শোনা যায় কিনা দেখবেন, তার কাছেও না ওই গানটিরই অনুরোধ। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ।
2: ভোটে জিতে গেছি
0: আমি, হেরে গেলাম তো আর কি করা যাবে, তাতেও বেশ আনন্দ। চলো কি শোনাবে দেখো ভেবে।
2: আমরা শোনাবো এবার, আবার একটু চেঞ্জ করি, হেমন্ত মুখোপাধ্যায়, কালী ব্যানার্জি।

0: মনটা যেন কোথায় হারিয়ে গেল, আমরা একটু অন্য মনে আছি, সেই মনে থাকি, আমরা আসছি এক্ষুনি।
1: সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
0: মোটামুটি আমরা ছোট্ট পুঁচকে একটা ব্রেক নিয়েছিলাম এবং তার মধ্যে রাহুল তার সঙ্গী সাথীদের পরবর্তী গানগুলোর কথা বলে দিয়েছে, আপনারাও একটু একটু শুনে ফেলেছেন হয়তো। অভিজিৎ পাল চৌধুরী কি লিখেছেন দেখি, অসম্ভব ভালো অনুষ্ঠান হচ্ছে, শিল্পী যেমন অনবদ্য সঙ্গীত পরিবেশন করছেন তেমনি যন্ত্রশিল্পীদের দুর্দান্ত সঙ্গত, জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে লিখেছেন। আচ্ছা, টেলিফোনে দেখছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কেউ, হয়তো সুভাষ চক্রবর্তী অনেকক্ষণ আগে একটা মেসেজ করেছিলেন, পড়া হয়নি, একটু পড়ে ফেলি, নইলে হয়তো রাগ করবেন। সুসাধনায় রাহুল দেবের কীর্তি আজও সকলে করি স্মরণ, সুরমহলে আজকে শিল্পী রাহুল দেবকে সাদরে করি বরণ, গানে গানে আজও সুরমহল নতুন করে উঠবে সেজে, সংযুক্তার কণ্ঠসুধার মধুর আবেশ থাকবে সবার হৃদয় মাঝে, একটু মনের মাঝে রাখবেন, হৃদয় মাঝে রাখবেন, আর কিছু চাইব না আপনাদের কাছ থেকে। সুভাষ চক্রবর্তী।

0: উত্তর বাওয়ালি থেকে। থ্যাংক ইউ সুভাষদা। আচ্ছা, উৎপল মুখার্জি পুনে থেকে কি লিখেছেন দেখি। রাহুল দাদাভাই ও সহশিল্পীদের শুভেচ্ছা জানাচ্ছি, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, সব গানগুলোই আমার পছন্দের, তাই আলাদা অনুরোধ করছি না। সংযুক্তা দিদিভাইয়ের সঞ্চালনা খুব ভালো লাগছে, গুড লাক রাহুল, স্টে অলওয়েজ ব্লেসড অ্যান্ড গেট অল দ্য সাকসেস ইন ফিউচার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি রাহুলের হয়ে বলে দিলাম, গুড প্রোগ্রাম, হাফ টিকেট সং শুনতে চাইছেন সুব্রত ব্যানার্জি বেলগাছিয়া ভিলা থেকে। চলো কি শোনাবে ভাবো এবার।
1: আমরা এবার শোনাবো মানে সেই মারমার কাটকাট ব্যাপার একটা আর কি। এটা আমার মানে আমার মনে হয় আমাদের বলিউড বা হলিউড বা টলিউড যাই হোক, এর থেকে শক্ত গান বোধ হয় তৈরি হয়নি
0: সত্যি।
1: আর ডি বর্মন সাহ, কিশোর কুমার সাহ, মান্না দে সাহ, মেমুজি,
0: উরি বাপরে, আসলে এটা একটা অকুল সমুদ্র
1: সত্যি তাই,
0: একদম সেই সমুদ্রের মধ্যে থেকেই মণিমুক্ত উঠে আসছে একটু একটু করে। দেখা যাক সেই মণিমুক্তের ছোঁয়ায় আমরাও আলোকিত আজ। চলো পরের গান শুনি।

0: আমি না হাঁ করে তোমার দিকে তাকিয়ে আছি আর ভাবছি যে ও কি কি অসামান্য, মানে এগুলো রেকর্ডিংগুলো কীরকম হয়েছিল সেগুলো একটু একটু কখনো কখনো কারোর কাছে শুনতে পাই, কিন্তু এইভাবে লাইভে গাওয়া যে কতটা ডিফিকাল্ট এবং কতটা কঠিন সবাই আপনারা বুঝতে পারছেন। এই এই কম্বিনেশনটা, এই যে এদের কেমিস্ট্রিটা কি অসাধারণ ছিল। মানে আপনি একটু আগে একজন বলছিলেন না, হিন্দি গান কেন শুনবো, কেন শুনবো, এই জন্য শুনবো, এই গানগুলো না শুনলে হয়, মানে ওয়ার্ল্ড মিউজিক ডেতে এই গানগুলো না শুনলে কি করে চলবে বলুন, আপনি বলুন। নমস্কার,
1: গুড মর্নিং শিপ্রভা।
0: গুড মর্নিং,
1: কিশোর বলছি, বালি হাওড়া থেকে।
0: আরে কিশোর, এতদিন কোথায় ছিলে কিশোর? তুমি বৃদ্ধ হয়ে গেছিলে নাকি, আবার কিশোর হয়ে ফিরে এলে?
1: ভালোই মোটামুটি আছি, তুমিও নিশ্চয়ই ভালো আছো। অনেক ধরনের গান গাইছে, খুব ভালো লাগছে। এই গানটা শুনতে শুনতে তুমি যেরকম হা করেছিল, আমি বুঝতে পারছি না যে মানে সেই কিশোর কুমারের গান শুনছি নাকি। আর এই গানটা অনেক ফাংশনে দেখি নাচের সঙ্গে এই গানটা হয়। আচ্ছা, শিল্পীর কাছে আমি দুটো গানের অনুরোধ করি আমার স্কুল লাইফ। একটা হচ্ছে শিলাজিতের কণ্ঠে যা পাখি উড়তে দিলাম, কেন বলতো আমার এই কিছুদিন হলো আমার একটা চন্দনা পাখি ছিল, ওটা উড়ে গেছে, মনটা সত্যি খুব খারাপ। আর একটা গানের অনুরোধ করছি, লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম।
0: আচ্ছা, বেশ বেশ বেশ, কিশোর সঙ্গে থাকো এভাবেই। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন দারুণ দারুণ দারুণ দারুণ, কতগুলো দারুণ লিখেছেন তার ঠিক ঠিকানা নেই, আমি ওইটাই ওইটুকুই বললাম। সুমিতা রায় লিখেছেন আমি তো শুধুই শুনছি মুগ্ধ হয়ে, এত সুন্দর গাইছেন দাদা। পূর্ণা ঘোষ লিখেছেন বিশ্বসংগীত দিবসে এবং যোগ দিবসে রাহুল, সমস্ত কলাকুশলীদের এবং সংযুক্তা তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর রাহুলের গান অতুলনীয়, খুব ভালো গানগুলো শুনছি। জয়দীপ রায় লিখেছেন কয়েকটি গান, কয়েকটি গানের অনুরোধ একজন যদি করে ফেলেন তাহলে আবার খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা, আমি কোন পথে যে চলি, সমুন্দর মে না হাকে, এটা আমারও খুব ফেভারিট গান। জয়দীপ রয় লিখেছেন বাঘা যতীন থেকে, অর্ণব বোস লিখেছেন বেশ, রুচিরা বন্দ্যোপাধ্যায় জয়েন করেছেন আর অসাধারণ অসাধারণ লিখেছেন। আচ্ছা, রিমো মুখার্জি ঋতু লিখেছেন হ্যাপি ইয়োগা ডে, তারপরেই লিখেছেন খুব সুন্দর, মানে আমরা তো ইয়োগা করছি না। অবশ্য তুমি যদি সেভাবে দেখো গানের, গান গাইলে সেটাও এক ধরনের মেডিটেশন হয়, যারা যারা রিয়াজ করেন সকালে উঠে সন্ধেবেলায় তাদের ওটা এক ধরনের মনের মলম আমি তো বলবো সব।

0: শুয়ে শুয়ে তো আসন হয়ে যায়,
1: একদমই শুয়ে হ্যাঁ ঘুমিয়ে উঠলাম সবাসন। আমরা সবাসন বেশ ভালোবাসি, আমি সব থেকে ভালোবাসি মকরাসন আর সবাসন, এই দুটো আমি সব থেকে বেশি ভালোবাসি। যাই হোক, চলো পরের গান শুনি।
0: পরেরটা আমরা একটা অনুরোধ রাখি।
1: হ্যাঁ রাখো রাখো।
0: আরডি বর্মন সাহেবের আমি সবাইকে বলবো লিরিক্সটা শোনা, মানে এই যে কথা ওরিয়েন্টেড গান যেরকম হয় সেরকম যে একটা গানের মধ্যে যে ড্রামা সেই জিনিসটা, ওটা আরডি বর্মন বলেই বোধহয় সম্ভব।
1: একদম তাই।

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এনটিএ ছাত্রছাত্রীদের পরীক্ষার নির্দেশাবলী যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পৌঁছেছেন। আবহাওয়া দফতর সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে জাপান টিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত আবশ্যক। কলকাতার রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন।
1: যোগ দিবস কে অবসর পর আজ বঙ্গাল মে হোনা বহুত হি বিশেষ হয়। বঙ্গাল কি ইয়ে পবিত্র ভূমি জহাঁ ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তো নে অবতার লিয়া, জহাঁ সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো যোগ

0: से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, लाहिड़ी महाशय जैसे महान योगियों ने जहां योग परंपरा को नई ऊंचाइयों तक पहुंचाया, आज उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे रहा है।
1: রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাঁদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা, বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না। আজকের অনুষ্ঠানে দেশ বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক মন্ত্রক দেশের 100টি গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করেছে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হচ্ছে। এগুলি হল নতুন দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোনারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবালিপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও আসামের শিলচর। রাষ্ট্রীয় আয়ুষ মিশন এবং কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে উধারবন্দে ঐতিহাসিক কাছাড় রাজবাড়ি প্রাঙ্গণে শিলচরের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ত্রিপুরার আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশালগড়ের চড়িগ্রামে বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি দূতাবাস ও কনসুলেট যোগ দিবসের আয়োজন করে। বাংলাদেশের রাজধানী ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে মূল অনুষ্ঠানটির পাশাপাশি সিলেট, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে যোগ দিবস উদযাপিত হয়। কলকাতার যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া অংশগ্রহণ করেন। লাদাখের কার্গিলের খ্রি সুলতান চো স্পোর্টস স্টেডিয়ামে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ মেঘালয়ের আপার শিলংয়ে ইস্টার্ন এয়ার কমান্ড সদর দফতরে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়কে দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারত আজ সমুদ্রপথে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাগরমালা কর্মসূচির আওতায় এই উদ্দেশ্যে দেশের বিভিন্ন বন্দরে আধুনিকীকরণের কাজ চলছে। নদীপথে পরিবহনকেও শক্তিশালী করে তোলা হচ্ছে। মাল্টি মডেল লজিস্টিক ব্যবস্থাপনার বিস্তার ঘটানো হচ্ছে।
0: ভারত আজ আপনে পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা হ্যায়। ইসলিয়ে আজ ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকীকরণ কর রাহা হ্যায়, নই ক্ষমতা তৈয়ার কর রাহা হ্যায়, नई कनेक्टिविटी बना रहा है, नदी जल मार्गों का विस्तार कर रहा है, मल्टी मॉडल लॉजिस्टिक नेटवर्क विकसित कर रहा है, सागरमाला जैसे अभियान इसी व्यापक सोच का हिस्सा है।
1: एक खबर प्रचारित होच्छे आकाशवाणी कोलकातार एफएम प्रचार तरंगे। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় এনটিএ বলেছে, পরীক্ষা কেন্দ্রে 1:30 পর্যন্ত ঢোকা যাবে, ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড এবং বৈধ সচিত্র পরিচয়পত্র নিয়ে ঢুকতে হবে। 3রা মে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার অ্যাডমিট কার্ড আজকের পরীক্ষার জন্য বৈধ নয়। পরীক্ষা শুরু হবে দুপুর 2টায়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000-এর

0: বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষা দেওয়া যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
1: नीट आज पुनः परीक्षा होने जा रहा है। मेरा पूरा भरोसा है एनटीए के ऊपर, भारत की सभी राज्य सरकारों के ऊपर, जिला प्रशासन के ऊपर, भारत की शिक्षा जगत के ऊपर, विशेष करके भारत की विद्यार्थियों के ऊपर। आज लगभग 22 लाख विद्यार्थी नीट में बैठने वाले हैं। निर्भय होकर बैठे, चिंता मुक्त होकर बैठे, आप निश्चित रूप में अच्छा करोगे। विद्यार्थियों को मेरा ये अनेक अनेक शुभेच्छा है।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছেছেন। এর আগে তিনি বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে বিধিনিষেধের আলোচনা সঠিক পথে এগোবে। অন্যদিকে তেহরান জানিয়েছে, লেবাননের পরিস্থিতি সুরাহা না হলে কোনো আলোচনায় এগোবে না। উল্লেখ্য, গত শুক্রবার আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও লেবাননের সংঘাত বেড়ে যাওয়ায় ইরানের তরফে তাতে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। ফ্রান্সে তীব্র দাবদাহের পরিস্থিতির মধ্যে প্রায় এক তৃতীয়াংশ অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে বলে জানা গেছে। আবহাওয়া দপ্তর আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং আসাম ও মেঘালয়ের কিছু অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। 26 জুন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে মাঝারি বৃষ্টি হতে পারে। বিহার, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি, কড়াইকাল, কেরালা, মাহে, উপকূলবর্তী কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের রয়্যালসীমা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে আগামী 3 থেকে 4 দিন তাপপ্রবাহের সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: आकाशवाणी FM गोल्ड खांटी सोना
1: मन की बात জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী

0: রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮ জুন রবিবার ঠিক সকাল ১১টায়।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: গীতা দত্তের কণ্ঠে এই অমর সঙ্গীত দিয়ে আজকে আমাদের এই গানের অনুষ্ঠান, আপনাদের অনুরোধ করা গানের অনুষ্ঠান তোমায় গান শোনাবো শুরু করলাম আমরা। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শাশ্বতী
1: আর আমি দেবলীনা। একদম প্রথমে যে বন্ধুর অনুরোধের গান আমরা শুনলাম, তিনি শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে অনুরোধ করেছিলেন, স্বরলিপি ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে আমরা শুনছিলাম এই গান। এই গান আজকে বেছে নেওয়া এই কারণে

0: শাশ্বতী, কারণ আজকে কিন্তু ওয়ার্ল্ড মিউজিক ডে, বিশ্ব সঙ্গীত দিবস, এবং গান হচ্ছে এমন একটা মাধ্যম যেটা মনে করা হয় যে গান সরাসরি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এই ঈশ্বর মানে কি শুধুই সেই ঈশ্বর নয়, আপনার মনের একেবারে নিভৃত অন্তঃস্থলে যে মানুষটি বসে রয়েছেন তার সঙ্গেও কিন্তু একটা সেতু তৈরি করে দিতে পারে এই গান। যে কোনো স্থান, কাল, পাত্র, হিংসা, হানাহানি সব কিছুর ঊর্ধ্বে যদি কিছু থাকে তাহলে সঙ্গীত।
1: একেবারেই। আর সেই সঙ্গীতের যেহেতু কোনো সীমারেখা নেই, কোনো গণ্ডি টানা হয় না, সেই সঙ্গীত কিন্তু আপামর মানুষকে, তার মন ছুঁয়ে যায়, তার মনকে শান্ত করে। আজকে যেরকম বিশ্ব সঙ্গীত দিবস, তেমনি এই যে মন শান্ত করার কথা বলতেই মনে পড়ে গেল যে আজ বিশ্ব যোগ, মানে আন্তর্জাতিক যোগ দিবসও। সেই যে যোগ আর সঙ্গীতের কোথাও বোধহয় একটা সুন্দর সম্পর্কও রয়েছে। আজ সেরকম একটা, মানে কি বলবো, সুন্দর মেলবন্ধনের দিন বলা যায়।
0: এবং সেই কারণে আমাদের এই যে দুটো ভাগের অনুষ্ঠান আমরা দুটো ভাগে ভাগ করেছি, মানে আড়াইটে থেকে যে সুরেলা সফর সেটা পুরোটাই কিন্তু আমরা থাকব আন্তর্জাতিক যোগ দিবস তার উদযাপনকে নিয়ে, তার উদযাপন হবে সেই ভাগেও, কিন্তু এই যে ভাগটা, এই ভাগটাকে আমরা বেছে নিয়েছি বিশ্ব সঙ্গীত দিবসের উদযাপনের জন্য। আপনাদের অনুরোধের গান আমরা নিশ্চয়ই শোনাবো। একটু অনুরোধ করছি, যদি যারা অনুরোধ করেছেন, যদি মনে করেন গান নিয়ে কোনো গান একটু শুনতে চাইবেন তাহলে আমাদের আরও ভালো লাগবে। আজকে বিশেষ একটা ব্যাপার আছে, আপনাদের অনুরোধের গানের পাশাপাশি দেবলীনা আর শাশ্বতীর পক্ষ থেকেও থাকছে একটা গান।
1: আমরা কি সেই গানটাই এখন শুনে নিই?
0: সেই গানটা শুনে নিই সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আবারও ফিরে আসছি আপনাদের অনুরোধ নিয়ে।

0: কখন কি রূপে ধরা দেয় সেটা কিন্তু মানে আমরা নিজেরাই তার কুল পাই না। গান এতটাই অসীমভাবে আমাদের জীবনের মধ্যে ছড়িয়ে রয়েছে, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই গানের ভূমিকা একেবারে ভীষণ রকমভাবে রয়েছে। আর এই গান নিয়েই আজকের আমাদের এই সুরের সফর বলা যায়, তোমাদেরকে যে গান শোনাচ্ছি, তোমায় গান শোনাবো এই অনুষ্ঠানে। পরবর্তী গান আমরা কি শুনবো দেবলীনা?
1: আমরা চলে যাই মানে যেটা প্রত্যেক সপ্তাহে আমরা দেখছি, প্রত্যেক দিন আমরা দেখছি, যে কোনো কারণেই হোক আমাদের কাছে কিন্তু পুরুষ কণ্ঠের অনুরোধ বেশি আসছে। তো পুরুষ কণ্ঠের অনুরোধ বেশি থাকায় আমরা আবার একটি পুরুষ কণ্ঠেই যাব, তারপরে ফিরে আসবো অন্য গান নিয়ে। আর যেহেতু আজকে এরকম একটা বৃষ্টির আবহাওয়া, তো সেখানে আমাদের কাছে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়ে অনুরোধ এসেছে। তার মধ্যে একদম প্রথম দিকে যে গানটি অনুরোধ আছে সেই গানটি কিন্তু বর্ষার গান, প্রেমের গান। কারা শুনতে চেয়েছেন?
0: পবিত্র সাহা, সীমা সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট, দমদম থেকে।

আমরা শুনছিলাম এই গান, আর এবার চলে যাব তাহলে পরের বন্ধুর অনুরোধে। আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অনুরোধ এসেছে, মানে বিশ্ব সঙ্গীত দিবসের থেকে এই

0: হঠাৎ করে আসা বৃষ্টি এটাই বোধহয় বেশি মানুষের মনে ধরেছে,
1: মনকে নাড়া দিয়েছে
0: একদম। বেশ, আপনাদের অনুরোধ সারা খোপার, আমরা এবারে কোন গানে যাব?
1: আমরা এই গানটা শুনবো লতা মঙ্গেশকরের কণ্ঠে, বৃষ্টি নিয়ে। এবার নিশ্চয়ই আপনারা বুঝেছেন
0: সোনার খাঁচা সাউন্ডট্র্যাক থেকে বীরেশ্বর সরকারের কথা এবং সুরে। আর শুনতে চেয়েছেন কারা?
1: শুনতে চেয়েছেন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: অঞ্জন দত্তের গাওয়া এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন অভিজিৎ চট্টোপাধ্যায় তালতলা কলকাতা 14 থেকে। আমরা আজ বিশ্ব সঙ্গীত দিবসে গান শুনছি আপনাদের অনুরোধ করা গান, আর সঙ্গে রয়েছি আমি শাশ্বতী
1: আর আমি দেবলীনা। আমরা যদিও গান নিয়ে সেরকম অনুরোধ এখনও আমাদের কাছে এসে পৌঁছয়নি, তবে একটা খুব মিষ্টি রোম্যান্টিক গানের অনুরোধ আছে, আমরা সেই গানে যাই। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান আমরা শুনবো, এবং এই গান শুনতে চেয়ে অনুরোধ করছেন হলদিয়া নন্দরামপুর থেকে মনোরঞ্জন দে, সুস্মিতা দে মাইতি, সোমাশ্রী মাইতি, অনিমা দে এবং সুরজিৎ মাইতি।
0: বেশ,

0: আমরা এই গান শুনলাম বিপাশা ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে, রবীন চট্টোপাধ্যায়ের সুরে এবং গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়।
1: কিন্তু শুনতে চেয়েছিলেন কারা? শুনতে চেয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া নন্দরামপুর থেকে মনোরঞ্জন দে, সুস্মিতা দে মাইতি, সুমাশ্রী মাইতি, অনিমা দে, সুরজিৎ মাইতি।
0: আমরা এবারে চলে যাই পরের বন্ধুদের অনুরোধে। আমাদের কাছে আবারও একটা রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ আছে, আমরা বরং আগে গানে চলে যাই নাকি?
1: একেবারে,
0: তারপর নয় ফিরে এসে বলবো কি শুনতে চেয়েছিলেন। চিন্ময় চট্টোপাধ্যায়।

0: এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন রণবীর নাথ শ্যামনগর থেকে।
1: আমরা চলে যাব পরের বন্ধুর অনুরোধে। আমাদের কাছে শুনতে চেয়েছেন চিত্ত, সুমিত্রা, জয়িতা ও হিন্দুল তেঁতলো বড়বাজার পুরুলিয়া থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান। আর আমরা চলে যাব এবার সেই গানে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: মান্নাদের কণ্ঠে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন যাদবেন্দু পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। তিনি অবশ্য সব বন্ধুদের যোগ দিবস এবং সঙ্গীত দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এবং বাবা দিবসেরও শুভেচ্ছা জানিয়েছেন।
1: আমরা এই গান শুনলাম শ্যামল গুপ্তর কথায় এবং প্রভাসদের সুরে। আর এর আগে আমরা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে যে গান শুনেছিলাম, বলার অপেক্ষা রাখে না, সুধীন দাশগুপ্তর সুর এবং সুবীর হাজরার কথায়।
0: এরপর আমরা চলে যাব অনুরাধা পারবালের।

0: কণ্ঠে একটি গান শুনবো আমরা।
1: হ্যাঁ,
0: আর তোনার ছবি থেকে
1: আমাদের কাছে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রাজীব খাঁ, অসীমা খাঁ, অনিক খাঁ, পাটদোহা শ্যামপুর, বাঁকুড়া থেকে।

0: আমরা আর্তনাদ এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে শুনছিলাম এই গান। আর এবার আমরা মানে যেহেতু আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, তাই আমরা চলে যাব আমাদের শেষ শেষ গানের অনুরোধে, এবং যে গান চিরন্তন বললেও কম বলা হয়, এই কণ্ঠ ছাড়া এই গান বোধ হয় এভাবে খোলে না।
1: অসীমা সেন নাকতলা কলকাতা 47 থেকে এই গানটি শুনতে চেয়েছেন, আর এই গানটার সঙ্গে সঙ্গেই আমরা আজ তোমায় গান শোনাবো থেকে বিদায় নেব। ফিরে আসবো 2:30 সুরেলা সফর নিয়ে।
0: পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে রেখে গেলাম এই শ্যামা সঙ্গীত।

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना
1: मन की बात জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি

0: বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
2: আজ 21 জুন এবং গতকাল থেকে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছি এবং আজকে যারা আপনারা 100.1 FM Gold টিউন করেছেন তাদের কারুর কাছে বিষয়টা একেবারেই আর অজানা নয়,
3: একেবারেই না।
2: আজকে কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস এবং গতকাল থেকে আমরা যেটা বললাম যে এর উদযাপন শুরু হয়েছে, আজকে ভোরবেলা থেকে এর উদযাপন হয়েছে। আর এখন মানে হাতে কলমে কাজ করার পর যখন একটু বিশ্রামের সময় তখনও কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে চর্চা করব এবং জেনে নেব এমন অনেক অজানা জিনিস একজন বিশেষজ্ঞের কাছ থেকে, যেগুলো জানলে হয়তো কোথাও কোথাও আমরা যোগ করছি একটু ভুল হয়ে যাচ্ছে সেটা শুধরে নেওয়া যায়, কিংবা একেবারেই করছি না কোথাও একটা মোটিভেশনের অভাব
3: উৎসাহ পাবো
2: একদম সেই জায়গার ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যায়।
3: আর এই কারণেই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় যোগ বিশেষজ্ঞ ডাক্তার বিপ্লব বর্মন। এই মুহূর্তে তিনি রয়েছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একজন যোগা ফিজিশিয়ান হিসেবে এবং পাশাপাশি যাদবপুর ইউনিভার্সিটির গেস্ট লেকচারার হিসেবে, অবশ্যই যোগ বিষয়ে। তো তার থেকে আমরা জেনে নেব নানা বিষয়, আমাদের মনে নানা প্রশ্ন রয়েছে, আপনাদের মনেও অনেক প্রশ্ন রয়েছে। তার জন্য তো আপনাদের জন্য 100.1 FM Gold-এর ফেসবুক পেজ এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজ রয়েছে খোলা, সেখানে আপনাদের প্রশ্ন নিয়ে চলে আসবেন। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই ডাক্তার বিপ্লব বর্মনের সঙ্গে। নমস্কার।
4: নমস্কার।
2: অনেক অনেক মানে ধন্যবাদ জানাই যে আপনি আজকে আজকে আপনার অনেক ব্যস্ততা, তার ভেতরেও যে আপনি আমাদেরকে এই সময়টা দিয়েছেন তার জন্য আমাদের অসম্ভব ভালো লাগছে। একদম প্রথমেই যেটা জানতে চাইব, এই যে আন্তর্জাতিক যোগ দিবস, হ্যাঁ, এই যে 21 জুন এই দিনটা এইভাবে আমরা পালন করছি, এই উদযাপনটা কবে কিভাবে শুরু হলো?
4: আচ্ছা, আজকের দিনে এটা বিশেষ জানার প্রয়োজন সকলে, মোটামুটি সকলে জানেন তবু, যেমন 2014 সালে রাষ্ট্রসংঘে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি একটা প্রস্তাবনা আনেন ইন্টারন্যাশনাল যোগ ডের জন্য, এবং দিনটি ছিল সাতাশে সেপ্টেম্বর, এবং ওই দিনে রাষ্ট্রসংঘে এই বিলটি পাস হয় এবং 177টা দেশ এটা সমর্থন করেন, এবং তারপরেই প্রথম ইন্টারন্যাশনাল যোগ ডে 2015 সাল থেকে আজ পর্যন্ত চলে আসছে, এবং এবারের যোগ ডে হচ্ছে 12th, 12তম। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার, এবার প্রত্যেকবারই একটা করে থিম থাকে, এবারের যোগ ডে ডের থিম হচ্ছে হেলদি এজিং।
3: আচ্ছা, এই যে পালন করা শুরু হলো 2014 থেকে এবং একটা প্রস্তাবনা গেল রাষ্ট্রসংঘের কাছে, এর পেছনে কারণ কি বলে আপনার মনে হয়? কারণটা যদি একটুখানি ছোট্ট করে বলেন।
4: এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে এতগুলো দেশ, বলতে পারা যায় যে সারা পৃথিবী, হঠাৎ করে আমাদের দেশের এই যোগ বিষয়টা কেন এরমভাবে অ্যাকসেপ্ট করলো। কারণটা হচ্ছে সারা পৃথিবী অশান্ত হয়ে আছে, সারা পৃথিবীর মানুষের মধ্যে শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতার জন্য সারা পৃথিবীর মানুষ ওয়েলবিং, যেটাকে আমরা বলছি, এটা চেষ্টা করে চলেছে। এবং বহু প্রাচীন থেকে যোগের আমাদের দেশের মুনি ঋষিরা এই বার্তা দিয়ে এসেছেন, এবং এইটা আর আমাদের দেশের মধ্যে আটকে থাকেনি, সারা পৃথিবীতে প্রচার হয়েছে এবং মানুষ দেখেছে শান্তি পাওয়ার জন্য, শরীর ঠিক রাখবার জন্য এবং মানসিক ভালো থাকা, মানসিকভাবে ভালো থাকার জন্য একমাত্র উপায় হচ্ছে যোগ সাধনা। সেই কারণেই আমাদের বুঝতে অসুবিধা হয় না যে এক বাক্যে সারা পৃথিবীর মানুষ এটাকে স্বীকার করে নিয়েছে তাদের উন্নতির জন্য।
2: আমরা আর একটা কথা একটু জানতে চাইবো স্যার, এই এই যে আপনি বললেন যে প্রত্যেক বছর আলাদা আলাদা থিম থাকে এবং এবছরের থিম হচ্ছে হেলদি এজিং, তো এই এবছরের যে থিম সেটা নিয়ে যদি আপনি একটুখানি বলেন।
4: হ্যাঁ, আমাদের সকলের বয়স হবে,
2: হচ্ছে, ক্রমশ বাড়ছে,
4: ক্রোনোলজিক্যাল এজ

0: এটা তো হবে, এটা তো আমরা তো আটকাতে পারবো না। কিন্তু আরেকটা এজ আছে ফিজিওলজিক্যাল এজ, হ্যাঁ, এবং মনের বয়স। হ্যাঁ, তো ধরুন 25 বছর বয়সে আমি যদি নিজেকে উৎসাহ উদ্দীপনা ঠিকমতো ধরে রাখতে না পারি, আমি যদি ভাবি যে না আমার বোধহয় আমি পারবো না, তাহলে কিন্তু আমি বলতে পারি না যে তার 25 বছর এজ। আমরা বলতেই পারি 25 বছর বয়সেই তার এজটা আর একটু বেড়ে গেছে। আবার পাশাপাশি একজন 60-70 বছরের একটা মানুষ, সে যদি স্বাভাবিকভাবেই ওই বয়সে আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেম একটু ডাউন হয়ে যায়, ফ্লেক্সিবিলিটি কমে যায়, হার্টের নানা রকম সমস্যা তৈরি হয়, মাসল পাওয়ার কমে যায়, তো এটা খুব স্বাভাবিক। কিন্তু যদি কেউ নিয়মিত যোগ অভ্যেস করে এবং ডিসিপ্লিন একটা লাইফস্টাইলের মধ্যে দিয়ে যায়, তাহলে হেলদি এজিং মানে হচ্ছে যে আমি একটা বয়স পরে আমি নিজের কাজটা নিজে করতে পারবো, আমি শারীরিকভাবে সক্ষম থাকবো। হ্যাঁ, এবং বয়সকালে যে ভুলে যাওয়া, যে নানা রকম ছোটো ছোটো সমস্যাগুলো হয়, ফিজিওলজিক্যাল সমস্যা, সেটাকে আমরা ডিলে করে দিতে পারি। তারপরে যেদিন প্রকৃতির ডাক আসবে সেদিন তো আমাদের শরীর ছেড়ে চলে যেতে হবে, এটা খুব সত্যি কথা। কিন্তু সুস্থ অবস্থায় সচেতনভাবে যতদিন পৃথিবীতে থাকব, ততদিন যদি আমি শরীরটাকে হেলদি রাখতে পারি, সেটা আমাদের দেশ এবং সমাজের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি।
1: অবশ্যই সুস্থভাবে
0: এগিয়ে যাবে পৃথিবী, এগিয়ে যাবে।
1: বেশ, আচ্ছা, এই তো পৃথিবী এগিয়ে যাবার বার্তা আপনি দিলেন। যদি আমরা যোগব্যায়ামের সঙ্গে থাকি, এই যে যোগব্যায়াম, একটা একটা ইতিহাস আছে যে কোথা থেকে এলো, উৎপত্তি কোথা থেকে, সেই সম্পর্কে যদি দু চার কথা বলেন আর কি।
0: আচ্ছা, এটা অনেক অনেক
1: প্রাচীন, এটা অনেক বড় বিষয়,
0: অনেক প্রাচীন কালের বিষয়। ধরুন ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে আমরা আত্মিক উন্নতির নানা রকম চর্চা যুগ যুগ ধরে হয়ে চলেছে। হ্যাঁ, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্কুল অফ থট, বিভিন্ন পদ্ধতি ডেভেলপ হয়েছে। আমি যদি ধরুন সেই সিন্ধু সভ্যতা বৈদিক যুগে দেখি, সেখান থেকেও আমরা তথ্য পাচ্ছি। সিন্ধু সভ্যতার যুগে যে ধরনের মুদ্রাগুলো খুঁজে পাওয়া গেছে, সেখানে ধ্যান করছেন এরকম ছবি আমরা পাচ্ছি। আবার ধরুন বৈদিক যুগে, মানে উপনিষদ, উপনিষদে কিন্তু একটা সাবজেক্টই আছে যোগ উপনিষদ, যেখান থেকে আমরা এই যে ব্রিথ কন্ট্রোল, প্রাণায়াম, মেডিটেশনের নানা রকম টেকনিক আজ থেকে হাজার হাজার বছর আগে ঋষিরা আমাদের দিয়ে গেছে। এর পরের যুগটা ধরুন মহাভারতের যুগ। হ্যাঁ, তো গীতা থেকে আমরা যোগের নানা রকম দিক পাই, যেমন জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। সুতরাং আমরা ধরে নিতেই পারি যে সেই সময়ও যোগের যে কনসেপ্ট, সেগুলো কিন্তু মানুষ পালন করত। এরপরে মডার্ন যেটা, সেটা ঋষি পাতাঞ্জলি। হ্যাঁ, এটা ধরুন খ্রিস্ট জন্মের প্রায় 2-3 অব্দ, এরম একটা অ্যাপ্রক্স ধরা যেতে পারে। এই সময়ে ঋষি পাতাঞ্জলি, ওই উনি অ্যাকচুয়ালি আমরা ওই সময় থেকে রিটেন ফর্মে যোগাসূত্রটা পাই। এবং উনি খুব সুন্দরভাবে যোগের যে টোটাল সিস্টেম, মানুষের যে ট্রান্সফরমেশন, সেটা কী সিস্টেমে হতে পারে, সেইটা উনি অষ্টাঙ্গ যোগ, ওনার উনি হচ্ছেন ফাউন্ডার, এবং অষ্টাঙ্গ যোগের এই কনসেপ্টের মাধ্যমে উনি বলে গেছেন কীরকমভাবে উন্নতিটা করা সম্ভব। এবং সেখানে উনি পরিষ্কারভাবে 8টা ধাপের কথা বলেছেন, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এবং সেখানে উনি যোগের যে ডেফিনেশন দিয়েছেন, সেখানে হচ্ছেন চিত্তবৃত্তির নিরোধ যোগ। অর্থাৎ চিত্ত মানে মন, বুদ্ধি, অহংকার, এটা চিত্ত। চিত্তবৃত্তি, বৃত্তি মানে ওয়েভস অফ থট। হ্যাঁ, আমাদের যে নানা রকম চিন্তাভাবনা, নানা রকম ইচ্ছা,
1: একই সঙ্গে নানা চিন্তাভাবনা,
0: যত যত আমরা চিন্তাভাবনা করি, এগুলো সবগুলোকে আমরা বলছি যে বৃত্তি। তো উনি কি বলছেন, এই বৃত্তিটার স্টপ, হ্যাঁ, চিত্তবৃত্তির নিরোধ। হ্যাঁ, মানে একটা সময় আসবে মানুষের মনের আর কোনো তরঙ্গ থাকবে না, মানুষের মনে আর কোনো ইচ্ছে থাকবে না, হ্যাঁ, মানুষের কোনো, এবং মানুষ খুব সুন্দর শান্ত কনসেন্ট্রেটেড একটা মাইন্ড নিয়ে তার ট্রান্সফরমেশন হবে, এবং আমি সমাধি অবস্থায় চলে যাব এবং আত্মা পরমাত্মার সাথে মিলে যাবে, এইটা একটা কনসেপ্ট, এই ধরনের বিষয়।
1: বেশ, আপনি যে কথাটা বললেন, যেটা আমার মানে ভীষণভাবে মনে হয় ব্যক্তিগতভাবে, যে মানসিক দিক থেকে এখন আমরা ভীষণভাবে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছি, যত আমাদের টেকনোলজির উন্নতি ঘটছে, যাই ঘটছে, যে কোনো কারণেই হোক, মানসিকভাবে আমরা ভীষণভাবে

0: ঘেঁটে যাচ্ছি, বিক্ষিপ্ত থাকছি এবং মনঃসংযোগের একটা খুব অভাব ঘটছে। মানে একটা কোনো নির্দিষ্ট বিষয়ে আমরা কনসেন্ট্রেট করা, ফোকাস করা, এটা হচ্ছে না। আপনার কথা শুনতে শুনতে মনে হলো যে যোগ এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1: নিশ্চিতভাবে, তার কারণ আমরা যদি একটু অ্যানালিসিস করি, আমরা দেখতে পাবো টোটাল যে যৌগিক

0: সারা পৃথিবী, সারা পৃথিবীর মানুষের সমস্যাটা কি? সারা পৃথিবীর মানুষের সমস্যা কিন্তু অশান্ত মন। এবং মডার্ন সাইকোলজি এটাকে খুব সুন্দরভাবে দেখছে, যেমন ধরুন টেনশান, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, কনফ্লিক্ট, কনফিউশন। তো এগুলোকে আমরা একসাথে যোগের ভাষায় বলবো, বলছি অশান্ত মন। এবং এক্ষেত্রে বশিষ্ঠ মুনি বশিষ্ঠ সংহিতায় খুব খুব মানে রেলেভেন্ট কিছু তথ্য দিয়েছেন। উনি বলছেন যে মনঃ প্রশমন যোগাহ উপায়া, অর্থাৎ অশান্ত মনকে শান্ত করাই হচ্ছে যোগ। সুতরাং এনি হাউ আমরা যদি আমাদের এই অশান্ত মনকে শান্ত করে ফেলতে পারি, তাহলেই কিন্তু প্রবলেম সলভ। এবং বর্তমানে দেখা গেছে, এবং এটা মডার্ন মেডিকেল সায়েন্স মেনেও নিয়েছে, যে আমাদের যত রোগ সব কিন্তু সাইকোসোম্যাটিক। সাইকোসোম্যাটিক মানে সাইকো মানে মন, সোমা মানে বডি। সুতরাং মনের বিকার থেকে, মনের অসুস্থতা থেকেই শরীরের অসুস্থতাটা তৈরি হয়। এবং আজ থেকে হাজার হাজার বছর আগে বশিষ্ঠ মুনি এটা বলে গেছেন, হ্যাঁ, যে ব্যাধি, আধিজ ব্যাধি, অনাধিজ ব্যাধি, এইসব তথ্যগুলো আমরা আমাদের স্ক্রিপচার থেকে পাচ্ছি, ভারতীয় যে দর্শন, হ্যাঁ, সেখানে পরিষ্কারভাবে বলে গেছেন যে অশান্ত মনই হচ্ছে আমাদের রোগের কারণ। এবং সলিউশন হিসেবেও অনেক অনেক পদ্ধতি বলে দেওয়া হয়েছে বিভিন্ন ট্র্যাডিশনে, বিভিন্ন স্কুল অফ থটে।
1: আচ্ছা, এই অশান্ত মন নিয়ে আপনি বললেন, অশান্ত মন মানেই তো সেখানে একটা মানসিক চাপ, একটা উদ্বেগ অটোমেটিক্যালি এসে যায়। তো আমরা যোগ থেকে কিভাবে, মানে যদি আপনি কয়েকটা আসনের নাম করেও বলেন, বোধহয় আমাদের বন্ধুদের ক্ষেত্রে একটু বুঝতেও সুবিধে হবে যে এই আসনগুলোর মধ্যে দিয়ে গেলে আমরা মানসিক অশান্তি দূর করতে পারি, মানসিক চাপ, উদ্বেগ এগুলোকে কমাতে পারি, যদি একটু সেই ব্যাপারে আলোকপাত করেন।
0: আচ্ছা, খুব ভালো প্রশ্ন। এখন সবার আগে না যোগ কথাটা বোঝা দরকার, তাহলে কিন্তু এইটা মানে সাইন্টিফিক্যালি সকলে বুঝতে পারবে। তো যোগ মানে কি? যুক্ত হওয়া। হ্যাঁ, সংস্কৃত যুজ ধাতু থেকে এটা এসছে। তো এখানে প্রশ্ন, যুক্ত হওয়া মানে কিসের সাথে কিসের যুক্ত হওয়া, এটা জানা জরুরি। তাহলে এর পরের প্রশ্ন এটা আসে যে তাহলে কি আমি যুক্ত নই? উত্তর হচ্ছে না, আমি যুক্ত নই। তাহলে আমি কোথায় যুক্ত? আমি যুক্ত হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ল্ডের নানা কিছুতে, আমার নানা রকম ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা মন্দ লাগা। তো এই যে ভালো লাগা মন্দ লাগা, এক্সটার্নাল ওয়ার্ল্ডে আমার মন যুক্ত, এখান থেকেই কিন্তু আমাদের অশান্ত মনের সৃষ্টি হচ্ছে। এবং আমি পেলে ভালো লাগছে, এবং সেই ভালো লাগাটাও কিন্তু সাময়িক।
1: আবার নতুন চাহিদা তৈরি হচ্ছে।
0: ধরুন একটা ভালো মোবাইল আমি পেলাম, সেটা কিছুক্ষণ ভালো লাগলো, তারপরে আর সেই ভালো লাগাটা কাজ করলো না। এরকমভাবে কিন্তু মন বাইরের দিকে ছুটছে। যোগে কিন্তু আসল ভালো লাগা, আনন্দের রহস্যের কথা বলা হচ্ছে। সমস্ত ভালো লাগা, সমস্ত আনন্দ কিন্তু আমার ভেতরেই আছে। কারণ আত্মার যে স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ, হ্যাঁ, সৎ, চিত এবং আনন্দ, এই আনন্দটাই কিন্তু আমি নানা কিছুর মাধ্যমে রিফ্লেক্ট করতে চাই। মোবাইলটা কিন্তু আমার আনন্দের কারণ না, অ্যাকচুয়ালি আমার ভেতরে আনন্দ আছে, সেটাই মোবাইলটা পেয়ে আমি একটুখানি রিফ্লেক্টেড হলাম। এবারে যৌগিক পদ্ধতিগুলো এইটাই খুঁজতে সাহায্য করে, সেটা আমি আসন, প্রাণায়াম, নানা রকম যে পদ্ধতিগুলো আছে। এবার সারা পৃথিবী যোগ করি, এইটা মানে যেটা বুঝি আমি, আমরা বুঝি সেটা হচ্ছে যে আমি আসন করি। হ্যাঁ, কিন্তু বিষয়টা তা নয়। আসন হচ্ছে অষ্টাঙ্গ যোগের একটা পার্ট, যম, নিয়ম, আসন, থার্ড স্টেপ। কিন্তু এছাড়াও আরও অনেকগুলো স্টেপস আছে যে স্টেপসগুলো ফলো করা দরকার। হ্যাঁ, তাহলে একটা মানুষ যোগ করলে অনেক বেশি উন্নত জীবন সে পেতে পারে। এক্ষেত্রে আপনার যেটা প্রশ্ন ছিল যে কী করে অশান্ত মনকে শান্ত করব। ধরুন একটা মানুষ আসন করছে, আসন কি? বিভিন্ন ধরনের বেন্ডিং। এবং বেন্ডিং মানে কি? সেখানে মাসল কন্ট্রাকশন, আমি সামনে ঝুঁকছি, আমি পেছন দিকে বেঁকছি, আমি সাইডে বেঁকছি। হ্যাঁ, তো এইটা, এই বেন্ডিং মানেই মাসল কন্ট্রাকশন। এবং মাসল কন্ট্রাকশনটা যে আমি করছি, মন সেটা অনুভব করছে, আমার একটু লাগছে, কোথাও আরাম লাগছে, স্ট্রেচিংটা আমি অনুভব করছি, এই যে অনুভব করছি, আমি মনকে বাধ্য করছি এক্সটার্নাল ওয়ার্ল্ডে যে মনটা ছড়িয়ে আছে সেখান থেকে এসে তুমি আমার শরীরে এসো এবং এই কন্ট্রাকশনটা অনুভব করো,
1: এখানে মনোযোগ।
0: হ্যাঁ, ওই জন্যে যোগ কর্ম সুকৌশলম, আমরা একটা কৌশল, এটা গীতার কথা, হ্যাঁ আমরা একটা কৌশল অবলম্বন করছি, যে কৌশলের মাধ্যমে আমরা মনকে বাধ্য করছি তুমি যতই অশান্ত

0: হও, যেখানেই থাকো তুমি আমার শরীরে এসো, দিস ইজ ইউনিয়ন। তো প্রথমে আমরা শরীর আর মনের যুক্তিকরণ করলাম। তো যখনই আমার মন, অশান্ত মন আমার শরীরে যুক্ত হয়ে গেল, ফার্স্ট স্টেপটা কিন্তু মিটে গেল আমার, হ্যাঁ, কি অশান্ত মন কিন্তু শান্ত হয়ে গেল। এবং পতঞ্জল যোগ দর্শনে স্টেট অফ মাইন্ড, চিত্তভূমি, হ্যাঁ, মানে মনের অবস্থাকেও পাঁচটা ভাগে দেখা হচ্ছে। ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়, একাগ্র এবং নিরুদ্ধ। মূঢ় মানে ধরুন একদম ডাল, হ্যাঁ, কোনো রকম করার ইচ্ছেই নেই। হ্যাঁ, ক্ষিপ্ত বলি না আমরা কথায় যে খেপে গেছে একদম, মানে এক্সট্রিমলি রেস্টলেসনেস অফ দ্য মাইন্ড। বিক্ষিপ্ত মন, বিক্ষিপ্ত মন মানে হচ্ছে ধরুন আমি আপনার সাথে কথা বলছি, আমার মনটা হয়তো বাড়িতে, আমার মনটা এখন, মন বেশিরভাগ সময় ফেসবুকে থাকে, হোয়াটসঅ্যাপে থাকে, মোবাইলে থাকে। তো ডিস্ট্রাকশনের একটা খুব মারাত্মক ব্যাপার হচ্ছে মোবাইল ফোন। তাহলে এটাকে আমরা বিক্ষিপ্ত মন বলছি। এই বিক্ষিপ্ত মনটা কিন্তু খুব মারাত্মক। হ্যাঁ, তো যোগের উদ্দেশ্য এগুলো থেকে সরিয়ে আর যে দুটো পার্ট আছে সেটা হচ্ছে একাগ্র আর নিরুদ্ধ। একাগ্র মানে কনসেন্ট্রেটেড মাইন্ড, এবং নিরুদ্ধ মানে এটা খুব উন্নত একটা অবস্থা, চিত্তবৃত্তির নিরোধ। এখানে মনের কোনো তরঙ্গ নেই, এটা একমাত্র সাধনার মাধ্যমেই সম্ভব। কিন্তু সমস্ত মানুষ যদি একাগ্র মনটা অ্যাচিভ করতে পারে, তাহলে পৃথিবীর সমস্ত কাজ তার পক্ষে অনেক সোজা হয়ে যাবে।
1: অবশ্যই, অবশ্যই। এবারে কিছু শারীরিক, আমি বলছিলাম কয়েকটা আসন যদি মানে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলে দেন, মানসিক চাপ কমানোর, তারপরে আমরা শারীরিক সমস্যায় আসছি।
0: হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটু এক্সপ্লেন করলাম যে মানসিক সমস্যা কমাতে এইটা কিরমভাবে কাজ করে। সেক্ষেত্রে আমি বলবো যে সহজ সহজ কিছু আসন আপনি মন দিয়ে প্র্যাকটিস করুন, অনুভব করে প্র্যাকটিস করুন। যেমন ধরুন আমাদের ইন্টারন্যাশনাল যোগাডের যে প্রোটোকল, সেখানে কিন্তু খুব সহজ সহজ পশ্চার বলে দেওয়া আছে। যেমন তাড়াসন, হ্যাঁ, সাইড বেন্ডিং করতে পারেন, অর্ধকটি চক্রাসন, অর্ধচন্দ্রাসন, ভুজঙ্গাসন, শলভাসন, একপদ শলভাসন, মকরাসন, যেটা খুব রিল্যাক্সিং পশ্চার, এবং শবাসন, যেটা খুব সহজ কিন্তু আসলে কিন্তু খুব শক্ত। কেন? শবাসনে কি করতে হবে? সব মানে মৃতদেহ, আমি শুয়ে থাকবো কিন্তু আমি ভাববো আমি মারা গেছি, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। তো যখনই এটা করা হবে, অশান্ত মন কিন্তু অটোমেটিক্যালি শান্ত হবে। কিন্তু প্র্যাকটিসের সময় এইটা খুব জরুরি, ও অন্যভাবে কথা না বলে, যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই যে আমি প্র্যাকটিস করছি, আসন করছি, অন্য কথা বলছি, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড নয়। পুরো মনটা দিয়ে, মনোযোগের সাথে যে বেন্ডিংগুলো আমি করছি, আমাকে কিন্তু ওইভাবে প্র্যাকটিসটা করতে হবে। এবং করলে ডেফিনেটলি মনের এত ক্ষমতা নেই যে এক্সটার্নালি সে চলে যাবে,
1: হাত ফসকে পালাবে।
0: হ্যাঁ, তো সুতরাং ঋষি, এবং এটা আমাদের ঋষিদের দেখানো পথ, হ্যাঁ, এবং এটা এস্টাবলিশ সাবজেক্ট, হ্যাঁ, তখনকার দিনে এটা প্রমাণিত সত্য। আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এটাকে আমরা সায়েন্টিফিক ল্যাবে প্রমাণ করছি যে মাসেলে কী পরিবর্তন হচ্ছে, আমাদের ব্রেনে ওয়েভগুলোতে কী পরিবর্তন হচ্ছে। সুতরাং প্র্যাকটিস যদি কেউ মন দিয়ে করে, আসনটা কী করছি দ্যাট ইজ নট ভেরি ইম্পর্ট্যান্ট, যার যেটা মানে এবিলিটি আছে, মন দিয়ে প্র্যাকটিস করলে ডেফিনেটলি অশান্ত মন আমাদের শান্ত হবে। এছাড়া আমরা পরে তখন প্রাণায়ামের কথা পরে আসছি।
1: বেশ, একটা কথা শুনতে শুনতে আমার খুব মনে হচ্ছিল বিপ্লব বাবু, যেটা এখন না একটা খুব কঠিন সমস্যা বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে, যে এই যে স্মৃতিশক্তি এবং মানে যেটাকে আমরা MCI বলা হচ্ছে সাইকোলজির টার্মে, যেটাকে বলা হচ্ছে যে মানে শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে, মানে বাড়িতে হয়তো একসাথে বসে খাওয়া দাওয়া করা হচ্ছে কিন্তু যে মানুষটির এই সমস্যাটা হচ্ছে সে 20 মিনিট বাদে গিয়ে আবার তাকে বলছে কিরে এখনও খেলি না। তো আপনি বলছিলেন না যে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া, ক্ষীণ হয়ে যাওয়া, এক্ষেত্রেও একটা যোগের ভূমিকা থাকতে পারে, তো সেইটা যদি আপনি একটু বলেন তাহলে মনে হয় অনেক মানুষ উপকৃত হবে।
2: এবং এই অবস্থায় চলে যাওয়ার পরে কি যোগ দিয়ে রিকভারি করা যায়?
0: একদম করা যায়। আচ্ছা, স্মৃতি একদম, আমাদের যে ঋষি পতঞ্জলি উনি কিন্তু এটাকে বৃত্তি হিসেবে দেখিয়েছেন। স্মৃতি মেমারি এটা একটা পঞ্চবৃত্তির বৃত্তির মধ্যে একটা বৃত্তি। তো পঞ্চবৃত্তিটা কি? প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। সুতরাং স্মৃতি যে আমাদের তৈরি হয়, মেমারি যে তৈরি হয়, এগুলো কিন্তু কতগুলো স্টেপসের মাধ্যমে হয়।

0: প্রমাণ মানে হচ্ছে যেটা চোখের সামনে আমি দেখতে পাচ্ছি যে রিসিভ করছি, সেটাই যখন আমি রাত্রিবেলা নিদ্রা মানে ঘুমোচ্ছি, হ্যাঁ, অটোমেটিক্যালি আমার ব্রেন যেগুলো মনে করার দরকার নেই সেগুলো বাদ দিয়ে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে, এবং যেগুলো আমি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখেছি বা শুনেছি সেগুলোই কিন্তু স্মৃতি হিসেবে আমার মধ্যে, আমার ব্রেনে যে হিপোক্যাম্পাস আছে সেই হিপোক্যাম্পাসে সেটা কোডিং আকারে সঞ্চয় করছে। এবার বয়স হওয়ার সাথে সাথে এই সিস্টেমটা একটু ডিস্টার্ব হয়ে যায়। তো দেখা গেছে যারা নিয়ম করে প্র্যাকটিস করেন, মেডিটেশন করেন, সেক্ষেত্রে হিপোক্যাম্পাসের যে সাইজ সেটা একটু বাড়ে, সেটা মেনটেন হয়। এবং আরেকটা, আমাদের যে লিম্বিক সিস্টেম ব্রেনের, হ্যাঁ, অ্যামিগডালা, এ কিন্তু আমাদের রাগ ফিয়ার এটাকে কন্ট্রোল করে। তো যত বেশি আমরা যৌগিক লাইফস্টাইল অ্যাডাপ্ট করব, মানে নিয়মিত আসন করছি, নিয়মিত প্রাণায়াম করছি, হ্যাঁ, নিয়মিত আমি মেডিটেশনে বসছি, তাহলে যেটা দেখা যাবে ভয় এবং রাগ এই বিষয়টা অনেকটা রিডিউস হয়ে যাবে এবং কন্ট্রোল হয়ে যাবে। মানে অ্যামিগডালার সাইজ ছোট হয়ে যায় এবং হিপোক্যাম্পাস মানে যেটা ইনফরমেশন সেন্টার এইটা না ইনক্রিজ করে এবং এর অ্যাক্টিভনেস অনেক বেড়ে যায়। এবং আমরা দেখেছি যে যারা ধরুন নিয়মিত প্র্যাকটিস করেন তাদের মেমোরি আর যারা নিয়মিত প্র্যাকটিস করেন দুজনের মধ্যে কিন্তু অনেক তফাৎ। হ্যাঁ, এবং আরেকটা জিনিসও, ধরুন আমার শারীরিক সক্ষমতা যদি থাকে সেটা কিন্তু আমাকে ভয় থেকে মুক্ত করে দেয়। হ্যাঁ, একটা একটা ধরুন এজেড পার্সন, সে যদি শারীরিকভাবে সক্ষম না হয়, তার মাসল পাওয়ার খুব যদি উইক হয়, তার হয়তো শ্বাস প্রশ্বাসের ক্ষমতা ঠিকমতো নেই, হ্যাঁ, তাহলে তার অটোমেটিক্যালি তার জীবন সম্পর্কে বাঁচবার ইচ্ছেটাও কিন্তু কমে যাবে। হ্যাঁ, তো আমরা যদি মানে
1: আত্মবিশ্বাস,
0: হ্যাঁ, তো আমরা যদি এই সাইড বাই সাইড, মানে এটা একটা টোটাল ব্যাপার, আমরা যদি ধরুন মাসল পাওয়ারটাকে ইনক্রিজ করছি তার মতো করে, তার ব্রিদিং ক্যাপাসিটিকে বাড়িয়ে দিচ্ছি এবং তাকে বসতে সাহায্য করছি, এখন একটা বয়স পরে সোজা হয়ে বসতেটাও বসাটাও অসুবিধে, কোমরে ব্যথা হচ্ছে, হ্যাঁ, এবং এটা করলেই তার ভেতর থেকে ওই যে আমার আত্মার স্বরূপ হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ, এইটা আমি প্রত্যেক মুহূর্তে, যা যোগ প্র্যাকটিস করলে কিন্তু এটা আবিষ্কার করা যায় প্রত্যেক দিন, তো এটার ফলে যেটা হয় অহৈতুকি আনন্দের সন্ধান আমি পেতে পারি প্রত্যেক দিন দৈনন্দিন জীবন, এবং প্রত্যেকটা দিন আমার কাছে খুব ইন্টারেস্টিং হয়ে উঠতে পারে। তো ব্যাস, এটা যদি হয় তাহলে আমি যে রিসিভ করছি প্রত্যেক দিনের ইনফরমেশন চক্ষুকর্ণ নাসিকা ত্বক জিহ্বা এটার মাধ্যমে, সেটা যে ইনফরমেশন আমার ব্রেন সেভ করবে আফটার মানে স্লিপ, গুড স্লিপ, হ্যাঁ, সেটাই সুন্দরভাবে মেমারিটাকে প্রোটেক্ট করবে এবং পুয়োর মেমারিটাও কিন্তু আমরা দেখেছি অনেক বেশি হেল্প হয় ওই জায়গাটাকে রিকভার করতে।
1: আচ্ছা, এই ক্ষেত্রে যদি একটা দুটো মানে আসনের নাম বলি,
2: আমি একটুখানি ইন্টারাপ্ট করছি কারণ আমাদের বেশ কিছু যারা শ্রোতা বসে এবং আজকে দর্শক বন্ধু তারা দেখছেন, তাদের তারা কি কি লিখছেন, তাদের কেমন লাগছে সেটাও একটু ভাগ করে নেবো এবং আরেকটা প্রশ্ন এসছে আমরা যাব। আচ্ছা, নাজির হোসেন বিশ্বাস তিনি লিখছেন, যোগা কোনো হুজুকে বিষয় নয় এবং যোগা তখনই সুফল দেয় যদি তা নিয়মিত এবং ধারাবাহিকভাবে অভ্যাস করি, খুব ভালো লাগছে এই আলাপচারিতা। সীমা দাস লিখছেন, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছি। সংযুক্তা ব্যানার্জি তিনি লিখছেন, হাঁটুর সমস্যা রয়েছে, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, হাঁটু ভাঙা, মাটিতে ম্যাটে কি আসন বসে আসন করা উচিত বা আদৌ কি আসন করা উচিত বা করলে কোন আসন?
0: আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিস অফ নি, এক্ষেত্রে যেটা করতে হবে কোয়াডিসেপস মাসেলের পাওয়ারটা বাড়াতে হবে। হ্যাঁ, এবারে একটা বিষয় আছে, যেমন ধরুন উৎকট আসন করলে, এই প্রোটোকলে আছে উৎকট আসন, হ্যাঁ, সেটা করলে কিন্তু আমাদের হাঁটুর জোর বাড়বে, কিন্তু যাদের হাঁটুর সমস্যা আছে তারা এটা করবেন না, সেক্ষেত্রে একটু মডিফিকেশন দরকার, কিছু স্পেসিফিক এক্সারসাইজ দরকার, আইসোমেট্রিক কন্ট্রাকশন আমরা বলি, খুব সিম্পল, পাটা ছড়িয়ে বসুন এবং একটা টাওয়েলকে রোল করে আপনি হাঁটুর তলায় দিয়ে দিন, দিয়ে হাঁটু দিয়ে ওই টাওয়েলটাকে প্রেস করুন, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার রিলিজ করে দিন, আবার প্রেস করুন, আবার রিলিজ করে দিন, এইটা করতে থাকুন, এবং যখন করবেন তখন অন্তত 30-40 বার, হ্যাঁ, এবং

0: সারা দিনে একাধিকবার যখনই মনে হবে এটা প্র্যাকটিস করুন, সুযোগ পেলেই করে নিতে হবে। কেন, মাসেল পাওয়ার কিন্তু একবার সকালে একবার করি, বিকেলে একবার করি, এইটুকু করলে যথেষ্ট নয়। তার কারণ হচ্ছে যে আমি হাঁটুটাকে নিয়ে অনেক ব্যবহার করছি, হ্যাঁ, এবং এই ব্যবহার করার জন্য হাঁটুর যে জোর মানে কোয়াড্রিসেপস মাসেলের যে পাওয়ার সেটা কিন্তু আমার যথেষ্ট নেই, সেই জন্যেই ব্যথাটা হচ্ছে। তো এক্সারসাইজ করে করে এই পাওয়ারটা বাড়াতে হবে, এবং আর পাশাপাশি আর যেটা দরকার, আমরা প্রথমেই যেটা বলি যে আপনি মেঝেতে বসবেন না, বেশি দাঁড়িয়ে থাকবেন না, অনেক বেশি হাঁটাচলা করবেন না, বেশি সিঁড়ি ভাঙবেন না, এগুলো প্রথম ক্ষেত্রে মানতে হবে। তারপরে এক্সারসাইজ করতে করতে যখন কন্ট্রোল হয়ে যাবে বিষয়টা, তখন কিন্তু মেঝেতে বসে প্র্যাকটিস করাটা যেতে পারে, কিন্তু প্রথমে অবশ্যই মেঝেতে বসে করবেন না এই প্র্যাকটিসটা।
1: তাহলে কি বিছানা?
0: হ্যাঁ, একটু উঁচু জায়গায়,
1: মানে যেহেতু পাটা ছড়িয়ে বসতে হবে, তাহলে বিছানাই বেটার,
2: আর একটা মানে আপনার কথার ভেতর থেকে উঠে এলো যে শ্বাস প্রশ্বাসের সমস্যা যাদের থাকে, মানে আমরা যাদেরকে একদম সিওপিডি পেশেন্ট বলি, হ্যাঁ, হয়তো রাত্রিবেলা তাকে ঘুমানোর সময় অক্সিজেন নিতে হচ্ছে, হ্যাপি হাইপক্সিয়া জনিত সমস্যা তার রয়েছে, তো এই ক্ষেত্রে মানে নর্মাল যে ব্রিদিং এক্সারসাইজ আমরা জানি তার বাইরে যদি আরও কিছু থাকে যেটা যোগের মাধ্যমে তাদের উপশম করতে পারে, যদি একটু বলেন।
0: হ্যাঁ, এটা খুব সিরিয়াস একটা প্রশ্ন। ধরুন শ্বাসকষ্ট যাদের আছে, সবার আগে আমি বলবো এর প্রপার ডায়াগনোসিস হওয়া দরকার, কারণ সিওপিডি, অ্যাস্থমা এবং আরও অনেক অনেক কারণে শ্বাসকষ্ট হতে পারে। কারো হয়তো হার্টের সমস্যা আছে, তার জন্যে শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ, সুতরাং এইটা আগে ডায়াগনোসিস হওয়া দরকার যে শ্বাসকষ্টের পরিমাণটা কীরকম এবং কোন কারণে শ্বাসকষ্টটা হচ্ছে। এবার দুভাবে আমরা যে ট্র্যাডিশনাল প্রাণায়ামগুলো আমরা করতে বলি, বিভিন্ন ধরনের প্রাণায়াম আছে, দুভাবে এটা কাজ করে। তো যে কোনো প্রাণায়াম করলেই আমাদের যে অ্যাক্সেসরি গ্রুপ অফ মাসল, সেইটা শক্তিশালী হয়, যার ফলে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া ছাড়ার যে এবিলিটি, এটাকে আমরা বলছি কোপ আপ ক্যাপেবিলিটি, এটা কিন্তু ইনক্রিজ করে। হ্যাঁ, তো এটা যদি আমরা সাইলেন্টলি ইনক্রিজ করে দিতে পারি একটু একটু একটু একটু করে, তাহলে তার ডিজিজ প্রসেসটা অনেক বেশি অ্যারেস্ট হয়ে গেল, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অক্সিজেন রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি যারা প্রাণায়াম করে তাদের কমে যায়, মানে যারা যৌগিক লাইফস্টাইল অ্যাডাপ্ট করেছেন, নিয়মিত প্রাণায়াম করেন, নিয়মিত মেডিটেশনে বসেন, তাদের অটোমেটিক্যালি অশান্ত মন শান্ত হয়, এবং যখনই এটা হয় তখন আমাদের দম নেবার প্রয়োজন কিন্তু কমে যায়। যত আমি স্ট্রেসফুল কন্ডিশনে থাকবো, অ্যাংজাইটিতে থাকবো, তত আমার অক্সিজেন রিকোয়ারমেন্ট বাড়বে, এবং অক্সিজেন রিকোয়ারমেন্ট বাড়া মানেই কিন্তু দম নেবার প্রয়োজন অনেক বাড়বে। হ্যাঁ, মানে মনের সাথে শ্বাস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, অশান্ত মন মানে ব্রিথ ফাস্ট হবে। এক্ষেত্রে প্রাণায়ামে একদম স্পেসিফিক্যালি ডেফিনেশনেই ঋষি বলে গেছেন যে শ্বাস প্রশ্বাস গতির বিচ্ছেদ প্রাণায়াম, অর্থাৎ প্রাণায়াম তাকে বলে যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের গতিকে কমিয়ে দেয়। তো যখনই যে কোনো একটা প্রাণায়াম আমরা করব, সঙ্গে সঙ্গে, এবং এটা না অনেক করার দরকার নেই, চার পাঁচটা করার সাথে সাথেই শ্বাস প্রশ্বাসের গতি কমে যাবে। গতি কমলে কি হয়, সঙ্গে সঙ্গে মনটা শান্ত হবে, শান্ত মন হলেই কি হবে, আমার যে অক্সিজেন রিকোয়ারমেন্ট এটা রিডিউস হয়ে যাবে। অক্সিজেনের রিকোয়ারমেন্ট রিডিউস হওয়া মানেই শ্বাস নেবার প্রয়োজন ভেতর থেকে কমে যাবে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো সেক্ষেত্রে আমরা সহজ যে প্রাণায়ামগুলো, যেমন ধরুন অনুলোম বিলোম প্রাণায়াম, নাড়ি শোধন প্রাণায়াম, হ্যাঁ, উজ্জায়ী, ভ্রামরী, এই ধরনের প্রাণায়ামগুলো যদি কেউ যে কোনো একটা প্র্যাকটিস করে, তাহলে সঙ্গে সঙ্গে তার রিলিফ হবে। এটা যদি তার মিনিমাম শ্বাসকষ্ট থাকে করতে পারে, কিন্তু যদি সিভিয়ার শ্বাসকষ্ট থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই, যেমন আরও কিছু প্রাণায়াম আছে যে ভস্ত্রিকা, কপালভাতি, এগুলো সিভিয়ার শ্বাসকষ্ট থাকলে করবেন না। হ্যাঁ, তো মেডিকেশন একটু দরকার আছে, চেস্ট স্পেশালিস্টের সাথে কনসাল্ট করার প্রয়োজন আছে, কেন ডায়াগনোসিস হওয়া দরকার যে শ্বাস প্রশ্বাসের পরিমাণ কতটা, হ্যাঁ, এবং আপনার অক্সিজেন প্রয়োজন হচ্ছে নাকি, যেমন স্যাচুরেশনটা কীরকম, সেইটা জেনে কিন্তু অবশ্যই প্রাণায়াম করাটা দরকার। হ্যাঁ, যদি খুব সিভিয়ার হয় সেক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন হবে, মানে এই ধারণায় না আসা যে প্রাণায়াম করলে তো শ্বাসকষ্ট সেরে যায়, সুতরাং

0: আমি অনেক প্রাণায়াম করে ফেলছি।
1: হ্যাঁ, সেটাই আমার প্রশ্ন ছিল এরপরে, যে কতক্ষণ করা উচিত প্রাণায়াম, কতক্ষণ?
0: হ্যাঁ, প্রাণায়াম যতক্ষণ ভালো লাগবে, হ্যাঁ, মানে ধরুন আপনি 10 বার 10টা রাউন্ড অনুলোম বিলোম করছেন, কি 20টা করছেন, তারপরে অটোমেটিক্যালি না আপনি শান্ত হয়ে যাবেন। হ্যাঁ, তখন অটোমেটিক্যালি হাত টিপের প্রাণায়াম, মানে যেমন হঠযোগ প্রদীপিকা আমাদের অষ্টকুম্ভকের কথা বলা হয়েছে, আটখানা প্রাণায়ামের বলা হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ব্রিদিং টেকনিক। হ্যাঁ, তো এটা ধরুন আপনি 10টা করলেন, 20টা করলেন, পাশাপাশি পাতঞ্জল যোগ দর্শনে কিন্তু শুধু ব্রিদিং, মানে শ্বাস নেব, পূরক নেওয়া, হোল্ড, কুম্ভক ছাড়া, রেচক, ব্যাস। আপনি যদি, যে কোনো মানুষ যদি শুধু এটুকু করে, মানে মন দিয়ে শ্বাস নেব, আটকে রাখব যতক্ষণ পারব, ধীরে ধীরে ছাড়ব, এটাও কিন্তু প্রাণায়াম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন আমরা কিন্তু সচেতনভাবে নিই না, মানে শ্বাস প্রশ্বাস এমন একটা বিষয়, এটা ভলেন্টারিলি অ্যান্ড ইনভলেন্টারি দুটোভাবেই কিন্তু হচ্ছে। আমি অটোমেটিক্যালি চলছে, আমরা কথা বলছি এখন শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু আমি যখন প্রাণায়াম করছি, যে প্রলং ইনহেলেশন, হোল্ড, প্রলং এক্সহেলেশন, সেটা কিন্তু আমার ইচ্ছেতে হচ্ছে। এবং যোগের একটা বিজ্ঞানী সাইন্টিফিক এটা এক্সপ্লেনেশন, যে ভলেন্টারিলি ইনভলেন্টারি কন্ট্রোল, অর্থাৎ আমি ইচ্ছে করে প্রাণায়ামটাকে লেন্দি করছি, হোল্ড করছি এবং ছাড়ছি, এবং এইটা করার সাথে সাথেই কিন্তু আমার ব্রিথ ক্যাপাসিটি, ব্রিথ হোল্ড ক্যাপাসিটি বা ভাইটাল ক্যাপাসিটি, যেটা শ্বাসকষ্টের একটা রোগীর মূল বিষয়, আমরা যদি ভাইটাল ক্যাপাসিটিটাকে বাড়িয়ে দিতে পারি, তাহলে ক্রমশ আমরা দেখেছি, এ নিয়ে আমাদের কাজও আছে, যে মেডিসিনের ডোজ কমে যাচ্ছে। হ্যাঁ, যারা ইনহেলেশান নিচ্ছেন তাদের ডোজ কমে যাচ্ছে, আবার পাশাপাশি যারা শুধু ইনহেলেশান নেন তাদের অনেক বেশি ইনহেলেশান নেওয়ার দরকার পড়ছে। সুতরাং এক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্রোচ, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ যদি অ্যাকসেপ্ট করি, মানে কিছু আমরা ওষুধ নেব, তার সাথে কিছু প্রাণায়াম প্র্যাকটিস করব, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে, তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট সময়ের পরে ওষুধের ডোজ কমছে, এবং আমরা দেখেছি পেশেন্ট বলছে আমি ভালো আছি আগের থেকে।
1: সেরকমই একটা উত্তরও আমাদের এখানে ফেসবুক পেজে লিখেছেন প্রলয় কুমার জানা, লিখছেন, আমি গত 30 বছর কোমর সমস্যা থাকলেও যোগা করে ভালো আছি, গত 3-4 বছর বেশ কয়েকটি কঠিন ট্রেকিং করেছি, গোমুখ, তপোবন, মদমহেশ্বর, রুদ্রনাথ, এই জায়গাগুলো উনি গেছেন, এই কোমর ব্যথা সময়ে মানে সত্ত্বেও যোগ করে ভালো আছেন। তো এই যা ধরুন উনি ভালো আছেন, কিন্তু অনেকে ব্যথায় ভুগছেন কিন্তু ভালো নেই, যোগ করেন না, তারা কিভাবে চর্চা করবেন, আপনার কথা শুনে কিভাবে কি শুরু করবেন?
0: হ্যাঁ, প্রথমে আমি শ্রোতা বন্ধুদের বলবো যে ডায়াগনোসিসটা করা দরকার, কারণ কোমরে
1: দেখিয়ে নেবেন, হ্যাঁ,
0: অর্থোপেডিক হোক, যে কোনো স্পেশালিস্ট কাউকে, কেন কোমরে ব্যথা এরিয়াটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, সকলে শুধু স্পন্ডাইলোসিসের জন্য কিন্তু কোমরে ব্যথা নাও হতে পারে, এবং সবাই ভাবে আমার স্পন্ডাইলোসিস হয়েছে, এটা ভেবেই চলে। তো অনেকগুলো বিষয় আছে, স্পন্ডাইলোসিস, স্পন্ডেলাইটিস, যেটা যেটা এনকাইলোজিং স্পন্ডেলাইটিস, যেটা খুব ভেরি রেয়ার, স্পন্ডাইলোলিস্থেসিস, হ্যাঁ, এগুলো সবগুলোই কিন্তু আলাদা। হ্যাঁ, স্পন্ডাইলোলাইসিস, সব এটা মানে সবগুলোর জন্যই কিন্তু কোমরে ব্যথা হয়। আবার ধরুন কারোর অস্টিওপোরোসিস আছে, তার জন্য কোমরে ব্যথা হতে পারে। হ্যাঁ, স্পাইনে একটা অ্যাবসেস হয়েছে, কোমরে ব্যথা হতে পারে। তারপরে ধরুন
1: লাম্বারে প্রবলেম,
0: লাম্বারে যদি কোনো লাম্বার ক্যানেল স্টেনোসিস থাকে, তারপরে ডিস্ক প্রোল্যাপস হতে পারে, তো এই সবগুলোর জন্যে কোমরে ব্যথা হবে। দেখা যায় যে এগুলো কোনোটাই না, তার সিম্পল কোলাইটিস হয়েছে, তার জন্যও কিন্তু ইউরিন ইনফেকশন, তার জন্যও কিন্তু ব্যাক পেন হতে পারে,
2: কিডনির সমস্যা থেকে তো,
0: হ্যাঁ,
2: কিডনিতে স্টোন হলে আমি শুনেছি অনেকের।
0: তো বিষয় যেটা, তো সবার আগে তাহলে ডায়াগনোসিসটা হওয়া দরকার, যে কী কারণে কোমর ব্যথা হচ্ছে। সেটা হলো, আমি ধরলাম যে বেশিরভাগ মানুষের যেটা হয় যে ডিজেনারেটিভ চেঞ্জ, সেটা হচ্ছে স্পন্ডাইলোসিস, বেশিরভাগ মানুষেরই হয়, মানে 100 জনের মধ্যে 80 জনের হতেই পারে। তো সেক্ষেত্রে যেটা আমরা বলবো, প্রথমে এমন কিছু আসন করা দরকার যেটাতে ব্যাক মাসেলগুলো স্ট্রেচিং হয়, ঠিক আছে? স্ট্রেচিং আর টোনিং দুটো কিন্তু আলাদা বিষয়। যেমন পবন মুক্তাসন কেউ যদি করে, তাহলে ব্যাক মাসেলের স্ট্রেচিং হবে, হ্যাঁ, এবং পবন মুক্তাসনের অনেক রকম ভেরিয়েশান আছে, সেটা অ্যাকর্ডিং টু তার এবিলিটি অনুযায়ী বিশেষ

0: ভাগ্য তাকে বলে দেবেন। তো কিছুদিন পবন মুক্তাসন করলে তার সাথে সাথে একটু মানে গরম সেঁক বা বরফ সেঁক এগুলো দিলে কিন্তু স্বাভাবিকভাবে তার ব্যথা কমবে। এটা করে ব্যথাটা আগে কমাতে হবে, মানে পবন মুক্তাসন এবং পেন রিডিউসিং যে আরও মেথডগুলো আছে। কিছুদিন বাদে যখন ব্যথাটা একটু কমবে, তারপরে যেটা দরকার মাসেল স্ট্রেন্থেনিং, সেগুলো কোনটা? যেমন ধরুন ভুজঙ্গাসন, এক পদশলভাসন, হ্যাঁ, এই দুটো আসন কেউ যদি করে তাহলে কিন্তু নিয়ম করে, তাহলে কিন্তু তার স্ট্রেন্থেনিং হবে। এবং স্ট্রেন্থেনিং মানেই হচ্ছে ব্যাক মাসেলটা তাকে প্রোটেক্ট করছে, হ্যাঁ, হাঁটাচলা করতে সোজা হয়ে বসতে সাহায্য করছে এইটা। এবার পাশাপাশি যেটা দরকার কেয়ার, পশ্চারাল কেয়ার, মানে নরম বিছানায় শোবো না, অনেকক্ষণ হাঁটবো না, অনেকক্ষণ বসে থাকবো না, হ্যাঁ, তো মানে যে কোনো লং টার্ম অ্যাক্টিভিটি, ভারী জিনিস তুলবো না, তাকে এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং অ্যাভয়েড করতে হবে তার সাথে সাথে নিয়মিত প্র্যাকটিসটা করতে হবে। কিন্তু বাস্তবে আমরা যেটা দেখেছি, এগুলো করলে একটা মানুষ কিন্তু অনেকটা রিলিফ পায়, সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পরেই সে সেগুলো ভুলে যায়, সে আর নিয়মিত প্র্যাকটিসটা আর করে না। তো শ্রোতাবন্ধুদের আমার রিকোয়েস্ট, আপনি সেরে গেলেও কিন্তু যোগ প্র্যাকটিসটা করে যেতে হবে নিয়মিত। হ্যাঁ, বলে না যে
1: আসলে আমরা শুরু করি অনেকবার,
0: শুরু করে
2: আমরা আর একবার একটু যাব সংযুক্তা ব্যানার্জি, সংযুক্তা দি আমাদেরই
1: সহকর্মী।
2: তো সংযুক্তা দি উত্তর দিয়েছেন যে আমি নিজে গত কয়েক বছর নিয়মিত যোগাসন প্রাণায়াম করছি, আগের চেয়ে অনেকটা ভালো আছি এবং বক্স ব্রিদিং করে 1280 সিঁড়ি উঠেছি এবং নেমেছি। আচ্ছা, অসীম সেন বিকেপাল এভিনিউ থেকে, তিনি তার বয়স 60 বছর, তিনি প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন, হাই ব্লাড প্রেশার কী করে কন্ট্রোল করা যাবে যদি একটু বলেন? আমার প্রেশার 100/130 আশেপাশে থাকে, বয়স প্রায় 60।
0: আচ্ছা, খুব ভালো প্রশ্ন। থেরাপিউটিক এরিয়া নিয়ে কথা বলার আগে একটুখানি আরেকটু মানে বড় অ্যাসপেক্টে ইনফরমেশনটা দিতে চাই। যেমন একটা দিক আমরা অ্যারেস্ট করলে কিন্তু কাজ হবে না। কেন? যে কোনো শারীরিক সমস্যায় মানুষের সবচেয়ে সহজ উপায় কি? আমরা ওষুধ খাবো। তো ওষুধ খেয়ে যে সলিউশন হয় না, এটা সারা পৃথিবীর মানুষ ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করছে, সেটাই প্রমাণ। সুতরাং কেন ভালো হয় না, তার কারণ রুট কজটা কিন্তু অন্য। এইটা আমরা যদি উপনিষদের ভাষায়, আমাদের যে এক্সিস্টেন্স সেটা 5-layer এক্সিস্টেন্স, যেমন সেটা আমরা এভাবে যদি দেখি যে পঞ্চকোষা কনসেপ্ট বলি, যে আমরা যে যে যাকে দেখতে পাচ্ছি একটা মানুষ সামনে বসে আছেন, এটাকে আমরা বলছি অন্নময় কোষ, মানে ফিজিক্যাল বডি। তো উপনিষদ বলছে যে এটা সব নয়, এটার পেছনে আরেকটা শরীর আছে, সেটা কি? প্রাণময় কোষ, হ্যাঁ, প্রাণিক বডি। বলছে এটা শেষ না, এটার পেছনে আরেকটা বডি আছে, কি সেটা? মনোময় কোষ, মানে মাইন্ড বডি। বলছে এটাও শেষ না, এটার পেছনে আরেকটা বডি আছে, সেটা কি? বিজ্ঞানময় কোষ, মানে ইন্টেলেকচুয়াল বডি। বলছে এটাও শেষ না, এটার পেছনে আছে আনন্দময় কোষ। বলছে এটাও শেষ না, এর পেছনে আরেকটা আছে, সেটা হচ্ছে আত্মা, আনন্দ ইটসেলফ। এবার কারোর একটা সমস্যা হচ্ছে, সেটা হাইপারটেনশন হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, ডায়াবেটিস হতে পারে, সমস্যাটা কিন্তু অন্নময় কোষে যখন ম্যানিফেস্ট হচ্ছে তখন আমরা বলছি ওইটা, কিন্তু তার আরও আগে এই যে লেয়ারগুলো আছে সেইগুলোর কিন্তু ইমব্যালেন্স তৈরি হয়। এবারে যৌগিক পদ্ধতিটা আমরা যেটা করি সেটা কিন্তু এই যে 5-layer কন্ট্রোল। তো প্রত্যেকটা লেয়ারের জন্য আলাদা আলাদা আমরা প্র্যাকটিস দিই, যার ফলে আরও ডেফিনিট হয় আমাদের যে যোগ থেরাপিটা। সেক্ষেত্রে যেমন ধরুন যেটা বললেন যে হাইপার টেনশন, তো হাইপার টেনশন মানেই হচ্ছে এটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, মানে আপনি এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে স্টিমুলেশন নিলেন, নিয়ে আপনি মানসিক দিক থেকে অশান্ত হয়ে পড়লেন, আপনার হার্টটা পাম্প বেশি করলো, এবং এটা যদি কন্টিনিউয়াস হতে থাকে তাহলে আপনার হাইপার টেনশন হবে। পাশাপাশি ফিজিওলজিক্যাল কিছু সমস্যা থাকে, মানে ধরুন আপনার লিপিড প্রোফাইল বেশি আছে, হ্যাঁ, আপনার এজিংয়ের জন্য পেরিফেরাল রেজিস্ট্যান্স বেশি, মানে ধরুন মাসল খুব স্টিফ, এবং স্ট্রেস অ্যাংজাইটিতে থাকলেই কিন্তু মাসল টাইট হয়ে যায়, স্টিফ হয়ে যায়, যার ফলে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেশি হয়। এবারে যখনই

0: আমরা যৌগিক পদ্ধতিগুলো অ্যাডাপ্ট করি, সঙ্গে সঙ্গে এই প্রত্যেকটা বিষয় রিডিউস হয়। সেক্ষেত্রে খুব সিম্পল দুটো দিক আমরা বলবো, যে আপনি স্ট্রেচিং করুন, যে স্ট্রেচিংগুলোর মাধ্যমে শরীরের একটা আরাম হয়, সহজ সহজ কিছু পশ্চার, আর নিয়মিত প্রাণায়াম অ্যান্ড মেডিটেশন। এটা করলে অশান্ত মন শান্ত হয়, এবং আমাদের সূত্রতেই তো বলা আছে যে শ্বাস প্রশ্বাস গতির বিচ্ছেদ প্রাণায়াম। তো এটা করলে সাথে সাথে আমার অশান্ত মন শান্ত হবে, এতে কি হয় প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়, এবং যার ফলে নর্মালি যখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয় তখন আমাদের যে হার্ট রেট এটা রিডিউস হয়, নর্মালি আপনার হার্ট প্রেশার কমে যাবে। এবং যোগ প্র্যাকটিস করার সাথে সাথে যেটা হয় আরও, ফিল গুড ফ্যাক্টরগুলো আমাদের বডিতে ইনক্রিজ করে, মানে সেরেটোনিন, ডোপামিন, এন্ডোরফিন, এগুলো যে কত উপকারী এক একটা নিউরো ট্রান্সমিটার, হ্যাঁ, যেটা অটোমেটিক্যালি কেউ যোগা একটু একটুখানি প্র্যাকটিস করলেই এটা রিলিজ হতে পারে, এবং সব কিছু কন্ট্রোল হয়। মানে আমাদের হার্ট প্রেশার, হার্ট বলুন, হার্টের ব্যথা বলুন, এভাবে যদি নিয়মিত প্র্যাকটিস করে উপকার পেতেই পারে।
1: আচ্ছা, এই অনেকগুলো শারীরিক সমস্যা নিয়ে আমরা কথা বললাম, ফ্রোজেন শোল্ডার এখন কিন্তু বাড়ি বাড়ি, এই সমস্যাটা, এটা নিয়েও যদি কিছু বলেন আর কি।
0: হ্যাঁ, এটাকে আমরা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। তো সবার আগে যদি খুব ব্যথা হয় সেক্ষেত্রে একটু ব্যথা কমানোর জন্য আমরা বরফ দিতে বলি, হ্যাঁ, এবং সেই বরফ দেওয়ার পরিমাণটা ধরুন 15 মিনিট, হ্যাঁ, 15 মিনিট বরফ,
1: ডাইরেক্ট বরফ,
0: একদম ডাইরেক্ট বরফ দেওয়ার একটা সিস্টেম আছে। সেখানে একটুখানি যে কোনো ভেজিটেবল অয়েল লাগিয়ে নিতে হয়, মানে ধরুন ডেল্টয়েড বা শোল্ডার রিজিয়নে যেখানে ব্যথা হচ্ছে একটু লাগিয়ে 15 মিনিট ডিরেক্ট বরফ দেওয়া যেতে পারে, দিলে ব্যথাটা কমে। এবারে তার যদি ইনফ্লামেশন থাকে, মানে ব্যথার নেচার কীরকম তার উপরে নির্ভর করছে, কিন্তু ধরুন জায়গাটা গরম হয়ে নেই, স্টিফ হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু গরমটা দিলে কাজ হবে। এবং এইটা আগে বুঝতে হবে যে কখন বরফ দেব, কখন গরম দেব, ঠিক আছে? তো এটা বুঝে আগে এই ট্রিটমেন্টটা দরকার, তাহলে কিছুদিনের মধ্যে তার ব্যথাটা কন্ট্রোল হবে। তারপরে যেটা দরকার, শোল্ডার মুভমেন্ট। বিভিন্ন ধরনের ব্রিদিং প্র্যাকটিসে আমরা যেটা করি যে এলিভেশন অফ শোল্ডার, মানে জাস্ট কাঁধটাকে তোলা নামানো, হ্যাঁ, এবং হাতটাকে আমি হ্যান্ড স্ট্রেচিং এগেনস্ট দ্য ওয়াল, হাতটাকে আমি দেয়ালে ভর দিয়ে আস্তে আস্তে তুলছি, হ্যাঁ, যে হাতে সমস্যা অন্য হাত দিয়ে ধরে হাতটাকে আমি ওপরে তুলছি, মানে এনি হাউ আমাকে হাতটা তুলতে হবে। এখন ফ্রোজেন শোল্ডার হলেই মানুষের যেটা একটা ফিয়ার তৈরি হয়ে যায়, নাড়ানাড়ি করবো না, ব্যথা বাড়বে, এটাতে কিন্তু আরও বেশি স্টিফ হয়ে যাবে। আপনাকে মুভমেন্ট করতেই হবে, দরকার মতো আপনি ওষুধ নিতেই পারেন, এবং আরও যে সমস্ত পদ্ধতিগুলো আছে, ফিজিওথেরাপি, আমরা আল্ট্রাসাউন্ড, IFT, এগুলো ইউজ করে থাকি, তাতে ব্যথাটা কমে। প্রথম কিন্তু ব্যথাটা কমাতে হবে, তার পাশাপাশি এই ধরনের কিছু মুভমেন্ট এক্সারসাইজ করলে ডেফিনেটলি এটা, ইট উইল টেক টাইম, এটা কিন্তু ম্যাজিকের মতো এক সপ্তাহ দু সপ্তাহে সারবে না, সাধারণত 2 থেকে 3 মাস লাগে রিলিফ হতে। সেজন্যে উৎসাহটা নিজের মধ্যে থাকতে হবে যে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে সময় পেলে, সুযোগ পেলে আমি হাতটা ওপর দিকে তুলব। এটুকু যদি কেউ করে তাহলে আপনি নিজেই নিজের ফ্রোজেন শোল্ডারকে সারিয়ে তুলবেন।
1: আর এই আমাদের বোধহয় এখন এই ব্যস্ত জীবনে উৎসাহটাই বোধহয় সব থেকে অভাব এখন।
2: এইটা আমারও একটুখানি,
1: মানে কিভাবে বাড়ানো যায়,
2: আমি একটুখানি বলতে চাই স্যার, যেটা আপনি বলছিলেন যে আমরা যখন প্রয়োজন হচ্ছে করছি, এবং তারপর যখন উপশম হয়ে যাচ্ছে, সেরে যাচ্ছি, তখন ভুলে যাচ্ছি, ছেড়ে দিচ্ছি, এইটা তো একরকম সমস্যা। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এখন এই সমস্যাটা দেখা যাচ্ছে যে সে সমস্যায় ভুগছে, তার উপশমের প্রয়োজন, তারপরও সে নিজের ভেতর থেকে মোটিভেশনটা আনতে পারছে না যে আমি এটা করব। সে হয়তো করলে আরাম পাবে, কিন্তু সে তাও করছে না। তো এরকম ক্ষেত্রে সেই ধরনের মানুষকে কি মোটিভেট করার জন্য অন্য কোনো উপায় আছে, মানে যার সন্ধান যোগ দেয়?
0: যোগ এটার সন্ধান দেয়, কিন্তু এটা একটা খুব শক্ত প্রশ্ন, উত্তরটাও পালন করা বেশ কঠিন, কিন্তু আমি বলবার চেষ্টা করছি। এক্ষেত্রে প্রত্যাহার যোগ, এই কনসেপ্টটা একটু মানুষের বোঝা দরকার। হ্যাঁ, প্রত্যাহার মানে যেমন যোম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার। প্রত্যাহার মানে হচ্ছে উইথড্র সেন্সেস ফ্রম আউটার অবজেক্ট। হ্যাঁ, তো আমার করতে ইচ্ছে করছে না মানে দুটো হতে পারে, আমার মনটা অন্য কিছুর মধ্যে এঙ্গেজ, আরেকটা হচ্ছে

0: আমি মোড অফ ইগনোরেন্সে আছি, মানে তামসিক অবস্থায় আছি। হ্যাঁ, তো তামসিক অবস্থায় থাকলে নর্মালি যেটা হবে আমার উৎসাহহীনতাই হবে। হ্যাঁ, তো হঠাৎ করে আমি সাত্ত্বিক বা গুণাতীত অবস্থায় যেতে পারি না। তাহলে প্রথম হচ্ছে আমাকে তামসিক অবস্থা থেকে রাজসিক অবস্থায় আসতে হবে। রাজসিক অবস্থা মানে হচ্ছে অ্যাক্টিভ, মানে সিম্পল আমি অ্যাক্টিভিটির মধ্যে থাকব, নিজের একটা ডিসিপ্লিন, মিনিমাম ডিসিপ্লিন জীবনের মধ্যে নিজেকে রাখব, যেগুলো করতে অনেক কিছু করার দরকার নেই। একটু সিম্পল হাঁটব, একটু প্রাণায়াম করলাম, একটু কপালভাতি করলাম। হ্যাঁ, মানে এন্ট্রি নেওয়াটা খুব জরুরি।
1: হ্যাঁ, এই এন্ট্রি নেওয়াটাই প্রবলেম হয়ে যায় ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে। আমরা যারা বিশেষ করে কাজের জগতের সঙ্গে যুক্ত আছি, বাড়ি এসে মনে হয় একটু রেস্ট নিই, একটু বাড়ির যে কাজগুলো পড়ে আছে সেগুলো করি, তারপরে সময়টা বার করছি, কিন্তু ওই সময়টা আর বেরিয়ে আসে না। এই মোটিভেশনটা,
0: এই মোটিভেশন, এখানে ডোপামিন একটা খুব মারাত্মক ব্যাপার, ডোপামিন ডিটক্সিফিকেশন আমরা বলি। যে কোনো ভালো লাগার পেছনে কিন্তু ডোপামিন কাজ করে। হ্যাঁ, ধরুন, এবং মোবাইলটাকে এখানে আমরা শত্রু বলতেই পারি,
1: আমরাও মানছি
2: না, মোবাইল এবং কিছু কিছু ক্ষেত্রে বয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখছি টেলিভিশন।
0: এটা কেন? এর পেছনে কিন্তু ডোপামিন কাজ করছে। ধরুন মোবাইলটা আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা আরও যে নানা রকম চ্যাট আছে সেগুলো করছি, কেন করছি? করে করে করে করে অ্যাকচুয়ালি ডোপামিন সিক্রিয়েট হচ্ছে, এবং ডোপামিন সিক্রিয়েশন হওয়ার সাথে সাথে ভালো লাগা তৈরি হচ্ছে। হ্যাঁ, বা টেলিভিশন যারা দেখছেন কন্টিনিউয়াস, হ্যাঁ, এইবারে আমি আমার মনকে বলছি এবার চলো একটু প্রাণায়াম করো, এবার একটু এক্সারসাইজ করো, আমার মন কিন্তু শুনবে না। কেন? ওগুলো করে ডোপামিন রিলিজ হবে না। হ্যাঁ, এবং রিলিজ না হলে আমার ভালো লাগাটা তৈরি হবে না। তো প্রথম কাজ হচ্ছে, এটা কষ্ট, একটু কষ্ট হবে, ডোপামিন ডিটক্সিফিকেশন, মানে মানুষকে না একটু বোর হতে হবে। আমরা তো বোর, আমরা কেন মোবাইলটা দেখি? আমরা বোর হতে চাই না। তো ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে তিন দিন যদি একটু নিজেকে বোর করি, যে মোবাইলটা দেখবো না বা টিভিটা দেখবো না, একটু একটু করে, যার যেরকম প্রবলেম, ধরা যাক একটু প্রাণায়াম করলাম, একটুখানি মুভমেন্ট করলাম, কোনো আসন করলাম, এইটা একদিন, দুদিন, তিন দিন, চার দিন করতে করতে আস্তে আস্তে কিন্তু ওই জগৎটার মধ্যে থেকে ভালোবাসা আসবেই। কারণ ওই যে ওই বিষয়গুলো তো আছে, অশান্ত মন শান্ত হচ্ছে, আমার শরীর একটা স্ট্রেচিং তৈরি হচ্ছে, আমি আমার আনন্দের যে রাজ্য নিজের ভেতরেই আছে সেটা খুঁজে পাচ্ছি, এবং খুঁজে পাওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি কিছুদিন বাদে কষ্ট হলেও, এবং ওই কষ্টটাকে আমরা বলি সুইট পেন, ওই কষ্টটা আমরা একটু যদি সাত দিন দশ দিন করি, তারপরে কিন্তু ডোপামিন সিক্রিয়েট হবে প্রাণায়াম করলে বা এক্সারসাইজ, তখন কিন্তু উল্টোটা হয়। আমরা দেখেছি যে একদিন এক্সারসাইজ না করলে ভালো লাগছে না, মনটা কিছুতেই বসছে না। তো এইটুকু কিন্তু একটু উৎসাহ উদ্দীপনা নিতে হবে। ওই জন্যে কোনো একজন ট্রেনার, কোনো একজন বিশেষজ্ঞর সঙ্গ পাওয়াটা, মোটিভেশন ওখান থেকে আসে, সঙ্গ। এই যে ইন্টারন্যাশনাল যোগা ডেতে আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ পার্টিসিপেট করছে, এটা ভাবা যায় না। হ্যাঁ, তো এটা দেখেই কিন্তু অনেক মানুষ উৎসাহিত হয়ে যাবে, না আমাকে একটু যোগা করতে হবে, আমাকে একটু প্র্যাকটিস করতে হবে।
1: আমিও আজকে উৎসাহিত হয়েছি সকালে টেলিভিশন দেখে।
0: তো এটা ইন্টারন্যাশনাল যোগ ডের এটাই একটা বড় সাফল্য যে কোটি কোটি মানুষ, হ্যাঁ শুধু আমাদের দেশ বলে না, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ একসাথে এই প্রোটোকল পালন করছে। এটা আমাদের গর্বের বিষয়, এবং যারা যোগ প্রফেশনে আছেন তাদের জন্যও গর্বের বিষয়। দেশ হিসেবে আমার দেশের মানুষ সারা পৃথিবীতে এটা পালন করছে, অ্যাকসেপ্ট করছে, এটা কত গর্বের বিষয়। আর আমি আমার দেশের মানুষ হয়ে এই সাবজেক্ট থেকে অনেক দূরের নিজেকে সরিয়ে রাখবো, এটা বোধহয় ঠিক নয়। হ্যাঁ, কারণ যদি একটুখানি করি এটা আমারই লাভ।
2: আর একটা মানে জরুরি কথায় একটু যাব স্যার, সেটা হচ্ছে এখন মানে খানিকটা আমাদের খাদ্যাভ্যাস, খানিকটা আমাদের জীবনের ব্যস্ততা, রাতে খুব কম ঘুমোতে পারা, এবং অনেকটা সময় বাড়ির বাইরে থাকার ফলে ঘরোয়া খাবার থেকে একটা দূরত্ব তৈরি হওয়া, তো এই বিভিন্ন কারণে ওবেসিটি এটা একটা সমস্যা হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন মানে যে কেউ তার যেটা সহজে তার কাছে পৌঁছানো সম্ভব সেরকম মাধ্যমের পথে হাঁটছেন, কেউ কেউ ডায়েট করছেন, কিন্তু অনেকের কাছেই শুনছি যে আমি যোগা করছি কিন্তু আমার ওজন কমছে না, বা আমি ডায়েট করছি আমার ওজন কমছে না। এই
0: প্রথমেই বলি যে নিয়মানুবর্তিতা এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমি 7 দিন পালন করলাম আর তারপরে ভুলে গেলাম, এটা করলে হবে না। বেশ কিছুদিন কন্টিনিউ এটা দরকার। এবং এক্ষেত্রে ডায়েটের ক্ষেত্রে যোগ যে কথাগুলো বলছে, মিতাহার,
2: কম খাও,
0: অল্প অল্প খাও। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং এরিয়া আমরা পাই আমাদের এই যোগশাস্ত্র থেকে, কোন ভাব নিয়ে খাবার খাবো। এই যে আমরা খাবার যখন খাচ্ছি তখন বলা হচ্ছে এটা ব্রহ্মকর্ম। হ্যাঁ, গীতায় যে ব্রহ্মার্পণম ব্রহ্মভবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মানুহূতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা, মানে এটা বলা হচ্ছে ব্রহ্মকর্ম। মানে আমি ধরুন মুড়িও যদি খাই, এটা অ্যাকচুয়ালি এটা একটা ব্রহ্মকর্ম। তো এই বোধে যদি খাবার খাই, হ্যাঁ, তাহলে অটোমেটিক্যালি আমার খাবারের অ্যাকচুয়ালি এটা
1: যেটা খাচ্ছি খুব সন্তুষ্ট,
0: হ্যাঁ, সন্তুষ্ট এবং মন দিয়ে শ্রদ্ধার সাথে খাবারটা খেতে হবে। কেন অশান্ত মন, বেশিরভাগ মানুষই অশান্ত মন নিয়ে খায়, বেরোতে হবে, 10টা ট্রেন ধরবো, চটপট চটপট করে কোনো রকমে খেয়ে নিলাম, তাড়াহুড়ো করে খাবার খেলে ডাইজেশনটা শুরু হয় মুখ থেকে, টায়াল ইনসিক্রিয়েশনটা হলো না। আর কি হয়, দ্রুত খাবার খেলে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে গিয়ে অ্যাসিড সিক্রিয়েশন বেড়ে যায়, এনজাইম সিক্রিয়েশনটা লক হয়ে যায়। হ্যাঁ, যার ফলে এটাও কিন্তু একটা কারণ। হ্যাঁ, এবং অ্যাসিডিক ব্লাড ওজন ডিপোজিশন মানে ফ্যাট ডিপোজিশনের উপযুক্ত জমি। সুতরাং আমরা যদি প্রত্যেক দিন অ্যাসিড সিক্রিয়েশনটা বাড়াই তাহলে আমাদের কোনো দিনই খাদ্যের মাধ্যমে সুফল আমরা পাবো না। সেজন্যে অল্প অল্প খাবার খেতে হবে, মন দিয়ে অনুভব করে খাবার খেতে হবে, চিবিয়ে খেতে হবে, এবং যোগে যেটা বলা হচ্ছে যে সাত্ত্বিক আহার করতে হবে, সাত্ত্বিক। এবং 3 ধরনের খাবারের কথা বলা হচ্ছে, রাজসিক খাবার, তামসিক খাবার, সাত্ত্বিক খাবার। তামসিক খাবার কোনগুলো, যেগুলো মানে বাসি পচা ফ্রেশ নয়, এই ধরনের খাবারগুলোকে তামসিক খাবার বলা হচ্ছে। রাজসিক খাবার অতিরিক্ত স্পাইসি ফুড, হ্যাঁ, ফাস্ট ফুড যেগুলো, মাছ মাংস বেশি, এগুলোকে রাজসিক খাবার, মানে যেগুলো খেলে অনেক বেশি আমরা এনার্জি পেয়ে যাব চট করে। হ্যাঁ, আর সাত্ত্বিক খাবার কোনগুলো, যেগুলো মানে অপেক্ষাকৃত কম বিকৃত হয়, মানে ধরুন ফল, হ্যাঁ, ডাইরেক্টলি আমি প্রকৃতি থেকে পাচ্ছি,
1: প্রকৃতির যেভাবে তৈরি করে
2: সেভাবেই আমরা গ্রহণ করছি,
0: ফল, দুধ, ছানা, এগুলোকে মানে সাত্ত্বিক খাবারের মধ্যে ফেলা হচ্ছে। এবং সবজি, সবজিটাকে যদি আমরা বয়েলড সবজি খাই সেটা কিন্তু সাত্ত্বিক, কিন্তু সেই সবজিটাকে যদি আমরা বেশ তেল মশলা দিয়ে, হ্যাঁ, কষিয়ে রান্না করি আর কিন্তু সেটা সাত্ত্বিক রইল না, সেটা রাজসিক হয়ে গেল। তো এই ভাবনাগুলো, মানে আমি সাত্ত্বিক আহার করব এবং শ্রদ্ধার সাথে খাবার করব, খাবো এবং টাইম টু টাইম। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা
1: টাইম টু টাইম বলতে আমার মনে হলো যে কতবার, মানে
0: এক্ষেত্রে বিভিন্ন কনসেপ্ট আছে। আমরা যেটা বলি যে 3.5 ঘন্টা বাদে বাদে আপনি খাবার খাবেন, মানে মানুষের যে ব্যস্ততম জীবন সেইটার ওপরে নজর করে। আগেরকার দিনে যোগীরা একবারই খাবার খেতেন কি দুবার খেতেন, হ্যাঁ, এবং সূর্য অস্ত গেলে আর আবার খেতেন না। কিন্তু এখন ব্যস্ততম জীবনে এটা মানাটা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমরা যেটা বলি, আপনি যদি 6 বার খাবার খান, মানে সারাদিনে 6টা মিল, এবং 2টো খাবারের মধ্যে ডিফারেন্স হবে 3.5 ঘন্টা। ইটস স্মল, ফ্রিকোয়েন্ট অ্যান্ড স্লো। হ্যাঁ, মানে ভালো করে চিবিয়ে খান স্লো, কারণ স্লো খাবার খেলে যেটা হয়, ব্রেন বুঝতে পারে যে আমার কতটা খাবার দরকার। আর খাবার খেতে খেতে কখনোই আপনি টিভি দেখবেন না বা কোনো গল্পের বই পড়বেন না, কারণ ব্রেন কিন্তু একসাথে 2টো কাজ করতে পারে না। যখনই এটা করবেন তখন ব্রেন কনফিউজ হয়ে যাবে, আপনি ধরুন 1টা রুটি খেতেন, সেখানে আপনার বেশি রুটি খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, এবং খাওয়ার পরেও আপনার মনে হবে আমি কিছুই খাইনি। এরকম প্রচুর মানুষ আছে, 1 ঘন্টা খা মানে খাবার 1 ঘন্টা পরে আবার কিছুটা খায়, একটুখানি মিষ্টি খেয়ে নিল, একটুখানি চানাচুর খেয়ে নিল। হ্যাঁ, এতে আর হচ্ছে যে এই যে এগুলো কারণ হচ্ছে অশান্ত মন। হ্যাঁ, তো এনি হাউ আমাকে অশান্ত মনকে শান্ত করতে তখন কি কি করে,
1: শান্ত করতে গিয়ে আরো অশান্ত করে,
0: হ্যাঁ, আবার একটু বাদাম খেলো, আবার একটু মিষ্টি খেলো, সবগুলো কিন্তু ফাস্ট ফুড খেয়ে স্যাটিসফ্যাকশন অ্যাকচুয়ালি হলো না, বেশ কিছুটা ক্যালোরি তার শরীরে গেল। এটাই কিন্তু কারণ। তো দেখুন, সব ক্ষেত্রে যেটা তাহলে দাঁড়াচ্ছে যে আমাকে শান্ত হতে হবে, আমাকে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, মানে যৌগিক কনসেপ্টগুলো বুঝতে

0: হবে সবার আগে। হ্যাঁ, আমি আসন করে গেলাম আর কোনো কিছু বুঝলাম না, তাহলে কিন্তু কাজ হবে না।
1: এরকম একটা কনসেপ্ট এখন অনেকের মধ্যেই আছে যে রাতের খাবারটা খুব তাড়াতাড়ি খেয়ে নিলে ওজন কমে।
0: হ্যাঁ, রাতের খাবার অ্যাকচুয়ালি তাড়াতাড়ি মানে সূর্যের মানে সূর্য থাকতে থাকতে যদি খাওয়া যায়, সেটা তো এই সময়ে সেটা সম্ভব নয়, কিন্তু যদি ধরুন যত তাড়াতাড়ি সম্ভব, এটা করলে কি হয়, আমাদের ডাইজেশনের যে সিস্টেম, ডাইজেস্টিভ পাওয়ার, এইটা না সূর্য ডোবার পর থেকে এটা কমে যায়,
1: কমতে থাকে।
0: হ্যাঁ, তো কারণ ব্রেন সূর্যটাকে মানে প্রকৃতির দিকে যদি তাকান আপনি, সূর্য অফ হয়ে গেল মানেই প্রকৃতি আমার শরীরকে কি বলছে, ইউ হ্যাভ টু টেক রেস্ট, রেস্ট।
1: মানে আমরা যেটা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা হলো, মানে ঘড়ি বলছে এখন 3:29 হয়ে 15 সেকেন্ড, তো আমাদের আর আধ ঘন্টা মতো সময় রয়েছে হাতে।
2: আমরা একটা জরুরি জায়গায় একটুখানি যেতে চাইছি, সেটা হচ্ছে যে আমরা হেলদি এজিং আমাদের এবছরের থিম, আমরা বয়স্কদের নিয়ে কথা বলেছি, আমরা আমাদের নিয়ে কথা বলেছি, কিন্তু আমাদের যারা পরবর্তী প্রজন্ম অর্থাৎ কচি কাঁচা খুদেরা ছোটরা, তো তাদের কিভাবে আমরা যোগা করার ক্ষেত্রে মানে আরো বেশি উদ্বুদ্ধ করতে পারি,
1: কিভাবে
2: তাদের ক্ষেত্রে আরো কি কি মানে তাদের যে সমস্যাগুলো, ধরুন একটা পড়াশোনা, সেখানে একটা মনঃসংযোগ ঘটিত একটা সমস্যার জায়গা থাকছেই, এছাড়াও শারীরিকভাবে সুস্থ থাকা কিভাবে ছোটদের ক্ষেত্রে,
1: ওদের অ্যাক্টিভিটি এখন এই না, ওদের যা লাইফস্টাইল হয়ে গেছে, বিকেলে খেলতে যাবার বলে কোনো সময় নেই কিন্তু,
0: একদম
1: একটা সময় যখন আমরা স্কুল থেকে মানে বাড়ি ফেরা মানেই বিকেলে 1 ঘন্টা কম করে খেলাধুলো
0: ছিল,
1: একটা সময় ছিল, এখন কিন্তু বাচ্চাদের জীবনে সেটা নেই। তো তারা কিভাবে নিজেদের শরীরটাকে সুস্থ রাখার জন্য কিভাবে মানে ব্যায়ামের মধ্যে,
0: আমি শ্রোতা বন্ধুদের বলবো এটা করতে হবে, কারণ যারা আজকে ছোট তারাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ,
1: অবশ্যই।
0: হ্যাঁ, এবং একটা বিষয় আমরা দেখেছি, ছোটরা বিভিন্ন আসন করতে খুব একটা পছন্দ করে না। হ্যাঁ, বা চোখ বন্ধ করে বসে থাকবো, মেডিটেশন করবো, এটা মানে হচ্ছে তাদের শাস্তি দেওয়া। ওই জন্যে এখানে একটু আমাদের কথাতেই আছে যোগ কর্ম সুকৌশলম। হ্যাঁ, একটি কৌশল অবলম্বন করতে হবে, ছোটদের সাথে ছোট হতে হবে। হ্যাঁ, যিনি করাচ্ছেন বিশেষজ্ঞ তাকে ছোট হতে হবে, এবং একটু অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড প্র্যাকটিস। হ্যাঁ, ছোটটা কি হয়, প্রতিযোগিতা মানে একটা রিওয়ার্ড পেতে পছন্দ করে। হ্যাঁ, তো এরকমভাবে ইন্টারেস্টিং ওয়েতে ভাবাতে হবে তাদেরকে, যেমন যে ধরনের পশ্চারগুলো তে লাফালাফি আছে সেগুলো করা দরকার, একটু ওয়ার্ম আপ বেশি করে করা দরকার। এবং পশ্চারের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে, যেমন ধরুন এগুলো না পশু পাখির নামের সাথে মিল আছে, যেমন ধরুন ভুজঙ্গাসন মানে সাপ, স্নেক লাইক পশ্চার। তো ধরুন সাপের কথাটা আমি একটু বলি, বললাম একটু বোঝালাম, এবং সেটা কীরমভাবে সাপ হচ্ছে, ফণা তুলছে, এই অ্যাক্টিংটা আমরা যদি একটা বাচ্চাকে শেখাতে পারি, আমরা বলছি না যে ভুজঙ্গাসন করো, আচ্ছা তুমি এটা পারো এরমভাবে করতে, তারা কিন্তু উৎসাহ পাবে। তারপরে উষ্ট্রাসন, এক্ষেত্রে আছে দেখুন উট, ক্যামেল। তো আমরা যদি বলি দেখো ক্যামেলের সাথে কীরমভাবে মিল আছে। হ্যাঁ, মকরাসন মানে কুমির। হ্যাঁ, সসঙ্গাসন মানে কচ্ছপ। হ্যাঁ, মৎস্যাসন মাছ। তো এই রকম ইন্টারেস্টিং ওয়েতে তাদের একটা গল্পের মধ্যে দিয়ে আমরা যদি আনি, তাহলে ছোটরা আমরা দেখেছি অনেক বেশি মানে উৎসাহ পায় করতে, এবং এটা করতেই হবে এইভাবে। আর হচ্ছে মেডিটেশনটাও আমরা যেটা করি, আমরা না বাচ্চাদের মন্ত্র চ্যান্টিং করতে বলি। মন্ত্র চ্যান্টিং, সেটা ওমকার চ্যান্টিং হতে পারে, যে কোনো ওপেনিং প্রেয়ার হতে পারে, ক্লোজিং প্রেয়ার হতে পারে। হ্যাঁ, যে কোনো একটা মন্ত্র চ্যান্টিং করলে যেটা হয়, সেটা অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি প্রাণায়াম করা হচ্ছে, কারণ মন্ত্র মানেই কিন্তু প্রলং এক্সেলেশন। হ্যাঁ, ওম সহনা ভবতু, দেখুন প্রলং এক্সেল, সহনৌ ভুনাক্তু, ঠিক আছে। তারপরে ধরুন আ উম চ্যান্টিং, এগুলো যখনই করা হচ্ছে সঙ্গে সঙ্গে তার কিন্তু অশান্ত মনটাকে আমরা ধরে ফেলছি, মানে আমরা ব্রিথটাকে তার প্রলং করে দিচ্ছি। যখনই ব্রিথ করব, বাচ্চাদের মধ্যে যে একটা অশান্ত ভাব সেটা কিন্তু শান্ত হয়ে যাবে। কিন্তু তার এটা প্রথমে করলে হবে না, তার আগে যেটা দরকার, ওদের মধ্যে ওদের মেটাবলিজম কিন্তু খুব হাই, ওদের ভীষণ, ওদের যে ক্যালোরি আছে ওটাকে খরচা করে ফেলতে হবে। ওই জন্যে কিছু ওয়ার্ম আপ মানে ওদের লাম্ফো ঝম্পো লাফালাফি সূর্য নমস্কার একটু করিয়ে দেওয়া হলো, মানে ক্যালোরিটাকে আমরা তাকে খরচ করিয়ে দিলাম। এই যে কৌশল, হ্যাঁ, যেই খরচ করিয়ে দিলাম, তারা কিন্তু অটোমেটিক্যালি এনার্জিটা রিডিউস হয়ে গেল, এরপরে আমরা তাকে

0: কে শান্ত করাবো, কিছু মন্ত্র, কিছু প্রাণায়াম, এবং ব্রিদিং প্র্যাকটিসটা ওইভাবেই বলবো একটু মজা করে। হ্যাঁ, তুমি একটু 10 সেকেন্ড শ্বাস নিতে পারো, মানে সবসময় একটা প্রতিযোগিতার মনোভাব যদি রাখা যায়। হ্যাঁ পারি, আচ্ছা নাও তো দেখি, করে দেখাও তো। আচ্ছা তুমি 10 সেকেন্ড হোল্ড করে রাখতে পারো? হ্যাঁ পারি। আচ্ছা করে দেখাও তো। আচ্ছা ও পাচ্ছে, ও পাচ্ছে না, দেখো। হ্যাঁ, এরকমভাবে একটা ইন্টারেস্টিং ওয়েতে বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে করে। এবং এনি হাউ আমরা যদি ধরুন 16 বছর কি 18 বছর পর্যন্ত, ধরুন 10-12 বছরের বয়স থেকে শুরু করছে বা আরেকটু আগে থেকে, এরম করে যদি আমরা 15-16 বছর পর্যন্ত আমরা যদি একটি বাচ্চাকে আসনের মধ্যে রাখতে পারি, তাহলে তার বেনিফিট কিন্তু সারা জীবন সে পাবে। এবং তার ফিজিওলজিক্যাল সিস্টেম অন্যরকমভাবে ডেভেলপ হবে, তার মানসিক গঠন অন্যরকমভাবে ডেভেলপ হবে, এটাই আমাদের দেশের কাম্য।
1: এটা তো আপনি বললেন যে একটা যদি মানে সেখানে ক্লাস হচ্ছে, অনেকগুলো বাচ্চা আছে, মোটিভেটেড হওয়ার সুযোগ আছে, যেখানে নিউক্লিয়ার ফ্যামিলি, একটি বাচ্চা, তার বাবা মা বা মা সন্তান বা বাবার সন্তান, এইরকম পরিস্থিতিতে কিভাবে মোটিভেশনটা আনা যাবে?
0: সেক্ষেত্রে আমি বলবো কোনো একটা গ্রুপ ক্লাসে জয়েন করানো,
1: গ্রুপ ক্লাসে জয়েন করানো।
0: কারণ একা একা
1: আমার যেটা মনে হচ্ছে যে এখন পাঠ্যক্রমের মধ্যে যে যোগব্যায়ামটাকে আনার কথা চলছে, সেটা বোধহয় খুব ফ্রুটফুল হবে।
0: ভীষণ এটা দরকার। হ্যাঁ, তো নিশ্চয়ই আমরা খুব আশাবাদী যে সরকার এটা ভাববেন যে প্রত্যেক দিন ভালো লাগুক আর মন্দ লাগুক, কারণ ওদের ভালো মন্দটা কিন্তু এখন বিচার করার সময় হয়নি, বয়স হয়নি। সুতরাং ওদের একটা প্রোটোকলের মধ্যে ফেলে দিতে হবে যে তোমার 40 মিনিট কি আধ ঘন্টা একটু এই প্র্যাকটিস করতে হবে, এবং সমস্ত বন্ধুরা মিলে একসাথে করছে মানে ডেফিনেটলি তারা করবে। হ্যাঁ, এবং আমি অনেক বাচ্চাকে দেখেছি, আমি যখন বড়দের ক্লাস করাই, তারা এসে ফট করে আসন করতে শুরু করে দিল। কোত্থেকে শিখলে? আমি স্কুল থেকে শিখেছি। হ্যাঁ, তো এরকমভাবে ওদেরকে মোটিভেটেড করতে হবে, মানে করতেই হবে।
2: এখানে আরেকটা আমি একটুখানি প্রশ্ন করতে চাই আপনাকে, যে বেশ কিছু কাউন্সিল বা বেশ কিছু বোর্ড এখন তাদের কারিকুলামের ভেতরে যোগা এনেছে, এবং সেখানে যোগা নিয়ে নানান রকমের পরীক্ষা নিরীক্ষা চলছে। ন্যাশনাল লেভেলে আমরা প্রতিযোগিতা দেখছি যেখানে বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা পার্টিসিপেট করছে, এবং সেখানে রিদমিক যোগা, হ্যাঁ, মানে যেটাতে হয়তো কনভেনশনাল যোগার থেকেও অনেকে বেশি আগ্রহ পাচ্ছে, এই জায়গাটা যদি আপনি একটু বলেন, মানে আমরা যারা অতটা ভালো করে জানি না এই বিষয়গুলো, যদি আমাদের জন্য একটু বলেন।
0: হ্যাঁ, সবার আগে বলি যে যোগের না 3টে দিক এটা বুঝতে হবে। একটা হচ্ছে যোগ অ্যাজ স্পোর্টস, আরেকটা হচ্ছে যোগ অ্যাজ থেরাপি, আর হচ্ছে যোগ অ্যাজ স্পিরিচুয়াল ওয়েলবিং। হ্যাঁ, আধ্যাত্মিক উন্নতির জন্য যোগ, থেরাপিউটিক আলোচনা আমরা করছি, আর এবারে আমরা যোগ স্পোর্টস ফিল্ড। হ্যাঁ, তো এটা প্রথম উৎসাহ দেওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো। হ্যাঁ, আমি নিজে প্রতিযোগিতার ফিল্ড থেকে উঠে আসা একজন, তো সুতরাং শুরুতে ওই যে বললাম যে প্রতিযোগিতার প্রাইজ, হ্যাঁ, কেউ যদি পায় তাহলে আরেকটুখানি উৎসাহ পায়,
1: যে কোনো ক্ষেত্রেই এটা হয়,
0: সেক্ষেত্রে। কিন্তু কখনোই এর মধ্যে আটকে থাকলে হবে না, প্রতিযোগিতায় প্রাইজ পাওয়ার পরে আমাকে এডুকেশনের জায়গাটায়ও আসতে হবে। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা এখন হচ্ছে, ট্র্যাডিশনাল পশ্চারগুলোকে বিভিন্ন টাপ পশ্চার প্র্যাকটিস, এইটা একটা এরিয়া, আর এখন রিদমিক যোগাও একটা হয়েছে। হ্যাঁ, সেটা মানে বিভিন্ন পশ্চারগুলো বিভিন্ন ছন্দের মাধ্যমে। এবারে এখানে অনেক একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের জীবনে ছন্দ হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা যদি যোগ প্র্যাকটিসটাকে ছন্দের মাধ্যমে করি, তাহলে কিন্তু অশান্ত মন শান্ত হওয়ার একটা খুব স্ট্রং এভিডেন্স পেলাম। এবং বিশেষ করে ছোটরা, তারা কিন্তু ছন্দের দ্বারা নিজের মনকে এঙ্গেজ করতে পারে। হ্যাঁ, প্লাস তার সাথে বিভিন্ন বেন্ডিং করছে, মানে ফ্লেক্সিবিলিটি ইনক্রিজ করছে, তার ফিজিওলজিক্যাল সিস্টেম উন্নতি হচ্ছে। সুতরাং দুটো মিলে খুব উন্নত একটা পদ্ধতি ছোটদের জন্য বিশেষ করে। সুতরাং এটা যদি কেউ করে, মানে এটাও একটা মোটিভেশনের জন্য খুব জরুরি,
2: বড় জায়গা
0: হতেই পারে।
2: শাশ্বতী, আমরা যাব, তবে তার আগে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন শ্রাবণী গোস্বামী কাঁচড়াপাড়া থেকে। আমি আজ 35 বছর ধরে যোগাসন করি, এখনও পর্যন্ত আমাকে কোনো ওষুধ খেতে হয় না। সবচাইতে মানসিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে নিজের জীবন আনন্দময় এবং ভালো কর্মের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করে মানব জীবনকে সার্থক করার চেষ্টা করছি।
1: এটা আমাদের কাছে একটা মোটিভেশন
0: একদম।
1: আচ্ছা, আমার যেটা পরের প্রশ্ন ছিল, বাচ্চাদের আপনি তো শারীরবৃত্তীয় উন্নতির কথাটা বললেন, বাচ্চার একটা মানসিক যে উন্নয়ন দরকার, তার মধ্যে যে মূল্যবোধ তৈরি করা, তার নিয়মানুবর্তিতা তৈরি করা, সেক্ষেত্রে যোগ কিভাবে কাজ করে বা কিভাবে সেটা আমরা বাড়িতে বাচ্চাকে কিভাবে গাইড করতে পারি?
0: হ্যাঁ, এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে নয়, এটা বড়দেরও এটা জানা দরকার, কারণ যোগ এক্ষেত্রে খুব স্ট্রং কিছু তথ্য দিচ্ছে। আমরা যদি অষ্টাঙ্গ যোগটা দেখি, অষ্টাঙ্গ যোগের প্রথম দুটো ধাপ যম অ্যান্ড নিয়ম, যেটা টোটালি ভ্যালু সিস্টেমের ওপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যম জিনিসটা কি, যম মানে হচ্ছে যে দেখুন, ঋষি পাতাঞ্জলি কত বড় মানে আমি বলতে পারি যে উনি সায়েন্টিস্ট ছিলেন, অনেক বড় সাইকোলজিস্টও ছিলেন বোধ হয়, প্রথমেই কিন্তু উনি মেডিটেশনের কথা বলেননি। হ্যাঁ, প্রথমে উনি যমের কথা বলেছেন। যমটা কি? সোশ্যাল ডিসিপ্লিন। সোশ্যাল ডিসিপ্লিন মানে কি? উনি পাঁচটা এরিয়া বলছেন, অহিংসা, সত্য, অস্ত্রেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। প্রথমেই আছে কিন্তু অহিংসা, মানে নন ভায়োলেন্স, মানে যেটার ওপরে দেখুন ভারতবর্ষের যেটা মূল ভিত্তি, যে তুমি সবাইকে ভালোবাসো। হ্যাঁ, তো শুধু এই এই থিওরিটাকে যদি জীবনে অ্যাডাপ্ট করে তাহলে সে অনেক দূর যেতে পারে। তো আজকে সারা পৃথিবীতে দেখুন হিংসাই তো হিংসা, দেশে দেশে যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, একটা মানুষের উন্নতি আমি দেখতে পারি না। এবং হিংসা তিন ধরনের হয়, কায়িক, মানসিক, বাচিক, মুখে বলছি, শারীরিকভাবে হিংসা দেখাচ্ছি, আর মনে মনে কিছু বলছি না কিন্তু মনে মনে হিংসা করছে। তো আমরা যোগ থেকে জানতে পারছি যে অহিংস হও, এগুলো করো না। অহিংসা সত্য, মানে মিথ্যে কথা বলো না। অহিংসা সত্য অস্তেয়, চুরি করো না। অহিংসা সত্য অস্ত্রেয় ব্রহ্মচর্য, মানে একটা ডিসিপ্লিন লাইফ তুমি লিড করো। আচ্ছা, লাস্টটা হচ্ছে অপরিগ্রহ। অপরিগ্রহ মানে নন অ্যাকসেপ্টেন্স, মানে আমার যা প্রয়োজন আমি সেটাই নেব, আমার অনেক আছে আমি নেব না। হ্যাঁ, তো ছোটোবেলা থেকে যদি এই মূল্যবোধ তৈরি হয় তাহলে তো মানুষের জীবনটা খুব কন্ট্রোল হতে পারে। এটা গেল জম, মানে সোশ্যাল ডিসিপ্লিন, সমাজে কীরমভাবে তুমি থাকবে। এরপরে হচ্ছে নিয়ম। নিয়মটা কী? নিয়মটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন কী? শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। শৌচ কি? পরিষ্কার পরিচ্ছন্ন হও। ছোটোবেলা থেকে এটা খুব জানাটা জরুরি যে স্নান করতে হবে, হ্যাঁ, কীরমভাবে পরিষ্কার থাকতে হয় এটা জানতে হবে। শৌচ, সন্তোষ, সন্তোষ মানে স্যাটিসফাইড হওয়াটা অভ্যেস করো। হ্যাঁ, আমরা তো সবসময় ডিস্যাটিসফ্যাকশন অভ্যেস করছি সব ক্ষেত্রে, জামা কাপড় বলুন, খাওয়া দাওয়া বলুন, বসবাস বলুন, হ্যাঁ, ট্রেনে বাসে ঘোরাফেরা, আমরা সবসময় ডিস্যাটিসফাইড। তো যোগশাস্ত্রে কী বলছে? যে তুমি স্যাটিসফাইড হও, সন্তোষ হও। কেন? যখনই সন্তুষ্ট আমি হব, এই মানসিকতা ডেভেলপ করবো, অ্যাকচুয়ালি আমার অশান্ত মন থেকে আমি শান্ত হলাম এবং আমার মধ্যে ফিল গুড ফ্যাক্টরগুলো ইনক্রিজ করলো এবং আমার মধ্যে ধৈর্য, হ্যাঁ, থিঙ্কিং এবিলিটি, নতুন কিছু ভাবার শক্তি অনেক বাড়ে যদি আমি স্যাটিসফ্যাকশনটা অভ্যেস করি। তার মানে এই নয় যে আমার নিজস্ব কোনো পছন্দ থাকবে না, ভালো লাগা থাকবে না, এটা না, কিন্তু আমাকে সন্তুষ্ট হতে হবে, সন্তুষ্টটা অভ্যেস করতে হবে। তাহলে শৌচ, সন্তোষ, তপ। তপ মানে হচ্ছে তপস্যা করতে হবে, মানে কষ্ট করতে হবে। হ্যাঁ, যেটা আজকের দিনে খুব মানে কমে গেছে,
2: কেউ করতে চায় না,
0: মানুষ খুব ইজিলি একটা কিছু পেতে চায়। খাটতে হবে, ঘাম ঝরাতে হবে, বারবার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে তপস্যা। তো শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়। স্বাধ্যায় মানে গুড বুক রিডিং আর ভালো কিছু মধ্যে নিজেকে এঙ্গেজ করা। হ্যাঁ, যেমন কেউ যোগা করছে, কেউ গান করছে, মানে যে কোনো একটা গুড অ্যাক্টিভিটি, মানে সাধ্যায় না হলে মানুষের এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর হচ্ছে সেলফ স্টাডি। সাধ্যায়কে অনেকভাবে বলা যায়, যে আমি নিজেকে নিয়ে ভাবছি, মানুষ কি করছে, অপরকে নিয়ে ভাবছে। হ্যাঁ, আমি আমাকে নিয়ে ভাববো, আমার মধ্যে কি ডুজ অ্যান্ড ডোন্টস করতে হবে সেটা নিয়ে ভাববো। তাহলে শৌচ, সন্তোষ, তপ, সাধ্যায়, ঈশ্বর প্রণিধান। ঈশ্বর প্রণিধান মানে হচ্ছে সারেন্ডার টু হায়ার অথরিটি। একটা কারোর প্রতি আমি যদি সারেন্ডার করি, আমার কিন্তু টেনশন, অ্যাংজাইটি অনেকটা রিডিউস হয়ে যায়। সো এইটা হচ্ছে যোম এবং নিয়ম, এই দুটোকে বলা হয় একসাথে এথিক্যাল যোগা।
1: আচ্ছা, হ্যাঁ, এটাকে যোগের মাধ্যমে করানো হবে বা এগুলো কি আমরা শুধু স্পিচ দেব না?
0: এগুলো মানে অ্যাপ্লাই করার মানে বলে দিলাম এটা নয়, একটু একটু বয়সের সাথে সাথে এগুলো পাঠ্যপুস্তকের মধ্যে আনা, বিষয়গুলো আলোচনা করা, এগুলো নিয়ে মানে এইরকম ভাবে করা দরকার।
2: এবং এই জিনিসটা তো আমরা ছোট থেকেই বলা হয় যে বড় বড় মানুষদের, মনীষীদের জীবনী পড়ো বা এ কর, এই যে আপনি যেটা বলছেন যে ভালো কিছু পড়া, ভালো কিছু শোনা, সেটা অটোমেটিক্যালি আমাদেরকে কিন্তু একটা গঠনমূলক

0: ফ্যাক্টর। হ্যাঁ, তো যখনই আমি যত বেশি বিরক্ত একটা হ্যাফাজার্ড লাইফ লিড করব, আমার কিন্তু স্ট্রেস হরমোনগুলো, ইরিটেশন এগুলো বাড়বে। কিন্তু যত আমি সাধ্যায় একটা গুড অ্যাক্টিভিটির মধ্যে থাকব, হ্যাঁ, এবং মনঃসংযোগ বৃদ্ধি হবে, যত আমি মনটা, মানে মন কিন্তু আমাদের একটাই, যে মনটা নিয়ে আমি মন খারাপ করি, যে মনটা নিয়ে আমি ঝগড়া করি, সেই মনটা নিয়ে আমি ছবি আঁকি বা গান করি। সুতরাং যত বেশি আমি মনটাকে একটা বিশেষ কিছুর মধ্যে এঙ্গেজ রাখবো, তত আমার কনসেন্ট্রেট করার ক্ষমতাটা বাড়বে, এবং এই অভ্যেসটাই আমি পড়াশোনায় দেব, আমি আমার যা করতে চাই জীবনে সেগুলোতে দেব। কিন্তু এটা প্র্যাকটিস ছাড়া কিন্তু সম্ভব নয়। সুতরাং যে কোনো একটা বিষয়ের ওপরে মন দিতে হবে, এবং আমরা যেটা বলি যে ছোট ছোট বিষয়ের ওপরে মন দাও। হুম, মানুষ সবসময় ছোটোবেলা থেকে আমরা কী শুনে এসেছি, বড় বড় কথা, মন দিয়ে পড়ো, মন দিয়ে গান করো, মন দিয়ে খেলো, হ্যাঁ, মানে
1: যেটা করবে
0: মন দিয়ে করো, কিন্তু
1: এটা বাবা মায়েদের কথা।
0: হ্যাঁ, স্কিল, তার মানে কি, গান করাটা একটা স্কিল। হুম, গান হয়তো ভালো গাইতেই পারি না, সুতরাং মনটা দেব কী করে, ছবি ভালো গাইতেই পারি না, তাহলে মনটা দেব কী করে। সেক্ষেত্রে উপায় যেটা হচ্ছে, ছোট ছোট যেগুলো কোনো স্কিলই লাগে না, সেগুলোতে মন দেওয়া অভ্যেস করতে হয়। যেমন মন দিয়ে জল খাও, ছোটোবেলা থেকে কেউ কখনো বলেনি, জল খেতে কি মন কোনো স্কিল লাগে, আমরা কিন্তু মন দিয়ে জল খাই না। আচ্ছা, মন দিয়ে হাঁটো, আচ্ছা, মন দিয়ে বসে থাকো, মন দিয়ে কথা বলো, মন দিয়ে স্নান করো। হ্যাঁ, তো মানে যেটা করবে সেটা তুমি মন দিয়ে করো, তাহলে যখনই এই ছোট ছোট কাজে আমি মন দেব, মন দেওয়ার অভ্যেসটা কিন্তু আমার তৈরি হয়ে যাবে, এবং এতে কনসেন্ট্রেশনটা অনেক বেশি বাড়বে, এবং মন দেওয়ার যে ফিজিওলজিক্যাল ব্যাপার, ব্রেনের যে ব্যাপার, সেটা কিন্তু ব্রেন বুঝে যাবে যে কীভাবে মন দিতে হয়। এবং এটা যখন অভ্যেসের মধ্যে চলে আসবে, তার মানে কিন্তু ওই ডিসিপ্লিন লাইফ চলে এলো, তখন অটোমেটিক্যালি আমি পড়াশোনায় মন দেব, আমি ছবি আঁকায় মন দেব। হ্যাঁ, কিন্তু প্রথমে সহজ কাজটা করতে হবে।
1: এখান থেকে আপনি নিরুদ্ধর কথা বলছিলেন, আমরা এরকম জানি যে রামকৃষ্ণ পরমহংসদেবের ক্ষেত্রে যে শেষে তার যে শারীরিক যন্ত্রণা, রোগের যে মারাত্মক কষ্ট যন্ত্রণা, সেটা তাকে দেখে কোথাও বোঝাই যেত না, কারণ তিনি বলতেন আমি ওখান থেকে আমার মনটা তুলে নিয়েছি। তো এইটা বোধহয় নিরুদ্ধ স্তরে গেলে
0: ঠিক বলেছেন, কারণ ঠাকুরের কথাই যদি বলি যে আমাদের মন দুরকম, মানে আমি, কাঁচা আমি আর পাকা আমি। তো কাঁচা আমির নানা রকম সমস্যা আছে, নানা রকম এঙ্গেজমেন্ট আছে, ভালো লাগা মন্দ লাগা আছে। পাকা আমি কিন্তু গুণাতীত অবস্থা বা সাত্ত্বিকের খুব উন্নত অবস্থা। তো একমাত্র এটা যোগীরাই পারে যে আমি মনটাকে অফ করে দিলাম। ধরুন আপনার ভালো লাগা মন্দ লাগা এটা তো মনের মাধ্যমেই হয়, তো মনটাকেই যদি আমি অফ করে দিই, তাহলে ধরুন যেটা হয়েছে, আপনি যে উদাহরণটা দিলেন, একটা প্রচণ্ড ক্যান্সারের যন্ত্রণা, যন্ত্রণাটা কে অনুভব করছে, মন অনুভব করছে, তাহলে মনটাকেই আমি সচ্চিদানন্দ স্বরূপ, ওই আনন্দের জায়গায় রেখে দিয়েছি, ডিভাইন জায়গায় রেখে দিয়েছি, সুতরাং ব্যথার কোনো বোধ হবে না। হুম, এবং এটা উনি তো পরমহংস, উনি তো সিদ্ধ যোগী, সাধারণ মানুষ যদি একটু একটু প্র্যাকটিস করে, তাহলে মানে যাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেটা আমি নই, এইটা একটা কনসেপ্ট আছে, যাকে দেখতে পাচ্ছি তাকে আমি নই। সুতরাং যে কোনো একটা সমস্যা আমার মনকে যদি ইমোশনালি ডমিনেট করে, তাহলে সমস্যাটার পরিমাণ অনেক বেড়ে যাবে। হুম, মানে ব্যথার ক্ষেত্রেও আমরা এটা বলি পেশেন্টদের, যে ধরুন আপনি যদি নিয়মিত প্রাণায়াম, মেডিটেশন এগুলো অভ্যেস করেন, তাহলে যেটা হবে, আস্তে আস্তে আপনার মনটা ওই ব্যথা থেকে, ধরুন হাঁটুতে ব্যথা, হাঁটুতে ব্যথা থেকে আস্তে আস্তে আনন্দময় জায়গায় যাবে, মানে অহৈতুকি ভালো লাগার জায়গায় যাবে, এবং ব্রেনের মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর জোন তৈরি হবে, যেটা মেডিটেশন করলে হয়। হুম, এই এক্সপিরিয়েন্সটা হবে। এবং প্রত্যেক দিন যদি ধরুন ব্যাংকে কেউ 1 টাকা করে টাকা জমায়, তাহলে বছরের শেষে অনেকগুলো টাকা হয়। ঠিক এইরকম রোজ একটু করে আমি ফিল গুড ফ্যাক্টর ব্রেনকে আমি অনুভব করাচ্ছি, অনুভব করতে করতে একটা সময় যারা নিয়মিত যোগ প্র্যাকটিস করছেন, ওই জোনটা যত বড় হবে, তত আমার তখন ইমোশনাল ব্রেন আমাকে কন্ট্রোল করবে না। হুম, তখন আমাদের যে র্যাশনাল ব্রেন, হ্যাঁ, ওইটা বড় হয়ে যাবে। এবং যোগ, মেডিটেশন, প্রাণায়ামের এটাই কিন্তু খুব বড় একটা এরিয়া, মানে ইমোশনাল কন্ট্রোল বলুন, মনের কন্ট্রোল বলুন, মাস্টারি ওভার দ্য মাইন্ড।

0: যখনই আমার একটা ভালো অনুভূতির জায়গা স্ট্রং হয়ে যাবে, সে তখন ডমিনেট করবে। মানে ধরুন স্কুলের একটা স্কুলে যদি হেডমাস্টার মশাই ডমিনেট করে তাহলে স্কুলটা ভালো চলবে, কিন্তু অন্য টিচাররা যদি ডমিনেট করে তাহলে স্কুলটা ভালো চলবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই এন্ড্রোক্রাইন সিস্টেম মানে পিটিউটারি গ্ল্যান্ড, এটা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। হ্যাঁ, যদি ঠিকভাবে চলে তাহলে পিটিউটারি গ্ল্যান্ড ভালো কাজ করবে, অন্যভাবে চললে কিন্তু কর্টিজোল রিলিজ হবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কাজ করবে, সেটা কিন্তু স্ট্রেসফুল লাইফ।
1: এবং যে ক্ষেত্রে আমরা দেখছি যে সত্যি আমাদের হাতে কিছু নেই, তখন বোধহয় এই পথটা অবলম্বন করাটা মানে খুব হেলদি একটা পথ।
0: এবং আমাদের কাছে
1: করে নিতে পারলে,
0: হ্যাঁ আমাদের কাছে যারা আসে তারা কিন্তু শেষকালে আসে, যে সব কিছু তো করলাম এবার একটু যোগ করে দেখি, তো নিশ্চয়ই ইন্টারন্যাশনাল যোগাডের পরে আরও সচেতনতা বাড়বে, যে খুব খারাপ অবস্থায় না এসে প্রথমেই আসুন,
1: প্রথমেই আসুন। আমাদের সময় কিন্তু আর বেশি নেই, আর মাত্র 10 মিনিট, অনেক কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞেস করার আছে। এখন এখন যেটা জিজ্ঞেস করব, মূলত দুটো প্রশ্ন অবশ্যই করতে হবে। প্রথমত এই যে যোগ, তার থেকে আত্মবিশ্বাস বাড়ছে, এবং এটা যে আমাদের এই নানা রকম পারফর্মিং আর্ট চারপাশে চলছে, ধরুন এই মুহূর্তে আমরা একটা পারফর্ম করছি, সব কিছুর ক্ষেত্রে এই যে আত্মবিশ্বাসটা তো ভীষণ জরুরি, এবং পারফর্মিং আর্টের ক্ষেত্রে এই যোগটা কিভাবে কানেক্টেড, এবং সেটা কিভাবে আমরা আরো মানে আত্মবিশ্বাসটাকে বাড়ালে পারফর্মিং আর্টের জায়গাটাও আরো উন্নত হতো।
0: ভীষণ ভীষণ ভালো একটা প্রশ্ন। আমি এটা বলবো যে পারফর্মিং আর্ট ইটসেলফ যোগ।
1: আচ্ছা,
0: হ্যাঁ, কেন যোগে এতক্ষণ যা যা যা যা বিষয় আমরা আলোচনা করলাম, একজন পারফর্মার পারফর্মিং আর্টের মাধ্যমে অন্য ফর্মে ওই জিনিসগুলোই করে। যেমন ধরুন কেউ গান করছে, হ্যাঁ, সারা জীবন একজন সিঙ্গার ওই যে বসেছে ওটাকে ধরুন সুখাসন আমরা বলছি, সারা জীবন মনে হয় একজন যোগীও অতক্ষণ ধরে ওই আসন অভ্যেস করেনি, সুতরাং সে আসনের অভ্যেস করছে। হ্যাঁ, গান গাওয়া মানেই হচ্ছে প্রলং এক্সেলেশন, মানে সে প্রাণায়াম করছে, এবং একটা সুর যদি পারফেক্টলি লাগাতে চায় তাহলে কিন্তু কনসেন্ট্রেশন না হলে কখনো সুর পারফেক্টলি লাগাতে পারবে না। হ্যাঁ, এবং একটা গান গাওয়ার পরে সে যে সমাধি অবস্থায় চলে গেল, ধরুন একটা রাগ, যে রাগটা করছে সে নিজে ওই রাগটা অনুভব করছে গান শেষের পরে, এটাই তো সমাধির অবস্থা। তো সুতরাং এইটা যে কোনো আর্ট ফর্মে এই কনসেপ্টটাই অষ্টাঙ্গযোগী অ্যাকচুয়ালি কাজ করে। সেই জন্যে আমরা যারা পারফর্মিং আর্টের সাথে যুক্ত তারা যদি সচেতনভাবে জিনিসগুলো বোঝায় বা বোঝবার চেষ্টা করে, মানে একটু আসন প্র্যাকটিস করব, একটু প্রাণায়াম করব, করলেই তারা বুঝতে পারবেন নিজে কী করছে, তার সাথে এটার লিঙ্ক কোথায়, এবং ডেফিনেটলি তার উন্নতি হবে এবং তার কনসেন্ট্রেশন, যেমন আলাদা করে কনসেন্ট্রেশন লেভেল বাড়ানোর যে জায়গাগুলো সেটা কিন্তু অটোমেটিক্যালি যৌগিক পদ্ধতির মাধ্যমে অনেক বেশি তাড়াতাড়ি সম্ভব। আরেকটা হচ্ছে পারফর্মিং আর্টের সাথে না এন্টারটেনমেন্ট জড়িয়ে আছে। হ্যাঁ, তো প্রথমেই মানুষ ভাবে যে করব ভালো বলবে তো, বা যদি খারাপ, এই যে সংশয় তৈরি হচ্ছে, ফিয়ার তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে অটোনোমিক নার্ভাস সিস্টেমে তার ভোকাল কর্ড বা অন্যান্য যে কোনো কিছু, হ্যাঁ, তার থিঙ্কিং এরিয়া এটা কিন্তু রিডিউস হয়ে যায়। সেক্ষেত্রে এবং সঙ্গে সঙ্গে যেটা হয় ব্রিথ প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। তো আমরা সেই জন্যে যারা আর্টিস্ট আমাদের সামনে আসে আমাদের কাছে, যখনই স্টেজে উঠতে যাচ্ছি এরকম যদি মনে হয় যে ভয় হচ্ছে, সঙ্গে সঙ্গে একটা যে কোনো প্রাণায়াম করা, হ্যাঁ সেটা নাক টিপে প্রাণায়ামও হতে পারে, যদি না সম্ভব হয় শুধু নর্মাল ব্রিদিং, শ্বাস নেব আটকে রাখবো ধীরে ধীরে ছাড়বো, এরকম 5-7 বার করলেই সঙ্গে সঙ্গে ওই যে সিচুয়েশানটা, সেই সিচুয়েশানটা তাকে প্রভাবিত করতে পারবে না, সে কিন্তু একটা নর্মাল নিজের জায়গায় ফেরত আসবে। তো এই যে প্র্যাকটিসগুলো, এছাড়াও ফিটনেস, ডান্সার ডান্সারদের ধরুন প্রচুর ফিটনেস দরকার হয়, ফ্লেক্সিবিলিটি দরকার হয়, অভিনেতা অভিনেত্রীদের ফিটনেস দরকার হয়, এবং পার্টিকুলার একটা কাজ করতে করতে করতে করতে ওই বিশেষ জয়েন্ট মাসলগুলোয় কিন্তু ফ্যাটিক চলে আসে, অসুবিধে তৈরি হয়, কিন্তু তার জন্য প্রিভেনশন দরকার, বিশেষ কিছু প্র্যাকটিস অ্যাকর্ডিং টু দ্য নিড, কেউ যদি প্র্যাকটিস করে তাহলে তার ওই পার্টিকুলার সমস্যাগুলো, এরকম আমরা প্রচুর এভিডেন্স আমাদের কাছে আছে, ডান্সাররা যারা অভিনয় করেন তাদের ভোকাল কর্ডের সমস্যা, হ্যাঁ, খুব সুন্দরভাবে কন্ট্রোল হয়। সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাস, পারফর্মিং আর্টের যেটা আমাকে প্রেজেন্ট করতে হবে স্টেজে, সেখানে আমি হাতটা কোথায় রাখবো, আমার শরীরটা নিয়ে একটা সমস্যা, হ্যাঁ মাসলটা লুজ। সুতরাং যারা নিয়মিত প্র্যাকটিস করে এবং নিয়মিত প্রাণায়াম করছে, মেডিটেশন করছে, স্টেজে উঠে যে কামনেসটা দরকার তারা কিন্তু সেটা মেনটেন করতে পারে, হ্যাঁ, এবং ডেফিনেটলি তাদের একটা এক্সট্রা শক্তি কাজ করবে, হ্যাঁ, যেটা মোটিভেশন বলুন বা মানে থিঙ্কিং ফ্লো, হ্যাঁ,
1: একটা অভ্যাসের ব্যাপার বলা যায়। আর একটা যেটা আমাদের একদম শেষ মুহূর্তে যেটা জানতেই হয়, যে আপনি যেটা বললেন যে শুধু পাঠ্যক্রমে থাকলেই হবে না, যোগা নিয়ে পড়াশোনা, যোগ নিয়ে পড়াশোনা, মানে আপনি যেমন নিজে যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা আপনাকে ফ্যাকাল্টি হিসেবে পাচ্ছি, ওখানে যারা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করতে যাচ্ছে, এই যোগা নিয়ে পড়াশোনার কী কী সুযোগ এই মুহূর্তে আমাদের রাজ্যে আমাদের শহরে রয়েছে যদি একটু বলেন?
0: এটা এটাও ভীষণ মানে সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনারা। ধরুন এই যে সারা পৃথিবীতে আজকে যোগ ডে পালন হলো এবং প্রত্যেকটা ক্ষেত্রে একজন করে যোগ টিচার কিন্তু দরকার, হ্যাঁ, তো এই যোগ টিচারের ঠিক মানে শুধু কম্পিটিশন করলে হবে না, পারফরমেন্স ভালো করলে হবে না, যোগ নিয়ে পড়াশোনা করতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশন থেকে, তাহলে, এবং এটা কিন্তু বেশ সিরিয়াস একটা পড়াশোনা, মানে অ্যানাটমি ফিজিওলজিটা জানতে হবে, সাইকোলজি জানতে হবে, যোগ ফিলোসফি জানতে হবে, ডিজিজ ডায়াগনোসিস সম্পর্কে জানতে হবে, অ্যান্ড যোগের যে প্র্যাকটিসের যে নেগেটিভ সাইড সেগুলোও জানতে হবে, হ্যাঁ, তো সুতরাং খুব সিরিয়াস একটা পড়াশোনার জায়গা তৈরি হলেই কিন্তু একটা যোগ বিশেষজ্ঞ হওয়া যায় বা যোগ পার্সোনালিটি হওয়া যায়, সেটা কিন্তু, এবং এর চাহিদাটা কিন্তু আকাশ ছোঁয়া, মানে দেশে বিদেশে এই যে এতগুলো দেশ যোগের কাজ করছে তাদের এই বার্তাটা কারা দেবে, তা সেক্ষেত্রে কিন্তু একটা শিক্ষিত যোগ এডুকেশন আছে এরকম একটা বড় এরিয়া দরকার। এক্ষুনি যদি প্রত্যেকটা হসপিটাল, প্রত্যেকটা ধরুন অফিসে একটা করে এক্সপার্ট যোগ টিচার নিয়োগের জায়গাটা তৈরি হয়, এবং ভবিষ্যৎ সেটা আসছে, হ্যাঁ, আমরা কিছুদিনের মধ্যেই যে বার্তাগুলো পাচ্ছি, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উঠে পড়ে লাগতে হবে এবং সরকারকে যোগ এডুকেশন নিয়ে অনেক বেশি সিরিয়াসলি ভাবতে হবে।
1: এই মুহূর্তে আমরা কোথায় কোথায় এই সুযোগটা পাচ্ছি?
0: যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা 2003 থেকে যোগ নিয়ে প্রচুর কাজকর্ম করছি, এখানে প্রথমে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা মানে PGDYT চলতো, এখন পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন যোগা, এটা চলছে 1 ইয়ার ডিপ্লোমা কোর্স, এখানে ভর্তি হতে পারেন। এছাড়াও আমাদের আরও যোগ নিয়ে নানা রকম ইন্টারেস্টিং কোর্স আমরা নিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ে,
1: যে কেউ কি এই কোর্সটা করতে পারে?
0: এটা করতে গেলে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা, গ্রাজুয়েট ফ্রম এনি স্ট্রিম, এবং ইউনিভার্সিটির একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়, তারপরে নির্দিষ্ট প্যানেলে নাম উঠলে সে ভর্তি হতে পারে।
1: আর কোনো বয়স সীমার ব্যাপার কি রয়েছে?
0: এটা ডিপেন্ড করে, সাধারণত একটা যাতে কোর্সগুলো ভালো করে করতে পারে এবং প্র্যাকটিক্যালগুলো যাতে করতে পারে, সেক্ষেত্রে কখনো কখনো বয়সের শিথিলতা থাকে এবং কখনো কখনো একটা এজ লিমিট থাকে, এবং কোন কোর্স করছে সেটার উপরেও কিন্তু নির্ভর করে বয়সের শিথিলতাটা কতটা আছে।
1: একটু যদি আপনি ছোট করে বলেন, এই যে এন্ট্রান্স এক্সাম বললেন, তো বিভিন্ন যে যার মতন একটা স্ট্রিম থেকে আসছে এবং এই এন্ট্রান্স এক্সামে বসতে চাইছে, কি কি বিষয় থাকে মূলত এই এন্ট্রান্স এক্সামে?
0: এটা অ্যাকচুয়ালি যখন অ্যাডগুলো বেরোয় তখনই কিন্তু গাইডলাইনগুলো দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, যে কোন ধরনের প্রস্তুতি, যেমন ধরুন বেসিক মাধ্যমিক লেভেলের অ্যানাটমি ফিজিওলজি, আমরা মাধ্যমিক লেভেলের যে ফিজিওলজি অ্যানাটমি সবাই যেটা পড়েছি, সেখান থেকে বেসিক প্রশ্ন থাকে, সাইকোলজি, একটা বেসিক সাইকোলজি, আর এই যে অষ্টাঙ্গ যোগ নিয়ে আমরা আলোচনা করলাম, হ্যাঁ, মানে এমন কিছু থাকবে না সে, হ্যাঁ, যে ভয়ঙ্কর একটা কিছু, সে তো জানবে পরে, একটা বেসিক নলেজ জানবার জন্যই সে আসছে। আর হচ্ছে আমরা একটু আর একটু দেখা হয় যে তার পারফরমেন্সটাও, যে তার যারা ধরুন একটু ভালো পারফর্মার, হ্যাঁ, অ্যাটলিস্ট আসন করতে পারে,
1: মানে একটা প্র্যাকটিক্যাল,
0: একটা মিনিমাম একটা প্র্যাকটিক্যাল এক্সাম থাকে, মানে চেষ্টা হয় যাতে বেস্ট স্টুডেন্টগুলোকে নিয়ে যাতে তারা ভবিষ্যতে এটা আরও আরও এগোতে পারে।
1: আজকে আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, 1 মিনিট সময় আছে, আজকের দিনে আপনি কি বার্তা দেবেন আপনার কাছ থেকে আমার শ্রোতা?
0: আজকের দিনে বার্তা এটাই দেবো, প্রত্যেক দিন ভালো লাগুক আর মন্দ লাগুক নিয়মিত যোগ অভ্যেস করুন, যোগকে ভালোবাসুন, আর যোগ প্রফেশনাল যারা হতে চান তারা এডুকেশনের সাথে যুক্ত হন, কারণ সামনে বিরাট একটা বাজার কিন্তু যোগের জন্য অপেক্ষা করছে, এবং
1: সারা পৃথিবীব্যাপী
0: এবং বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এরকম এইরকম দিন আসুক, এই স্বপ্ন আমরা দেখি যে আমাকে 100টা যোগা টিচার দাও। হ্যাঁ, এবং ইন্টারন্যাশনাল যোগা ডের আজকে কালকেও কিন্তু এই মানে অ্যাপ্রোচটা ছিল আমাদের কাছে, প্রচুর এরকম ডিমান্ড এসছে, আমাকে 10টা যোগার টিচার দিন, আমাকে 20টা দিন, আমাকে 100টা দিন, এইরকম। তো এটা যখন কান্ট্রি ওয়াইজ হবে তখন এটা তো একটা বিরাট ইয়াং জেনারেশনের কাছে বড় খবর। হ্যাঁ, তো এই যে ঋষিরা বলে গেছেন যে ভারত আবার জগৎ মাঝে শ্রেষ্ঠ আসন লাভে,
1: মানে এটা আপনি যেটা শেষে বললেন ভীষণ মোটিভেশনাল কথা, কারণ নিজেকে ভালোবাসার জন্য বা যাই কোন না হলেও অন্তত চাকরির সুযোগ আছে এই ভেবে যোগটা এখন থেকে প্র্যাকটিস করা দরকার।
2: খুব ভালো লাগলো, আপনি খুব ভালো থাকুন।
3: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज पश्चिम बंगाल में 12वें अंतर्राष्ट्रीय योग दिवस के प्रमुख कार्यक्रम का नेतृत्व किया। कोलकाता के रेड रोड पर आयोजित कार्यक्रम में प्रधानमंत्री ने लोगों के साथ योग अभ्यास किया। इस वर्ष का विषय है स्वस्थ आयु के लिए योग। इस दौरान प्रधानमंत्री ने कहा कि योग मानसिक स्वास्थ्य से शारीरिक स्वास्थ्य का मार्ग प्रशस्त करता है।
4: योग केवल हमारे शारीरिक स्वास्थ्य पर ही फोकस नहीं करता, योग मानसिक स्वास्थ्य से शारीरिक स्वास्थ्य का मार्ग दिखाता है। इसलिए योग के विषय में युक्त चेष्टस्य कर्मसु कहा गया है, यानी हमें क्या करना चाहिए क्या नहीं करना चाहिए इसका बोध।
3: राष्ट्रपति द्रौपदी मुर्मू ने मध्य प्रदेश के जबलपुर में योग दिवस समारोह में योगाभ्यास किया। इस अवसर पर राज्यपाल मंगू भाई पटेल और मुख्यमंत्री डॉक्टर मोहन यादव भी उपस्थित रहे। राष्ट्रपति ने लोगों से योग को अपनी दैनिक दिनचर्या का हिस्सा बनाने का आह्वान किया।
5: मेरा मानना है कि योग से जुड़े संस्थाओं के निष्ठापूर्ण प्रयासों के बल पर योग जन जन तक पहुंचना। मैं सभी देशवासियों से ये संकल्प लेने का आग्रह करती हूं। ये योग को अपने दैनिक जीवन का अभिन्न अंग बनाएंगे, ऐसा करके ये स्वस्थ व्यक्ति, स्वस्थ परिवार, स्वस्थ समाज, स्वस्थ राष्ट्र और स्वस्थ विश्व के निर्माण के महान लक्ष्य में अपना योगदान देंगे।
3: उपराष्ट्रपति सीपी राधाकृष्णन ने कहा है कि योग शारीरिक, मानसिक और आध्यात्मिक स्वास्थ्य के लिए बेहद लाभकारी है। उन्होंने कहा कि कम उम्र से योग शुरू करने पर इसके अधिक लाभ मिलते हैं। विदेशों में भी अंतर्राष्ट्रीय योग दिवस के अवसर पर कई कार्यक्रम आयोजित किए गए। कतर में भारतीय समुदाय और अन्य प्रवासी समूह के लगभग 2000 से अधिक लोग एकत्रित हुए। वहीं बांग्लादेश के ढाका में भारतीय उच्चायोग के अंतर्गत इंदिरा गांधी सांस्कृतिक केंद्र के कार्यक्रम में बड़ी संख्या में लोगों ने भाग लिया। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज कोलकाता में स्वदेश निर्मित नौसेना के 3 पोत INS दुनागिरी, संशोधक और अग्रय राष्ट्र को समर्पित किए। इस अवसर पर उन्होंने कहा कि भारत जहाज निर्माण क्षेत्र में नई सोच के साथ आगे बढ़ रहा है। प्रधानमंत्री ने कहा कि केंद्र सरकार ने हाल के वर्षों में कई नीतिगत सुधार किए हैं और घरेलू निर्माण क्षमता बढ़ाने के लिए विशेष कदम उठाए गए हैं। श्री मोदी ने कहा कि रक्षा उत्पादन के साथ साथ रक्षा निर्यात में भी अभूतपूर्व वृद्धि हुई है।
4: 2014 तक देश का कुल डिफेंस प्रोडक्शन 40,000 करोड़ रुपए के आसपास था, आज यह बढ़कर लगभग 1,80,000 करोड़ रुपए तक पहुंच गया है। एक तरफ देश में रक्षा उत्पादन तेजी से बढ़ा है, दूसरी तरफ हमारा डिफेंस एक्सपोर्ट अभूतपूर्व गति से बढ़ रहा है।
3: रक्षा मंत्री राजनाथ सिंह ने सोशल मीडिया पोस्ट में कहा कि ये 3 पोत देश के राष्ट्रीय हितों की रक्षा और हिंद महासागर क्षेत्र में समुद्री सुरक्षा सुनिश्चित करने के लिए पूरी तरह तैयार हैं। केंद्रीय मंत्री अश्विनी वैष्णव ने कहा है कि राजस्थान के सीमावर्ती क्षेत्रों में रेल नेटवर्क विकसित करने की योजना पर काम चल रहा है। उन्होंने बीकानेर में लालगढ़ साबरमती ट्रेन को झंडी दिखाई। उन्होंने कहा कि ये परियोजना लोगों को बेहतर रेल संपर्क देने के साथ राष्ट्रीय सुरक्षा को भी मजबूत करेगी। राष्ट्रीय पात्रता सह प्रवेश परीक्षा नीट UG की पुनर्परीक्षा आज कड़ी सुरक्षा के बीच देश के 5,000 से अधिक केंद्रों और विदेश के 14 केंद्रों पर आयोजित की जा रही है। 22,79,000 से अधिक अभ्यर्थी इस परीक्षा में शामिल हो रहे हैं। अमेरिका के उपराष्ट्रपति जेडी वांस और ईरान का प्रतिनिधिमंडल वार्ता के लिए स्विट्जरलैंड पहुंच गए हैं। श्री वांस ने कहा है कि दोनों देशों के बीच परमाणु मुद्दों पर बातचीत की रूपरेखा तैयार की जाएगी। वहीं ईरान के प्रतिनिधिमंडल का कहना है कि लेबनान में जारी संघर्ष का समाधान किए बिना वार्ता आगे बढ़ाना मुश्किल होगा। इस बीच अमरीकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने चेतावनी दी है कि यदि 60 दिनों के भीतर समझौता नहीं हुआ तो अमरीका हॉर्मुज जलडमरू मध्य पर नए शुल्क लगा सकता है। भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड बीसीसीआई ने इंग्लैंड के साथ होने वाली एक दिवसीय क्रिकेट श्रृंखला के लिए भारतीय टीम की घोषणा कर दी है। दिग्गज बल्लेबाज विराट कोहली, अक्षर पटेल और जसप्रीत बुमराह को टीम में शामिल किया गया है। 3 मैचों की श्रृंखला का पहला मुकाबला 14 जुलाई को इंग्लैंड के एस्बेस्टन में खेला जाएगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।

বিশ্বাসকেমি টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত আবশ্যিক। কলকাতায় রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রীরামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই সব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা, বার্ধক্যেও সুস্থ জীবন যাপনের জন্য যোগ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। তিনি আরো বলেন, বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না।
1: When we speak of yoga for healthy aging, it means that we can work to ensure that age does not reduce human potential. Yoga can help human life to aspire for constant growth. It helps us tune our bodies to be flexible. It keeps our energy level high. It also helps us maintain a calm, stress-free life and help to keep lifestyle disease away.
0: কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের অনুষ্ঠানে দেশ বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সংস্কৃতি মন্ত্রক দেশের 100টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। এগুলি হল নতুন দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবলীপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাতের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লেহ, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও আসামের শিলচর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন লাদাখের লে স্পিতুক স্টেডিয়ামে শত শত অংশগ্রহণকারীর সঙ্গে যোগাভ্যাস করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে আয়োজিত যোগাভ্যাসের অনুষ্ঠানে অংশ নেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যোগ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন। মেঘালয়ের আপার শিলংয়ে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ড হেডকোয়ার্টার্সে বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে দোহায় ভারতীয় সম্প্রদায়ের এবং অন্যান্য প্রবাসী গোষ্ঠীর 2000-এরও বেশি যোগপ্রেমী একত্রিত হয়েছিলেন। মাস্কটে ভারতীয় দূতাবাস যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের ঢাকাতেও যোগ দিবস পালিত হয়েছে। এর আগে গতকাল রিয়াদে যোগ দিবস উদযাপনে 500 জনের বেশি অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারত আজ সমুদ্রপথে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাগরমালা কর্মসূচির আওতায় এই উদ্দেশ্যে দেশের বিভিন্ন বন্দরে আধুনিকীকরণের কাজ চলছে।
1: ভারত আজ আপনে পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা হ্যায়। ইসলিয়ে আজ ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকীকরণ কর রাহা হ্যায়, নই ক্ষমতা তৈয়ার কর রাহা হ্যায়, নই কানেক্টিভিটি বানা রাহা হ্যায়, নদী জলমার্গো কা বিস্তার কর রাহা হ্যায়, মাল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা।
0: কড়া নিরাপত্তার মধ্যে দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 5000-এর বেশি কেন্দ্রে স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ আবারও নেওয়া হয়েছে। পরীক্ষার্থীর

22,79,000-এর বেশি ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছে যাওয়ায় উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হতে চলেছে। সুইজারল্যান্ডের বিদেশ মন্ত্রক আজ সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল এবং ইরানের পার্লামেন্টের অধ্যক্ষ মোহাম্মদ বাখের গালিবাফের নেতৃত্বে সেদেশের প্রতিনিধি দল সেখানে পৌঁছেছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরাও আলোচনায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এদিকে হরমুজ প্রণালী এখনও বন্ধ রয়েছে। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জাহাজ চলাচলের জন্য কোনো ছাড়পত্র দিচ্ছে না। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে 378 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শ্রীলঙ্কা আজ ডাম্বুলায় রাঙ্গিলি ডাম্বুলা স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই দ্রুতগতিতে রান তোলে ভারত। ভারতের তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী 29 বলে 94 রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত 32 ওভারের পর শ্রীলঙ্কা 6 উইকেট হারিয়ে 225 রান করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন গ্রামীণ সংবাদ 6টা বেজে 35 মিনিটে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার ওপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। রাজ্যের নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। জলপাইগুড়ির উল্লাডাবড়ি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ছজনের মৃত্যু হয়েছে, আহত ২৫ জন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় উত্তরবঙ্গের চার জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তাঁর সঙ্গে এই যোগাভ্যাসে সামিল হন। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনকারীদের সঙ্গে নিজেও যোগব্যায়ামে অংশ নেন। তিনি মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার ওপর জোর দিয়েছেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে

0: ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেন।
1: বঙ্গাল কি পবিত্র ভূমি যাহা ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তো নে অবতার লিয়া, যাহা সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো যোগ সে পরিচয় করায়া, যাহা মহর্ষি অরবিন্দ জেসে মহান যোগী নে জন্ম লিয়া, লাহিড়ী মহাশয় জেসে মহান যোগীয় নে যাহা যোগ পরম্পরা কো নই উঁচাইয়ো তক পৌঁছায়া, আজ উসি ধরতি পর সামূহিক যোগ কা অনুভব এক অলগ আধ্যাত্মিক অনুভূতি দে রহা হয়।
0: অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়াম কেবল শারীরিক অনুশীলন নয়, এটি কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ থাকে না, বরং এটি হল মানব আত্মারই অভিব্যক্তি। যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাস রাজ্যে ফিরে এসেছে।
2: যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিমবাংলায় এই হারিয়ে যাওয়া যোগকে আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন।
0: রেড রোডের অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের জেলা জুড়ে যোগ উৎসবে অংশ নিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্রই যোগাভ্যাসের কর্মসূচিতে জনসাধারণের যোগদান ছিল চোখে পড়ার মতো। ভারতীয় পুরাতত্ত্ব সংস্থা ASI এর আয়োজনে আজ বাঁকুড়ার বিষ্ণুপুর রাসমঞ্চে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল কলেজ পড়ুয়া, সরকারি আধিকারিক, কর্মী, NCC ও বিভিন্ন বিভাগের প্রায় 5 শতাধিক অংশগ্রহণকারী। ASI এর রায়গঞ্জ সার্কেলের মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসে যোগ দিবসের অনুষ্ঠানে রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে আজ সকালে যোগাভ্যাসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পূর্ব মেদিনীপুরের দীঘায় শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারে আজ সকালে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভক্তি সহকারে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। বেলুড় মঠের খুব কাছে আজ হাওড়ার বালি দুর্গাপুর অভয়নগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সমবায় পল্লী জাগরণী ক্লাবের সদস্যরা আজ সকালে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যোগচর্চায় সামিল হন। হাওড়া, হুগলি, নদিয়া, মালদা, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনিক উদ্যোগে পালিত হয় যোগ দিবস। রেড রোডে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক মিলিন্দ দেওস্কার। ওই রেলের সদর দপ্তর বেলভেডিয়ার রেলওয়ে ক্লাবে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। 4টি ডিভিশন ও 3টি ওয়ার্কশপ জুড়ে দিনটি পালিত হয়েছে। 20,000-এর বেশি অংশগ্রহণকারী এই কর্মসূচিতে যোগ দেন। কলকাতা মেট্রো রেলও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে খড়গপুর, আদ্রা, চক্রধরপুর, রাঁচি ডিভিশনে যোগ দিবস উদযাপন করা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য কার্যালয় মালিগাঁওয়ের রেলওয়ে ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয় যোগ দিবসের বিশেষ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, জললেখাচিত্র সংক্রান্ত সমীক্ষা অর্থাৎ হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। কলকাতা সহ দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5,000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা NEET UG 2026 আজ আবার অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এর বেশি। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। রাজ্যের নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর ১২টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে, সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ।

0: একটি প্রতিবেদন।
1: ভোটের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার উপর কেন্দ্রের তরফে বিপুল আর্থিক সহায়তার আশ্বাস এবং ডবল ইঞ্জিন সরকারের সুবিধা, সব মিলিয়ে মানুষের প্রত্যাশাও এবার অনেক বেশি। নির্বাচনী সংকল্পপত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএর উপরে। একই সঙ্গে নজরে রয়েছে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, প্রবীণদের ভাতা, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবকদের কর্মসংস্থান এবং নতুন শিল্পে বিনিয়োগের মতো বিষয়গুলি। জনকল্যাণ শিবির অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সরাসরি পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নও বাজেটে অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক সম্মান, সেচ ব্যবস্থা, ফসল সংরক্ষণ, মৎস্যচাষ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন প্রকল্প বা অতিরিক্ত বরাদ্দের আশা করছেন গ্রামীণ এলাকার মানুষ। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা আরও সরাসরি মূল্যবৃদ্ধির চাপের মধ্যে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ভালো রাস্তা, দ্রুত প্রশাসনিক পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে আরও বেশি সুবিধা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার উল্লাডাবরি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, আহত 25 জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি সরকারি বাস আজ বেলা 11টা নাগাদ ময়নাগুড়ি থেকে দোমোহনি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পূর্ব বর্ধমানের রায়নায় 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডল ও তার সঙ্গী নিজামুদ্দিন শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। বামদেবের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক আইন, শ্লীলতাহানি, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং খুনের মতো নানা অভিযোগে 2008 থেকে 2024 সাল পর্যন্ত 13টি মামলা রয়েছে। ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে চাকরি দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযোগ দায়ের হয়েছে। এর আগে জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের সময় সুমিত রায়ের প্রসঙ্গ উঠে আসে, যদিও সুমিত রায় এখনও নিখোঁজ। কলকাতা পুরসভা শহরের সুরাবর্দী এভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। গাঙ্গেয় বঙ্গে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 4 জেলা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ ভারী থেকে অতিভারী, কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং জেলায় রয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে আগামী 7 দিনই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুরে আজ তীব্র বজ্রপাত ও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরে শুনবেন খেলার খবর 8:10।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
1: একশো দশমিক এক মেগাহার্টজ সিআইআর এফএম গোল্ড ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 8টা বেজে 1 মিনিট হয়ে গেছে, আর আপনারা টিউন করেছেন যেহেতু এফএম গোল্ড, তাই আপনাদেরকে নিয়েই আমরা আজকের বাকি সময় না, ঠিক 8টা থেকে 8টা 45 পর্যন্ত থাকব আপনার কথা নিয়ে। কিন্তু সঙ্গে কে আছি? সঙ্গে আমি কল্পলাল,
2: আর আমি শ্রাবস্তী। আর আজকে আপনার কথায় আপনারা কথা বলবেন কি নিয়ে সেই বিষয়টা বলে দিই, যদিও আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন ফেসবুকে আমাদের পোস্টারে।

0: আজকের বিষয়, ডিজিটাল যুগে মানসিক ক্লান্তি দূর করতে যোগাসনের বিকল্প নেই। আজ বিশ্ব যোগ দিবস উপলক্ষে তাই এই বিষয়ে রাখা হয়েছে, ডিজিটাল যুগে মানসিক ক্লান্তি দূর করতে যোগাসনের বিকল্প নেই।
1: সকাল থেকে বলবো না, মানে গতকাল থেকে এটা নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা উন্মাদনা তো আছে, এবং আজ সকাল থেকেও আমরা দূরদর্শনের পর্দায় চোখ রেখেছি কিংবা খবরের কাগজ যেখানেই যাই, এই যে যোগাসন, যোগাসনের মাধ্যমে মনঃসংযোগকে বাড়ানো বা নানানভাবে শারীরিক যে সমস্ত সমস্যাগুলো থাকে সেগুলোকে দূর করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে বলে আমরা মনে করি। সেই সঙ্গে যেটা রাখে সেটা হচ্ছে মানসিক ক্লান্তি, অবসাদ, যেটা একটা সময় আমাদের সকলের একটা ফেস করি আমরা, এই মানসিক ক্লান্তিটা, সেটা পরিবর্তিত পরিস্থিতির কারণেই হোক বা চারপাশের যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সমস্ত সমস্যার মধ্যে একটা মানসিক ক্লান্তি আসে। কিন্তু সেই মানসিক ক্লান্তি দূর করবার জন্য তো একটা রেমেডি আছে, রেমেডি থাকে, এবং সেই রেমেডির মধ্যে দিয়ে যদি আমরা প্রপারলি যেতে পারি তাহলে নিশ্চয়ই সেই অবসাদ তাকে দূর করে দিতে পারি আমরা। এবং এই নিয়ে আপনাদের চিন্তা, আপনাদের মতামত, আপনাদের ভাবনাটা ঠিক কী সেটা আমরা জানতে চাই। আমি আর শ্রাবস্তী, মানে কল্পনা শ্রাবস্তী, জানতে চাই, এবং আমাদের অপরাপর বন্ধুদেরও কিন্তু জানাতে চাই এই বিষয়টা।
0: অর্থাৎ একেবারেই তাই, হোয়াটসঅ্যাপ এবং SMS করে আপনি জানাতে পারেন এই বিষয়ে পক্ষে অথবা বিপক্ষে আপনার মতামত। 9903055992 তে আপনি করতে পারেন হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ, বা চলে আসতে পারেন টেলিফোনে 2248 8085 এই নম্বরে। ইতিমধ্যে টেলিফোনে কেউ রয়েছে না,
1: রয়েছেন আমাদের সঙ্গে একজন টেলিফোনে, আমরা দেখিনি কে রয়েছেন সরাসরি। 2248 8085
0: হ্যালো,
1: ছিলেন কিন্তু কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা একটুখানি ফেসবুক পেজে
0: কমেন্টে চোখ রাখি।
1: একদম,
0: শুভ্রা ভট্টাচার্য পাঁচত্রণী কলকাতা 70 থেকে লিখছেন, ফোন ল্যাপটপের পর মাথাটা যেন গরম হয়ে থাকে, রাতে 10 মিনিট চোখ বন্ধ করে শুধু শ্বাস নিয়েই ছাড়ি, দেখি মনের ভেতরের হাজারটা ট্যাব একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে। ডিজিটাল ক্লান্তির ওষুধ স্ক্রিনে নেই, আছে নিজের নিঃশ্বাসে, যোগাসন ছাড়া সত্যিই বিকল্প নেই।
1: আমরা চলে যাই হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপেও কিন্তু প্রচুর হোয়াটসঅ্যাপ করেছেন 9903055992 তে। প্রথম হোয়াটসঅ্যাপ যেটা আমার চোখের সামনে ভেসে উঠেছে সেটা হচ্ছে পাঠিয়েছেন বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন, একটু ছান্দিকভাবে উনি যেভাবে লেখেন স্বভাবসিদ্ধভাবেই, যোগাসনে নেই বিকল্প, যোগাসন হোক অভ্যাস, যোগাসন প্রাচীন ভারতের গৌরবোজ্জ্বল ইতিহাস। কিছু কিছু ক্লান্তি আসে প্রাত্যহিকতার অবকাশে, নিরাময়তা কাঙ্ক্ষিত হয় যোগাসনের উদ্ভাসে, শারীরিক দুর্বলতার সাথে মানসিক অস্থিরতাও কঠিন, ডিজিটালাইজড ক্লান্তি দূরে যোগাসনই সমীচীন, দীর্ঘমেয়াদী সুস্থতা আনে নিয়মিত যোগাভ্যাস, যথোপযুক্ত প্রয়োগ রীতি সম্পদ উজ্জ্বল ইতিহাস। বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এই বার্তা।
0: এরকমই একটা ছন্দে ছন্দে মেসেজ কিন্তু আছে আমার ফেসবুক কমেন্টেও। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, ফুটবল খেলি, হেঁটে স্কুলে যাই, এটাই আমার যোগাসন ভাই, কৃষকের ছেলে, মাঠে কাজ করি, লেখাপড়া করি দিয়ে মন, এটাই আমার যোগাসন। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন।
1: বন্ধু কিন্তু টেলিফোনে চলে এসেছেন 2248 8085 এ, সরাসরি কথা বলে নি। নমস্কার।
0: না,
1: কোনোভাবে একটু বোধ হয় সমস্যা হচ্ছে, কারণ ফোনের আলো তো ব্লিঙ্ক করছে শ্রাবস্তী, কিন্তু কেন ফোন নিতে গিয়ে সমস্যা হচ্ছে জানি না।
0: আরো একবার দেখি,
1: দেখে নি কে।
0: হ্যালো,
1: নমস্কার। হ্যালো, সরাসরি কিন্তু যারা আসবেন তাদের সঙ্গে কথা বলবো, ফলে একটু অ্যালার্ট থাকবেন, আমরা সরাসরি অন এয়ারে আপনাদের নিয়ে নেব। আবারও একবার চেষ্টা করে দেবো কেউ রয়েছেন কিনা। নমস্কার। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, একটু ফাঁকা জায়গা থেকে বলুন তো, বড্ড লাইনটা কাটছে।
2: আচ্ছা, আমি তো বাইরে থেকে।
1: হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন বলুন, এবার বোঝা যাচ্ছে, বলুন।
2: হ্যাঁ, দেখুন, ব্যায়াম যোগ এসবের বিকল্প নাই। আমার 74 বছর, আমার অনেক রকম সমস্যা ছিল, ধরুন কোমরে যন্ত্রণা, হাঁটু এবং স্পন্ডাইলাইটিস, হাত অবশ হয়ে গিয়েছিল। তা আমি আজ কয়েক বছর, তবুও এটা বলছি আমি নিজে নিজে করিনি, আমি পিজিতে ফিজিওথেরাপিতে গিয়ে যা যা বলেছি ওনারা যেরকম দেখিয়ে দিয়েছে, এবার সকাল সন্ধ্যে আমি ব্যায়াম করছি, খুব ভালো আছি, এর বিকল্প কিচ্ছু হয় না। মানে

0: ওষুধে রোগ সারে না, কিন্তু নিজে একটু শারীরিক পরিশ্রম, একটু হাঁটা, একটু এখানে কাজ করা, এতেই যে সুগার টুগার এসবগুলো তো কিছু নাই এবং আমি খুব ভালো আছি। এর তো বিকল্প হয় না আমি মনে করি, কেন আমি এসে পায়ে যন্ত্রণা করলে বলে গোড়ানি ফুলেছে, কিচ্ছু না, আমরা টান টান আমি বসি, বসে পা ডাকে এধারে দশবার, এধারে দশবার, এধারে দশবার, ওধারে দশবার, এরকম টান দিই, দেখি যে ওই দুদিন করার পর কেউ আমার পাড়ার কিছু হলে পরেও আমি তাদেরকে এইগুলো শেখাই। নমস্কার
1: দাদা। হ্যাঁ নমস্কার, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং এত সুন্দর একটা মতামত আজ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন।
2: আবারও একটু ফেসবুক কমেন্টে চোখ রাখি। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখছেন, শুভ সন্ধ্যা কল্পলাল ও শ্রাবস্তীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম। আজ যোগ দিবসে যোগ এবং যোগ ব্যায়াম প্রত্যেক মানুষের পক্ষে এক অপরিহার্য কাজ। আমরা যদি যোগকে এবং যোগ ব্যায়ামকে সঙ্গে রাখি তাহলে আমাদের মন প্রাণ এবং শরীর অনেক ভালো থাকবে। তাই বলবো প্রত্যেক মানুষ যেন এই যোগ নিয়ে থাকে। আজ আমি ছোট করে এইটুকু বললাম। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে।
1: খুব খুব ভালো, ছোট করেও সুন্দর করে ভীষণ ভালো একটা বার্তা দিলেন। সৌভিক সরকার কসবা হালতু থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ, লিখেছেন, ডিজিটাল যুগে মানসিক ক্লান্তি দূর করতে যোগাসনের বিকল্প নেই। আজকের ডিজিটাল যুগে আমরা দিনের বেশিরভাগ সময় মোবাইল, কম্পিউটার ও ইন্টারনেটের সঙ্গে কাটাই। কাজের চাপ, অবিরাম নোটিফিকেশন এবং তথ্যের বন্যা আমাদের মনকে ক্লান্ত এবং অস্থির করে তোলে। এই মানসিক চাপ থেকে মুক্তি পেতে যোগাসন হতে পারে সবচেয়ে কার্যকর এবং প্রাকৃতিক উপায়। যোগাসন শুধু শরীরকে সুস্থ রাখে না, মনকেও শান্ত রাখে ও একাগ্র করে। নিয়মিত যোগাভ্যাস উদ্বেগ, দুশ্চিন্তা, মানসিক ক্লান্তি কমিয়ে আত্মবিশ্বাস বাড়ায়। কয়েক মিনিটের প্রাণায়াম ও ধ্যান মনকে নতুন উদ্যমে ভরিয়ে তোলে এবং দৈনন্দিন জীবনে ইতিবাচকতা এনে দেয়। তাই প্রযুক্তি নির্ভর ব্যস্ত জীবনে মানসিক প্রশান্তি এবং সুস্থতার জন্য যোগাসনের কোনো বিকল্প নেই। সুস্থ শরীর, শান্ত মন এবং সুন্দর জীবনের চাবিকাঠি লুকিয়ে আছে নিয়মিত যোগচর্চার মাধ্যমেই। যে সৌভিক সরকার কসবাহালতু থেকে পাঠিয়েছেন। আবারও আমরা একটুখানি ফোনের বন্ধুদের সঙ্গে কথা বলে নি। নমস্কার। হ্যালো।
3: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন? লক্ষ্মীদি বলছেন? হ্যাঁ, বেলঘরিয়া থেকে। বলুন দিদি, কেমন আছেন?
3: খুব ভালো আছি,
1: আপনি দিন এবং আপনার মাকেও যোগাভ্যাসের মধ্যে রাখবেন, মানসিক ক্লান্তি তো দূর হবেই। হ্যালো। হ্যাঁ
3: ভাই, তোমরা কেমন আছো?
1: আমরা খুব ভালো আছি, আপনারা ভালো আছেন তো?
3: আচ্ছা বাবা, ভাই শোনো, তোমরা ভালো থাকতে হবে, তোমাদের জন্য বেঁচে আছি। জমাইলো বলবো কি, জমাইলো বলো তুমি চলে যাও, এখন যাব না, তোমাদের সব শুনতে আমার এত ভালো লাগে, রাত্রি 12টা পর্যন্ত আমি।
1: ঠিক আছে, এইভাবেই সঙ্গে থাকুন, আমাদের পরের পর্বে গান থাকবে, নানান রকম কথা হবে, আপনারা এইভাবে সঙ্গে থাকলে আমাদেরও কিন্তু একটা ভালো লাগার পরিবেশ তৈরি হয়। খুব ভালো থাকবেন।
3: শোনো ভাই, আর একটা কথা বলছি, এই যে আসনটা এখনো আমি করি, এই যে 84 বছর বয়সে তিনটা আসন করি, আসনটা একটা মেরুদণ্ডের দিকে আঙ্গুল বা পা সোজা করে ওই আসনটা করি, আর শ্বাসের আসনটা করি, বুঝছো, শ্বাসের
1: মানে প্রাণায়াম যেটা আর কি।
3: হ্যাঁ প্রাণায়ামটা ওইটা করি, আর আসনটা মেরুদণ্ডটা আমার ঠিক থাকে, পায় না ব্যথা ব্যথা, যে পায়ের আসনটা করলাম ব্যথাটা কমে যায়, গেছে সত্যিকারের ওষুধ, আর বিকল্প নাই,
1: ওষুধের
3: রোগ সারে নাই।
1: ঠিক ঠিক ঠিক, একদম ঠিক কথা, এবং আপনার কথা শুনে কিন্তু আমরা আরো বেশি উদ্বুদ্ধ হলাম, মানে এই যোগাসনটা সত্যি কতটা জরুরি। আপনি 84 বছর বয়সে তিনটে যোগাসন করে এত সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বলছেন, এটা কিন্তু আমাদেরকে অন্তত ইন্সপায়ার করলো পরবর্তীতে যোগাসন করার জন্য।
3: আমি রান্নাও করি এখনো।
1: আচ্ছা, এইভাবেই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো
3: বললাম, তোমরা ভালো থেকো ভাই, সবাই
2: আপনিও খুব ভালো থাকবেন। আপনিও খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। এরপর আবারও একটু ফেসবুক কমেন্টে চোখ রাখি। তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা জানাই আর্যদের, বর্তমান বোতাম টেপা সভ্যতা ডিজিটাল যুগে সমস্ত মানসিক শারীরিক ক্লান্তি দূরীকরণে যোগা

0: অভ্যাসের কোনো বিকল্প নেই। কোন ছেলেবেলা থেকে খাবার পরে দুপুরে ও রাত্রে বজ্রাসন করি, এখনও শরীর মন সুস্থ আছে। গোমুখাসন পদ্মাসন অভ্যাস করি, বিষয়ক দিবসে বলি হাসলে শরীরের ক্ষতিকর টক্সিন কমে যায়। লো ক্যালোরিক যুক্ত খাদ্য গ্রহণ করি, পাড়ায় পাড়ায় দেখি বহু ছেলেমেয়েরা এখন যোগাসনে অভ্যাস করে, এটি একটি নান্দনিক দিক, শরীর ও মন সুস্থ রাখি। যোগে রোগ বিয়োগ হয়, আসুন পুরনো ঋষিমুনিদের মতোই যোগাভ্যাস করি, দেহ ও মন নিরাময় রাখি। নমস্কার। বেশ,
1: সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন, লিখেছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দিদি, আপনাকেও জানালাম। ডিজিটাল যুগে মানসিক ক্লান্তি দূর করতে যোগাসনের বিকল্প নেই, এটা একদম ঠিক কথা। সুস্থ শরীর ও মন শান্ত পেতে যোগাসনের কোনো বিকল্প হয় না। এটি শুধুমাত্র শারীরিক ব্যায়াম নয়, বরং শ্বাস প্রশ্বাসের কৌশল, শারীরিক ভঙ্গি ও ধ্যানের এক নিখুঁত সমন্বয়। আধুনিক ও ব্যস্ত জীবনে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখার জন্য যোগব্যায়াম এক মহা ঔষধ। অন্যান্য সাধারণ শরীরচর্চার চেয়ে যোগাসনের মূল পার্থক্য হল এটি শুধু বাহ্যিক শরীর নয়, বরং দেহের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ুতন্ত্র এবং মনের মাঝে গভীর সংযোগ স্থাপন করে। তাই একটি নিরোগ, কর্মঠ ও আনন্দময় জীবনযাপনের জন্য দৈনন্দিন রুটিনে যোগাসন অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়। সীমা দাস ফ্রম ডমদম ক্যান্টনমেন্ট। আর পাশাপাশি আবারও চলে যাব আমাদের টেলিফোনের বন্ধুর কাছে। নমস্কার। ছিলেন, আমরা দেখিনি, আরো একবার দেখিনি, কারণ ওই যে ফোনের আলো ব্লিঙ্ক করছে
0: একেবারে, এবং তার মধ্যে আরো একবার বিষয়টা বলে দিই।
1: হ্যাঁ, একদমই। যারা একদম এই মুহূর্তে টিউন করেছেন 100.1 AIR FM গোল, তাদের জন্য বলছি, ডিজিটাল যুগে মানসিক ক্লান্তি দূর করতে যোগাসনের কোনো বিকল্প নেই। আরো একবার, ডিজিটাল যুগে মানসিক ক্লান্তি দূর করতে যোগাসনের কোনো বিকল্প নেই। আপনি কি মনে করছেন? সরাসরি চলে আসুন আমাদের সঙ্গে কথা বলতে। না, যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। 2248 8085, বারবার আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য, কিন্তু কোথাও কথা বলতে বলতে জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দেখেনি, নমস্কার। হ্যালো।
2: হ্যাঁ, নমস্কার।
1: নমস্কার
2: কল্পলালদা, সাবস্ত্রী, দুজনকেই শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা।
2: আমি দেবাশিস ঘোষ বলছি, মহেশতলা থেকে।
1: বলুন দেবাশিস বাবু।
2: হ্যাঁ, এটা ঠিকই, আর যে ডিজিটাল যুগে যোগাসনের বিকল্প নেই। আমি যখন একটি আবাসিক স্কুল দিয়ে আমার জীবন শুরু হয়, রামকৃষ্ণ মিশনে যখন পড়তাম, তখন ওই ভোরবেলা 5:30 বা 6 নাগাদ যখন ওই ওদের যে প্রার্থনা ক্লাসটা হয়, ওখান থেকে যে মানসিক একটা তৃপ্তি পেতাম, সেটা আর পরবর্তীকালে আর পাইনি। কিন্তু আবার যখন স্কুল চেঞ্জ করে আরেকটি স্কুলে এলাম, সেখানে স্কাউটিং করতাম, স্কাউটিং করে ভারত স্কাউট গাইডসের সঙ্গে স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম, তখনও নিজেকে বেশ একটু চর্চার মধ্যে রেখেছিলাম। কিন্তু বর্তমানে যদি বলেন, এটা কিন্তু এখন প্রবীণদের জন্যই বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে, কারণ এই ডিজিটাল যুগে এখন বর্তমানে মানুষের পড়াশোনা ছাড়া আর ওই কারিকুলাম অ্যাক্টিভিটিসে কজন থাকে বলুন তো? এখন শহরের মানুষ, আমরা ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত শেখাচ্ছি, সকাল 3 বছর হতে হতেই স্কুল ব্যাগটা তার হাতে তুলে দেওয়া হচ্ছে, স্কুলের বিশাল বোঝা, বিশাল সিলেবাস। হ্যাঁ, ICSE CBSE স্কুলের সঙ্গে তাকে তাল মিলিয়ে চলতে হবে, তাকে ছোট থেকে শেখানো হচ্ছে তোমাকে 5 জনের 1 জন হতে হবে। সুতরাং তোমাকে এখন ওসব আর করতে হবে না, ওই সপ্তাহে একটা দিন কোন রকমে যদি একটু সময় পেলো তাকে নিয়ে গেলো, কিন্তু তার বাকি দিনগুলোতে আর হয় না। হ্যাঁ, এবার আমরা কি করি, এর জন্য কি হচ্ছে, মানসিক ডিপ্রেশনে ভুগছি, তখনই কিন্তু আমাদের বেশি প্রয়োজন হচ্ছে বিভিন্ন ধরনের থেরাপিস্টের, ওই মিউজিক থেরাপি, কখন কারোর ক্ষেত্রে মানে মানসিক কাউন্সেলিং, অমুক তমুক। এইগুলো কি আগে ছিল? এগুলো তো ছিল না। আর কম্পিউটার বা ডিজিটালের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের তো কাজ করতেই হবে, কিন্তু আমাদের সাধারণ যারা, তারাও কিন্তু এই এত মোবাইলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে যে তারা ওই যোগাসন করে যে জিনিসটা মানুষের উপকারী সেই জিনিসটাকে মানুষ ভুলে যাচ্ছে। আজকে একটা দিনকে শুধু মনে রেখে এগিয়ে গেলে চলবে না, আর টিআরপি বাড়ানোর জন্য নিজেকে ওই ফেসবুকে কটা ছবি ছেড়ে দিলাম যে দেখো আমিও সারা বিশ্বের মানুষের সঙ্গে আমিও একজন, এটা নয়, এটাকে বাস্তবে রূপ দিতে হবে, তবেই কিন্তু এই দিনটা সার্থকতা বলে আমি মনে করি।
1: একেবারেই ঠিক কথা,
2: নমস্কার,
1: একদম নমস্কার। এটা একটা ঘটনা শ্রাবস্তী, যে সত্যি কথা, শুধুমাত্র আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়া এবং এটাই দেখছি বরাবর, মানে
0: ওই যারা আমার মতন একটু অলস লোকজন এবং ফেসবুকে আজকে ট্রেন্ডের সাথে তাল মেলাতে চায় তারাই এরকম করছে আর কি। কিন্তু না, আমি সত্যি ইন্সপায়ার হচ্ছি, উৎসাহিত হচ্ছি সকলের কথা শুনে, মনে হচ্ছে সত্যি এবার শুরু করতে হবে।
1: একদমই। আচ্ছা, আমরা
0: ফেসবুকে চলে যাই। হ্যাঁ, কমেন্টে মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখছেন, ডিজিটাল যুগে মানুষ প্রযুক্তির উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। মোবাইল, কম্পিউটার ও ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার মানসিক ক্লান্তি বাড়ায়। এই ক্লান্তি দূর করতে যোগাসনের গুরুত্ব অনেক বেশি। যোগাসন শরীর ও মনকে শান্ত রাখতে সাহায্য করে। নিয়মিত যোগ ব্যায়াম করলে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ে। এটি মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা কমাতে কার্যকর। ডিজিটাল পর্দার সামনে দীর্ঘ সময় কাটানোর ক্ষতি কমাতে ও যোগাসন সহায়ক। প্রতিদিন কিছু সময় যোগাসন করলে শরীরে নতুন শক্তি আসে। এটি ঘুমের মান উন্নত করে এবং মনকে প্রফুল্ল রাখে। তাই ডিজিটাল যুগে মানসিক সুস্থতার জন্য যোগাসনের বিকল্প নেই। শুভেচ্ছান্তে মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ।
1: পাশাপাশি অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকেও কিন্তু হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে, খুব ছোট্ট করে লিখেছে, প্রিয় আপনার কথা, ডিজিটাল যুগে যোগাসন অপরিহার্য, কারণ এটি আমাদের ওয়ার্ক ফ্রম হোম করার ক্লান্তি দূর করে, শরীর ও মন ভালো রাখে। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে ছোট্ট করে আমাদের জানিয়েছেন তার এই বার্তা। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের টেলিফোনের বন্ধুর কাছে। নমস্কার। হ্যালো।
3: হ্যালো।
1: হ্যাঁ হ্যাঁ
3: হ্যাঁ, কল্পলাল দাদা ভাই আর শ্রাবস্তী দিদি ভাই, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা বলুন।
3: হ্যাঁ দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল।
1: বলুন প্রবীর বাবু।
3: হ্যাঁ দাদা ভাই, দেখুন আমার তো, আমার 60 বছর বয়স হয়ে গেল, সুগারের পেশেন্ট, তো আমি হাঁটতাম 4 কিলোমিটার 5 কিলোমিটার, তো হাঁটুতে এত ব্যথা আরম্ভ হলো, নিয়ে ডাক্তার বললো সাইকেল চালান। এখন 10 কিলোমিটার 12 কিলোমিটার ডেলি সাইকেল চালিয়ে তারপরে একটুখানি ওই অনুলোম বিলোম, কপাল ভারতী এগুলো আর কি করি দাদা ভাই, এবং এখন খুব সুস্থ আছি এবং ভালো আছি। তো সেই জায়গা থেকে যোগাটা খুব ভালো জিনিস, এবং যোগাটা আজকের জন্য তো নয়, প্রত্যেক দিনই আপনাকে করতে হবে এবং চর্চা রাখতে হবে। এবং যেমনি সাইকেলটা আমি প্রত্যেক দিন চর্চা রাখি এবং সাইকেলে করে ঘুরি, এই সাইকেল নিয়ে ঘোরাতে আমার হাঁটু ব্যথাটা না একদম কমে গেছে দাদা ভাই। হ্যাঁ এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: বাবা খুব খুব ভালো, খুব ভালো থাকুন, এভাবেই থাকুন। আপনি যে যে আসন করার মধ্যে দিয়ে বা যে যে অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে ভালো থাকছেন, সেটা চালিয়ে যান।
0: সাইক্লিং করাটা কিন্তু সত্যি খুব ভালো একটা এক্সারসাইজ, মানে এটা কিন্তু বলে যে দৈনন্দিন কাজ, যেরকম ধরো ঘরের কাজ, ঘর পরিষ্কার করা, ঘরটা মোছা, এটাও কিন্তু খুব ভালো একটা ব্যায়াম।
1: একদমই তাই, সেটা মপ দিয়ে হোক বা ওই নেতা দিয়ে হোক,
0: বসে মুছলে তো আরো ভালো,
1: আরো ভালো। তবে হ্যাঁ, কোমর বা হাঁটুর সমস্যা থাকলে একটু চিন্তা ভাবনা করতে হবে। তবে আমি আরো একটা কথা, যেটা আমারও মনে হচ্ছে, যে শুধুমাত্র একদিন যোগাসন করে কিন্তু আপনি সুস্থ থাকার চেষ্টা করবেন বা এই আশা করবেন সেটা কিন্তু বৃথা। আপনাকে প্রতিনিয়ত সকালবেলা উঠে, যেমন আজকে করেছেন যোগ দে উপলক্ষে, তেমনি প্রত্যেক দিন যদি এই প্রচেষ্টা চালান, তাহলে মনে হয় আপনি আপনার মানসিক ক্লান্তি কেন শারীরিক অনেক ক্লান্তি অবসাদ থেকে সহজে মুক্তি পাবেন।
0: একেবারেই তাই। আবারও মেসেজে চোখ রাখি রমা রায় ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে লিখছেন, প্রযুক্তি আমাদের গতি দিয়েছে কিন্তু মনের শান্তি কেড়ে নিয়েছে। এই স্ক্রিন নির্ভর জীবনে হারিয়ে যাওয়া মানসিক শান্তি ফিরিয়ে দেওয়ার একমাত্র সহজ চাবিকাঠি হলো যোগাসন। সারাদিন নোটিফিকেশনের শব্দে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। যোগাসন হলো মনের সেই রিবুট বোতাম, যা সমস্ত মানসিক আবর্জনা পরিষ্কার করে মনকে নতুন করে সতেজ করে তোলে। চারপাশের কৃত্রিম কোলাহল থেকে মুক্তি পেতে প্রতিদিন মাত্র 15 মিনিটের যোগাসন নিজের সাথে কাটানো সবচেয়ে সুন্দর সময়। এটি মনকে শান্ত করে এবং কাজের একাগ্রতা বাড়ায়। যোগাসনের গভীর শ্বাস প্রশ্বাস মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে মানসিক চাপ এক নিমেষে হালকা করে দেয়। আপনারা ভালো থাকবেন, লিখছেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে।
1: থ্যাংক ইউ রমাদি, আপনি এভাবেই আমাদের সঙ্গে থাকুন। এবং আমরা আরও একবার টেলিফোনের আলো ব্রিং করছে বলে চলে যাই সরাসরি বন্ধুর কাছে। নমস্কার, হ্যালো,
4: নমস্কার নেবেন?
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
4: নমস্কার, আমি অসম রাজ্যের সিবু জেলা থেকে প্রেমজিৎ চক্রবর্তী বলছি।
1: অসম?
4: অসম থেকে।
1: আচ্ছা আচ্ছা, সুদূর অসমের বন্ধু, বলুন কেমন আছেন আপনি?
4: আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন?
1: ভালো আছি, খুব ভালো আছি, বলুন।

0: দেখুন, আমরা আসলে হয়তো বা আজকে দিবসটা পালন করছি ঠিকই আছে, কিন্তু আসলে সেটা তো মানুষকে সচেতন করার জন্য, ঠিক না? আসলে যোগ ব্যায়াম, সেই ব্যায়ামটা কিন্তু আমাদের প্রতিদিন করা উচিত সবার। কারণ আমরা দেখুন অনেক সময় আমাদের প্রতিদিন কিন্তু অনেক কর্ম রয়েছে, কাজকর্ম, তাই বিশেষ করে সেই কাজকর্মের মধ্যে দিয়ে আমাদের যে যোগ অভ্যাসটা আমরা যদি প্রতিদিন যদি অন্তপক্ষে 20 মিনিট কিংবা 8 ঘন্টা যদি সময় দিতে পারি যুগের জন্য, তাহলে মনে হয় আমাদের শারীরিক এবং মানসিক ভাবে আমরা সুস্থ থাকবো। আর বর্তমান যুগে দেখুন আমরা যতই মানে ডাক্তার দেখাই না কেন, চিকিৎসা করাই না কেন, শরীরের জন্য ডাক্তাররাও কিন্তু শরীরের জন্য বলেন ব্যায়াম করার জন্য, ওনারা আমাদেরকে একটা ছবি দিয়ে দেন কাগজের মধ্যে যে এই ব্যায়াম করবেন। তাই আমাদের প্রত্যেকের ব্যায়াম করাটা অত্যন্ত প্রয়োজন, জরুরি
1: আমাদের বন্ধু হয়ে গেছেন। এবং আমরা তো মেসেজ পাচ্ছি বাংলাদেশ থেকে, অনেক বন্ধুরা আছেন
2: ভিন রাজ্য ভিন দেশ থেকে, সকলে শুনছেন এবং সংযোগ করছেন।
1: এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি বলা যেতে পারে যে শুধুমাত্র কলকাতার বন্ধুরা বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের শ্রোতারাই যে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তা নয়, সুদূর মানে অনেকটা দূরবর্তী জায়গা থেকেও কিন্তু মানুষ চেষ্টা করেন এবং এই বিষয় নিয়ে তাদের বক্তব্যগুলো তাদের ভাবনাগুলোকে শেয়ার করার একটা চেষ্টা চালিয়ে যান। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন, ডিজিটাল যুগে মানসিক ক্লান্তি দূর করতে যোগাসনের বিকল্প নেই, কথাটি আংশিক সত্য পুরোপুরি নয়। আচ্ছা কিরকম দেখি, যোগাসনের পাশাপাশি চিকিৎসাও করতে হয়। মানসিক ক্লান্তি দূর করতে ডিভাইস থাকুক দূরে, সময় পেলেই ডিভাইসে আসক্ত হবেন না রাত বা দুপুরে। আচ্ছা একটু ছন্দে, যোগাসনের সাথে হাঁটা সাতার সাইকেল চালানো গেলে সকল রকম ক্লান্তি দূরে, সুস্থ শরীর ও মন মেলে। আমি আরেকবার পড়ি, আমি প্রথমে নর্মাল পড়ছিলাম, কথাটি আংশিক সত্য পুরোপুরি নয়। লিখেছেন, যোগাসনের পাশাপাশি চিকিৎসাও করতে হয়, মানসিক ক্লান্তি দূর করতে ডিভাইস থাকুক দূরে, সময় পেলেই ডিভাইসে আসক্ত হবে না রাত দুপুরে। যোগাসনের সাথে হাঁটা সাতার সাইকেল চালানো গেলে সকল রকম ক্লান্তি দূরে, সুস্থ শরীর ও মন মেলে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এই মেসেজটি। এবং আবারও আমরা 2248-8085 কে আছে দেখে নিই। নমস্কার।
3: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
3: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে তাহের আলী।
1: হ্যাঁ বলুন বলুন।
3: তো অবশ্যই যোগাসন আমাদের প্রত্যেকেই অবশ্যই দরকার। তো আমরা যে সারাদিন খাটাখাটনি করার পর যে রাতের বেলা যে ঘুমন্ত অবস্থায় থাকি, তা আমাদের যে রক্ত চলাচল বলুন এইগুলো যে আমাদের একদম স্তম্ভিত হয়ে থাকে, তো সকালবেলা আমি অন্তত সকালবেলা 4টার সময় উঠে আগে মসজিদে যে আরাধনা উপাসনা করে এসেই আমি কিন্তু যোগাসন প্রত্যেক দিন করি। আর আমি বিশেষভাবে কি বলবো দাদা ভাই, আমি রাজমিস্ত্রি কাজ করি সারাদিন, যে আমার হাড় ভাঙে খাটনিতে আমার একটু কোমরের দোষ হয়। আমাকে কোনো ডাক্তার বলেছিলেন যে এরকম দাদা ভাই তুমি একটা এই কাজ করবে, তো আমি চিত হয়ে শুয়ে আগে ডান পাটা 15 সেকেন্ড নামিয়ে নিয়ে আবার বাঁচা পাটা আবার 15 সেকেন্ড 20 সেকেন্ড নামিয়ে নিয়ে সোজা হয়ে আবার দুপা সমান ভাবে তুলে, তো আমার এই ব্যায়ামটা করার পরে কিন্তু আমার কোমরের দোষটা কিন্তু আমার সম্পূর্ণ ভালো হয়ে গেছে। আর আমি কোমর মানে বিশেষ করে আমি ছোটবেলা থেকে দাদা ভাই আমি এই ব্যায়ামটা করে আসছি, হলাসন ব্যায়াম, তো আমি করার ফলে আমার হজম শক্তি, আমার কোমরের ব্যায়াম এগুলো কিন্তু আমি সত্যি কিন্তু আমি অনেক অনেক উপকার পাচ্ছি। এগুলো সত্যি ডিজিটাল যুগে এই যুগে আসন সত্যি কিন্তু সবার করণীয় অবশ্যই দরকার, শুধু যে ইয়ং বয়সে তা নয়, আপনি এই ইয়ং বয়সে যদি করতে থাকেন আপনি বুড়ো বয়সেও সেই জিনিসটা কিন্তু উপকৃত
1: সেটাই অভ্যাসে পরিণত করে নিতে হবে। হ্যাঁ নমস্কার নেবেন, খুব ভালো থাকবেন, এই যে সুস্থ হচ্ছেন।
2: এবং আমার মনে হয় যোগের মধ্যে যোগ অভ্যাস করতে কখনো কখনো সেই মোটিভেশনটা পাওয়া যায় না, ঠিক আছে আবার কালকে করব এরকম হয়, যদি একটু গান চালিয়ে করা যায় বা একটু মজা করে করা যায় সেটা কিন্তু খুব একটা মজার ব্যাপার হয়।
1: মানে এই যোগাসনের
2: আরো একটা জিনিস হচ্ছে বন্ধুরা মিলে যদি করা যায়, একটা ক্লাব, যোগা ক্লাব করাই হলো, এইগুলো কিন্তু নিজেরাই
1: একটা ব্যাপার আছে সর্বস্তি, যে এই যোগাসনের ফলটা কিন্তু তুমি সাথে সাথে পাবে না, মানে ধরো তোমার একটা সমস্যা হচ্ছে তুমি দুদিন করলে মা কিছু হচ্ছে না, নয়, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী, অন্তত সপ্তাহখানেক বা এক মাস করার পরে
2: এবং আমি আজকে করলাম কালকে করলাম আবার দুদিন।

0: করলাম না, এইভাবে হয় না। সেই জন্য একটুখানি নিজেরাই
1: ধারাবাহিক ভাবে করে যেতে হবে
0: এবং নিজেরাই ভাবুন যে কিভাবে মজা করে করা যায় যাতে রোজ করতে পারি, সেই অভ্যেসটা কিন্তু একদম রোজের অভ্যেস হওয়া উচিত।
1: একদমই তাই।
0: শঙ্খ অধিকারী সাবরাকোন বাঁকুড়া থেকে মেসেজ করছেন, বর্তমান যুগে যোগাসনের একটা বিরাট বড় ভূমিকা আছে ঠিকই, ডিজিটাল ক্লান্তিও দূর হতে পারে যোগের মধ্যে দিয়ে, তবে ডিজিটাল ক্লান্তি দূর করতে যোগাসনের বিকল্প নেই এই কথাটি সর্বাংশে সত্য নয়। আচ্ছা, ডিজিটাল ক্লান্তি দূর করার বহু বিকল্প আছে। প্রথম কথা, ডিজিটাল ক্লান্তি বলতে মূলত অনলাইন কাজের জন্য মানসিক আর শারীরিক চাপ বা অতিরিক্ত স্ক্রিন টাইম কাটানোর জন্য শরীরের যে সমস্যা সেগুলোকেই বোঝানো হচ্ছে। তবে এক্ষেত্রে শুধু যোগাসনই যথেষ্ট নয়, নানা সৃজনশীল কাজও এই ক্লান্তি দূর করতে পারে, যেমন গ্রন্থপাঠ, নিয়মিত লাইব্রেরিতে যাতায়াত, ছবি আঁকা, শারীরিক নানা সক্রিয়তামূলক কাজ, এসবও ডিজিটাল ক্লান্তি দূর করতে পারে। তাই ডিজিটাল ক্লান্তি দূর করতে যোগাসনের বিকল্প নেই একথা সব দিকে সত্যি নয়, বরং বলা ভালো ডিজিটাল ক্লান্তি দূর করতে যোগাসন অনেকগুলি উপায়ের মধ্যে একটি। শঙ্খ অধিকারী সাবরাকোন বাঁকুড়া থেকে লিখেছেন এই মেসেজ।
1: আচ্ছা, আমরা পরের হোয়াটসঅ্যাপেও চলে যাই। লিখেছেন কে, শুভ সন্ধ্যা কল্পলাল এবং শ্রাবস্তী। কে পাঠিয়েছেন? পরমা মিত্র, ভবানীপুর, কলকাতা থেকে। লিখেছেন, ডিজিটাল যুগে আমাদের দিন শুরু থেকে শেষ সব কিছুই যেন স্ক্রিন নির্ভর, অবিরাম নোটিফিকেশন, তথ্যের বন্যা এবং ভার্চুয়াল ব্যস্ততা ধীরে ধীরে মনকে ক্লান্ত করে তোলে। এই মানসিক অবসাদ কাটাতে যোগাসন এক কার্যকর উপায়। যোগাসন শুধু শরীরকে নমনীয় করে না, মনকেও শান্ত এবং একাগ্র করে। নিয়মিত যোগচর্চা উদ্বেগ কমায়, মনোযোগ বাড়ায় এবং মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে। প্রযুক্তির কোলাহলের মাঝে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য যোগাসনের সত্যি কোনো বিকল্প নেই। পরমা মিত্র, ভবানীপুর, কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে তার বার্তা পাঠিয়েছেন। আমরা আবারও চলে যাব 2248-8085-এ সরাসরি কোনো বন্ধু আছেন কিনা দেখার জন্য।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি ইশেন ম্যানেজার রোড থেকে নীলাঞ্জন দেবমান্না বলছি।
1: বলুন নীলাঞ্জন।
2: বলছি দেখুন, আমি তো যোগাসন প্রত্যেক দিনই করি এবং এর উপকার অপরিহার্য। হ্যাঁ, এবং আমি বিভিন্ন রকম প্রাণায়াম এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, এতে শরীর মন খুবই ভালো থাকে। এইটুকুনি জানালাম আপনাদেরকে, ভালো থাকবেন। নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ, আপনিও খুব ভালো থাকুন এবং সঙ্গে থাকুন। আমরা আবার একটু হোয়াটসঅ্যাপে চোখ, আসলে প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকেছে, আমরা একটা একটা করে না পড়লে হয়তো সময়ের মধ্যে শেষ করে উঠতে পারবো না।
0: একেবারেই তাই। কিশোর বালিহাওড়া থেকে লিখছেন, ডিজিটাল যুগ এখন হয়েছে, যোগ আছে যুগ যুগ ধরে, যুগের কোনো বিকল্প নেই। আচ্ছা, যোগের কোনো বিকল্প নেই, তার সঙ্গে আমি আর একটু যোগ করলাম একটু মেডিটেশন, তাহলে আরও ভালো হয়। যোগ করলে শরীর ভালো থাকে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা সব কিছু দূর হয়। তার সঙ্গে মেডিটেশন করলে মন খারাপ দূর হবে, মন ভালো থাকবে, ভালো চিন্তা ভাবনা আসবে মনে। আমি প্রতিদিনই একটু আর যোগ করি, মেডিটেশনটাও করি। সত্যি বলছি, মন শরীর দুই ভালো থাকে, আমি হাতে নাতে তার প্রমাণ পেয়েছি। বেশিক্ষণ করতে হবে না, 10-15 মিনিট করলেই হবে। আমার একবার হাঁটুর প্রবলেম হয়েছিল, যোগ করে ঠিক হয়ে গেছে। লিখছেন কিশোর বালিহাওড়া থেকে।
1: আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে কোথায়, কে পাঠিয়েছেন মেসেজ করেছেন হচ্ছে
0: সুভাষ চক্রবর্তী।
1: হ্যাঁ, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, কল্পলাল এবং শ্রাবস্তী, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দাদা আপনাকেও। এখন ডিজিটাল যুগ, তাই আমাদের অনেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করে নিজেদের কাজকর্ম করে থাকি, ফলে মানসিক ক্লান্তি আসাটা অস্বাভাবিক নয়। এই মানসিক ক্লান্তি দূর করবার জন্য নানান উপায় থাকলেও যোগাসনও বিশেষ ভূমিকা নিতে পারে। সারাদিনের মধ্যে কিছু সময় নির্দিষ্ট যোগাসন করলে মানসিক ক্লান্তি দূর হয়। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে পাঠিয়েছেন এই মেসেজ। আমরা আবারও টেলিফোনে চলে যাব। নমস্কার। নমস্কার, সরাসরি কিন্তু কথা হবে না, ছিলেন। আচ্ছা, আমরা হোয়াটসঅ্যাপে
0: চলে যাই। হ্যাঁ, লিখছেন রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। লিখছেন, আজ যোগ দিবসে একটা কথাই বলবো, ডিজিটাল যুগে মানসিক ক্লান্তি দূর করতে যোগাসনের বিকল্প সত্যিই নেই। ডিজিটাল যুগের অবিরাম স্ক্রিন, নোটিফিকেশন আর তথ্যের চাপে আমাদের মন ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে। এই মানসিক ক্লান্তি, উদ্বেগ ও অস্থিরতা কাটানোর সবচেয়ে কার্যকর ও

0: প্রাকৃতিক উপায় হল নিয়মিত যোগাসন। যোগাসন মনকে শান্ত করে, মনোযোগ বাড়ায় এবং ডিজিটাল স্ট্রেস থেকে মুক্তি দেয়। তাই সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনের জন্য যোগাসনের কোনো বিকল্প নেই। আমি লাস্টে যোগাসনের ডিজিটাল যুগে মানসিক ক্লান্তি দূর করতে বিকল্প আছে কি নেই তাই দুই মতামতভাবে পয়েন্ট হিসেবে বোঝাতে চাই। উনি লিখছেন, প্রথমত স্লোগান স্টাইলে ডিজিটাল যুগে প্রতিদিন আমরা ফোন, ল্যাপটপ আর সোশ্যাল মিডিয়ার ভিড়ে হারিয়ে যাই, এর ফলাফল কি? তখন উত্তরে আমার মতামত হবে মানসিক ক্লান্তি, মাথা ব্যথা, ঘুমের সমস্যা। এই অদৃশ্য ক্লান্তি থেকে বাঁচার একটাই পথ, যোগাসন। শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ আর ধ্যানের মাধ্যমে যোগাসন আমাদের মনকে নতুন করে সতেজ করে তোলে। তাই ডিজিটাল জীবনে শান্তি ফেরাতে যোগাসনের বিকল্প সত্যি নেই। দ্বিতীয়ত, আজকের ডিজিটাল জীবন মানেই চোখে স্ক্রিন আর মাথায় চাপ। এই মানসিক ধকল কাটাতে যোগাসন এক অনন্য সমাধান। এটি শুধু শরীর নয়, মনকেও ভেতর থেকে শান্ত ও শক্তিশালী করে। তাই মানসিক সুস্থতার জন্য যোগাসনই সেরা সঙ্গী। লিখছেন রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত।
1: আমরা আবার টেলিফোনে চলে যাব। অনেকক্ষণ ধরে ফোনের আলো ব্লিঙ্ক করছে। নমস্কার।
0: নমস্কার, বলুন।
2: আমি বাউরিয়া থেকে বলছিলাম।
0: বলুন।
2: যোগ দিবসটা একদিন করলে হবে না, সারা জীবন প্রত্যেকটি করতে হবে।
1: দিবসটা একদিন হোক, কিন্তু যোগাভ্যাসটা রোজ থাকতে হবে, তাই তো?
0: হ্যাঁ। বিষয় হলো ডিজিটাল যুগে মানসিক ক্লান্তি দূর করতে যোগাসনের বিকল্প নেই।
1: হ্যাঁ
2: বলছিলাম, ভালো আছেন তো?
1: হ্যাঁ, আমরা খুব ভালো আছি এবং আপনারাও কিন্তু এভাবেই আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং যোগাভ্যাসের দ্বারা নিজের মন, শরীর সব কিছুকে সুস্থ রাখার চেষ্টা করুন। অনেক শুভেচ্ছা রইল এই যোগ দিবসে শ্রাবস্তী এবং গল্পলালের পক্ষ থেকে। আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা আর যে কল্পলাল দাদা ভাই ও আর যে শ্রাবস্তী দিদি ভাই, নমস্কার সহ যোগ ও সঙ্গীত দিবসের আন্তরিক শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাই। আমরাও আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। শুভ সন্ধ্যা লিখেছেন, ডিজিটাল দুনিয়ায় মোবাইল ও ল্যাপটপের অতিরিক্ত ব্যবহারের কারণে আমাদের মন সারাক্ষণ বিক্ষিপ্ত অবস্থায় থাকে। দিনের পর দিন চেয়ার টেবিলে বসে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে শরীর এবং মনে ক্লান্তি বাড়ে। এই ক্লান্তি দূর করার উপায় হল যোগ এবং আসন। স্থির সুখ মানসম, অর্থাৎ শরীর ও মনকে স্থির রাখার উপায় হলো আসন। মন হলো একটি অশান্ত হ্রদের মতো, যেখানে দুশ্চিন্তা ও বিভ্রান্তি ঢেউ ওঠে। সমসত্ত্বং যোগ উচ্চতে, অর্থাৎ মনের স্থিরতা ও ভারসাম্য বজায় রাখাই হলো যোগ। তবে ভর্তি পেটে যোগ করা উচিত নয়, সেই সঙ্গে প্রাকৃতিক ও সহজ হজমযোগ্য খাদ্যাভ্যাসও করা উচিত। অবশ্যই যোগব্যায়াম শুরু করার আগে একজন বিশেষজ্ঞের কাছে থেকে জেনে নিয়েই করা উচিত, যাতে ভুল না হয়। প্রাণায়াম ভুল হলে শরীরের ক্ষতি হতে পারে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই মেসেজ। আমরা আরেকবার দেখে নিই টেলিফোনে কে রয়েছেন। নমস্কার, সরাসরি কথা হচ্ছে আপনাদের সঙ্গে, কে বলছেন? নমস্কার, হ্যালো। আচ্ছা, ছিলেন কিন্তু কথা বলতে চাইছেন না। আমরা
0: বেশ হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। সাধনা মজুমদার বরানগর ডানলপ থেকে লিখছেন, নমস্কার কল্পলালদা ও শ্রাবস্তী দিদি, নমস্কার সবাইকে আমার আন্তর্জাতিক যোগ দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকেও আমাদের শুভেচ্ছা। ডিজিটাল যুগে মানসিক ক্লান্তি দূর করতে যোগাসনের বিকল্প নেই, এ কথা অনস্বীকার্য। ব্যক্তির সার্বিক বিকাশের জন্য মানসিক সুস্বাস্থ্যের প্রয়োজন। আমাদের শরীর ও মন পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুস্থ দেহের মধ্যেই সুস্থ মন বিরাজ করে। তাই নিয়মিত যোগাসনের মধ্য দিয়ে ব্যক্তি সুস্থ দেহের অধিকারী হওয়ার পাশাপাশি সুস্থ মনেরও অধিকারী হয়। আধুনিক ডিজিটাল যুগে মানসিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে যোগাসনই ভরসা। এই ভরসার তালিকায় রয়েছে পদ্মাসন, বজ্রাসন, ভুজঙ্গাসন, অর্ধচন্দ্রাসন ইত্যাদি। সকলে সুস্থ ও ভালো থাকবেন, লিখছেন সাধনা মজুমদার বরানগর ডানলপ থেকে।
1: আমরা পরের হোয়াটসঅ্যাপ মেসেজেই চলে যাই। ফোনের আলো জ্বলছে না এই মুহূর্তে, দেখে নিই কে করেছেন। ছোট্ট করে লিখেছেন কে না, বর্তমান ডিজিটাল যুগে যোগাসনের কোনো বিকল্প নেই। পূজা লিথি উজানি থেকে সীমন্ত ধারা, পূজা লিথি উজানি থেকে,
0: বেশ উনি পক্ষেই বলেছেন
1: সীমন্ত ধারা। হ্যাঁ, মানে উনি পক্ষে বলেছেন এবং চাইছেনও যোগাভ্যাস বা যোগ সাধনা করবার জন্য। আচ্ছা কে রয়েছেন একটু দেখে নিন।

0: নমস্কার, কেউ রয়েছেন ছিলেন কিন্তু কোথাও একটা
1: কিছু সমস্যা হচ্ছে হয়তো,
0: থেকে আপনারা একটু চেষ্টা করবেন। 2248-8085 এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার, আর হোয়াটসঅ্যাপ নাম্বার 9903-05-992। আজ শ্রাবস্তী কল্পলাল আপনার কথা নিয়ে আছে, আর বিষয় অবশ্যই ডিজিটাল যুগে মানসিক ক্লান্তি দূর করতে যোগাসনের কোনো বিকল্প নেই। প্রচুর মতামত উঠে আসছে এবং আরও উঠে আসুক, কিন্তু সময় ভীষণ কম।
1: একেবারেই তাই। ছোট্ট করে লিখছেন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে, সঙ্গীত অবদানও অসীম, সেই কারণেই বোধহয় আজকে ওয়ার্ল্ড মিউজিক ডেও একই সাথে পালিত হয়। একটি কানের মাধ্যমে অন্তরে প্রবেশ করে, আরেকটি আসনের মাধ্যমে। একেবারেই ঠিক। তবে বিষয় হলো, মানে বিষয়টা একটু বদল করে, ডিজিটাল যুগে মানসিক ক্লান্তি দূর করতে যোগাসনের এবং সঙ্গীতের কোনো বিকল্প নেই, উনি এটাই বলতে চেয়েছেন।
0: একদমই তাই। আচ্ছা, আবারও হোয়াটসঅ্যাপে চলে যাই। লিখেছে স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে, লিখেছে শুভ সন্ধ্যা দিদিভাই ও দাদাভাই, প্রথমে আপনাদের সবাইকে বিশ্ব যোগ দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। বর্তমান ডিজিটাল যুগে মানুষের দিনের অধিকাংশ সময় মোবাইল, কম্পিউটার ও ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা এবং ক্লান্তি দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে যোগব্যায়াম মানুষের মন ও শরীরকে সুস্থ রাখার একটি কার্যকর উপায়। নিয়মিত যোগব্যায়াম করলে মন শান্ত হয়, একাগ্রতা বৃদ্ধি পায় এবং নেতিবাচক চিন্তা দূর হয়। পাশাপাশি শ্বাস প্রশ্বাসের বিভিন্ন অনুশীলন মানসিক প্রশান্তি এনে দেয় এবং মস্তিষ্ককে সতেজ রাখে। যোগব্যায়াম শুধু শরীরচর্চা নয়, এটি একটি জীবন দর্শনও বটে। প্রতিদিন অল্প সময় যোগব্যায়াম করলে শরীরের ক্লান্তি দূর হয়, কর্মক্ষমতা বাড়ে এবং মানসিক ভারসাম্য বজায় থাকে। ডিজিটাল যন্ত্রের প্রতি অতিরিক্ত নির্ভরতার কারণে যে অস্থিরতা ও মানসিক অবসাদ তৈরি হয়, যোগব্যায়াম তা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায় ডিজিটাল যুগে মানসিক ক্লান্তি থেকে মুক্তি পেতে এবং সুস্থ সুন্দর জীবন গড়তে যোগব্যায়ামের গুরুত্ব কিন্তু অপরিসীম। অপরিসীম গুরুত্বের কথা বোধহয় কেউ কি টেলিফোনে বলবার জন্য চেষ্টা করছে না? নেই এই মুহূর্তে। আমরা
1: বেশ তাহলে হোয়াটসঅ্যাপে থাকি। হ্যাঁ, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখছেন, যোগ হলো এক সাধনা, আত্মাতে মেলে প্রাণে, আবেগের এই ঢেউয়ের তরে শান্ত করে এ প্রাণ, যোগের হাত ধরে পাড়ি দিই নির্জন নদীর ধারে, মনের এই পরিতৃপ্তি হৃদয়ের এই পারে, আলোর চমক ছেড়ে হৃদয় নির্জনে দিয়ে যায় পারি, যোগের এই আবেদন কেমন করে ছাড়ি।
0: পায়েল ব্যানার্জি বোধহয় আজকে বাংলায় লিখেছে, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে
1: আজকে বাংলায় লিখেছেন।
0: ইংরেজি হরফে লিখে একটু পড়তে গিয়ে বারবার বারবার করে হোঁচট খাই, তো আজকে কিন্তু স্মুথলি পড়া হয়ে গেল। আচ্ছা, একজন টেলিফোনে বোধহয় কেউ রয়েছেন বলবার জন্য। নমস্কার,
1: আবারও হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পড়ে নি। গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখছেন, শুভ সন্ধ্যা। নিয়মিত প্রতিদিন স্বাভাবিক কাজকর্ম, যেমন বালতি করে জল তোলা, জামা কাপড় কাচা, রান্না করা, রুটি বেলা, রুটি সেঁকা, ঝাঁট দেওয়া, সাইকেল চালানো, সাঁতার কাটা এবং প্রতিদিন ঘণ্টাখানেক হাঁটা ইত্যাদি করলেই কিন্তু সুস্থ থাকা যায়। আর কিছুটা যোগাসন করলে, আসন করলে হবে। গোপাল মান্না উলুবেরিয়া থেকে লিখেছেন।
0: আচ্ছা, পরের হোয়াটসঅ্যাপে চলে যাই। হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন কে? পশ্চিম বর্ধমান থেকে সুচেতা। লিখেছেন, আন্তর্জাতিক যোগ দিবসের অনেক শুভেচ্ছা জানাই কল্পলাল দাদা এবং শ্রাবস্তী দিদি ও এফএম গোল্ডের সকল সদস্যদের, আপনাকেও আমাদের তরফ থেকে হয়। তারপরে লিখেছেন যে আর এটার মধ্যে দিয়ে কনসেন্ট্রেশন বাড়ে এবং নিয়মিত যোগাসন মাইন্ডের ডিটক্স প্রসিডিওর, তাই ডিজিটাল যুগে মানসিক ক্লান্তি দূরে নিয়মিত যোগব্যায়াম, মানে দূর করতে নিয়মিত যোগব্যায়ামের কোনো বিকল্প নেই। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এই বার্তা। পরের হোয়াটসঅ্যাপে চলে যাই, আমরা সময় খুব কম, তাই মেসেজগুলো আগে পড়ে নিতে হবে।
1: একেবারেই তাই। আজিম মণ্ডল ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে লিখছেন, আজকের এই তীব্র গতিশীল ডিজিটাল যুগে আমাদের জীবন যেমন সহজ হয়েছে, ঠিক তেমনই পাল্লা দিয়ে বেড়েছে মানসিক চাপ, উদ্বেগ আর ক্লান্তি। সারাক্ষণ মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনের সামনে থাকা এবং তথ্যের অবিরাম ওভারলোড আমাদের মনকে প্রতিনিয়ত ক্লান্ত ও অবসাদগ্রস্ত করে তুলছে। এই আধুনিক জটিলতা থেকে মুক্তি পেয়ে মনের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য যোগাসনের কোনো বিকল্প নেই। নিয়মিত যোগব্যায়াম, প্রাণায়াম এবং ধ্যান করলে আমাদের শরীরকে ফিট রাখে না, বরং এটি আমাদের মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ সচল রাখে, নেতিবাচক চিন্তা দূর করে এবং ভেতরের ক্লান্তি দূর করতে ম্যাজিকের মতো কাজ করে।

0: শরীর ভালো থাকলেই মন ভালো থাকে, আর মন ভালো থাকলে জীবনের প্রতিটি কাজ সুন্দর হয়ে ওঠে। তাই এই ডিজিটাল ক্লান্তি ঝেড়ে ফেলে একটি সুস্থ, সতেজ ও প্রাণবন্ত জীবনের জন্য প্রতিদিনের অভ্যেসে যোগাসনকে যুক্ত করা আজ অত্যন্ত জরুরি। আজিম মন্ডল লিখছেন ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে।
1: আচ্ছা, এরপর পাঠিয়েছেন কে, মেসেজ করেছেন হচ্ছে রবিন মন্ডল, মহেশতলা বাগমারি মোড় কলকাতা 141 থেকে লিখেছেন, শুধু ডিজিটাল যুগে কেন, কোনো যুগে মানসিক ক্লান্তি দূর করতে যোগাসনের বিকল্প আগেও ছিল, ও আগেও ছিল না আর আজও নেই, বুঝলাম না। নিরোগ শরীর, নির্মল কোমল মন, একাগ্রতা ও মানসিক সতেজতা ও শান্তি পেতে প্রত্যেককেই যোগাভ্যাস করা খুব জরুরি। আচ্ছা, আমি আরেকবার দেখছি, শুধু ডিজিটাল যুগে কেন, যুগে যুগে মানসিক ক্লান্তি দূর করতে মানে যোগাসনের বিকল্প আগেও ছিল এখনও আছে আর কি, এই বিষয়টাই হয়তো বলতে চেয়েছেন রবীন মন্ডল, মহেশতলা বাগমারি মোড় 141 থেকে পাঠিয়েছেন। আর আমাদের টেক্সট মেসেজ কিছু আছে কিনা আমরা একটু দেখে নেব।
0: হ্যাঁ, একেবারেই তাই,
1: সময় খুব কম।
0: হ্যাঁ, আমরা চলে যাই টেক্সট মেসেজে। শিপ্রা কারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখছেন যে যোগাসন আজ থেকে নয় সেই কোন যুগ থেকে ছিল, যখন আমি স্কুলে পড়তাম তখন আমাদের রোজ একটা করে ক্লাস হতো, আর আমার হাজব্যান্ডের একটা অপারেশন হয় বড় রকমের, ডাক্তার বলেন যে হুইল চেয়ার ছাড়া কোনো উপায় নেই, সেখানে লাস্ট চেষ্টা, ফিজিওথেরাপি করে আর মর্নিং ইভিনিং ওয়াক করে সম্পূর্ণ ভালো হয়ে যায়। বাজার দোকান করা, জার্নি করে নানা জায়গায় যাওয়া আসা করতো। এবার বলি আমার কথা, আমি হাত দিয়ে মোছার কাজ করি, বেশিরভাগ জায়গায় পায়ে হেঁটে যাওয়া আসা করি, এতে আমি ভালো আছি। বেশ, আপনি খুব ভালো থাকুন এটাই চাই, শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখেছেন এই মেসেজ।
1: আচ্ছা, আর কোনো টেক্সট মেসেজ আমরা এই মুহূর্তে চোখে পড়ছে না বা হোয়াটসঅ্যাপও নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে সময় খুব কম, আর থাকলেও হয়তো পড়ার অবকাশটা থাকতো না। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে রাত 8:43 মানে 44 মিনিট হয়ে গেল,
0: একেবারেই তাই।
1: সুতরাং আর আমরা কোনো ফোন বা মেসেজ নিতেও পারবো না,
0: আমরা আস্তে আস্তে বিদায় নেব আপনার কথা থেকে, কিন্তু আমরা কিন্তু থাকছি রাত 12টা অবধি। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসছি ঠিক 9:30। আর আজ দিনটা কিন্তু খুব স্পেশাল, আজ বিশ্ব যোগ দিবস, আজ বিশ্ব সঙ্গীত দিবস, এবং আজ বিশ্ব বাবা দিবস বা পিতৃ দিবস বটে।
1: তো এই দিবসগুলোকে মাথায় রেখেই আজকে আমাদের আড্ডা হবে, শ্রাবস্তী কল্পলাল রবিবারের বৈঠকে বসবে, ঠিক 9:30 আসবো, 12টা পর্যন্ত থাকবো আপনাদের সঙ্গে গান গল্প কথা নিয়ে প্রচুর আড্ডা দিতে। বৃষ্টির রাত একটু অন্যরকমভাবে জমিয়ে থাকতে চাই আমরা, আপনারা অবশ্যই
0: তাই, এবং আড্ডা তো একা একা জমবে না, আপনাদেরও থাকতে হবে, সেই জন্যে সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold.
1: একশো দশমিক এক মেগাহার্টজ সিআইআর এফএম গোল্ডের ঘড়ি এই মুহূর্তে বলছে রাত 8:30 হয়ে 40 সেকেন্ড। আর আপনারা টিউন করেছেন যেহেতু এফএম গোল্ড, তাই বলছি যে বাকি সময়টা অর্থাৎ এখন থেকে পুরো 12টা পর্যন্ত কল্পলাল এবং শ্রাবস্তী কথা দিয়েছিল আপনার কথা থেকে বিদায় নেবার সময় যে রবিবারের বৈঠকে আরও একবার কথা হবে, এবং আজকে স্পেশাল কিছু দিন আছে, সেই দিনগুলো নিয়ে একটুখানি
2: একেবারেই তাই। আজ 21 জুন, আজ বিশ্বযোগ দিবস, বিশ্ব সঙ্গীত দিবস, এবং এই যে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে আমরা পালন করি বাবা দিবস বা পিতৃ দিবস, এবং এই বিশ্ব দিবসে আমরা শুনব আপনাদের থেকে আপনাদের বাবার স্মৃতি, বাবাকে নিয়ে কিছু কথা।
1: একদমই, আসলে এই বাবাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা বা কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটা দিন তো নির্দিষ্ট নয়, তবু আমরা কোনো একটা দিনই তো সবসময় উদযাপন করে আসি, কিন্তু প্রতি 365 দিনই কিন্তু বিষয়টাকে যাতে আরও বেশি আমরা মাথায় রাখতে পারি সেই জন্যই বোধ হয় একটা দিনের গুরুত্ব থেকেই যায়। কারণ পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে বাবার স্থান কিন্তু একটু অনন্য। একজন বাবা শুধু পরিবারের উপার্জন করছে এমনটা নয়, তিনি একজন অভিভাবক, একজন শিক্ষক, একজন বন্ধু, একজন জীবনের প্রথম নায়ক।
2: একেবারেই তাই, বাবার ত্যাগ, ভালোবাসা এবং অবদান এটা কিন্তু অনেক সময় নীরব থেকে যায়, একদম পেছন থেকে বাবা আমাদের যেন সাপোর্টটা দেয়, তাই না? হয়তো বাবারা

0: আমাদের মুখে কিছু বলছেন না, কিন্তু পছন্দের মাছ কিনে আনছেন, পছন্দের খাবার কিনে আনছেন, এইভাবেই কিন্তু সবসময় আমাদের পাশে থেকেছেন বা ঘুমিয়ে পড়ার পর অনেক সময় আদর করেছেন, মাথায় হাত রেখেছেন, আমরা বুঝতে পারিনি, এবং আমাদেরও কখনো বলা হয়ে ওঠেনি আমরা তাকে কতটা ভালোবাসি। আজ কিন্তু রবিবারের আড্ডায় আমরা সেটাই বলবো।
1: দেখো, আমরা যখন ছোট থাকি তখন হয়তো বুঝতে পারি না, তুমি একটা কথা যেটা বললে যে বাবার ত্যাগের গভীরতা ঠিক কতটা। আমাদের একটা হাসি ফোটানোর জন্য, আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বাবারা কিন্তু নীরবে অনেক সংগ্রাম করেন, অনেক কষ্ট সহ্য করেন, নিজের ইচ্ছে অনিচ্ছে সহকাল্লাদ অনেক সময় ত্যাগ করে তিনি সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য কিন্তু নিজেকে পুরোপুরি উৎসর্গ করে দেন। অবশ্যই আপনাদের জীবনেও তো তেমন কিছু ঘটনা আছে বাবাকে নিয়ে, তাই না?
0: একেবারেই তাই, এবং সেই ঘটনাগুলোই শুনবো, সেই স্মৃতিগুলো শুনবো, বা আপনাদের বাবা সম্বন্ধে যা বলতে ইচ্ছে করছে আপনার হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করতে পারেন 9903059992 নম্বরে, বা চলে আসতে পারেন টেলিফোন লাইনে 2248 8085 আমাদের নম্বর।
1: কল্পলাল এবং শ্রাবস্তী আছে আজ আপনাদের জন্য, আপনাদের সঙ্গে রবিবারের বৈঠকে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM Gold।

0: না, বাবারা হয়তো সবসময় নিজের অনুভূতি প্রকাশ করেন না, কিন্তু তাদের সেই নীরব ভালোবাসা, ত্যাগ আর দোহাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। আর আজ আমাদের শ্রোতা যারা আছেন, তারা কিন্তু একটু সময় বার করে বাবাকে বলুন সে কথা যে, বাবা আমি সত্যি তোমায় ভালোবাসি। আর সেই ভালোবাসার কথাই আমরা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন 2248880085 একজন শ্রোতাকে রয়েছেন, একটু জেনে নিই।
1: হ্যালো,
2: হ্যালো,
1: কে বলছেন?
2: আমি ঢাকুরিয়া থেকে শম্পা মান্না
0: বলছি। বলুন শম্পাদি।
2: আমার বাবার কথা বলতে গেলে মনে হয় অনেকখানি সময় চলে যাবে, কারণ আমার বাবা ছিলেন শ্রী মানিকলাল বিশ্বাস, যিনি যার আদর্শে আমরা বড় হয়েছি। ছোটবেলায় ঠিক অতটা বুঝতাম না যে এগুলো তার আদর্শ, যখন বড় হলাম বুঝলাম যে হ্যাঁ, এই আদর্শেই এগুলো আমাদের পথ চলার যে কতখানি সাহায্য করছে যে বলে বোঝাতে পারবো না। যে আর একধারে কি করে তিনি সামলাতেন এখন আশ্চর্য লাগে, মানে একধারে নামি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন, অফিসের কাজ অত্যন্ত দক্ষতায় করতেন, আবার অন্যধারে তিনি রাজনৈতিক একটি দলের কর্মী ছিলেন, তারপরে লেখালেখি করতেন, ওনার অনেকগুলো বই প্রকাশ পেয়েছে, তার এছাড়াও মিউজিক কনফারেন্স প্রতি বছর বছর তিনি মিউজিক কনফারেন্স করতেন, ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স করতেন, তারপরে বিভিন্ন রকম সংস্থা জড়িত থেকে করতেন। তারপরে আমি বাজার মানে ব্যাঘাতে বাজার করতেও বাবাকে দেখেছি।
0: আচ্ছা।
2: যে হ্যাঁ, যে বাড়ির যে খেয়াল রাখতেন না এমনটাও নয়, বা কিছু হলে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া আমাদের, তো কি করে যে করতেন সত্যি অবাক লাগে এখন ভাবলে, যে এত কিছু কি করে সামলাতেন বাবা। তো তার নীতি বা আদর্শটা যেন পেয়েছি বলে এত গর্বিত লাগে। আর বাবার যেটা সব থেকে বেশি মিস করি, বাবা কোনদিন আমাদের কলিং বেল দেয়নি, অফিস থেকে এসে আমার নামটা ধরে ডাকতো, আমি বড় মেয়ে তো, মানে আমার ডাক নাম ধরে বাবা নিচ থেকে ডাকতেন, মানে কোনদিন কলিং বেলটা দিতেন না। মানে আর ওই ডাকটার অপেক্ষা করতাম যে এই বাবা আসার সময় হয়েছে বাবা এরকম ডাকবে আমাকে, ওইটা। আর তারপরে বাবা যখন রিটায়ার করেছে, তারপরে বিয়ের পরে, আমার অনেক পরেই, বাবা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ফোন করতেন। তো আজকে 5 বছর বাবা নেই, কিন্তু মনে হয় যে একবার যদি ফোনটা আসতো, বাবাকে ঠিক বলা হয়নি যে,
0: বুঝতে পারি যে
2: বাবাকে ভালোবাসি কতটুকু বলা যায়নি।
0: না সত্যি তাই, আমরা অনুভব করি পরে যেটা বলা দরকার ছিল কিন্তু বলে উঠতে পারিনি সেই সময়টা।
2: ছোট তখন তো ওটা নরমাল জীবন যাপনের মধ্যে দিয়ে চলেছি, কিন্তু বাবার একটু শরীরটা খারাপ হলে ভীষণ অস্থির লাগতো, সেটা তো হতোই। মনে আছে বাবা প্রত্যেক শনিবার, মানে অফিস থেকে শুক্রবারে, শনিবার রবিবার বাবা ছুটি থাকতো, প্রতি শুক্রবার অফিস থেকে আমার শুক্রবারে এসে আমাকে দেখে বাবা তারপর বাড়ি যেতেন রাত্রে। ওরকম একটা শুক্রবার বাবা আসতে পারেনি, তখন এত তো মোবাইল ফোন টোনও ছিল না, ল্যান্ড ফোনও আসেনি। সেই আজ থেকে আমি 38-37 বছর আগের কথা বলছি, আর আমি কান মানে কাঁদতে বসে গেছি যে বাবা এলো।

0: আমার বাবার নিশ্চয় খুব শরীর খারাপ, পরের দিনই সকালবেলা আমার হাজবেন্ড বলছি চলো আগে বাবা নিশ্চয়ই শরীর খারাপ। তো তখন আমি গেছি, হ্যাঁ বাবার শরীরটা সেদিকে একটু খারাপ হলো বলে বাবা আসতে পারেনি। তো এই আর কি, বাবার কথা যত বলবো ওই যেন মনে হয় কম হয়।
1: ঠিকই, তবে হ্যাঁ এই
0: বইগুলো এখনো পড়ি মাঝে মধ্যে, যে ভাবি বাবা কি অনবদ্য ভাবে মানে অনবদ্য লেখা, এত সাধারণ ভাবে কত সুন্দর গুছিয়ে লিখেছেন বইগুলো। আমার দাদু সাধক সুনামি ছিলেন, মানে তার মানে আদর্শ জামাই আমার বাবা আমি মনে করি আর কি।
1: এইভাবেই বাবার আশীর্বাদ আপনার উপরে সারাক্ষণ থাকবে। এই যে চোখের জলেও আজকে আপনি বুঝিয়ে দিলেন যে বাবা আপনার কাছে বাবাই, তার কোনো বিকল্প নেই যেই আসুক জীবনে।
2: বাবা ছাড়া জীবনে আর অন্য কোনো, নিজের বাবা ছাড়া অন্য কোনো পিতৃস্থানীয় ব্যক্তির কথা বলতে ইচ্ছে করে?
1: আচ্ছা,
0: যা করেছি যা করেছি তাতেই প্রশংসা পেয়েছি, মানে একটু তালের বলা বড়া করে দিতাম তো তার প্রশংসা, একটু পিঠে করলেই তার প্রশংসা। আমার বাবা অতটা খাদ্যরসিক ছিলেন না, আমার শ্বশুরমশাই খাদ্যরসিক ছিলেন এবং যা বানাতাম তাতেই ভীষণ খুশি হতেন, মানে তার কথা না বললেও না। যা করতাম আমি বিয়ের পরে যখন বিকম পাস করলাম তার আনন্দ সব থেকে বেশি, তারপরে যখন আবার আমি পোস্ট গ্রাজুয়েশন করলাম তারপরে আমাকে গিফট দিলেন, এরপর পোস্ট গ্রাজুয়েশন দুটো বাচ্চা নিয়ে করলে হলে আমাকে গিফট দিয়েছিলেন বাবা,
1: এরকম
0: ভীষণ উৎসাহ প্রশংসা। মানে আমার শ্বশুরমশাইয়ের কথা তোমার বলতেই হয়, তার কথা না বললে।
1: আচ্ছা আচ্ছা,
2: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে,
1: খুব ভালো লাগলো আপনার সঙ্গে এভাবে এই আজকের এই রাতেই বলবো কথা বলে। এবং সত্যি বাবাদের ভূমিকাটা যে আমাদের জীবনে কতটা সেটা হয়তো আমরা সময়ে উপলব্ধি করতে পারি না, কিন্তু ওই যে নীরবে ছাতার মতো যিনি যে মানুষটি আশ্রয় দেন, সেই ছাতাটি যখন মাথার উপর থেকে সরে যায় তখন আমরা প্রত্যেকটা মুহূর্তে অনুভব করি যে না, একবার অন্তত বলা দরকার ছিল যে বাবা আমরা তোমায় খুব ভালোবাসি।

0: আপনি শুনছেন রবিবারের বৈঠক গল্পলাল এবং শ্রাবস্তীর সঙ্গে। আর আজ সত্যি বাবাদের অবদান আমাদের জীবনে ঠিক কতটা, সেই সব গল্প, ফেলে আসা জীবনের স্মৃতি কথা আপনাদের স্মৃতিপটে যদি ভেসে ওঠে অবশ্যই বাবাকে নিয়ে, যেহেতু আজ ফাদার্স ডে, তাই আমরা শুনবো আপনার কাছ থেকে। আর এই মুহূর্তে কেউ আছে কিনা একবার দেখে নিই, টুটু করে রেজার না, যোগাযোগটা কোনোভাবে করা গেল না, কিন্তু অনেকক্ষণ ধরে ফোনের আলো ব্লিঙ্ক করছিল। কিন্তু আমরা তো আরো এই আবার চলে এসেছে আমাদের সঙ্গে, কে রয়েছে? নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার,
1: বিহাল আছে কি? অনিমেষ ভট্টাচার্য
0: বলুন। বলুন অনিমেষ বাবু।
1: আমার পিতৃদেব ঈশ্বর মহেশচন্দ্র ভট্টাচার্য খুবই ডিসিপ্লিন ছিলেন, উনি সবাইকে আমাদের ডিসিপ্লিন হতে বলতেন, এবং তিনি ক্রমাগত চেষ্টা করতেন, আর উনি মাছ ধরতে খুব ভালোবাসতেন।
0: আচ্ছা।
1: মাছ ধরে নিয়ে সবাইকে দিতেন, আর কবিতা লিখতেন, গল্প লিখতেন, গিটার বাজাতে খুব ভালোবাসতেন, গিটার বাজাতেন, এবং সেই সব কবিতাগুলো যে লিখতেন ওগুলো ছোট ছোট পত্র পত্রিকা, স্থানীয় পত্র পত্রিকায় সেগুলো প্রকাশ হতো। আমার বেশি করে মনে পড়ে, যেহেতু আমি রেসিডেন্সিয়াল স্কুলে পড়াশোনা করতাম, তো প্রথম দিকে উনি পৌঁছে দিয়েছিলেন, নিয়ে এসেছিলেন, তারপরে যখন বাইরে চাকরি করতে গিয়েছিলাম তখন তিনি আমাকে সেখানে পৌঁছে দিয়েছিলেন, এবং ক্রমাগত ফোনে প্রতি সপ্তাহে আমার সাথে যোগাযোগ রাখতেন, খবরটা নিতেন, এবং যখন সেই চাকরির মেয়াদ শেষ হয়ে যায় তখনও উনি সেই জলপাইগুড়িতে গিয়ে আবার আমাকে নিয়ে এসেছিলেন। আর সব থেকে যেটা মানে গুরুত্বপূর্ণ দিক সেটা বলবো যে সবাইকে উনি বলতেন ডিসিপ্লিন, যে সময়ের কাজ সময় করতে হবে, এটা না হলে অসুবিধে হবে। আর বাবা ছাড়াও আমি আরেকজনের কথা বলবো, তিনিও আমার পিতৃতুল্য, তিনি আমার ইংরাজির শিক্ষক শ্রী উদয়ন বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমি যতদিন কানাইলাল বিদ্যা মন্দিরে পড়েছি ততদিন ইংরেজির ব্যাপারে যা কিছু অসুবিধে হতো কোনো অসুবিধাই কিন্তু উনি আমাকে বুঝতে দেননি। তিনি বিনা বেতনে আমার বাড়িতে এসেও পড়িয়েছেন। যখন আমি রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে পড়তাম তিনি সেখানে গিয়েও আমার সঙ্গে দেখা করে এসেছেন, এবং সবসময় যখন যা বইপত্র দরকার হয়েছে, তখন যখন আমি এম এ পড়তাম তখন আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, তো এম এ ক্লাসে যা কিছু বইপত্র আমার প্রয়োজন হয়েছিল বেশিরভাগ বই কিন্তু ওই মাস্টারমশাই উদয়ন বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছিলেন, এবং তাতে আমার অনেক উপকার হয়েছিল। এখনো আমি ওনার সাথে যোগাযোগ রাখি এবং ওনার পরামর্শ অনুযায়ী আমি চলি, এবং তাতে আমার অনেক ভালো হয়, উপকার হয়। এই জন্য আমি তার কথা এখানে আমি বললাম।
0: নমস্কার। এই দুজন পিতৃদেবের আশীর্বাদ আপনার উপর আগামী সময়ে বর্ষিত হবে, এই প্রত্যাশা আমরা রাখি। এবং অপরাপর আমাদের যে সমস্ত শ্রোতারা রয়েছেন তারা আজ কিন্তু আসতেই পারেন, নিজের জীবনে বাবার অবদান ঠিক কতটা, কতটা বাবা আপনাকে আপনা তার ছত্রছায়ায় রেখে আপনাকে নিরাপদে রাখতে পেরেছেন। আজ ভীষণ মনে পড়ে যাচ্ছে সে সমস্ত কথা, কিংবা এটাও হয়েছে যে আপনি তখন হয়তো বলে উঠতে পারেননি যে বাবা তুমি ছাড়া আমার জীবন অচল, সেরকম কথা আজ বলতে ইচ্ছে করছে। যদি ইচ্ছে করে তাহলে চলে আসুন শ্রাবস্তী কল্পলালের কাছে রবিবারের বৈঠকে।

0: হ্যাঁ, একদমই তাই। এইভাবে আমরা কিন্তু আপনাদের সঙ্গে থাকছি। তবে একটা কথা, ঘড়ির কথা এই মুহূর্তে বলছে, রাত 9:56 হয়ে গেছে। তাই 56 মিনিট হওয়ার কারণে আমাদের ঠিক 10:00 থেকে 10:10 পর্যন্ত একটা সংবাদ বিরতিতে থাকতে হবে।
1: তাই কিন্তু আমরা আবারও ফিরে আসবো 10:10 এবং থাকবো কিন্তু রাত 12টা অবধি। তাই আপনাদের থাকতে হবে, শুনতে হবে 100.1 FM গোল্ড।
0: লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে আপাতত এই পর্ব থেকে কল্পলাল এবং শ্রাবস্তী জানাচ্ছে সাময়িক বিদায়। শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ড।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শক্তিশালী সামুদ্রিক সক্ষমতা কোনো দেশের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তিনি আজ কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী আজ কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। বিশ্বের নানা দেশে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ স্পেন সৌদি আরবের বিরুদ্ধে খেলছে। বেলজিয়াম ইরানের এবং উরুগুয়ে কার্বোভারদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শক্তিশালী সামুদ্রিক সক্ষমতা কোনো দেশের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তিনি আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক।
1: আইএনএস বিক্রান্ত সে লেকর আজ তক কি যাত্রা কেবল নয়ে যুদ্ধপোতোঁ কি যাত্রা নহীঁ হ্যায়, ইয়হ ভারত কি বড়তি আত্মনির্ভরতা কি যাত্রা ভি হ্যায়। আজ আইএনএস অগ্রয়, আইএনএস দুনাগিরি অর আইএনএস সংশোধক উসী যাত্রা কো নই গতি দে রহে হ্যায়। ইয়ে তিনো পোত ভারত কে তিন মহত্বপূর্ণ সংকল্পক কে ভি প্রতীক হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে, দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই তিনটি জাহাজ নৌবাহিনীকে হস্তান্তর এক যুগান্তকারী মুহূর্ত। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তার সঙ্গে এই যোগাভ্যাসে সামিল হন। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনকারীদের সঙ্গে নিজেও যোগব্যায়ামে অংশ নেন। তিনি মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা, বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়াম কেবল শারীরিক অনুশীলন নয়, এটি কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ থাকে না, বরং এটি হল মানব আত্মারই অভিব্যক্তি।
1: যোগ কেবল শারীরিক শ্রম কা সাধন নহি হ্যায়, যোগ কিসি এক আয়ু বর্গ কে লিয়ে সীমিত ভি নহি হ্যায়। ভারত মে হাম জানতে হ্যায় অর দেখতে আয়ে হ্যায়, যোগ মানব কে জীবন কা চেতনা কে সাথ ঊর্জা কে সাথ এক প্রকাশ ভি হ্যায়।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাস রাজ্যে ফিরে এসেছে। রেড রোডের অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দোহায় ভারতীয় সম্প্রদায়ের এবং অন্যান্য প্রবাসী গোষ্ঠীর 2000-এরও বেশি যোগপ্রেমী একত্রিত হয়েছিলেন। মাস্কাটে ভারতীয় দূতাবাসের যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের ঢাকাতেও যোগ দিবস পালিত হয়েছে। সেদেশে ভারতীয় হাইকমিশনের অধীনস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আইজিসিসি এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে গতকাল রিয়াদে যোগ দিবস উদযাপনে 500 জনের বেশি অংশগ্রহণ করেন। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ আবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এরও বেশি। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়। দুপুর 2 থেকে বিকেল 5 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। তামিলনাড়ুর পেরিয়াপালামের একটি সি ফুড রপ্তানি প্রতিষ্ঠানে অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 70 জন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশেষ রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিক্রিয়া দলের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি 3 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন। এই প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। নিহত প্রত্যেকের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার উল্লাডাবরি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, আহত 25 জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি বাস আজ বেলা 11টা নাগাদ ময়নাগুড়ি থেকে দোমোহনি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, বাস চালককে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্পর্শকাতর অন্তর্বর্তী চুক্তি পাকা করতে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। কাতার এবং পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সেদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংসদের অধ্যক্ষ বাগের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে এই বৈঠকের মধ্যে ইরান জানিয়েছে ইসরায়েল লেবাননে হামলা চালানোয় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে হরমুজ প্রণালী সবরকম জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে 4 দেশের মধ্যে বৈঠক হবে। তবে ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যুদ্ধ বন্ধ করতে ইরানের জন্য মঞ্জুর হওয়া 6 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল যা বর্তমানে কাতারের কাছে রয়েছে তা অবিলম্বে ইরানকে ফেরত দিতে হবে। ভারতীয় নৌবাহিনীর স্টেলথ ফ্রিগেট আইএনএস তরকাস গতকাল মরিশাসের পোর্ট লুইসে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে অভিযানের অংশ হিসেবে

0: এই সফরের লক্ষ্য হল ভারত ও মরিশাসের মধ্যে সামুদ্রিক সহযোগিতা জোরদার করা। এছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করাও এই সফরের অন্যতম লক্ষ্য। আইএনএস তরকাস মরিশাস ন্যাশনাল কোস্ট গার্ডের কর্মীদের জন্য পেশাদার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হয়েছে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হয় ভারতীয় সময় রাত 9:30। শেষ পাওয়া খবরে স্পেন 2-0 গোলে এগিয়ে রয়েছে। খেলার 10 মিনিটে এল ইমাল, 21 মিনিটে এম ওয়ারজাবল গোল করে স্পেনকে এগিয়ে দেন। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30 লস এঞ্জেলেস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30 গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মায়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কার্বোভারদের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে গ্রুপ এফ এর ম্যাচে জাপান তিউনিশিয়াকে আজ 4-0 গোলে হারিয়ে দেয়। গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাওয়ের ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হয়। মহিলাদের হকিতে এফআইএইচ নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেন নবনীত কর ও সুনেলিতা টোপ্পো। গোটা টুর্নামেন্টে ভারত অসাধারণ পারফরমেন্স করে, সমস্ত ম্যাচেই তারা অপরাজিত ছিল। নেশনস কাপ খেতাব জয়ের মাধ্যমে ভারতীয় মহিলা দল হকি প্রো লীগের পরবর্তী সিজনে জায়গা করে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল শ্রীলঙ্কাকে 66 রানে পরাজিত করেছে। শ্রীলঙ্কার রঙ্গিলি রামবুলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 378 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। পরে ব্যাট করতে নেমে 311 রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের যশ ঠাকুর 3 উইকেট নিয়েছেন। বৈভব সূর্যবংশী 29 বলে 94 রানের ঝোড়ো ইনিংস খেলেন, তিনিই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি চলতি মাসের 27 তারিখ পর্যন্ত অরুণাচল প্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম এবং মেঘালয় পর্যন্ত আসামে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডি জানিয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মণিপুর, ওড়িশা, ত্রিপুরা, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায় আগামী 4 থেকে 5 দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন শক্তিশালী সামুদ্রিক সক্ষমতা কোনো দেশের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তিনি আজ কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। পশ্চিমবঙ্গের নতুন সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold.
2: গোল্ডে ফিরে এলাম আপনাদের সঙ্গে আরও একবার রবিবারের বৈঠক নিয়ে, শ্রাবস্তী এবং কল্পলাল। আর আজ কথা হচ্ছে বাবাদের নিয়ে, যাদের অবদান আমাদের জীবনে খুব নীরবভাবেই রয়েছে, কিন্তু কোথাও একটা দিনের বা দিনের শেষে এসে তাদের কথা যদি মনে করা হয়, তখন সেই অবদানের কথা মনে করতে করতেই বোধ হয় চোখের কোণাটা কোথাও যেন একটু ভিজে ওঠে। ইন্দ্রজিৎ শহরে চাকরি করত, কাজের ব্যস্ততায় গ্রামের বাড়িতে থাকা বাবার সঙ্গে খুব একটা কথা বলা হতো না। বাবা প্রায়ই ফোন করতেন, কিন্তু ইন্দ্রজিৎ বলত, বাবা আমি এখন খুব ব্যস্ত, পরে কথা বলবো না। বাবা কিন্তু কখনো অভিমান করতেন না, শুধু বলতেন ঠিক আছে বাবা, নিজের খেয়াল রেখো। একদিন হঠাৎ খবর এলো বাবা অসুস্থ। ইন্দ্রজিৎ ছুটে গেল গ্রামের বাড়িতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ বাবা আর নেই। কিন্তু বাবার আলমারি গোছাতে গিয়ে সে একটি খাম পেল। খামের ওপর লেখা ছিল আমার ছেলের জন্য। কাঁপা হাতে

0: চিঠিটি খুলল ইন্দ্রজিৎ। চিঠিতে লেখা ছিল,
1: বাবা, তুমি যখন ছোট ছিলে তোমার একটি কথাও যেন মিস না করি, তাই সারা দিন তোমার পাশে থাকতাম। এখন তুমি বড় হয়েছ, ব্যস্ত হয়েছ, সেটাই স্বাভাবিক। আমি শুধু তোমার কণ্ঠটা শুনতে চাইতাম মাঝে মাঝে। আমি তোমার সাফল্যে গর্বিত। মনে রেখো, পৃথিবী তোমাকে যত বড়ই বানাক না কেন, আমার কাছে তুমি সেই ছোট্ট ছেলেটাই থাকবে যে আমার হাত ধরে হাঁটতে শিখেছিল। যদি কোনোদিন আমি না থাকি, কষ্ট পেও না, শুধু নিজের পরিবারের পাশে থেকো, যেমন আমি তোমার পাশে ছিলাম।
0: আর চিঠির শেষ লাইনে লেখা ছিল, তুমি যখন এই চিঠিটা পড়বে হয়তো আমি থাকবো না, কিন্তু আমার এই ভালোবাসা তোমার সঙ্গে থাকবে।
1: চিঠি পড়তে পড়তে ইন্দ্রজিতের চোখ ভিজে গেল। সে বুঝতে পারল, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে সে ভালোবাসি বলার সময়ই পায়নি।
0: আর সেদিন সে মনে মনে বলল, বাবা, তুমি যেখানে আছো শুনে রেখো, আমি তোমাকে ভালোবাসি। আমাদের শ্রোতারা যারা আছেন, তাদের জীবনেও হয়তো এরকম অনেক গল্প লুকিয়ে আছে। আজ সেই গল্প শুনতে শুনতে চোখের কোণ কিন্তু একটু হলেও ভেজে উঠছে। আর না, ভিজে ওঠার কাহিনী হয়তো সেভাবে না বললেও চলবে, কিন্তু আপনার জীবনে বাবার অবদান ঠিক কতটা, সেই অবদানের কথাই আজ বলে ফেলুন শ্রাবস্তী এবং কল্পলালকে। বাবা দিবসের এই সময়টাতে আমরা প্রত্যেক দিন বাবাকে যেমন মনে করতে চাই, কোনো একটা দিন তো উদযাপনের দিন, ফলে সেই দিনটা একটু স্পেশালি তাদেরকে একটু স্মৃতিতে কিভাবে ভেসে ওঠে সেই বিষয়টাও জানতে চাই। সেই জানার জন্যই আপনাদের জন্য দুটো দরজা খোলা আছে, 2248 8085, এই হচ্ছে টেলিফোন নাম্বার, আর 9903 05 9992, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো একটা নাম্বার।
1: তাই এবং দেখতে দেখতে টেলিফোনে কেউ রয়েছেন। হ্যালো,
0: আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, সরাসরি কথা বলে নেব। নমস্কার।
1: হ্যালো
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: আচ্ছা সব্যসাচীদা, বলুন।
2: শুধু আজকের এই গল্পটা নয়, অনুষ্ঠানের প্রথম থেকেই শুনতে শুনতে চোখ জলে ভিজে আসছে। আর আমাদের যাদের বাবা নেই, তাদের কাছে তো একটা আলাদা দিন হয় এগুলো, এবং যখন তারা ছিলেন তখন কিন্তু অনেক সময় এগুলো কি দিন, কেন দিন, আমরা অতটা এই নিয়ে ভাবতাম না।
0: ঠিক ঠিক,
2: কিন্তু এখন যেন মনে পড়ে যে তখন বোধ হয় আরেকটু সেলিব্রেট করলেও ভালো হতো। তো আমার নিজের বাবার কথা বলার আগে, আজকে 21 জুন বিশ্ব সঙ্গীত দিবস, সেই জন্য আমি আর এক বাবার কথা বলতে চাই, এবং বাবা এবং ছেলের কথা, যাদের ছাড়া মানে সুরে সুরে যাদের কোনো বিকল্প নেই, শচীন দেব বর্মন এবং রাহুল দেব বর্মন।
0: একদমই তাই।
2: এই মানে শচীন দেব বর্মন রাহুল দেব বর্মনের সাফল্য অনেকদিন অব্দি মেনে নিতে পারেননি, পছন্দ করতেন না, বারংবার তাকে বলতেন বিদেশি সুর যাতে সে কম শোনে, কম নিয়ে নিয়ে তার এক্সপেরিমেন্ট করে। কিন্তু আস্তে আস্তে ছেলের প্রতিভার প্রতি তার খুব একটা ভালোবাসা এলো, ভালো লাগা এলো, কিন্তু আর ডি বর্মন নিজে সেটা বুঝতে পারছিলেন না। তো 1974 সালের 1 অক্টোবর, সেদিন শচীন দেব বর্মনের জন্মদিন, রাত্রে পিতার সঙ্গে ডিনার করবেন বলে শচীন দেব বর্মনের বাড়ি আর ডি গেছেন, এবং দরজায় যখন বেল বাজলো, মীরা দেব বর্মন গিয়ে দরজাটি খুললেন, তখন আর ডি বর্মন চমকে উঠলেন, দেখলেন যে একটা একটা করে রেকর্ড শচীন দেব বর্মন টেবিলে সাজিয়েছেন, এবং কোনোটা কাটি পাতাং, কোনোটা অমর প্রেম, কোনোটা আজনাবি, এবং একের পর এক রেকর্ড প্লেয়ারে চাপাচ্ছেন এবং গান শুনছেন। তো যখন শচীন দেব বর্মনের কাছে আর ডি বর্মন গেলেন, তাকে প্রণাম করলেন, তিনি সঙ্গে সঙ্গে ছেলেকে জড়িয়ে ধরলেন, এবং আর ডি বর্মন বুঝলেন যে সেদিন তার প্রকৃত সুরকার হিসেবে সার্থকতা এলো। আমার কথা বলার উদ্দেশ্য এটাই যে পিতারা হচ্ছেন এমনই, যারা একদম মানে বেশি এক্সপ্রেস না করে, এক্সপ্রেশন না দিয়ে তারা সন্তানের যে আনন্দকে গৌরবকে, সাফল্যকে তারা খুব ভরে উপভোগ করেন।
0: ঠিক তাই।
2: আবার সন্তানের ব্যথায় তারা কিভাবে নীরবে থাকেন, সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় আপনারা যদি তার জীবনী পড়েন, তার ছেলে জয় 14 বছর বয়সে সে মারা যায়, তার দুরারোগ্য একটি ব্যাধি ছিল ম্যাসকুলার ডিস্ট্রফি, এবং সে সময় সেটার কোন চিকিৎসা ছিল না। আশুতোষ সারা মানে ভারতবর্ষের বহু জায়গায় ঘুরেছেন, সাধু সন্ন্যাসীকে নিয়ে সঙ্গ করেছেন, চিকিৎসা চেষ্টা করে কিন্তু সফল হননি, ছেলে চলে গিয়েছিল। কিন্তু তার মধ্যেও তার সৃষ্টি কিন্তু থেমে থাকেনি। সবাই যখন তার ছেলের অসুখ নিয়ে কথা বলতো, উনি কোনো কথা বলতেন না, কিন্তু নীরবে বাথরুমে গিয়ে তিনি কাঁদতেন। অর্থাৎ আমার চোখের জল, পিতা কখনো চোখের জল নিজের কাউকে দেখাতে চান, চোখের জল পড়ে সবাই জানে পড়ে, কিন্তু সবাইকে দেখাতে চান না। আর আমার বাবা একটা খুব ভালো গল্প বলতো, কথা বলতো আমাকে, যে বাবার সঙ্গে ছেলের পার্থক্য কোথাও, একটা বাবাকে নিয়ে খুব ভালো কথা মানে বলা হচ্ছে, ছেলে সেখানে গিয়ে সবার সামনে বলবে আমার বাবা, আমার বাবা, মানে আমার বাবা সম্বন্ধে এত ভালো কথা বলছে। কিন্তু ঠিক উল্টোটা যখন হয়, অর্থাৎ বাবা যখন দেখেন যে ছেলে সম্বন্ধে খারাপ কথা বলা হচ্ছে, তিনি ভালো কথাই বেশি রিয়াক্ট করেন না, কিন্তু ছেলে সম্বন্ধে খারাপ কথা শুনলে তিনি সেখানে গিয়ে বলেন যে আমার ছেলে করেছে, বলো তার কি অন্যায়, তাকে আমি সংশোধন করব। এই হচ্ছে বাবা, এই হচ্ছে বাবা ছেলের সম্পর্ক।
0: একদমই তাই,
1: একেবারেই তাই। এখন একটু জানতে ইচ্ছে করছে, নিজের বাবা হিসেবে বাবা দিবস কিরকম কাটে, কিরকম লাগে?
2: এখনকার তো ছেলে মেয়েরা প্রচন্ড রকমের মডার্ন, তারা তো, আমরা তো একদম ছেলে মেয়ের সঙ্গে বন্ধু হয়ে গেছি। আমার মেয়েও একটা খুব সুন্দর কেক কিনেছে, আমাকে দিয়েছে, এবং যেটা খুব বড় আমার কাছে একটা, আমি অন্তত আজকের দিনে আমি একদম জানতেই পারিনি যে সে কেক, সে কেক নিয়ে আসবে, নিজে গিয়েই নিয়ে এসছে। আমার মনে হয় এই ছোট ছোট জিনিসগুলো আছে বলেই আমাদের অনেক কিছুর মধ্যে আমরা এই আকালেও স্বপ্ন দেখি বেঁচে থাকা।
0: একদমই ঠিক কথা, এবং এর মধ্যে আড়ম্বর নেই, কিন্তু কোথাও যেন একটা অন্তরের ভালোবাসা এবং অন্তরের তাগিদ আছে।
2: একদম, আমার সমস্ত লক্ষ্মীর মতন মেয়েরা ভালো থাক, আমার মতন বাবা যারা তারা সবাই ভালো থাক, এইটুকু শুভকামনা জানাতে পারি আপনাদের মাধ্যমে।
0: একদম একদম, আপনিও খুব ভালো থাকুন, এভাবেই আমাদের সঙ্গে শুভরাত্রি জানালাম আপনাকেও, খুব ভালো থাকবেন। এবং সত্যি এটা একটা বড় পাওয়া যে নিজের সন্তানই আজকের দিনটা যখন মনে রেখে আলাদা করে একটা উপহার আমাদের চোখের সামনে নিয়ে আসেন, তখন সত্যি গর্বে বোধ হয় বুকটা ভরে ওঠে। এবং ওই যেটা আমরা আমাদের বাবার কাছ থেকে পেয়ে এসেছি, সেটা অবশ্যই আমরা আমাদের সন্তানের মধ্যে ছড়িয়ে যেতে দিতে পারি, সেই প্রচেষ্টাটা তো অবশ্যই থাকবে। খুব ভালো থাকবেন সব্যসাচিতা, এবং অপরাপর বন্ধু যারা আছেন তাদেরকেও বলবো যে আপনারাও চলে আসতে পারেন বাবা দিবসে।
1: এবং যখন আপনি বললেন শচীন দেব বর্মনের কথা, তখন তার কণ্ঠে আমরা একটা গান শুনে নিই।

0: 2248085-এ একজন বন্ধু কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব সরাসরি তার সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো, আমি খালিশহর থেকে বলছি। খালিশহর থেকে সুজন বলছি।
0: আচ্ছা,
1: বাবা যেহেতু, হ্যালো,
0: শুনছি, বলো।
1: হ্যাঁ, বলছি যে বাবাকে নিয়ে যেহেতু আজকে ফাদার্স ডে, তো মানে সকাল থেকে সন্ধ্যে অবধি মানে প্রচুর মেসেজ দেখলাম, কিন্তু একটা জিনিস, এই আকাশবাণীর সঙ্গে জড়িত। আমি যখন প্রথম আকাশবাণীতে কোন একটি মানে ডিপার্টমেন্টে পরীক্ষার জন্য গিয়েছিলাম, বাবাই প্রথম নিয়ে গিয়েছিল আমাকে, এবং সেদিন প্রথম আকাশবাণীকে বাবাই দেখিয়েছিল আকাশবাণীটা এরকম হয় পদ্মফুলের পাপড়ির মতো। মানে প্রতিদিন শুনতাম এটা, তো জেনে এখন বাবা মা কেউই আপাতত নেই, তো আজকে তোমাদের প্রোগ্রাম শুনতে শুনতে
0: আপাতত নেই মানেটা কি, মানে
1: বাবা মা দুজনের কেউই নেই আপাতত, মানে আমাকে ছেড়ে আপাতত তারা দুজন তাদের যে মানে,
0: আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি,
1: সেখানে দুজন পাড়ি দিয়েছে, কিন্তু মানে তাদের কথা মনে পড়লো প্রথমত তোমাদের এই জাস্ট প্রোগ্রামটা শুরুতেই শুনেই। আরেকটা ছোট্ট কথা বলবো, মানে মানে একটা ছোট বাবার গল্প, মানে বাবার গল্প বলে একটা ঘটনা বলছি। বাবা হচ্ছে মানে প্রচন্ড, আমার বাবা প্রচন্ড রাগী ছিলেন, তো মানে কোনো ভুল করে আসলে তার সপাটে মার তো পড়বেই পিঠে। তো আমি একটি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলের একটি জায়গা থেকে বেশ কিছু ছোট বয়সে যা হয় অনেকে ওই টুকরো মানে আমের কুড়ি বাই জাতীয় জিনিসগুলো যে কুড়োয় বা নারকেলের মানে গুটি এরকম টাইপের, ওগুলো নিয়ে খেলা হতো, ওই জোর বিজোর খেলা হতো।
0: আচ্ছা,
1: তো সেই বন্ধুদের পাল্লায় স্কুলে নিয়ে যেতে হবে যে অনেক যে যত আনতে পারবে তাহলে খেলাটা অনেকে মিলে খেলা হবে। তো ওরকম একজনের বাড়ি থেকে আমি ওই তলায় পড়েছিল আমের কুড়ি কিছু তুলেছিলাম, তো তারা এসে বলেছে যে আমার বাবাকে জানিয়েছে যে তারা আমি নাকি মানে বাড়ি মেরে গাছ থেকে আমের কচি কচি কুড়িগুলোকে পেরেছে। তো সপাটে বাবা শোনা মাত্র একদম সন্ধ্যাবেলায় সপাটে চর এবং সপাটে মারধর পিঠের ওপর পড়লো, কিন্তু রাত যতটা গড়া মানে সন্ধ্যা থেকে রাত যখন গড়াতে শুরু করলো তখনকার দিনে একটি বিস্কুট পাওয়া যেত, আশা বিস্কুট, মানে বাদাম বসানো বিস্কুটটি থাকে।
0: আচ্ছা,
1: তো সেই বাদাম বিস্কুট নিয়ে হাজির, মানে যেহেতু আমি তার সঙ্গে কথা বলছিলাম মারধর খাওয়ার পর, তো বাবা দেখলো যে মান ভাঙাতে একটাই পথ আছে, সে যেহেতু আমি বিস্কুটটি খুব ভালো খাই, তো ওই বিস্কুটটি নিয়ে এসে আমার মান ভাঙানোর চেষ্টা করলেন, কিন্তু তাতেও আমি খুব একটা সাড়া দিইনি। আজকে ফাদার্স ডে থেকে মানে এসে মনে পড়লো তাদের মানে ছোট ছোট আরো অনেক ঘটনা আছে, এখন এতটা ঘটনা বলতে গেলে প্রোগ্রামটা অনেক, আমার পুরো প্রোগ্রামটাই আমাকে নিয়ে করতে হবে, বলতে হবে, কিন্তু এই ছোট্ট মানে সবাই সবার বাবাকে, যেমন বাবা শুধু মানে বাবাকে মনে করছে তা না, কিন্তু আমার বাবা মা যেহেতু দুজনে কেউই আপাতত আমার কাছে নেই, তো মনে পড়ছে তোমাদের প্রোগ্রামের মধ্যে দিয়ে, বেশ ভালো লাগবে। তবে আর যাদের বাবা আপাতত মানে তাদের কাছে আছে তারা মানে এই সময় মানে স্বল্প সময়ে বাবাকে আর মাকে অবহেলা করতে করতে বারণ করবো, কারণ হচ্ছে পরে যখন তারা পাবে না আমার মতো খুব মানে আফসোস করবে, মানে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আফসোসের পর্যায়ে।
0: খুব সুন্দর একটা বার্তা দিলে তুমি, খুব সুন্দর বার্তা, মানে হয়তো আমরা বলি না যে থাকতে হয়তো সেভাবে আমরা বুঝতে পারছি না, অনুভব করতে পারছি না, যাদের নেই তারা জানে যে কি জিনিস হারিয়ে ফেলেছে, এবং যে জিনিস আর হয়তো কখনোই পাওয়া যাবে না তার কোনো বিকল্প হবে না।
1: আর একটা জিনিস একটু বলবো,
0: হ্যাঁ হ্যাঁ বলো বলো,
1: বলছি যেটা সেটা হচ্ছে আমি একটু কোন একটি বইতে মানে পড়েছিলাম যে দু তিন থেকে মানে আমার অতটা মনে পড়ছে না, সম্ভবত কোন একটা বইতে পড়েছিলাম, 2 বছর বা 3 বছরের বাচ্চার কাছে তার বাবাই নাকি হিরো হয় সবচেয়ে, মানে হিরো শব্দটার মানে হচ্ছে তার বাবা, মানে সে নাকি ভাবতে বসে যে তার বাবাই হচ্ছে একমাত্র এত শক্তিশালী যে কোনো যুদ্ধে বাবাই মানে যে কোনো মানে যুদ্ধে তাকে বাবাই বাঁচাতে পারে। এটা আমি একটা কোন একটা বইতে পড়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না পুরোটা। তো মানে বাবা মা দুজনেই সবচেয়ে আমাদের কাছের মানুষ, মানে সবার বাবা মাই সবার কাছে কাছের মানুষ, কিন্তু বাবা মাকে যেন কেউ অবহেলা না যাতে না করে, কারণ তাহলে আমার মতো কিন্তু ভুগতে হবে। মানে আমি এখন এই মানে একটা ছোট্ট ঘটনা বলি, এই রিসেন্টলি একটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, এই মানে এখনই রিসেন্ট, মানে এখন মনে হচ্ছে কেউ যদি পেছন দিক দিয়ে এসে বলতো বাবু আমি পেছনে বসে আছি তুই পর, আমি দেখছি,
0: তুমি ভালো থেকো এবং প্রতিষ্ঠিত হও, তাহলেই নিশ্চয়ই তারা যেখানেই থাকুক তোমাকে তোমার এই সাফল্য দেখে তারা ভালো ভালো লাগবে, তাদের
1: ভালো থাকবে, প্রোগ্রাম মানে খুব ভালো হচ্ছে।
0: ঠিক আছে, তুমি ভালো থেকো, আজকের মতো শুভরাত্রি জানাই। শুভরাত্রি।
2: বেশ, অনেক ধন্যবাদ। চলে যাই একটু হোয়াটসঅ্যাপ মেসেজে, মেসেজ তো জমা হচ্ছে। সন্ধ্যা বিশ্বাস শান্তিপুর থেকে লিখছেন, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার মেয়ে হিসেবে আমি গর্বিত বোধ করি। বাবা ইন্দিরা গান্ধীর তাম্রপত্র নিজের হাতে তুলে নিয়েছেন, এই সম্মান এখনও আমার কাছে আছে। এই দামি জিনিস বাবার এই স্মৃতিগুলো আজকে খুব মনে পড়ছে, আজ খুব মিস করি। সন্ধ্যা বিশ্বাস লিখছেন,
0: মানে গর্বে বুকটা ভরে ওঠে এই কথা ভেবে, কিন্তু মিস করছেন তো অবশ্যই, তাই
2: একেবারেই তাই।
0: বাবার কন্যা হওয়াটা একটা বড় ব্যাপার আর কি, এবং আজকের দিনে তো সেটা মিস করারই জায়গা আছে।
2: আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে।
0: হ্যাঁ, হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে শুভ দত্ত, দত্তপুকুর থেকে লিখেছে, গুড ইভিনিং, আমি শুভ দত্ত, দত্তপুকুর থেকে। আজ ফাদার্স ডেতে আমার বাবাকে খুব মনে পড়ছে। 2010 সালে যখন আমি ক্লাস 7-এ পড়তাম তখন বাবাকে হারাই। বাবা যতদিন পাশে ছিলেন ততদিন তার ভালোবাসা আর ত্যাগের গভীরতা বুঝিনি, কিন্তু তিনি চলে যাওয়ার পর জীবনের প্রতিটি মুহূর্তে তাঁর শূন্যতা অনুভব করছি। আজ শুধু এটুকুই বলতে চাই, বাবা তুমি যেখানে আছো ভালো থেকো, তোমাকে আজও খুব মিস করি। শুভ দত্ত, দত্তপুকুর থেকে। এবং এটা বোধ হয় সত্যি শ্রাবস্তী, আমরা যারা বাবাকে হারিয়েছি আমাদের মনের কথা উনি বলে দিলেন, যে সময়ে হয়তো মায়ের ভালোবাসাটা ছিল অনেক প্রকাশ্য, মায়ের উপরেই যত রাগ অভিমান সবটাই করতাম, কিন্তু বাবার ভালোবাসা ছিল নীরব। তাই সত্যি আজকের দিনে ইচ্ছে করে অপরাপ শ্রোতাদের মতো বলতে যে বাবা তোমাকে সত্যি আমি খুব ভালোবাসি।
2: একেবারেই তাই, প্রচুর মেসেজ এখনো রয়েছে, আমরা পড়বো সেই মেসেজ।

0: 2248-8085-এ আমাদের সঙ্গে কিন্তু একজন শ্রোতা রয়েছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন কিছু বলবার জন্য ফাদার্স ডে উপলক্ষে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি বর্ধমান থেকে রূপসুন্দর বলছি।
0: হ্যাঁ বলুন বলুন।
1: সকল পিতাকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। বাবা হচ্ছে মাথার ছাদ, বাবারা না থাকলে নিজেরা ডায়েটি পাচ্ছেন।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের হোয়াটসঅ্যাপেও বোধহয় প্রচুর মেসেজ আসছে।
2: হোয়াটসঅ্যাপে মেসেজ রয়েছে, পড়ে ফেলি একটু একটু করে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, শুভ সন্ধ্যা দিদি দাদা।
0: শুভ সন্ধ্যা।
2: আমার বাবা নিজের জন্য কিছুই করতেন না, সবই সংসারের জন্য করতেন। আর বলতেন ভালো পথে চলতে, ভালো পথে চললে তোমার ভালো ছাড়া খারাপ হবে না। আজ 9 বছর হলো বাবা পৃথিবীর সংসার ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। বাবা যেমন বলেছিলেন সৎ পথে থাকতে, তাই করেছি। মা বাবা আজ কেউই নেই, তাদের ভালো উপদেশ মেনে চলেছি, ভালোই হচ্ছে। ঠাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, এবং উনি লিখেছেন যে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে।
0: ধন্যবাদ দিদি। আমাদের সঙ্গে আবারও বোধ হয় কেউ চলে এসেছেন। 2248-8085-এ কে রয়েছেন? নমস্কার।
3: আর সংক্ষেপে বলি, আমার বাবা ছিলেন সিঙ্গুর মহামায়া হাই স্কুলে অত্যন্ত শরীর চর্চাকারী একজন মানুষ, যার বুকে ছাতি বিশাল। এবং তিনি ওই সিঙ্গুর মহামায়া হাই স্কুল থেকে দুটো মুগুর পেয়েছিলেন, সেটা আমি ছেলেবেলা থেকে স্মৃতি দেখেছি। আর বাবা কোনো নেশা করতেন না, বাবা রাইফেল বিল্ডিং এ চাকরি করতেন। আমাকে কলকাতায় নিয়ে গিয়ে তার চেয়ারটা দেখিয়েছিলেন যাতে এখানে বসতাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ট্রান্সফার হয়েছিলেন বহু দূরে বলে চাকরিকে ছেড়ে দিয়ে আমাদের চরম দারিদ্রের মধ্যে পড়তে হয়েছে। পরবর্তীকালে বাবার টিউশন এবং হোমিওপ্যাথি ডাক্তারি করে কোন রকমে কষ্ট করে সংসার চালিয়েছেন। বাবার অনুপ্রেরণা আমাকে অনেক দারিদ্রের সঙ্গে লড়াই করে পড়াশোনা করে আমি এখনো টিউশনই করি এবং পঞ্চায়েতে চাকরি করেছি দীর্ঘ 37 বছর। বাবার আশীর্বাদ, প্রত্যেক দিন বাবাকে স্মরণ করি। পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তী সর্বদেবতা। নমস্কার নেবেন?
0: নমস্কার নেবেন। আপনি খুব সুন্দর বললেন, এভাবেই আমাদেরও শ্রদ্ধা ভালোবাসা সবটাই বর্ষিত হোক আজ এই পিতৃদিবসের দিনে। শুধু আজকের দিনে নয়, বারে বারে বলছি, প্রত্যেকটা দিনই আমরা আলাদা করে তাদেরকে শ্রদ্ধাভক্তি জানাবো। ওই যে নীরব ভালোবাসা, নীরবে একটা ছাতার মতো আমাদের মাথার উপরে যে মানুষটি থাকেন, কখনোই প্রকাশ্যে আসার চেষ্টা করেন না বা করার ইচ্ছেটাও থাকে না, কিন্তু সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো পালন করে যান, তিনিই হলেন আমাদের প্রিয় বাবা। যে বাবার ভালোবাসা কিন্তু ততটা প্রকাশ্য থাকে না, সবসময় নীরব, কারণ সে তার নীরবে থেকেই দায়িত্ব পালন করতে ভালোবাসেন। বাবারা হয়তো খুব বেশি আমি তোমাকে ভালোবাসি কথাটা বলেন না, কিন্তু ভালোবাসাটা থেকেই যায়, এ কথা আমরা অন্তত তার সন্তানরা প্রত্যেকটা মুহূর্তে আজ এই সময় সে অনুভব করছি। সকলে এভাবেই আজকে এই বাবা দিবসে, ফাদার্স ডেতে বাবাকে নিয়ে ভালো কথা বলুন। হ্যাঁ, বলতে বলতে অবশ্যই আমার আর শ্রাবস্তির মতো আপনাদেরও চোখের কোণাটা হয়তো মুহূর্তের জন্য ভিজে উঠছে, কিন্তু কোথাও একটা ভালো লাগায়ও কিন্তু আমরা ভরে উঠছি, আপনাদের কথা
2: অনুভব করছি, একদম ভালো লাগায় ভরে যাচ্ছে আমাদের মন। প্রচুর মেসেজ রয়েছে, আমরা পড়ব সেই মেসেজ। আপনি চলে আসতে পারেন টেলিফোন লাইনেও।

আজ বছর দশ পর দীর্ঘশ্বাস করে ভর।

0: আমাদের সঙ্গে একজন শ্রোতা রয়েছেন। আসলে যে বিষয়টা আজকে আমাদের ধরা হয়েছে, আজকে বাবা দিবস অর্থাৎ ফাদার্স ডে, প্রত্যেকটি মানুষের জীবনে তার অবদান নতুন করে বলার অপেক্ষা রাখে না। অসুস্থ হলে তার উদ্বেগ, পরীক্ষার ফলের আগে বাবার অপেক্ষা, জীবনে কঠিন সময়ে বাবার সাহস জোগানো, এসবই বাবার অদৃশ্য ভালোবাসার একটা রূপ। এবং সেই রূপের সন্ধান বা সেই রূপের খোঁজ যদি কেউ দিয়ে থাকেন তাহলে আমরা জেনে নেব কে রয়েছেন এই মুহূর্তে। নমস্কার। হ্যালো।
1: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার দাদা, আমি পায়েল বলছি, বেলকুড়িয়া থেকে।
0: হ্যাঁ হ্যাঁ পায়েল বলো।
1: হ্যাঁ দাদা, দেখুন আমার মনে হয় যে বাবা মানে জিনিসটা এমন না যে মারা যেমন কোন একটা কিছু প্রকাশ করতে পারে, তো যেমন আপনারা বলছিলেন, কিন্তু এদের ভালোবাসাটা খুব নিরহ হয়, তো তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাঝে মাঝে বুঝে নেওয়াটা খুব প্রয়োজন, মানে সন্তান হিসেবে যে এনারা কি আমাদের থেকে আশা বাবা মারা নর্মালি করেন না, কিন্তু আমাদের একটু মনের ভাষাটা বুঝে নিতে হবে এদেরকে। আর আরেকটা জিনিস খুব প্রয়োজন যে এনারা কিন্তু বেশ কিছু চান না, জিনিসপত্র বা এমন কিছু না, দুটো কথা এমনি পাশে বসে বলা। কেন বয়স বাড়ার সাথে সাথে কি হয় ব্যাপারটা, মনের মধ্যে না বিভিন্ন কনফ্লিকশন চলতে থাকে, বিভিন্ন ধ্যান ধারণা চলতে থাকে, মানে মানুষের যেরকম হয়, তো সেই পরিস্থিতিতে তাদের পাশে বসে কটা কথা জিজ্ঞেস করা, তাদের সাথে আলোচনা করা, এই সময়টুকু কিন্তু তারা চায়, আর বেশি কিছু নয়। আর একটা কথাই বলবো যে যাদের কোনো সন্তান নেই তারা অবশ্যই বৃদ্ধাশ্রমে যায়, কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, এটুখানি চাওয়া।
0: অনেক ভালো লাগা তোমার এই কথায়, আমাদের মনটা ভরে গেল। একদমই তাই, জীবনের শেষ ঠিকানাটা যেন তার সন্তানের কাছেই হোক, বাবা কিংবা মা যাই হোক না কেন। এবং এই যে বাবার অবদানের কথা আমরা প্রত্যেকটা মুহূর্তে অনুভব করছি, এবং ফাদার্স ডেতে আমরা সেটা আরেকবার নতুন করে মনে করার চেষ্টা করছি যাদের বাবারা রয়েছেন। একটু আগে সুজন বলল যে কোনোভাবেই অবহেলা করা উচিত নাই মানুষগুলোকে, তার কারণ যখন হারাবে তখন বুঝতে পারবে যে কি জিনিস আমরা হারিয়ে পেলাম। আরো একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো। নমস্কার।
2: রেডিও সেটের ভলিউমটা কমাতে হবে।
0: নমস্কার। হ্যাঁ কে বলছেন?
2: না, রেডিও সেট থেকে আপনি দূরে চলে যান অথবা ভলিউমটা একদম কমিয়ে দিন।
0: একদম, যারা আসবেন আপনাদের আরো একবার বলি, আপনারা জানেন তবুও বলি যে আপনারা যখন ফোনে আসবেন রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে কথা বলবেন, নাহলে ভলিউমটা একদম মিউট করে দিয়ে কথা বলার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আপনার কোনো কথা আমরা শুনতে পারবো না।
2: একেবারেই তাই। হোয়াটসঅ্যাপে মেসেজ রয়েছেন এবং এই মেসেজ আবারও ছন্দে ছন্দে লেখা। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, বাবার কথা বলতে গিয়ে চোখে জল আসে, নানান স্মৃতি ভিড় করে মনের মাঝে ভাসে। 2015 সালের 23 ফেব্রুয়ারি বাবা গেছেন চলে, ছোট দেখা একান্নবর্তী পরিবার তারই ছাতার তলে, বড় হয়ে দেখি শক্ত হাতে সামলাতে নিজ সংসার। ছোটয়ে দেখা, আচ্ছা ছোটবেলায় দেখা একান্নবর্তী পরিবার তারই ছাতার তলে, বড় হয়ে দেখি শক্ত হাতে সামলাত নিজ হাতে। ছোটখাটো কত ভুল করেছি মুখ ভার, বয়স আমার বেড়েছে অনেক, পাক ধরেছে চুলে, পিতৃদিবসে খুশি হল।

0: নমস্কার।
1: হ্যাঁ
0: হ্যাঁ, আমি শ্যাওড়াপুর থেকে অশোক দত্ত বলছি।
1: বলুন অশোক বাবু।
0: হ্যাঁ, আমার বয়স হয়েছে এখন, তবে আমার বাবা ছিলেন এত ভালো, আমরা গ্রামে থাকতাম, পূর্ব বর্ধমান জেলা কাটোয়া থানার সিজাটি গ্রামে, তখন তো হ্যারিকেন ব্যবহার হতো। তা আমরা যখন সাত আট বছর বয়স তখন থেকে আমরা বসে থাকতাম, বা আমাদের বাবার একটা মিষ্টির দোকান ছিল, বাড়ি আসতো, আমরা খাওয়া দাওয়া আগে তো সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া হয়ে যেত আমাদের, মানে আটটার মধ্যে, তারপরে বাবা আসতেন, আমি প্রতিদিনকে বাবার পায়ে তেল মালিশ করতাম। আমার ঠাকুমা ছিলেন, তো বাবা বলতো যে একটুক্ষণ, আমার ঠাকুমাকে বলতেন যে দেখ মা, অশোক কি সুন্দর তেল মালিশ করে। তা যখন শিখছে পড়ি, বাবার খুব শরীর খারাপ হলো, তখন বাবার ওই দোকানে যেতে পারছে না। তা আমার খুব কষ্ট লাগলো, আমি তখন চলে এলাম এক কাকার সঙ্গে কলকাতায়। বাবা বললো কোথায় যাচ্ছি বাবা, আমি কাজ করতে এলাম। তারপরে এক বছর এখানে কাজ করে কদমতলায় শালকিয়া থাকতাম, বাবাকে নিয়ে আসলো ডাক্তার দেখাও বলে।
1: আচ্ছা,
0: আমার যখন ষোলো বছর বয়স, বাবা গত হয়ে গেলে, প্রতি মুহূর্তে আমি সেইতে প্রতি মুহূর্তে খুব আফসোস করি। এখন আমার মোটামুটি ঠাকুরের ইচ্ছায় চলে যাচ্ছে, এইটুকুনি বললাম দাদা ভাই।
1: নমস্কার নেবেন আমাদের তরফ থেকে।
2: খুব অল্প দিনের জন্য পেয়েছেন বাবাকে।
1: দেখো, সেই স্মৃতিও কেমন অকপটে তিনি বলে যাচ্ছেন, আমাকে রয়ে গেছে স্মৃতিতে।
2: একেবারে তাই, এত
1: বাবারা বোধ হয় এমনই হন।
2: একেবারে, মানে দুদিন আগে স্মৃতিও একদম স্মৃতিপটে উজ্জ্বল
1: উজ্জ্বল।
2: সাধনা মজুমদার বরানগর ডানলপ থেকে লিখছেন, নমস্কার কল্পলাল দা ও শ্রাবস্তী দি, জানি না কজনে আমার মতো মিষ্টি সে ডাক শুনতে পায় মামনি। বাবা আজও আমাকে মামনি বলেই ডাকেন। বাবার সঙ্গে দেখা করতে গেলেই গলা জড়িয়ে বাবাকে বলি, আমি তোমাকে খুব ভালোবাসি বাবা, তোমার দীর্ঘায়ু কামনা করি। তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন, এছাড়া তাঁকে দেখেছি সন্ধেবেলা নাইট স্কুল চালাতেও। নিরক্ষর গ্রামবাসীদের অনেকেই তাঁর কাছে অক্ষর জ্ঞান শিখে টিপসইয়ের পরিবর্তে স্বাক্ষর করতে পারে। গ্রামে তাকে সকলেই নতুন মাস্টার মশাই ডাকে। তাঁর কাছে আমার হাতের লেখা শেখা, পড়াশোনা শেখা, এছাড়াও গ্রামের মেয়ে হিসেবে সাইকেল চড়া, ঘুড়ি ওড়ানো, ছিপ ফেলার মতো ব্যতিক্রমী অনেক বিষয়ই তাঁর কাছেই শেখা। আজ যোগ দিবসে মনে পড়ছে, প্রায় প্রতিদিনই বিকেলবেলায় আমাকে আনন্দ দিতে তিনি উঠোনে শীর্ষাসন করে হাতের উপর ভর দিয়ে হাঁটতেন। 2026 বিশ্বকাপ চলছে, খুব মনে পড়ছে আমার বাবা ও জেঠু খুব ভালো ফুটবল খেলতেন। বিভিন্ন গ্রামীণ ক্লাবগুলোর মধ্যে যখন ফুটবল প্রতিযোগিতা চলত, তখন আমি ওনাদের খেলা দেখতে মাঠে যেতাম। একবার দেখলাম জেঠু কর্নার থেকে বাবার দিকে বলটা ছুঁড়লেন, বাবা হেড দিয়ে গোল দিয়ে দিলেন। খেলোয়াড়দের কি আনন্দ, বাবাকে কাঁধে চাপিয়ে তাঁর দলের খেলোয়াড়রা মাঠে ঘোরালেন। অনেক সময় তাঁকে রেফারি হতেও দেখেছি। রেডিওয় ক্রিকেটের ধারাভাষ্য শুনতে শুনতে ক্রিকেট খেলার নিয়মাবলী তাঁর কাছেই শিখেছিলাম। বিশ্বকাপ ফুটবল ও বিশ্বকাপ ক্রিকেট তাঁর সঙ্গেই বসে উপভোগ করতাম। 1983 কপিল দেব যখন বিশ্বকাপ জয় করলেন, আমি বাবার সঙ্গে তুবড়ি চালিয়েছিলাম, সেই তুবড়ি বাবার হাতেই গড়া ছিল। অনেক কথাই মনে পড়ছে, কিন্তু লেখা দীর্ঘ হয়ে যাচ্ছে তাই এখানেই শেষ করলাম। সাধনা মজুমদার বরানগর ডানলপ থেকে লিখেছেন, খুব সুন্দর।
1: হ্যাঁ, একদমই। আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা রয়েছেন 2248805 এ। নমস্কার।
3: নমস্কার,
1: তপতি বলুন।
3: বাবা মার কথা হচ্ছে আর না বলে আসতে পারি।
1: একদমই তাই
3: বলছি, এদের অবদান তো বলে বোঝানো যায় না।
1: ঠিক,
3: এই গোছের মানুষ দিয়ে প্রথম অবদান হলো, এনারা কষ্টটা কোনোদিন নিজেরা বলবেন না, কোনোদিন ফুটে
1: বলবেন।
3: আমি বলছি যে আমার বাবাটা একটু ব্যতিক্রমী, সববার সন্তানরাই বলবে অবশ্য ব্যতিক্রমী। বলছি কেন, বাবা পরীক্ষার পর মাসে মাসে ছিলেন, তো পরীক্ষার পর ভুলভাল লিখে আসতো,

0: বাবা কোনোদিন বলতো না যে ভুল হয়েছে, বলতো সব ঠিক হয়েছে, যা পরের পরীক্ষাতে লিখে যা, যাতে পরীক্ষাটা খারাপ না হয়। আর মা বলতো ঘুমাতে যা, যাতে ঘুম হলে পড়াশোনাটা ভালো হয়। এই ব্যতিক্রম যে যাই না আর কেউ করে কিনা, কিন্তু পরে পরীক্ষার রেজাল্টটা উঠলে একটু ভাবতেন কি পরীক্ষার আগে। আর একটা হলো, চাকরি করে তো বাবার হাতে পয়সা দিতাম না, আমি দিতাম না, মায়ের হাতে দিতাম। বাবা নিতে চাইতো না, বাবা পুজো করতেন যখন নিজের ঘরের ঠাকুর, ওইখানে আমি মাত্র 100 টাকা রাখতাম। এত খুশি হতো, ওই খুশিটা আমি কারোর কাছে পাইনি। মানে ওই টাকাটা পেয়ে বলতো বুলানামায় দিয়েছি দেখো, সবাইকে বলতো, ওই খুশিটা আমি পাইনি। যদি আমরা এরকম হতে পারিনি। আর হলো অবদান, বহু ছাত্র ছাত্রীকে বিনা পয়সায় প্রাইভেটে পড়িয়েছে। যখন বাবা তো টিউশন করতো, টিউশন কম মাইনে ছিল, অনেকগুলো ভাই বোন ছিলাম, বিনা পয়সা পড়ছি, যারা দিতে পারত না। আর হারিকেনের তেল নেই, তোদের হারিকেন আনতে হবে না, আমাদের হারিকেনের তেল নেই। এই ব্যতিক্রমগুলো জন্যে বাবাকে আছে আছে ভেবেছি, অনেক কিছু জানার ছিল জানতে পারিনি। কেউ যেন এটা না করি, আছে আছে অথচ তার সেই থাকাকালীন অবস্থাটাকে খুব আদর করে মেনে নিতে হয়, তা না হলে অনেক কিছু জানা যায় না, শেখা যায় না, এখানে হতেও বোধহয় পারেনি। আর আমার ছেলে বাবার সম্পর্ক তো ওরাই বলবে ওদের অনুভূতিতে, আমি তো জানি না।
1: অনেক ধন্যবাদ দিদি, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।

0: The ammonia gas leak incident at a seafood export unit in Thiruvallur, Tamil Nadu. In social media posts, Mr. Radhakrishnan and Mr. Modi extended their condolences to the bereaved families and prayed for the speedy recovery of those undergoing treatment. The International Day of Yoga is being observed throughout the globe today. Prime Minister Narendra Modi expressed gratitude to people around the world for making the International Day of Yoga 2026 a global celebration. In a social media post, the Prime Minister said it is encouraging to see yoga bringing together people from all walks of life across nations in the shared pursuit of wellness and good health. He expressed hope that the day would inspire more people to make yoga a part of their daily lives in the times to come. Indian women hockey team has lifted the FIH Women's Nations Cup for the second time, defeating hosts New Zealand 2-0 in the final in Auckland today. With this, the Indian team also secured entry to the FIH Women's Pro League. The team produced a stellar defensive display to protect the lead provided by Navneet Kaur and Sunilita Topo. Today's win also marked their return to the Pro League next season. Laura Simai was awarded the player of the match, while Deepika finished as the joint top scorer with 6 goals to her name. Prime Minister Narendra Modi has congratulated the Indian team on their win and praised for their exceptional performance throughout the tournament. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
2: যেদিন আমি ছোট ছিলাম যুবক ছিলেন বাবা, সেদিনটি আসবে ফিরে যায় কি তা আজ ভাবা। বাবার কাছেই হাঁটতে শিখি, শিখি চলা বলা, সারাটি দিন কাটত আমার জড়িয়ে তার গলা। বাবার হাতেই হাতে খড়ি প্রথম পড়ালেখা, বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা। আজকে বাবার চুল পেকেছে, গ্রাস করেছে জরা, তবু বুঝি বাবা থাকলেই লাগে ভুবন ভরা। বাবা এখন চশমা পরেন, পার করেছেন 80, আজও তাকে আগের মতোই অনেক ভালোবাসি।
3: সত্যি তাই, জীবনে পথ চলতে গিয়ে আমরা অনেক সময় অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ি। কাজ, পড়াশোনা কিংবা নানান দায়িত্বের ভিড়ে বাবার সঙ্গে কথা বলার সময়টুকু বের করে উঠতে পারি না, বা করিও না, বা করিনি সেই সময়টা। অথচ সেই বাবাই হয়তো শুধু সন্তানের জন্য কখনো একটি ফোন কল বা খোঁজ খবর বা কয়েকটি ভালোবাসার কথার অপেক্ষায় থাকেন। তাই আজকের এই দিনটি শুধু একটি উদযাপনের দিন নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যাদের আমরা আজকের অবস্থান, মানে যাদের জন্য আমরা আজকের এই অবস্থানে পৌঁছেছি তাদের প্রতি কৃতজ্ঞতা, বিনম্র চিত্তে শ্রদ্ধা জানানোর দিন এই আজকের দিনটা। এবং আপনারাও জানাবেন অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা বাবার প্রতি, চলে আসবেন আমাদের সঙ্গে দুটো মাধ্যমে, 2248-8085 ফোন নাম্বার অথবা 9903-05-999 এই হোয়াটসঅ্যাপ নাম্বার। এই মাধ্যমেই আপনারা আজ জানিয়ে দিন আপনি কিভাবে ভেবেছেন বা আপনি কোন চোখে দেখতেন আপনার বাবাকে বা দেখছেন।
2: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন রবিবারের বৈঠক। শ্রাবস্তী আর কল্পলালীর সঙ্গে আমরা ফিরে এলাম সংবাদ বিরতির পর, এবং আপনাদের মেসেজ জমা রয়েছে, আপনারা আসবেন টেলিফোন লাইনেও একটা গানের ওপারে।

0: আমরা মনোময় ভট্টাচার্যের কণ্ঠে গান শুনছিলাম। গান শুনতে শুনতেই আমরা অপেক্ষা করলাম যে বন্ধুর জন্য কি রয়েছেন দেখে নিই তিনি।
1: হ্যালো,
0: নমস্কার। হ্যালো,
2: হ্যাঁ হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ, কে বলছেন?
2: হ্যাঁ হ্যালো দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: বলুন প্রবীর বাবু, বলুন।
2: হ্যাঁ দাদা ভাই, দেখুন বাবা হচ্ছেন আমার বটগাছ, এবং বটগাছকে আমি আর রাখতে পারিনি দাদা ভাই, কারণ বাবা হঠাৎ মানে পুলিশের চাকরি করতেন, তো খুব রাজবাড়ির লোক ছিলেন। আমরা বাবার সামনে কোনোদিন মানে সামনাসামনি যেতে পারিনি, কারণ সব সময় আর কি একটা মানে এমন গাম্ভীর্য লোক ছিলেন যে আমরা ভাবতাম যে হয়তো এখনই বকবে, কিন্তু মানে সেরকম নয়, কিন্তু আমরা আর কি ভয় পেতাম। এবং দাদা ভাই, বাবাকে বাবা হঠাৎ ক্যান্সার ধরা পড়লো, তো বাবাকে যখন ক্যান্সার ধরা পড়লো আমি মানে যথারীতি বাবা রিটায়ার করেছিলেন, রিটায়ার পারতেন লোক, তখন আমি সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সাথে নিয়ে গিয়ে দেখা করালাম, দেখালাম এবং ডাক্তারবাবু বললো যে এটা লাস্ট স্টেজ হয়ে গেছে, আর দু মাসের মধ্যে এবারে বাবাকে নিয়ে যান। নিয়ে গিয়ে আমি বললাম যে তাহলে আমি কি বাইরে কোথাও নিয়ে চেষ্টা করব, বলছে চেষ্টা করে কোনো লাভ নেই, দু মাসের মধ্যে ওনার সব এখন গিয়ে ঘরের মধ্যে যা ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন, আর সব সময় বাবাকে আর কি ভালো মন্দ গীতা টিতা পড়ান কি শোনান, হ্যাঁ আর নাহলে রেডিও শোনান। তো আমার মনটা এত খারাপ হয়ে গেল দাদা ভাই
0: যে
2: হ্যাঁ বাবা আর আমি রাখতে পারবো না, তো সেই জায়গা থেকে বাবাকে আমি মানে দু মাসও গেল না দাদা ভাই, বাবা দেহ রাখলেন এবং আজ অব্দি মা 78 বছর বয়স, মাকে আমি রেখেছি বটগাছের মতন। আর একজনের কথা বলবো দাদা ভাই, সে হচ্ছে আমার শ্বশুর মশাই, উনিও মানে শিক্ষক ছিলেন, তো শিক্ষকের জায়গা থেকে সত্যি করেই তার কাছ থেকে আমি কিছু শিখেছিলাম। তো দেখুন উনিও হঠাৎ আমাকে ছেড়ে চলে গেলেন দাদা ভাই, মানে যে জায়গা যেই সময় আমার শেখার সময় মানে উনি মাস্টার ছিলেন, মাস্টারমশাই, তো সেই মাস্টারমশাইয়ের কিছু কিছু জিনিস এমন ভাবে উনি উপদেশ দিতেন দাদা ভাই যে দেখো মানুষের সাথে ভালো মতন মিশবে, ভালো মতন কথা বলবে। উনি একজন মানে রাজনীতিবিদ ছিলেন, কিন্তু আমি দেখে কোনোদিন জীবনে ওনাকে বুঝতে পারিনি যে উনি এত মানে নামি লোক। যখন মারা গেল দাদা ভাই হঠাৎ বুকে ব্যথা নিয়ে নাক থেকে রক্ত বেরোতে আরম্ভ হলো, নিয়ে ডাক্তারখানায় যখন নিয়ে গেলাম তখন ওই রাস্তাতেই উনি স্ট্রোক হয়ে মারা গেলেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দেখুন যখন মারা গেলেন এত লোক দাদা ভাই, মানে আমি তখন বুঝেছিলাম যে এই লোকটার ডেপ কত, মানে যে কথাগুলো আমাকে বলতো তখন তো আমরা সেইভাবে মানে ওনার দুটোই মেয়ে, আমি বড় জামাই, কিন্তু মানে আমি সেই জায়গাটা বুঝতে পারিনি যে ওনার এত ডেপথ আছে। যদি সেই সময় আমি বুঝতে পারতাম তাহলে কিছু দাদা ভাই সংগ্রহ করে রাখতাম, এবং উনি ডায়েরি লিখতেন প্রত্যেক দিন, ডায়েরিতে যা যা হতো আর কি, মানে কি করতে হবে, কি কোথায় যেতে হবে, কি করতে হবে। যখন মারা গেলেন সেই ডায়েরি আমি পেয়েছিলাম, তো ডায়েরিতে আমার বাড়ি কবে আসবে, কবে কাকে চিঠি দিয়েছে, সেই সব ডায়েরিতে লেখা থাকতো দাদা ভাই।
0: সত্যি
2: সেই জিনিসগুলো আমি
0: আজকের দিনে খুব মনে পড়ছে না,
2: একদম দাদা ভাই, মানে আমাকে না বুকটা হু করছে, মনে হচ্ছে যে ওনাকে যদি আরো কিছুদিন আমি রাখতে পারতাম, ওনার মেয়েও ওরাও ভয় খেত, কিন্তু কোনো সময় উনি ভয়ের কোনো মাছ বিক্রি করতে এসছে, মাছ ওলা হয়তো গরিব মানুষ, বলছে ঠিক আছে ওর হয়তো 10 টাকার মাছ, ও 50 টাকা নিয়ে যা, কালকে আবার যদি পাস তাহলে দিয়ে যাবি, নাহলে যা হোক তুই খাবি। তো এইভাবে মানুষ যখন মারা গেছিল, বুড়ো বুড়ো মানুষগুলো এসে ওনাকে প্রণাম করছে দাদা ভাই, তো সেইটা দেখে আমার মনে হয়েছিল যে সত্যি করেই উনি একজন মানে সেই রকম ব্যক্তি যে তার প্রণাম তারা করে গেছেন। তো সেই জায়গা থেকে দাদা ভাই আজকে কিন্তু আমি সেই বাবা, আমার বাবা উনিও বাবা, তো সেই দু বাবাকে আমি এইভাবেই দেখেছিলাম। এবং বাবা আমার বাবা যে এত রাজবাড়ির লোক ছিল, লোকের সামনে এত প্রশংসা করত, কিন্তু আমাকে বাড়িতে এসে এলেই মানে খালি মানে সেই মনে হতো যে এই ধমকাবে, এই কিছু বলবে, কিন্তু তা নয়।
0: একদমই তাই। আসলে তাদের এই ভালোবাসা কিন্তু যে আপনি আজকের দিনে তাদের প্রতি যে স্মৃতিচারণ করছেন, বারে বারে তাদেরকে মিস করার কথা ভাবছেন, নিশ্চয়ই তাদের আশীর্বাদ আপনার উপরে সব সময়ের জন্য থাকবে। এভাবেই থাকবেন, এভাবেই থাকুন, এবং বাবাদেরকে অন্তরে নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন। আমরা সকলেই যেভাবে কাটাই আর কি। খুব ভালো থাকবেন, আজকের মতো শুভরাত্রি জানালাম।
1: হোয়াটসঅ্যাপে মেসেজ রয়েছে দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, বাবার স্মৃতি আমাদের জীবনের এক অমূল্য সম্পদ। বাবা মানেই নির্ভরতার এক বিশাল বটবৃক্ষ। আমার বাবা সরকারি অফিসে কাজ করতেন। বাবা প্রতিদিন অফিস থেকে এসে আমাদের পড়াতেন। বাবার কাছ থেকে আমরা সৎ থাকার শিক্ষা পেয়েছি। যেমন একজনের মান্থলি অপরজন নিয়ে যাবে সেটা পছন্দ করতেন না। আমার দিদি এবং দাদার নিজস্ব মান্থলি ছিল যেটা অফিসে যাওয়ার জন্য ব্যবহার করত। আমার বাবা শ্রী অবিনাশচন্দ্র নন্দী অল্পতেই খুব খুশি হতেন। আমি কলেজ পাশ করার পর কয়েকটা টিউশন করতাম, সেই টাকা দিয়ে বাবাকে ধুতি কিনে দিয়েছিলাম। এতে বাবা খুব খুশি হয়েছিলেন, যদিও ধুতিটা তেমন দামি ছিল না। আপনাদের আজকের এই বিষয় আমাকে ফেলে আসা সুন্দর মুহূর্তগুলোকে মনে করিয়ে দিল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে।
0: আসলে বাবারা সেই ছায়া যিনি নিজের রোদে দাঁড়িয়ে থেকে সন্তানের জন্য শীতল আশ্রয় তৈরি করে দেন। তাই আজকের এই দিনে সকল বাবাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। কিন্তু আরো একটা আমাদের হোয়াটসঅ্যাপ আমরা
1: এসএমএস রয়েছে, একটা টেক্সট মেসেজ পড়ে নি। শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখছেন, বাবার কথা লিখতে গিয়ে পারবো কি? সেই ভালোবাসার অনুভবের কথা জানাতে মনে হয় না পারবো না, চোখে জলে ভর্তি হয়ে যাচ্ছে। আজ আমার বাবা 96 সালে মারা গেছেন, কিন্তু সব সময় এখনও আমি বাবাকে অনুভব করি। সেই আদর করে নাম ধরে ডাক এখনও শুনতে পাই। যখন একা বসে কষ্ট পাই চোখের জলে ভাসি। বাবা মার ভালোবাসা কি বলার অপেক্ষা রাখে? জানেন তো আমার বাবা মা কোনো দিন রাগ করতে জানতো না, তাই কোনো অন্যায় করলে বকুনি খায়নি, বরং আরও আদর করে কাছে টেনে বুঝিয়ে শেখাতো। আজ বাবার কথা বলতে গিয়ে আর একজন বাবার কথা মনে পড়ে গেল। তিনি হলেন আমার বন্ধু প্রীতির বাবা। আমরা তো একই পাড়ায় থাকতাম, তাই উনি যেমন ওনার মেয়েকে ভালোবাসতেন ঠিক আমাকেও বাসতেন। এমন সুন্দর করে আদর করে আমার নাম শিপু বলে ডাকতেন যেন আজও কানে ভাসে, লিখছেন শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে। এবং উনি না আয় খুকু আয় গানটা শুনতে চেয়েছেন, যেই গান দিয়ে আমরা অনুষ্ঠান শুরু
0: করেছিলাম। একদমই তাই। তবে আরও যে গানগুলো শোনাচ্ছে সেগুলোও কিন্তু আপনার ভালো লাগার তালিকায় আছে, এটুকু আমরা বলতে পারি। এভাবেই আমাদের সঙ্গে থাকুন, আমরা গানের ওপারে আবারও কথা বলবো আপনাদের সঙ্গে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন এফ এম গোল্ড।

0: ঘড়ির কাঁটা কিন্তু বলছে এই মুহূর্তে রাত 11:30 হয়ে গেছে, সময় আর ভীষণ কম। কিন্তু বাবাকে নিয়ে আমাদের মনের কোণে জমে থাকা যে ভালো লাগা, ভালোবাসা, ফেলে আসা জীবনের অনেক স্মৃতি যেগুলো এই মুহূর্তে একটু একটু হলেও মনে ভেসে উঠছে, সেসব কথা নিয়ে আপনাদের সঙ্গে আজ হচ্ছে অনেক কথা। এই মুহূর্তে একজন টেলিফোনে শ্রোতা রয়েছে। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো দাদা ভাই, দিদি ভাই, আমি সামনেঘাট থেকে রুবি বলছি। আজকে অনুষ্ঠান শুনছি অনেকক্ষণ ধরে, খুব ভালো লাগছে।
0: ধন্যবাদ দিদি।
1: আর শুধু খালি আমার বাবার কথা মনে পড়ছে। বাবা তো আর আমার কাছে নেই, চলে গেছে। আজকে 5 বছর হয়ে গেল, মাও নেই। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ছিল, তো বাবা বলতে না, বাবা, জ্যাঠা, কাকা, সবার খুব আদরের যেমন হয় ওরকমই ছিলাম। আমার বাবা না মিষ্টি খেতে খুব ভালোবাসতেন। আমি প্রথম যখন রান্না করা শিখেছি তখন একটুখানি ওই মা ছিলেন, ঠাকুমা ছিলেন, ওরা দেখিয়ে দিয়েছিল, বাবার জন্য পায়েস রান্না করেছিল। বাবা কত খুশি হয়েছিল। আর ছোটবেলায় খুব ভীতু ছিলাম, একটু আরশোলা দেখলে ভয় পেতাম। বাবার সাথে সাথে ঠাকুমা বলতো, কি যে হয় এই মেয়েটার বলে চিৎকার করতো যখন। বাবা বলতো, না না, ও আমার মেয়ে, কখনো ভয় পাবে না। আমি বাবা বলতেন, হাত পা ধুয়ে এসে আমার কাছে এসে বস তো দেখি। আমি হাত পা ধুয়ে এসে জামা কাপড় মানে চেঞ্জ করে এসে বাবার কাছে বসতাম। বাবার সাথে সাথে পয়সাটা বার করে আমার মাথার মধ্যে জপ করে দিত, বলতো, দেখ আর ভয় পাবি না, কোনো ভয় নেই। সেই সাথে জ্যাঠা কাকা ওরাও খুব ভালোবাসতো আমাকে, বলতাম, তুই তো আমাদের আর একটা মা। আমি যখন প্রথম মাধ্যমিক পাস করেছি, বাড়ি শুদ্ধ সবার কি আনন্দ। বাবা আমাকে হাত খরচা দিত, সেই হাত খরচা আমি খরচা করতাম না, আমি সেটা জমিয়ে জমিয়ে বাবা জ্যাঠা কাকা ওদের চার বাবাদের চার ভাইদের জন্য যখন ছোট ছোট পেন কিনে এনেছিল, তখন আমার বড় যেত কি খুশি। সেই সাথে বাবা বলতো, তুই তো আমার মেয়ে। বাবা খেলতে পারতো ভালো, বলতো, আমি তোকে খেলা শিখিয়ে দেবো। বাবা তুমি কি সুন্দর করে খেলো গো, আমাকে একটু শিখিয়ে দেবে? বাবা বলতো, হ্যাঁ, তোকে খেলা শেখাবো, তোকে সাইকেল চালানো শেখাবো।
0: সত্যি মানে এভাবেই মনের কোণে কিভাবে উকি দেয়।
2: বাবারা থেকে যান এবং আপনার সঙ্গে নিশ্চয়ই আপনার বাবার আশীর্বাদ রয়েছে,
0: থাকবে, নিশ্চয়ই থাকবে। এই মুহূর্তে যখন এভাবে আপনি বাবাকে মনে করছেন, তার আশীর্বাদ সব সময় আপনার উপরে থাকবে।
1: আমার এই দিনটা আসলে খুব কষ্ট হয়, আমি ঘরে থাকতে পারি না, কোথাও বেরিয়ে চলে যাই। কোথাও বেরিয়ে গেলে মনে হতো বাবা এই করে বলবে, তোর ভয় নেই, আমি আছি তোর কাছেই আছি।

0: নিশ্চয়ই আছেন, নিশ্চয়ই তিনি আছেন আপনার সঙ্গে।
1: একটা কিছু রান্না করে দিলে বাবা যে কি খুশি হতো। বাবা তো মাছ ডিম মানে আমিষ জিনিসটা খুব একটা ভালোবাসতো না, খেয়ে নিত, কিন্তু নিরামিষ কোনো রান্না করে দিলে বাবা যে কি খুশি হতো। আমার মেয়ে করেছে, আর বড় জেঠু ছোট কাকা ওরাও ঘরের কোনো কাজ আমাকে করতেই দিত না, সঙ্গে সঙ্গে মাকে ডেকে বলতো ওকে ওকে দিয়ে কাজ করাচ্ছে। তো ঠাকুমা বলতেন যে আমরা মধ্যবিত্ত পরিবার, ঘরের মেয়ে কাজ করবে না তো কি করবে, না ও পড়াশোনা করবে আর বাইরের কাজ শিখবে, ওকে ওকে দিয়ে তোমরা ঘরের কাজ করাবে না। কি রাগ হয়ে যেত ঠাকুমার উপরে, ও রেগে যেত ওরা, এতটাই ওরা স্নেহ করতো
2: ভালোবাসত। না নিশ্চয়ই আগামী দিনেও আপনার উপরে তাদের আশীর্বাদ থাকবে দিদি, খুব ভালো থাকার চেষ্টা করুন অন্তত, এভাবেই বাবা স্মৃতিতে থাক, কিন্তু স্মৃতিপটে যেন মানে ওখান থেকে যেন মুছে না যায়, এই স্মৃতিচারণার মধ্যে দিয়েই তিনি অমর হয়ে থাকবেন।
1: বাবা কিছু চাইতেন না, একটু সামান্য একটু জিনিস দিল বাবা কি খুশি, তুই এনেছিস আমার জন্য, হ্যাঁ বাবা এটা তো তোর হাত করছে টাকা ছিল, না না বাবা
2: ঠিক আছে, আপনি চেষ্টা করুন এভাবে চোখের জলে নয় একটু ভালোভাবে বাবার স্মৃতিচারণার মধ্যে দিয়ে তাকে অন্তত হৃদয়ে সারা জীবন ধরে রাখার।
0: এবং নিজেদের শখ আহ্লাদ সেটাও কখনো আমরা কেউ কারোর বাবাকে দেখিনি যে মেটাচ্ছেন, ওই একটাই চটি জুতো ব্যবহার করছেন, একটাই জামা ব্যবহার করছেন, নতুন জিনিস ব্যবহার কিনছেন না, এরকম ভাবেই আমরা যেন বাবাকে দেখি।
2: এবং সৌভাগ্যবান আর যারা যারা যাদের পাশে এখনো বাবা আছেন এবং বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগটা পান, তারা তাকে বলুন বাবা তোমার জন্যই আজ আমি এখানে, আর যাদের বাবা নেই পৃথিবীতেই নেই তারা বাবার স্মৃতিকে সম্মান জানাবেন যেভাবে জানাচ্ছেন আমাদের শ্রোতারা প্রত্যেকেই, বলতে বলতে চোখের কোণে জল চলে আসছে, কিন্তু তবু বাবার ভালোবাসার জন্য আকুতিটা কিন্তু থেকেই যাচ্ছে।
0: আরো একটা হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে, পড়ে নি। সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে লিখছেন, হ্যাপি ফাদার্স ডে টু অল অফ ইউ, বাবা আমার জীবনে অর্ধেক আকাশ, বাবা চলে যাবার পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, সমস্ত বায়না চাহিদা শেষ হয়ে গেছে বাবা চলে যাওয়ার পর, খালি মনে হয় বাবা মা বলে ডাকছে, সারা জীবন এই ব্যথা থাকবে মৃত্যুর দিন পর্যন্ত। সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে লিখছেন।
2: আমরা আরও একটা ফোন নিয়ে নিয়ে কোনো একজন শ্রোতা অপেক্ষা করছেন আমাদের জন্য এই রাতে। হ্যালো, নমস্কার।
3: নমস্কার
2: নমস্কার
3: পল্পলালদা, স্বাগত দিদি।
2: হ্যাঁ নমস্কার,
3: প্রায় দেড় ঘন্টার অতিক্রান্ত হয়ে গেল ফোন পেলাম, যাই হোক আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
2: দেবাশিস বলুন,
3: আজকের এই দিনে এই বিষয়টা খুব ভালো লাগছে আপনারা এই যে প্রোগ্রামটা করছেন। তো আমার বাবা এখনো বর্তমান বেঁচে আছেন, এটাই আমার সৌভাগ্য যে আমি এখনো তাকে পাচ্ছি। তো আমি যখন ছোট ছিলাম একটি আবাসিক স্কুলে পড়তাম, তখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যখন আমি পড়তাম, যেহেতু আমি সম্পূর্ণ দৃষ্টিহীন, সেই সময় বাবা আমাকে 130 কিলোমিটার রাস্তা প্রতিদিন প্রায় দিন মানে সপ্তাহে দুদিন তিন দিন গিয়ে আমার খোঁজ খবর নিয়ে আসতেন। তো আমার বাড়ি থেকে আমার বাবা ওই 130 কিলোমিটার রাস্তা অফিস করে অফিস আবার ওখানে গিয়ে ওখান থেকে খোঁজ খবর নিয়ে এসে আমাকে মানে আমাকে আমার খবর নিয়ে এসে বাড়িতে মাকে বলতেন। এছাড়াও যখন ছুটি পড়তো তখন সাইকেলে করেও এমনও দিন গেছে, তখন তো গাড়ি ঘোড়া এতটা ছিল না, আমি 1987-88 সালের কথা বলছি, তখন আমার বাড়ি থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন খুব কষ্টের জায়গা ছিল, যাওয়া আসার ক্ষেত্রে খুব সমস্যা হতো। পরবর্তীকালে আমি রেসিডেন্সিয়াল স্কুল চেঞ্জ করে আমি অন্য একটি রেসিডেন্সিয়াল স্কুলে বেহালায় চলে এলাম, তখন থেকে বাবা আমাকে আরো সময় দিতে শুরু করলেন। সব থেকে মনে পড়ে অফিসে যখন কোনো অনুষ্ঠান হতো, কোনো পিকনিক হতো, সেই সমস্ত খাবার এক অংশ উনি সবসময় একটা কলিক ওখানকার ছিল, আমার স্কুলের পাশে তার বাড়ি, তাকে দিয়ে আমার কাছে পাঠাতেন। আর তার পরবর্তীকালে আমি মাধ্যমিক জীবন শেষ করলাম, মাধ্যমিক পাস করলাম। ঠিক মাধ্যমিক পাসের সময় তখন আমার মনে পড়ে এই এত ফোন টোনে মেসেজ পাঠিয়ে রেজাল্ট জানা যেত না, অনলাইনে রেজাল্ট জানা যেত, চালু হয়েছিল। তো উনি অফিসে বসে এই রেজাল্টটি যখন প্রথম জানতে পারেন, তখন অফিস কলিগদের যিনি ওনার বস তার কাছে গিয়ে বলেন যে আমার ছেলে এরকম পাস করেছে। তো অফিসের সবাইকে তার আগের দিনই জানিয়েছিল, তাতে অনেকেই ওই কম্পিউটার খুলে ওনার সহকর্মীরা বসেছিলেন যে তুমি অ্যাডমিটটা, আপনি অ্যাডমিটটা নিয়ে আসুন, আমরা দেখব। সেই খবরটা যখন আমার কাছে পৌঁছালো তখন আমি যে কি খুশি হয়েছিলাম যে আমি জানার আগে উনি জেনে আমাকে এই খবরটা দিলেন। তারপরে আমি এম এ পাস করেছি, ডবল এম এ পাস করলাম, অনেক তার সহযোগিতা আজও আমার পাশে রয়েছে। সাংসারিক কারণে হয়তো আমি তার থেকে একটু দূরে বাড়ির বাইরে থাকি ঠিকই, কিন্তু আজও পর্যন্ত আমার পাশে রয়েছেন, আমার গাইড। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে দ্বিতীয় যার কথা বলবো তিনি আমার শ্বশুরমশাই। 2016 যখন আমি বিবাহিত জীবনে আসি তখন থেকে উনি অসুস্থ হয়ে পড়েন। এবার আমি দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও আমি ওনাকে 5 বছর ধরে, উনি সিওপিডি পেশেন্ট ছিলেন, 5 বছর ধরে ওনাকে আমি হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতাম। তো সেই সময় উনি হসপিটালের যত পেশেন্ট পাতি ওনার কাছাকাছি পেশেন্টরা থাকতেন তাদেরকে বারবারই বলতো যে আমার ছোট জামাই না থাকলে আমি বাঁচতে পারতাম না। এই যে তার একটা কন্ট্রিবিউশন আজও আমাকে ভাবায়, আজও আমি ভাবি যে এখনো একটা ছাতার তলা তবু রয়েছে, এখনো সেই জায়গাটা আমি ধরে রাখি। আজও তিনি আমাকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন আগামী মাসের 1st উইকে ওনার বাড়িতে যাওয়ার জন্য, আমার ও বাড়ি যাওয়ার, মানে সাবেক বাড়িতে যাওয়ার জন্য। তবে একটা কথা বলবো, সবার কাছে একটাই অনুরোধ, এই বিশেষ দিনে বাবাদেরকে সম্মান না জানিয়ে সারা বছর যেন আমরা তাদের সাথে খারাপ ব্যবহার না করি। হ্যাঁ, আমরা যারা কর্পোরেট হাউসে কাজ করেন মা বাবা, তাদের উচিত ছেলে মেয়ের সঙ্গে দূরত্বটা কমিয়ে এনে তাদের সঙ্গে বন্ধুসুলভ ব্যবহার করলে, তাহলে আগামী দিনে তারা কিন্তু আরো প্রতিষ্ঠিত হবে এবং ফ্যামিলি জিনিসটা সম্পর্কে যে জ্ঞান সেটা আহরণ করতে পারবে। শুধু সোশ্যাল মিডিয়ায় 4টে কেক পাঠিয়ে, 4টে ছবি পাঠালাম, হ্যাঁ কিছু সেলফি পাঠালাম, এর মধ্যে দিয়ে বিষয়টা যদি সীমাবদ্ধ না থাকে তাহলে কিন্তু আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো।
2: বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আজকের মতো শুভরাত্রি জানালাম। আমরা পরের হোয়াটসঅ্যাপে একটু চোখ রাখি কে পাঠিয়েছেন।
0: হোয়াটসঅ্যাপ, একটা হোয়াটসঅ্যাপ এবং একটা টেক্সট মেসেজ পরপর দুটো পড়বো। ছন্দে ছন্দে মেসেজ লিখেছেন শ্যাম সুন্দর দাস, নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে লিখছেন, শ্রাবস্তী ও কল্পলাল আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা জানাই। ছুটির দিনে বাবার সঙ্গে খেতাম একই সাথে, বড় মাছের টুকরোখানি তুলে দিত আমার পাতে, রাতের বেলা ফেরার সময় আনত কত খাবার, ঘুম ভাঙিয়ে আদর করে মুখে দিত আমার, দুষ্টুমিতে মায়ের চরে কান্না দিলে জুড়ে, বাবা এসে কোলে তুলে চুম্বন দিত গাল ভরে, বার্ষিক পরীক্ষার ফলাফলে থাকলে সবার উপরে, বাবার মুখে প্রথম হাসি আসত আমার নজরে, খাতা বই পেন পেন্সিল কিনতেন খুবই কষ্ট করে, নিজের টিফিন বক্স বন্ধ করে আমায় টিফিন দিত বক্সে ভরে, বাবা বলতো কষ্ট করবি দুঃখ তাতে নেই, সততার সাথে জীবন চালাবি শান্তি তোর হবেই। একদা এক দুপুর বেলায় হঠাৎ বুকে উঠল ব্যথা, বাবা আমায় বিদায় নিলেন, শেষ হলো তার কথা, ভেবেছিলাম বাবার পাশে দাঁড়াবো একদিন, ইচ্ছে পূরণ হলো না আর, আসলো না আর সুদিন, বাবা তুমি শান্তিতে থাকো ওই দূর নীল আকাশে, দূর থেকে আশীর্বাদ করো থাকতে পারি যেন মানুষের পাশে। শ্যাম সুন্দর দাস, নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে লিখেছেন।
2: আসলে পৃথিবীর প্রতিটি বাবার গল্পই এক না হলেও তাদের ভালোবাসার ভাষা কিন্তু এক, আর সেই ভাষা হলো ত্যাগ, দায়িত্ব, পরিশ্রম এবং নিঃস্বার্থ ভালোবাসা। একজন বাবা হয়তো নিজের চোখের জল লুকিয়ে রাখেন, কিন্তু সন্তানের চোখে জল একেবারেই দেখতে পারেন না, তাই তিনি নিজে কষ্ট সহ্য করেন, কিন্তু সন্তানের কষ্ট কমানোর জন্য সব কিছু করতে তিনি প্রস্তুত,
0: একেবারেই তাই। আরও একটা টেক্সট মেসেজে চলে যাই। দেবদাস মুখার্জি বেহালা থেকে লিখছেন, বাবা কথাটা দু অক্ষরের, কিন্তু

দুই অক্ষরের কথাটির মধ্যে একজন সন্তানের যে কত আশা ভরসা লুকিয়ে থাকে সেটা একজন প্রকৃত সন্তানই জানে। এখন আমার কাছে বাবা নেই, তাই বাবার অভাবটা সবসময় অনুভব করি। আপনারা ভালো থাকবেন। বেহালা থেকে দেবদাস মুখার্জি।

আধুনিক গান শুনলেন মান্না দের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: que tuve.
1: আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী কে এল সাইগাল।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী লতা মঙ্গেশকর।

তোমার হলো শুরু, আমার হলো সারা, আমার সমস্ত বলা শেষ, আমার যা কাজ সারা হয়েছে। এরপরে নতুন যুগের ছেলে মেয়েদের হাতে ভবিষ্যতের কাজ। আমার শুধু এইটুকুই বলার যে তারা যেন পাশ্চাত্য দেশের অন্ধ অনুকরণ না করে নিজের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তার সত্যিকারের গৌরবে প্রতিষ্ঠিত করে।

দুখানি গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী কিশোর কুমার।

0: আছে
1: দুটি গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী আশা ভোসলে।

লতা মাং মাফ করবেন, আশা ভোসলের পর আজকের আধুনিক গানের শিল্পী তালাত মাহমুদ।

মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় আজকের আধুনিক গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ প্রথমেই শুনুন রাগ অনুরাগ ছায়াছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন দ্বৈতকণ্ঠে, গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও হৈমন্তী শুক্লা। ডিটিএইচ বাংলা পরিষেবায় রাগ অনুরাগ ছায়াছবির গান শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রাগ অনুরাগ ছায়াছবির কয়েকটি গান। পরের ছবি প্রক্সি। প্রথম গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

প্রক্সি ছায়াছবির গান শুনছেন লতা মঙ্গেশকরের পর। এবার শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন প্রক্সি ছায়াছবির গান। পরের গানটি আশা ভোসলের কণ্ঠে।

ওরে ওরে ওরে ওরে ওরে বাঁসা বাঁসা, কি মুশকিল মে পড় গিয়া প্রভু। কি করে বোঝাই কি

ফাটফাটা রোদ, আরে ধুত্তেরি ছাতা, সারি সারি গাছ, কচি কচি পাতা, কাঠফাটা রোদ, ধুত্তেরি ছাতা, একা বেকা পদ, নাকে কানে খন, গরু ভেড়া মোষ, গরু ভেড়া মোষ, কপালের দোষ।

লুচির উপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দে দই পাতে ওরে বেটা হাঁড়ি হাতে, লুচির উপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দে দই পাতে ওরে বেটা হাঁড়ি হাতে হাতে হাতে, তারপর তারপর কি গা হ্যাঁ গা হ্যাঁ গা গুলিয়ে যাচ্ছ গো হ্যাঁ।

0: ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন প্রক্সি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পরের ছবি নিশি পদ্ম, প্রথম গানটি শুনুন মান্না দের কণ্ঠে।
1: না না না

জীবন পালায় নেই যে অবসর, বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না।

0: বুঝলেন নটবর, তুমিও যাবে না আমিও যাব না।
1: নিশিপদ্ ছায়াছবির গান শুনছেন, পরের গানটি শ্যামল মিত্রর কণ্ঠে।
2: দুঃখীর পঙ্কি উইরা গেলে দুঃখী শূন্য।

নিশিপদ্ম ছায়াছবির গান শুনলেন মান্নাদের কণ্ঠে। পরের গানটির শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন নিশিপদ্ম ছায়াছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ সব শেষে শুনুন অজস্র ধন্যবাদ ছায়াছবির গান। প্রথম গানটির শিল্পী শৈলেন্দ্র সিং।

অজস্র ধন্যবাদ ছায়াছবির শেষ গানটি শুনুন শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে।

শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে অজস্র ধন্যবাদ ছ্যাছবিট, এই গানটি দিয়েই শেষ হলো আজকের বাংলা ছ্যাছবিট গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুরু হচ্ছে নানা রঙের গান।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানে প্রথমেই শুনুন রজনীকান্তের গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রজনীকান্তের গান, নানা রঙের গান অনুষ্ঠানে। এরপর মিতা হকের কণ্ঠে অতুল প্রসাদের গান।

রজনীকান্তের গান ও অতুল প্রসাদের গানের পর নানা রঙের গান অনুষ্ঠানে এখন একটি দ্বিজেন্দ্র গীতি অনুপ ঘোষালের কণ্ঠে।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনলেন রজনীকান্তের গান, অতুল প্রসাদের গান ও দ্বিজেন্দ্র গীতি। এরপর শুনুন দুটি বাউল গান, শিল্পী পূর্ণ দাস বাউল।

পূর্ণদাস বাউলের কণ্ঠে শুনলেন দুখানি বাউল গান। নানা রঙের গান অনুষ্ঠানে এরপর নজরুল গীতি, প্রথমে ফিরোজা বেগম ও পরে মোহাম্মদ রফির কণ্ঠে।

নজরুল গীতি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে নানা রঙের গান অনুষ্ঠানে। এবার শুনুন একটি লোকগীতি রুনা লায়লার কণ্ঠে।

রুনা লায়লার পর লোকগীতি গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। লোকগীতির পর এবার শুনুন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটি ভূমির পরিবেশনায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে শুনছেন বাংলা ব্যান্ডের গান পরিবেশনায় চন্দ্রবিন্দু।

পরশ পাথরের পরিবেশনায় বাংলা ব্যান্ডের এই গানটি দিয়েই শেষ হল আজকের নানা রঙের গান অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

একটু পরেই শুনতে পাবেন FM রেইনবোর অনুষ্ঠান DTH বাংলায়।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে, ঘড়ির কাঁটা বলছে এখন সময় 4:25 আর ভোর 4 মানে সময় এখন প্রভাতে, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে বিলাসখানি টোড়ির আগে শরদ, শিল্পী আবির হোসেন।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছেন ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। সময় এখন ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের। আসলে ভোরবেলায় শাস্ত্রীয় সঙ্গীতের এই সুরের মূর্ছনা মনকে একদমই অন্যরকম করে দেয়। ঠিক সেই রকমই সুরের মূর্ছনায় মনকে একেবারে দুলিয়ে দিতে 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এতক্ষণ শুনছিলেন বিলাসখনি টোড়ির আগে শরৎ, শিল্পী ছিলেন আবির হোসেন। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে শুনবেন আলাইয়া বিলাবল রাগে সেতার শিল্পী পার্থ বোস।

0: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে বিলেশখানি টোড়ির আগে শরৎ শুনলেন, শিল্পী ছিলেন আবির হোসেন। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় অর্ধে এতক্ষণ আলাইয়া বিলাবল রাগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন পার্থ বোস। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত।

মুনুসাফন এফএম রেইনবো প্রচার তরঙ্গে ঘড়ির কাঁটা বলছে ভোর 5:01 হয়ে 5 সেকেন্ড, আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

হ্যাঁ, সুপ্রভাত বন্ধুরা। একেবারে ভোরবেলার ভোরের কথা, রবীন্দ্রনাথের কথা মানি, রবীন্দ্রনাথের গান আর রবীন্দ্রনাথের কথা সে একেবারেই অন্যরকম। আর এই যে এমনও দিনে, তারে কী কী বলা যায়? বলা যায় অনেক কিছু, তবে আপাতত ছোট্ট একটি কবিতাই বলি কবিতার তার কথায়। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিষায়, এমনও মেঘ সরে বাদল ঝর ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে আনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভবে, আধারে মিশে গেছে আর সব, বলিতে রাখিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দ্রুত দুটি প্রাণ, তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার, আছে তো তারপরে আরো বারো মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে বারো মাস।

স্বপ্নে আমার মনে হলো একটু অন্যরকমভাবে যদি ভাবতে পারি, মানে সত্যি তো স্বপ্নে আমাদের কত কিছুই না মনে হয়, আমরা অনেক রকমভাবে ভাবি কিন্তু তার মতন করে কতটা ভাবতে পারি। আসলে এই যে আমাদের প্রকৃতি বর্ষা এলে আমরা দেখি একদম নতুন করে সেজে ওঠে, আমরা স্বপ্নে অনেক কিছু দেখি অনেক কিছু ভাবি কিন্তু এই যে নতুন করে সেজে ওঠার কাহিনী, নতুন করে সেজে ওঠার গল্প, নতুন করে সেজে ওঠার সেই যে গান, যেন কবির ঘরে নতুন বউয়ের প্রবেশ। আর সেই নতুন বউকে ঘিরে একের পর এক কবিতা লিখে যান কবি, যেখানে থাকে প্রেম, বিরহ, অভিমান, রোমাঞ্চ, একেবারে নিজের জীবনের কথা, যেখানে তিনি এমন একজন সম্পর্ক গড়ে তুলেছেন গানের কথায়, কবিতার কথায়, আমাদের মনের কথাগুলোকে যেন কোথা দিয়ে বের করে দিয়েছেন। অনেক দিন আগে সেই যে গানগুলো লিখেছেন, সেই যে কবিতাগুলো লিখেছেন, আজ এত বছর পরে আমরা যখন পড়ি তখন যেন কোথাও মনে হয় এ তো আমাদেরই কথা, আমাদের মনের কথা। আজ কত বছর আগে তিনি লিখে গেছেন তার সেই চোখ দিয়ে দেখে এই বাংলার বর্ষাকে, আর সেই বর্ষাই একদম পুরোপুরিভাবে আমাদের জীবনের সাথে মিশে গেছে। কিভাবে বর্ষার সেই সময় যখন শ্রাবণ হয়ে বারবার আমাদের কাছে ফিরে আসে, আর তখনই আমরা দেখি তার কত রকমের গান, কত রকমের কবিতা আমাদের এই জীবনের সাথে মিশে আছে। তিনি এই জীবনকে দেখেছেন একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে, প্রকৃতিকে দেখেছেন একেবারে হৃদয় দিয়ে, আর তার ফলেই বোধহয় সীমার মধ্যে এক অসীমের অদ্ভুত স্পন্দন তার লেখার মধ্যে, তার কথার মধ্যে, তার কবিতার মধ্যে ফুটে ওঠে, আমরা বারবার শুনি। আর সেই জন্যেই বোধহয় এই এক ফোঁটা বৃষ্টির ছোঁয়ায় কিংবা মেঘের ছায়ায় এই যে গভীর একটা রোমাঞ্চ ভরা জীবন এই কবিতার মধ্যে ফুটে ওঠে, সেটা কোথাও যেন আমাদের জীবনকেও প্রভাবিত করে। রবীন্দ্রনাথ আমাদের মাঝেই এই বর্ষাকে প্রতিষ্ঠিত করেছেন একেবারে পরম ভালোবাসা দিয়ে, একেবারে নিজের মতন করে। আসলে এই বর্ষার যে রূপ, তার যে অন্তরের আকুতি, তার যে বৈচিত্র্য, তার যে ছন্দ, তার যে লয়, সেগুলো অদ্ভুত।

তবে তাকে তো আপ্লুত করেইছে, কিন্তু আমরা যতই সেই গান শুনি, তার কথা শুনি, তার কবিতা পড়ি, ততই যেন আমাদের মনে আবারও কোথাও যেন এক নতুনের ছায়া, নতুন রকমের মনটা আপ্লুত হয়ে ওঠে। সেই জন্যই বোধহয় আমরা বারবার বলে উঠি, আমার মন আজ নাচে রে ময়ূরের মতো নাচে রে। এই যে ময়ূরের মতো আমাদের মন নেচে ওঠে, সেটা বোধহয় তিনিই প্রথম উপলব্ধি করেছিলেন আবার এই শ্রাবণের সময়।